আজ মঙ্গলবার, 19শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 9ই জুন 2026 খ্রিস্টাব্দ, 25শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:54 হয়ে 20 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যে 6:16 হয়ে 18 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:57 হয়ে 24 সেকেন্ড।

জানানো হয়েছে যে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে, পরবর্তী ক্ষেত্রে যা বৃদ্ধি পেয়ে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের আগামী 12 ঘন্টা পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত। আজ শুনবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ।
1: অন্তর থেকে যে কর্মশক্তি আমাদের উদ্বুদ্ধ করবে, যে নৈতিক বল আমাদের সত্য ও ন্যায়ের পথে চালিত করবে, সেই শক্তি সেই বলকে আহুতির অগ্নির মতো চিরন্তনের জন্য উদ্দীপ্ত রাখতে হবে। আশা চাই, উৎসাহ চাই, সহানুভূতি চাই, প্রেম চাই, অনুকম্পা চাই, সবার উপরে মানুষ হওয়া চাই। মানুষের মধ্যে দেবতার প্রতিষ্ঠাই আমাদের সাধনা, জীবনব্যাপী এই সাধনার মধ্যেই আমাদের মুক্তি নান্য পন্থা। মিলনের এই পুণ্য দিনে, এই কল্যাণ কর্মের অনুষ্ঠান কল্পে প্রারম্ভেই আমি আপনাদের আহ্বান করছি। এ আহ্বান তাঁর, যিনি আমাদের শতাব্দীর পর শতাব্দী, বর্ষের পর বর্ষ, দিনের পর দিন আহ্বান করেছেন ভোগ থেকে বিরত হয়ে ত্যাগ করবার জন্য, অবসাদ থেকে জেগে উঠে কর্ম করবার জন্য, বিস্মৃতিকে বিসর্জন দিয়ে আমাদের জাতির ইতিহাস লব্ধ আত্মাকে অনুভব করবার জন্য। নরনারায়ণের এই আহ্বান উপেক্ষা করবার নয়। রোগে যারা অবসন্ন, দারিদ্র্যে নির্যাতনে যারা কাতর, তাদের মধ্যে আমি সে আহ্বান, সে আদেশ স্পষ্ট শুনতে পাচ্ছি। সে আদেশ আজ দেশের কানে পৌঁছেছে, তাই আজ আমাদের নিদ্রিত নারায়ণ জেগে উঠেছেন। ভোগ বিলাস ও আরামের মাঝখানে নয়, যেখানে দারিদ্র, যেখানে দুর্ভিক্ষ, যেখানে নির্যাতন, যেখানে অপমান, সেখানে গিয়ে আজ তাকে পূজা করতে হবে। পুরাতন পুঁথি পড়া মন্ত্র আওড়ালে চলবে না, আশার গান গে তাকে শোনাতে হবে, যে আশার গানে রোগী বিছানা থেকে বল পেয়ে উঠে দাঁড়াবে, ঋণভার জর্জরিত কৃষক সাহস করে কাঁধে লাঙল তুলবে, অসতীপর বৃদ্ধ বহু বর্ষ সঞ্চিত দুঃখের গুরুভার লাঘব হয়েছে বলে মনে করবে। আজ পৃথিবীর সমস্ত আলো, সমস্ত বাতাস থেকে আমাদের প্রাণে সেই অফুরন্ত সঙ্গীতের আনন্দধ্বনি আসছে। আমাদের বুকের মধ্যে আবেগের উল্লাস নৃত্য।

0: আজ সেই সুরের সঙ্গে পা ফেলে চলেছে। এ কি উৎসাহ, এ কি আনন্দ! আমার মনে হয় এই আনন্দই আমার জাতির আনন্দ, আমার নারায়ণের আনন্দ। তিনি কোন পার থেকে আনন্দে এক সোনার সুতোয় কাটনা কেটে আসছেন, যা আজ রবির কিরণ হয়ে গাছের শ্যামলতায় চিকমিকিয়ে উঠছে। ভরা নদীর উচ্ছ্বসিত জলে শতধা বিভক্ত হয়ে আনন্দ স্রোতে ভেসে চলেছে। আবার সেই সোনার সুতোই যেন আজ আমাদের হাতের রাঙা রাখি হয়ে আমাদের সকলকে সকলের সঙ্গে মিলিয়ে দিচ্ছে। ভোগীর সঙ্গে ত্যাগীকে, বার্ধক্যের সঙ্গে যৌবনকে, কর্মীর সঙ্গে ভাবুককে। এই সুরের জাল যখন সমগ্র দেশকে বেড়ে ফেলবে, তখন আজকার এই পূর্ণ দিনের ভরসার কিরণ সম্পাত আসন্ন ভবিষ্যতের সার্থকতায় সমুজ্জ্বল হয়ে উঠবে। আর তখন যিনি ও পারে দুলোকে আকাশের চরকায় আলোক বৃষ্টির সঙ্গে সঙ্গে সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, এবং ভূলোকে কালের চরকায় কত বিভিন্ন জাতির বিচিত্র ইতিহাসের সুবর্ণ সূত্রের সৃষ্টি করছেন, তাকে আমরা পরম বিষ্ণু বলে নয়, জাতির ভাগ্য বিধাতা বলে বরণ করব।
1: সুভাষিততে শুনলেন নেতাজি সুভাষচন্দ্র বসু রচনা থেকে পাঠ। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথম গান সনৎ সিংহের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আজ পরবর্তী কী কী অনুষ্ঠান রয়েছে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটায় আজকের চাষবাস শুনবেন কথিকা উন্নত প্রথায় পাট চাষ, বলবেন ডক্টর শুভঙ্কর বসাক। আপনার স্বাস্থ্য সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে শুনবেন গর্ভকালীন বিপদ সংকেত, বলবেন ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায়। প্রাত্যহিকী ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা সরকার এবং কার্তিক ঘোষ। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে মৌসুমী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। জানা অজানা সকাল আটটায় স্মরণে বরণে টিম বার্নার্সলি, বলবেন পঞ্চানন মণ্ডল। আটটা বেজে পাঁচ মিনিটে নজরুলগীতি শুনবেন প্রসূন ভট্টাচার্যের কণ্ঠে। আটটা বেজে কুড়ি মিনিটে উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সোমেন দত্তর সাক্ষাৎকারটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। আটটা বেজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। নটা বেজে পঁচিশ মিনিটে জেলার চিঠি মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। নটা বেজে তিরিশ মিনিটে আকাশবাণী পডকাস্ট, দশটায় লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় ডালিয়া দাস। এগারোটায় যুববাণীর অনুষ্ঠান খেলাধুলা। বারোটায় শ্যামাসঙ্গীত শুনবেন বিশ্বনাথ চন্দ্রের কণ্ঠে। বারোটা বেজে পনেরো মিনিটে লোকগীতি শুনবেন অঙ্কিতা গুপ্তের কণ্ঠে। বারোটা বেজে তেত্রিশ মিনিটে কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার খবর, তারপরে গ্রামীণ অনুষ্ঠান উনজমির দুনো ফসল। একটায় নির্বাচিত নজরুলগীতি। একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে প্রবীণ নাগরিকদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান মাননীয় শো, উপস্থাপনায় থাকবেন নীলিমা সাঁতরা। দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, বিষয় ওয়ার্ল্ড কাপ কাউন্টডাউন, উপস্থাপনায় থাকবেন বিতান্দে। পাঁচটা বেজে তিরিশ মিনিটে বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে পাঠদান করবেন আন্দুল গ্রাম্য হিতকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা লানা বসু, সঙ্গে দুজন শিক্ষার্থী। সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান। ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠান। ছটা বেজে আটত্রিশ মিনিটে কৃষি কথার আসরে শুনবেন প্রাণী পালনে সফলতার চাবিকাঠি, এই বিষয়ে ডক্টর কৌশিক পালের সাক্ষাৎকারটি নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সাতটা বেজে দশ মিনিটে তর্জা গান গোবিন্দ যোদ্ধার ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। সাতটা বেজে তিরিশ মিনিটে সমীক্ষা, বলবেন তনয়া বিশ্বাস। আটটায় আজকের প্রসঙ্গ। আটটা বেজে পনেরো মিনিটে শহর কলকাতা। আটটা বেজে তিরিশ মিনিটে কথায় কাহিনী শুনবেন এবং রংপুর লাইম, রচনা ইন্দিরা মুখোপাধ্যায়, প্রযোজনা অনন্যা মজুমদার। আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে অর্থনীতির দুনিয়া। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। নটা বেজে তিরিশ মিনিটে শ্রবণী, রাত দশটায় বাংলা ছায়াছবির গান, দশটা বেজে তিরিশ মিনিটে নজরুল।

লোকগীতি প্রসূন ভট্টাচার্যের কণ্ঠে, 10:45 লোকগীতি মৌসুমী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, রাত 11:00 শ্যামা সঙ্গীত বিশ্বনাথ চন্দের কণ্ঠে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সুখময় বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 শুনবেন রবীন্দ্রসঙ্গীত মৌসুমী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 6:35 রামচরিত মানস, 7:10 যুববাণীর অনুষ্ঠান, 8:30 শ্যামা সঙ্গীত বিশ্বনাথ চন্দের কণ্ঠে, 8:50 ম্যান্ডোলিন নীলোৎপল চক্রবর্তী, 9:10 রাজধারা, 10:15 আঞ্জুমান, 11:00 শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, বেলা 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। বাংলায় সংবাদ একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বৈঠকে রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ NDA জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থার রূপায়নের অঙ্গীকার হিসেবে এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্তপারের বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর সীমান্ত পরিচালন ব্যবস্থায় এটি এক যুগান্তকারী পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউটি এবং ত্রিপুরার শ্রীমন্তপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা ও 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি ভারতকে উদ্ভাবন, সম্ভাবনা ও আত্মবিশ্বাসে ভরপুর এক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে শ্রী বৈষ্ণব বলেন, এই সময়কাল নাগরিক কেন্দ্রিক প্রশাসন ও স্বচ্ছ ভবিষ্যৎ নির্ধারণেরও প্রতীক হয়ে উঠেছে। তিনি আরও বলেন, গত 12 বছরে ভারত বিভিন্ন রূপান্তরের সাক্ষী থেকেছে, যার মূলে রয়েছে দরিদ্র ও অবহেলিতদের কল্যাণ।
1: If you look at the journey of last 12 years, the change in people's lives which has happened at the grassroots level, that is really visible. Look at the way toilets brought dignity to women. Look at the way financial inclusion happened. More than 54 crore accounts opened in under the Jan Dhan Yojana. All those people today have access to investment opportunities, access to loans, access to saving instruments. That thing has entirely changed.
0: কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে সমস্ত শ্রোতা, সম্প্রচারক এবং আকাশবাণীর কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিন্ধিয়া বলেন, 9 দশক ধরে আকাশবাণী জাতির কণ্ঠস্বর হিসেবে, বিভিন্ন তথ্য হিসেবে শিক্ষা, সংস্কৃতি এবং জাতীয়তাবাদের বার্তা সকলের সামনে তুলে ধরেছে। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন, নরেন্দ্র মোদী সরকারের 12 বছরে ভারতের কয়লা ও খনিশিল্পে এক বড় পরিবর্তন এসেছে। হায়দ্রাবাদের ফিল্ম সিটিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দেশে কয়লা উৎপাদন রেকর্ড 100 কোটি টনে পৌঁছেছে, যার ফলে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা উৎপাদক দেশ হিসেবে উঠে এসেছে। তিনি আরও বলেন, কয়লা ক্ষেত্র সরাসরি প্রায় 5 লক্ষ মানুষের এবং পরোক্ষভাবে প্রায় 25 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। দেশের 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ভব্যা পোর্টালের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে গতকাল এই সংক্রান্ত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, মাল্টিমোডাল যোগাযোগ, বিশ্বাসযোগ্য ব্যবহারিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসনিক কার্যকারিতা, শ্রমিক অনুকূল পরিবেশ এবং সুসংহত উন্নয়ন সহ একাধিক নিবিড় শিল্প পরিকাঠামো গড়ে তোলাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ দেশের উৎপাদন পরিমণ্ডলকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেন তিনি।
2: To develop the industrial ecosystem and promote large-scale job creation through greater investments across the length and breadth of India, we have launched the Bhavya scheme. Bhavya will set up 100 industrial parks of different sizes. This time we are also going to be looking at earmarking more area for startups, deep tech or technology oriented businesses, R&D and innovation oriented businesses.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতকাল নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। পশ্চিমবঙ্গের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে দেয়া ঋণ এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্প রূপায়ণের মতো বিষয় ছিল তাদের আলোচ্যসূচিতে। অর্থমন্ত্রী সীতারমন জানান, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনা, সুরক্ষা বীমা যোজনা, অটল পেনশন যোজনা এবং পিএম স্বনিধির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের কাজ রূপায়িত হবে। শুভেন্দু অধিকারীর অনুরোধে সাড়া দিয়ে শ্রীমতী সীতারমন বলেন, ঋণের যোগান আরও বাড়াতে পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অগ্রণী শিল্প সংস্থা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির সঙ্গে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল সাক্ষাৎ করেন। গ্রামীণ উন্নয়ন, কৃষি কল্যাণ, ভিবিজিজি রামজি প্রকল্পের কার্যকর বাস্তবায়ন এবং কৃষকদের স্বার্থে উন্নয়নমূলক কর্মসূচি দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী চৌহান উল্লেখ করেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে। ওই সাংসদের স্বাক্ষরিত চিঠি গতকাল জমা পড়ে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে তৃণমূলের কয়েকজন বিক্ষুব্ধ সাংসদের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লিতে আইএনডিআইএ জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, এনসিপি এসপির নেত্রী সুপ্রিয়া সুলে প্রমুখ। বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানান, 2 মাস অন্তর আইএনডিআইএ জোটের বৈঠকে হওয়ার ব্যাপারে সবদলই সহমত হয়েছে। এদিকে আইএনডিআইএ জোট ইতিমধ্যেই জনগণের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে বিজেপি দাবি করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সশস্ত্র সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য সম্মান পুরস্কার প্রদান করেছেন। গত সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বিষয়ক সম্মান প্রদান অনুষ্ঠানে এই সম্মান প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। আজকের প্রসঙ্গে এবারের বিষয় বাংলার জল জীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। লেবাননে হেজবোল্লা সামরিক ঘাঁটিতে ইসরায়েল হামলা অব্যাহত রাখলে তারা ফের সামরিক অভিযান শুরু করবে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎসও সতর্ক করে বলেছেন, উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে তারাও দক্ষিণ বেইরুটে হেজবোল্লার ঘাঁটিতে হামলা চালাবে। এদিকে ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরান উভয় অবিলম্বে সংঘাতের অবসান চায় এবং শান্তির জন্য আলোচনা অব্যাহত আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনের জন্য ধার্য $1,00,000 অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছেন সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে অবস্থিত মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সোরোকিন এক রায় বলেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। উল্লেখ্য, H-1B ভিসা কর্মসূচি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম কর্মসংস্থান ভিত্তিক ভিসা, যা মার্কিন সংস্থাগুলিকে বিশ্বজুড়ে অন্যান্য দেশের নাগরিকদের কর্মক্ষেত্রে নিয়োগের সুযোগ করে দেয়। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। আহত আরও 6 জন, দুজনের অবস্থা সংকটজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে 5 জন স্থায়ী শ্রমিক ও 3 জন ঠিকা শ্রমিক। ইস্পাত মন্ত্রক সূত্রে জানা গেছে, ইস্পাত গলানোর 1 নম্বর প্ল্যান্টে গলিত ধাতু বহনকারী একটি বালতি মই থেকে পড়ে গেলে বিস্ফোরণ ঘটে, তা থেকেই ছড়িয়ে পড়ে আগুন। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের একটি এনকোয়ারি কমিটিও। এর নেতৃত্বে রয়েছেন সেলের বোকারো ইস্পাত প্রকল্পের ডিরেক্টর ইনচার্জ। কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী এইচডি কুমারস্বামী গতকাল বিশাখাপত্তনমে ওই ইস্পাত প্রকল্পটি সরেজমিনে ঘুরে দেখার পাশাপাশি আহতদের সঙ্গে কথা বলেন। তিনি নিহতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা এবং আহতদের 10 লক্ষ টাকা করে সহায়তা দানের ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশাখাপত্তনমের এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে প্রধানমন্ত্রী নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে এককালীন সহায়তা দানের ঘোষণা করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 7:25।
3: আকাশবাণী কলকাতা,
0: গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন উন্নত প্রথায় পাটের চাষ। এ বিষয়ে বলছেন শুভঙ্কর বসাক, যুগ্ম কৃষি অধিকর্তা পি, প্রশিক্ষণ নদিয়া।
1: পাট পূর্ব ও উত্তর পূর্ব ভারতের একটা অন্যতম প্রধান অর্থকরী ফসল। প্রতি বছর ভারতবর্ষে মোটামুটি 7.5 লক্ষ হেক্টর কৃষি জমিতে পাট চাষ হয়ে থাকে এবং উৎপাদন মোটামুটি 100 লাখ গাঁটের কাছাকাছি, এক গাঁট অর্থাৎ 180 কেজি। আমাদের পশ্চিমবঙ্গেই মূলত পাট চাষ হয়। আমাদের 5 থেকে 5.5 লক্ষ হেক্টর কৃষি জমিতে 80 থেকে 90 লাখ গাঁট পাটের উৎপাদন হয়। অর্থাৎ ভারতবর্ষের মোট চাষের এলাকার 75% এবং মোট পাট উৎপাদনের 80 থেকে 85% আমাদের পশ্চিমবাংলায় হয়। এবং এই পাট চাষের কল্যাণে ভারতে প্রায় 40 লক্ষ কৃষক পরিবার এবং 2.5 লক্ষ শ্রমিক ও কর্মী উপকৃত হয়ে থাকেন। পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে বছরে 2000 কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়। তো পাটকে সোনালী তন্তু বলা হয়, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই প্লাস্টিক শিল্পের সঙ্গে কঠিন প্রতিযোগিতার মধ্যে পাট পড়ে যাচ্ছে। কৃত্রিম তন্তুর কুফলের পাশাপাশি পাটজাত সামগ্রীকে পরিবেশ বান্ধব হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দেওয়া ও আরো বেশি করে বিভিন্ন ধরনের যে বৈচিত্র্যময় ব্যবহার তার উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে। বর্তমানে দেখছি আমরা যে পাটজাত বিভিন্ন সামগ্রী, সে জ্যাকেট, জুতো, কার্পেট, বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং, এই সমস্ত বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে, রাস্তা তৈরিতে, বাঁধে, সব জায়গাতেই পাট ব্যবহার করা হচ্ছে। এইবার মাটি বলতে গেলে বেলে দোঁয়াশ মাটি, এঁটেল দোঁয়াশ মাটি বা পলি দোঁয়াশ মাটিতে পাট ভালো হয়। তবে পাটের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পিএইচ কিন্তু 6.5 PH সবচেয়ে ভালো, তবে 6 থেকে 7.5 PH এর মধ্যে পাট চাষ করা যেতে পারে। যদি জমির অম্লতা অনেক কম থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে কতটা পিএইচ জমির রয়েছে বা কি ধরনের মাটির প্রকৃতি আছে তার উপর নির্ভর করে আমাকে চুন, ডলোমাইট এই সমস্তগুলো প্রয়োগ করতে হয়। তবে চুন বা ডলোমাইট প্রয়োগের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে চুন বা ডলোমাইট জমিতে দেওয়ার 1 মাস বাদে কিন্তু আমাদের বীজ বুনতে হবে। পাট মোটামুটি বড় দিন ও উষ্ণ আর্দ্র আবহাওয়া পছন্দ করে, জল দাঁড়ানো সহ্য করতে পারে না। যদিও কিছুটা তিতে পাট, যেটা মূলত আমাদের উত্তরবঙ্গে হয়, সেই তিতা পাট অর্থাৎ ক্যাপসুলারিস প্রজাতির পাট কিছুটা জল দাঁড়ানো সহ্য করতে পারে, তবে মিঠা পাট যেটা অলিটোরিয়াস সেটা ক্ষেত্রে ভালো জল নিকাশি ব্যবস্থা থাকা দরকার। তাপমাত্রা মোটামুটি 17-18 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রায় পাট চাষ করা যায় বা পাটের বৃদ্ধির পক্ষে সহায়ক। আর্দ্রতা 94 থেকে 95% এবং বৃষ্টিপাত মোটামুটি 1200 থেকে 2000 মিলিমিটার পাট চাষের জন্য প্রয়োজন হয়। এছাড়া যে সমস্ত জাতগুলো আমরা চাষ করে থাকি সেক্ষেত্রে আমাদের অনেক পুরনো

0: ভিক্টোরিয়াস বা মিঠাপাট প্রজাতির যে সমস্ত জাতগুলো ছিল সেগুলো চৈতালি, বাসুদেব, নবীন, বৈশাখী, তোষা, সুবর্ণ জয়ন্তী তোষা এগুলো ছিল। এগুলোতে মোটামুটি 30 কুইন্টালের কাছাকাছি হেক্টর প্রতি ফলন দিত। তার পরবর্তী 2000 সালের পরবর্তী যে সমস্ত জাতগুলো আসলো সেগুলো সূর্য, সুবলা, সাবিত্রী এই সমস্ত জাত, এগুলোতেও মোটামুটি ফলন দেওয়ার ক্ষমতা হেক্টর প্রতি 30 কুইন্টাল আঁশ। তারপরে 2007 বা তার পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত জাতগুলো উদ্ভাবিত হলো, মানে গবেষণা প্রতিষ্ঠান থেকে আমাদের কৃষকের জমিতে আসতে শুরু করলো, সেগুলো হচ্ছে সৌরভ, সুরেন, তরুণ, ইরা, আরো আধুনিক জাত বলতে সমাপ্তি, প্রদীপ, সুধাংশু, বিথিকা। এই জাতগুলোর ফলন দেওয়ার ক্ষমতা কিন্তু মোটামুটি হেক্টর প্রতি 35 কুইন্টাল, এবং এগুলো মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বোনা হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বোরো ধান কাটার পর কৃষক পাট বোনেন, সেই ক্ষেত্রে কিন্তু এই জাতগুলো আমাদের দক্ষিণবঙ্গে বোরো ধান কাটার পর পাট মানে বোনার পক্ষে আদর্শ। তিতাপাট যেগুলো মূলত উত্তরবঙ্গে চাষের সীমাবদ্ধতা, সেখানে পুরনো তিতাপাট বলতে সোনালী, সবুজ সোনা, শ্যামলি এই সমস্ত জাতগুলো চাষ হতো। বর্তমান আধুনিক যে জাতগুলো সেগুলো হচ্ছে পার্থ, মিতালি, ঈশানী, বিধান 1, বিধান 2, বিধান 3 এই সমস্ত তিতাপাটের জাতগুলো চাষ হয়ে থাকে, এবং এগুলোর ফলন দেওয়ার ক্ষমতা মোটামুটি 30 কুইন্টাল প্রতি হেক্টর। আর বীজ বোনা যায় মার্চ মাসের প্রথম থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। পাটের বীজ আকারে খুব ছোট, মোটামুটি 1000 বীজের ওজন 2 গ্রামের কাছাকাছি, যার জন্য জমি ঝুরঝুরে করে লম্বা আড়াআড়ি চাষ দিয়ে জমি তৈরি করে নিতে হবে। মিঠা পাটের ক্ষেত্রে সারিতে বুনলে 4 কেজি হেক্টর প্রতি বীজ লাগে, ছিটিয়ে বুনলে একটু বেশি পরিমাণ 6 কেজি লাগে। তিতাপাটের ক্ষেত্রে সারিতে বুনলে 6 কেজি বীজ লাগে, ছিটিয়ে বুনলে 8 কেজি পরিমাণ বীজ লাগে। এই বীজের সঙ্গে 5 গ্রাম ম্যানকোজেব ও 2 গ্রাম কার্বেন্ডাজিম দিয়ে আমরা শোধন করে তারপর বীজ আমরা বুনতে পারি। সেক্ষেত্রে আমরা মাল্টিরো সিড ড্রিল ব্যবহার করতে পারি, তাতে একসঙ্গে 8 সারিতে পাট বুনে দেওয়া যায়। 20-25 সেন্টিমিটার সারি থেকে সারির দূরত্ব হয় এবং গাছ থেকে গাছের দূরত্ব হয় 5-7 সেন্টিমিটার। রাসায়নিক সারের মধ্যে খুব একটা বেশি নাইট্রোজেন, ফসফেট, পটাশ লাগে না, 30-30 হেক্টর প্রতি সারের দরকার হয়। এর মধ্যে 20 কেজি নাইট্রোজেন, 30 কেজি ফসফেট ও 30 কেজি পটাশ মানে শেষ চাষের আগে, আর বাকি যে নাইট্রোজেনটা থাকে সেটা 21 দিন এবং 35 দিন বীজ বোনার পর দিতে হয়। আর পোকামাকড়ের ক্ষেত্রে যেটা লাগে, পোকা মূলত কেরি পোকা বা বিছে পোকা, ঘোড়া পোকা, কাতরি পোকা, তামাকের লেদা পোকা, হলুদ মাকড়, লাল মাকড় এই সমস্ত পোকাগুলো দেখতে পাওয়া যায়। আর রোগের ক্ষেত্রে চারা ধসা, শিকড় পচা, গোড়া পচা বা কাণ্ড পচা, অর্থাৎ অনেক পাটি দেখা যায় যে ঢোলে পড়ে মরে যাচ্ছে। এই মোটামুটি মূলত রোগ পোকা, তবে সুসংগত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বিধি আমরা যদি করি তাহলে খুব কম পরিমাণ রাসায়নিক ওষুধই দিতে হয়। আর ফলন মোটামুটি আমরা বলেছি 30-35 কুইন্টাল হেক্টর প্রতি ফলন পাওয়া যায়। আর গাছ মোটামুটি 90 দিনের পর থেকে 105-120 দিনের মধ্যে পাট কাটা হয়ে যায়।
1: এতক্ষণ শুনলেন উন্নত প্রথায় পাটের চাষ, এ বিষয়ে বললেন নদিয়া জেলার যুগ্ম কৃষি অধিকর্তা পি প্রশিক্ষণ শুভঙ্কর বসাক।
2: এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং জেলা এবং হিমালয়ের সন্নিহিত পশ্চিমবঙ্গের কয়েকটি অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কয়েকটি অংশে এবং পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার কয়েকটি অংশে। কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর এখানেই শেষ হল। এর সঙ্গে সঙ্গে শেষ হল আজকের চাষবাস।
3: আকাশবাণী কলকাতার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। প্রশ্ন আপনাদের, উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাড়ের ক্ষয় থেকে স্ট্রোকের ভয়, আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আমরা জানাব ডাক্তারবাবুদের, এবং তাদের থেকে পাওয়া সঠিক ও নির্ভরযোগ্য উত্তর পরামর্শ পৌঁছে দেব আপনাদের কাছে। প্রশ্ন পাঠাতে পারেন ইমেলে, আমাদের ইমেল আইডি healthsection.akashbanikolkata@gmail.com, healthsection HELTHSECTION. akashbanikolkata AK

S H V A N I K O L K A T A কলকাতা @gmail.com অথবা চিঠি পাঠান এই ঠিকানায় পত্রপাঠ রোগ বিদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন প্রতি মাসের প্রথম রবিবার রাত 8:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে তাহলে আর দেরি কিসের চটপট পাঠিয়ে দিন আপনাদের প্রশ্ন ইমেল বা চিঠিতে পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে

0: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় গর্ভকালীন বিপদ সংকেত। এ নিয়ে একটি কথিকা বলছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়।
1: আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মাতৃত্বকালীন বিপদ সংকেত। এই যে কিছু বিপদ সংকেত আছে, যেই বিপদ সংকেতগুলো আমরা যদি বুঝতে পারি এবং সেই অনুযায়ী ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করি, তাহলে কিন্তু আমি বড় বিপদের হাত থেকে বাঁচতে পারি। এই বিপদ সংকেত যখন আমরা বলতে যাচ্ছি, আমরা টোটালি কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, মানে প্রেগনেন্সির শেষের দিকের কথাগুলোই বেশি করে বলবো। প্রথম দিকটা আমি অ্যাভয়েড করছি, কেন সেটা একটা আলাদা ডিফারেন্ট টপিকস। সেটাতে মায়ের হেলথের খারাপের থেকেও বাচ্চার হেলথ নিয়ে বেশি প্রশ্ন। আমরা মায়ের মৃত্যুটা অ্যাভয়েড করতে চাইছি এবং সেই জন্য প্রেগনেন্সির শেষের দিকের ঘটনাগুলোই বেশি করে বলছি। প্রথম দেখতে হবে বেশি পরিমাণে পা ফুলে যাচ্ছে কিনা, হাত ফুলছে কিনা, শরীরের অন্যান্য জায়গা ফুলছে কিনা। ইডিমা বলে যেই টার্মটা আছে, অনেক ক্ষেত্রেই প্রেগনেন্সিতে ইডিমা হয় এবং সেটা ফিজিওলজিক্যাল। তাহলে ফিজিওলজিক্যাল না প্যাথোলজিক্যাল ইডিমা, এটা বোঝার একটা সহজ উপায় আছে। সেটা হলো, আমি যখন ঘুমাই, তারপরে যখন ঘুম থেকে উঠি, যদি ফিজিওলজিক্যাল ইডিমা হয় বা পা ফুলে যায়, ইউজুয়ালি ঘুম থেকে ওঠার পরে সেটা কমে যায়। কিন্তু যদি প্যাথোলজিক্যাল ইডিমা হয়, সেটা কমতে চায় না, এবং এটা পায়ের জন্যই স্পেসিফিক্যালি। কিন্তু যদি হাত ফোলে, মুখ ফোলে, সেটা কিন্তু প্যাথোলজিক্যাল ইডিমা, অলওয়েজ প্যাথোলজিক্যাল ইডিমা। তাহলে আমার চুড়ি পরতে অসুবিধা হচ্ছে কিনা, আমার পায়ে স্লিপার গলাতে অসুবিধা হচ্ছে কিনা, এই ছোট ছোট সিমটমগুলো আমাদের মাথায় রাখতে হবে। সঙ্গে দেখতে হবে যে ব্লাড প্রেশার বাড়ছে কিনা। এতদিন আমরা জানতাম ব্লাড প্রেশার বাড়লেই এগুলো হয়, কিন্তু এখন আমরা দেখছি কিছু পেশেন্টের ক্ষেত্রে ব্লাড প্রেশার নর্মাল থাকা সত্ত্বেও এই জিনিসগুলো হতে পারে। তাহলে আপনার হাত পা এগুলো যদি ফোলে, আপনি অবশ্যই ডাক্তারবাবুকে ইনফর্ম করবেন। দু নম্বর যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে গা হাত পা চুলকানো। প্রেগনেন্সিতে চুলকানি জিনিসটা খুব কমন, তবে স্পেসিফিক্যালি যদি হাতের চেটো, পায়ের চেটো চুলকায় এবং গায়ে কোনো র্যাশ না থাকে, তাহলে কিন্তু আমি ডাক্তারবাবুকে জানাবো। অবস্টেটিক কোলেস্টেসিস বলে একটা রোগ আছে, যেটা শেষের দিকের প্রেগনেন্সিতে হয়ে থাকে এবং যেটা বাচ্চার ক্ষেত্রে খুব ডেঞ্জারাস। সেই জন্য আমি বলি এরকম গা হাত পা চুলকালে অবশ্যই আপনি ডাক্তারবাবুকে জানাবেন। তিন নম্বর, বাচ্চার নড়াচড়া খেয়াল করা। বাচ্চার নড়াচড়া আপনার বোঝার, যেটা আপনিই বুঝতে পারেন, যেটা কিনা ডাক্তারও বুঝতে পারে না, কেন সারা দিন আপনার পেটে স্টেথোস্কোপ লাগিয়ে রাখা সম্ভব নয়, আপনাকেই বাচ্চার ব্যাপারে জানাতে হবে। বাচ্চার নড়াচড়া যদি কমে আসে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন। চার নম্বর, যদি প্রেগনেন্সির শেষের দিকে ব্লিডিং হয়, ভ্যাজাইনাল ব্লিডিং হয়, অবশ্যই ডাক্তারবাবুকে জানাবেন। এটা অনেক সময় লেবার পেন হতে পারে, প্রিটার্ম লেবারের জন্য হতে পারে, কিন্তু খুব কিছু খারাপ রোগ আছে যার জন্য এটা হতে পারে। কখনো যদি ভ্যাজাইনাল ব্লিডিং হয়, অবশ্য অবশ্য অবশ্য ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন। তাহলে আমি কি কি বললাম, প্রথমে বললাম গা হাত পা ফোলা, দু নম্বর বললাম বাচ্চার নড়াচড়া, তিন নম্বর বললাম গা হাত পা চুলকানো, এবং চতুর্থ নম্বর বললাম ভ্যাজাইনাল ব্লিডিং। তাহলে এইগুলো হচ্ছে আপনার প্রেগনেন্সিতে ডেঞ্জার সাইন। এই ডেঞ্জার সাইনগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, এবং এর মধ্যে কোনো একটি যদি হয়, আপনাকে কিন্তু আপনার যেই ডাক্তারবাবুকে আপনি দেখাচ্ছেন তারকে জানাতে হবে, এবং তিনি উপযুক্ত চিকিৎসা করবেন। দরকার পড়লে ওষুধ দেবেন, ডাক্তার দরকার পড়লে আলট্রাসোনোগ্রাফি করবেন, ডাক্তার দরকার পড়লে হসপিটালে ভর্তি করবেন, যাই করুন, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সাইন্স, এবং এগুলোর উপর ডিপেন্ড করে পরবর্তী চিকিৎসা পদ্ধতি এবং ডেলিভারির টাইমিং ডিটারমাইন করতে হবে। সুতরাং এই সিমটমগুলোকে কখনোই লুকাবেন না, এগুলো ঠিকঠাক আপনি যদি বেঁচে চলেন তাহলে আপনার প্রেগনেন্সি ঠিকঠাক যাবে, এবং আশা করি যে কোনো বিপদ ঘটবে না।
0: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল গর্ভকালীন বিপদ সংকেত। কথিকাটি বললেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

0: Life is about making an impact, not making an income. Kelvin Kjos. জীবন জীবনের সার্থকতা কি? কতটা আয় করলে তুমি, কতটা সম্পত্তি বাড়ালে, কতটা জমাতে পারলে, তাই কি? কেভিন ক্রুজ তিনি বলছেন, না না, এসবের কিছুই না। তোমার আয় হলো কত, তোমার জমলো কত, সম্পত্তি বাড়লো কত, একটা সময়ের পরে তার আর কোনো মূল্য থাকে না। বরং জীবনের সার্থকতা সেখানেই থেকে যায়, যখন মানুষ মূল্যায়ন করে তুমি ছাপ ফেললে কত, তুমি দাগ রাখলে কত অন্যের মনে, সমাজে, কতটা তোমার ইম্প্যাক্ট পড়ল। সেই ছাপটুকু, সেই দাগটুকুই রেখে যাওয়া, এই তো জীবন। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের প্রাত্যহিকের দরবারে, জানাই সুপ্রভাত।
1: দেখে নেব আজকের দিন কি বলছে। আজ 9 জুন, সঙ্গীতকার কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। দেশপ্রেমিক ও সঙ্গীতকার কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় দ্বারকানাথ বিদ্যাভূষণের কাছে সংস্কৃত শিক্ষা করলেন এবং কাব্য বিশারদ উপাধি পেলেন। দ্য কসমোপলিটন, অ্যান্টি খ্রিশ্চিয়ান, প্রকৃতি, হিতবাদী প্রভৃতি পত্রিকার সম্পাদনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সোমপ্রকাশ, পঞ্চানন্দ, সাহিত্য সংহিতা প্রভৃতি পত্রিকায় তাঁর কবিতা, প্রবন্ধ, ব্যঙ্গ রচনা প্রকাশিত হয়। ভার্নাকুলার প্রেস অ্যাক্টের বিরুদ্ধে প্রথম পুস্তক সভ্যতা সোপান রচনা করেন তিনি। তাঁর সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থ প্রসাদ পদাবলী, বিদ্যাপতি, বঙ্গীয় পদাবলী, স্বদেশী সঙ্গীত প্রভৃতি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় তাঁর রচিত স্বদেশী গান গাওয়া হতো। 1861 খ্রিস্টাব্দের 9 জুন তিনি জন্মগ্রহণ করেন।

9 জুন আজ স্মরণ করব ধর্মযাজক এবং শিক্ষাপ্রতী উইলিয়াম কেরিকে। ধর্মপ্রচারের জন্য 1793 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে কলকাতায় আসেন উইলিয়াম কেরি। তার মুন্সি রামরাম বসু তার কাছে বাংলা ভাষায় শিক্ষা লাভ করেন এবং বাংলায় বাইবেল অনুবাদ শুরু করেন। এরপর বাংলা ভাষায় একটি সংক্ষিপ্ত শব্দকোষ ও ব্যাকরণ রচনা করেন। মার্শম্যান, ওয়ার্ড প্রমুখ কয়েকজন মিশনারির সহায়তায় 1800 খ্রিস্টাব্দের জানুয়ারিতে প্রতিষ্ঠা করেন শ্রীরামপুর মিশন। মার্চ মাসে এখান থেকেই ম্যাথু লিখিত সমাচারের প্রথম পাতা বাংলা ভাষায় মুদ্রিত হয়। মথি রচিত মিশন সমাচার শ্রীরামপুর মিশন প্রেসে মুদ্রিত প্রথম গদ্য পুস্তক। টমাস ও রামরাম বসুর অনুবাদকে ভিত্তি করেই কেরির দ্বারা সংশোধিত হয়ে ওই পুস্তক মুদ্রিত হয়। এই তিনজনই বাংলায় ছাপা প্রথম পুস্তকের সঙ্গে স্মরণীয় হয়ে আছেন। বাংলা ভাষায় প্রথম অনুবাদ পুস্তক প্রকাশের খ্যাতির জন্য উইলিয়াম কেরি এই সময় ফিটি উইলিয়াম কলেজে বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হন। দীর্ঘ অধ্যাপক জীবনে তিনি বাংলা ভাষায় ব্যাকরণ, অভিধান, পাঠ্যপুস্তক ছাড়াও ভারতীয় আরও অনেক ভাষায় বাইবেল অনুবাদ করে প্রকাশ করেন। বাংলা হরফের সংস্কার ও অন্যান্য ভারতীয় ভাষার হরফ নির্মাণ এবং 1823 খ্রিস্টাব্দে ভারতে এগ্রি হর্টিকালচারাল সোসাইটি স্থাপন তার অন্যতম কীর্তি। ফ্রেন্ড অফ ইন্ডিয়া নামে একটি পত্রিকাও প্রকাশ করেন। বাংলায় তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ নিউ টেস্টামেন্ট, বাংলা ব্যাকরণ, কথোপকথন, ওল্ড টেস্টামেন্ট, ইতিহাসমালা ইত্যাদি। 1834 খ্রিস্টাব্দের আজকের দিনে অর্থাৎ 9 জুন উইলিয়াম কেরি প্রয়াত হন। সমবেত কণ্ঠে দেশবন্দনা।

0: শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা। আমরা একটু জেনে নেব জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীদের চিঠি লেখার বিষয়। ইতিমধ্যে আপনারা জানেন, তবু আরও একবার মনে করিয়ে দেওয়া, আমসত্ত্ব কথা। বছরের এই সময়টাতে অনেকের কাছেই আমি পরম সত্য। বর্ণে গন্ধে স্বাদে কত বাহার তার, বহু বিচিত্র রূপে আয়োজনে তার উপস্থাপন আর আস্বাদন করে থাকি আমরা। কাঁচা কাঁচা মিঠে বা পাকা আমভক্ত আমরা বিভোর হই সবেতেই। তবে এই আম জনতার ভিড়ে স্রোতের বিপরীতে হাঁটা মানুষও নিশ্চয়ই থাকেন, আম যাদের না পছন্দ। আম নিয়ে নানা সত্য কথা, মজার ঘটনা, স্মৃতি, অভিজ্ঞতা সব উঠে আসুক আপনাদের চিঠিতে। লিখবেন কোথায়? আমাদের ইমেল আইডি chithirjhapi.air@gmail.com। হাতে লেখাও চিঠি পাঠাতে পারেন প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়, আম সত্য কথা।
1: তাহলে খোলা যাক, আম সত্যের যার, আহা না না, আম সত্য নয়, আম সত্য কথার ঝাঁপি। হ্যাঁ, ঝাঁপি খুলে আজকের প্রথম চিঠি হাতে নিলাম। লিখেছেন ধ্রুবজ্যোতি বাগচি, কলকাতা 125 থেকে। তোমাকে যখন এই চিঠি লিখছি, তখন আমি কিন্তু বয়সকে পাত্তা না দেওয়া 6-7 বছরের খোকা, নাম অপু। আর ওই যে পাতলা গরণ, হাতে কাঁচের চুড়ি, পরনে ময়লা কাপড়, ও হলো আমার দিদি দুর্গা। 34 মাসের রোদ্দুরে পটলিদের ডোবার ধারে সিঁদুর কৌটো তলায় আম গাছটার গুটিগুলো দুপুরের রোদে ঝরে পড়লে কুড়িয়ে আনে, আমাকে নির্দেশ দেয় তেল নুন আনবার। মাসি কাপড়ে যে তেলের ভাঁড় ছুঁতে নেই।

0: দিয়েও সব মানতে নারাজ। নারকলের মালার মধ্যে আমগুলো বেশ করে মাখা হলে প্রয়োজন হয় একটা লঙ্কার। ঠিক তখনই সর্বজয়া ঘাট থেকে ফিরলেন। কোনো মানে হয়, এদিকে ঠিক দুপুরবেলাতে আকাশ জুড়ে একদিন মেঘের ঘন ঘটা, তীব্র ঝড়ে দুলছে বাঁশ বনের পাতা, আমরা ছুটছি সোনামুখী তালায়। কিন্তু বাদ সাধল মুখুজ্জে বাড়ির ছেলে মেয়েরা, হই হই করে তাদের বাগানের আম কুড়ুনোর জন্য দিদিকে যাচ্ছে তাই বলল। অভিমানী দিদি আমাকে নিয়ে চলল সলতে খাগি তালায়। গড়পুকুরের ধারে 8-10টা আম পাওয়া গেল, তারপর ছেঁপে বৃষ্টি এলো, দুজনে ভিজে একসা। ছোটবেলা জুড়ে যে অর্থহীন ছড়া মনের মাঝে এখনো উথাল পাথাল করে, নিবু পাতায় গরম চা, হে বৃষ্টি ধরে যা, তার কথা জানে শুধু অপু দুর্গারা। তোমাকে বলতে দ্বিধা নেই বন্ধু, আমাদের কোনো জমিদারি, আমবাগান, নিজের বিশাল পুকুর কিচ্ছু ছিল না। রেলের চাকুরে বাবা, চৌকিতে কখনো অফিস ফেরত রেলবাজার থেকে ব্যাগ ভর্তি করে আম আনতেন, সেই রাতেই বসে যেত আমাদের আম্র মহোৎসব, মা কেটে কুটে দেবেন তার জন্য অপেক্ষা করার আর সবুর কোথায়। রেল কোয়ার্টারের বারান্দায় বসে বর্ষণ মন্দ্রিত অন্ধকারে আমাদের আম খাওয়ার রসালো ধুম এবং আম সত্য কথার অবিস্মরণীয় স্মৃতি মেদুর অনুধাবন। ছোটবেলার দৌরাত্মময় দিবস রজনী আমাটির ভেঁপুর দুই ভাই বোন এবং পৃথিবীর আলো চোখ মিলে দেখার বেলা ফুরিয়ে আসার দুর্গাহীন অপুর কথা মনে পড়লে চোখ ভিজে যায় এই পরিণত বয়সেও। হতদরিদ্র পরিবারের খুদেরা রকমারি সুগন্ধি আমার পাবে কোথায়, কালে ভদ্রে আম খাওয়া তাদের কাছে আম সত্য কথা এবং তার স্বাদে রসে গন্ধে মজে ওঠাতেই আনন্দ উপভোগ। লিখলেন ধ্রুবজ্যোতি বাগচি, কলকাতা 125 থেকে।
1: এর পরের চিঠি লিখছেন রামমোহন চক্রবর্তী, নবদ্বীপ নদিয়া থেকে। বহুত্ববাদ সৃজনে সুপ্রাত্যহিকী। ঘটনার প্রায় 50 বছর পর এই আম সত্য কথা প্রকাশ্যে আনছি। বাবার শিক্ষকতা সূত্রে আমরা লালবাগে থাকতাম। লালবাগ মানে মুর্শিদাবাদ, মানে ঐতিহাসিক নবাবদের জায়গা। সেই জায়গায় নবাবরা দেশে বিদেশ থেকে বহু ধরনের সুস্বাদু আমের গাছ এনে এই অঞ্চলে লাগানোর ব্যবস্থা করেন, যার ফলশ্রুতিতে এই মুর্শিদাবাদ বহু ধরনের সুস্বাদু আমের জন্য তখন থেকে আজও বিখ্যাত। আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির পিছনে বিশাল ফাঁকা জায়গায় কয়েকটা বড় আম গাছ ছিল। তখন গরমের ছুটি চলছিল। প্রতি দুপুরবেলায় আমি আর দিদি পিছনের দরজা খুলে দূরে ওই আম গাছের দিকে তাকিয়ে থাকতাম। মুকুল থেকে আম, এখন গাছ ভর্তি আম ঝুলছে। যত দিন যাচ্ছে আমগুলো বড় হচ্ছে, ততই সুন্দর হচ্ছে আর কাছে ডাকছে। এত আম, একটা দুটো হাতের করে পারলে সব কি শেষ হয়ে যাবে? নিঃশব্দ নিঝুম জ্যৈষ্ঠের দুপুর, পাখিগুলোও মনে হয় ঘুমোচ্ছে, বাড়ির লোকজন তো ঘুমোচ্ছেই। আমাদের দুজনের চোখ একেবারে ঘুম নেই, আমরা দুই ভাই বোন না ঘুমিয়েই বসে আছি, কারণ আজ ওই গাছের 2-4টে আম পেড়ে আনার পরিকল্পনা। নুন ঝাল আর আমের খোসা ছাড়ানোর জন্য মাঝখানে ঘষে ফাঁকা করা ঝিনুক সব একেবারে রেডি। কোনো রকমে 2-4টে আম আনতে পারলেই শুরু হবে আমাদের নুন ঝাল মাখিয়ে কাঁচা আম ভোজ। আস্তে আস্তে পা টিপে টিপে এগোচ্ছি, জমির উপর পড়ে থাকা শুকনো পাতায় যেন কোনো আওয়াজ না হয়। প্রচুর আম ঝুলছে কিন্তু হাতের নাগালের মধ্যে একটিও নেই। লাফাতে হবে, দিদি লাফাতে যাবে। আমি বললাম, থাম, আমি আগে চারদিকটা দেখে নিই কেউ আছে কিনা, তারপর লাফাবি। না, কেউ নেই, এবার লাফা। এক লাফ, এই তিন চারটে আম পড়ে গেল। হঠাৎ কারো গম্ভীর গলায় শুনলাম, দাঁড়া দাঁড়া, আর যাই কোথায়, আম ফেলে দে দৌড়। দিদি আগে, আমি পরে, কিন্তু পিছনে কে দৌড়চ্ছে? চারদিকে কেউ তো ছিল না। তবে কি ভূত! দৌড়ের বেগ আরও বেড়ে গেল। মাঠ পেরিয়ে, দরজা পেরিয়ে, উঠোন পেরিয়ে ঘরের মধ্যে সরাসরি খাটের তলায়। এবারে পিছনের দরজায় কে খটখট করছে। স্যার স্যার বলে ডাকছে। বাবা উঠে গেলেন। অনেকক্ষণ পর বাবা ডাকছেন, রামমোহন, মীরা এদিকে আয়। আমরা তো খাটের তলায় চোখ বন্ধ, দম বন্ধ করে ভয়ে কাঁপছি। অবশেষে বাবা আর একজন ছেলের কয়েকটা আম হাতে সটান ঘরে প্রবেশ করল। কাঁপতে কাঁপতে বের হলাম। ভয় পাবে না, আমি ভূত নই, তোমার বাবা আমার স্যার। আমগুলো পারলে কিন্তু ফেলে এলে কেন? এই নাও স্যার, ওদের নিতে বলুন। অগত্যা হাত বাড়িয়ে নিলাম। ছেলেটা কানের কাছে মুখ নিয়ে বলল, চুরি করার সময় চারদিক নয়, দশ দিক দেখতে হয়। হ্যাঁ, আমি তো গাছের ওপর বসেই সব দেখছিলাম। লিখলেন রামমোহন চক্রবর্তী, নবদ্বীপ নদিয়া থেকে।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি, 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: ঠাকুরপুকুর থেকে চিঠি লিখছেন কস্তুরী বন্দ্যোপাধ্যায়। চৈত্রের শেষ ও বৈশাখের প্রথমেই শুরু হয়ে যায় আমপাড়াপাড়ি, কারাকারি ও ফলের রাজার আম্ল মধুর রসাস্বাদন। লিখতে বসে মনে পড়ল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেঁপু গল্পে দুর্গা অপুর লুকিয়ে লুকিয়ে কাঁচা আম জারিয়ে খাওয়ার কথা। পটলিদের বাগানে দুর্গা সিঁদুরকোটো তলা থেকে আম কুড়িয়ে এনে অপুকে রান্নাঘর থেকে তেল নুন জোগাড় করে আনতে বলে। নারকলের মালায় কাঁচা আমগুলি জড়িয়ে যেই না মুখে পোড়া, খিড়কি তলায় সর্বজয়ার আবির্ভাব। তারা তখন আমের চাকলাগুলি গোগ্রাসে গিলতে ব্যস্ত। মায়ের সামনে অপু বিভাস বলে ফেলে, আম খেয়ে যা দাঁত টকে। আর বলা হয় না, দুর্গার ইশারায় তাকে থামতে হয়। সে কোনোভাবে তাদের মজাটা মায়ের কাছে লুকিয়ে রাখে। তবে ভাইকে সে কিল ভর্ৎসনা দিয়েই ছাড়ে, কারণ সে যে হাবা, কারণ সে যে সত্যি কথা বলে ফেলে। আমের এই মজা কিন্তু অপুদুর্গাতেই শেষ হয়ে যায়নি। রোজ সন্ধেবেলা মেয়ে খেলাধুলো করে ফেরার পর দেখি বেশ কিছু ছোট ছোট আম টেবিলে জড়ো করে রাখা। বলি, এগুলো আনলি কেন? বলল, সবাই পেরেছে, গাছে রাখতেই দিচ্ছে না, এগুলো দিয়ে তুমি আচার চাটনি বানাতে পারবে। আমি বারণ করি কিন্তু কে শোনে কার কথা। একদিন বিকেলে মধুগন্ধ ভরা বাতাসের ঘ্রাণ নিতে আমিও বেরিয়ে পড়লাম। দেখি

0: ছেলে মেয়ে আম গাছটিকে ঘিরে ধরেছে। কেউ ঢিল মেরে আম পাড়ার চেষ্টা, আবার দু একজন গেছ ছেলে মেয়ে গাছের ডালে উঠে পড়েছে। কাছে গিয়ে দেখি তাদের মধ্যে আমার মেয়েও আছে। বললাম, তোরা করিস কি করিস কি, শিগগির নেমে আয়। নেমে এলো, কারো হাতে একটা আম, কারো হাতে আবার কিছুই নেই, কেউ আবার গাছের তলায় দাঁড়িয়ে কোঁচর ভরে নিচ্ছে। মেয়েকে বললাম, নাই বা আনলি রোজ আম, এমনি খেলা করে না। মেয়ে রাগ করে বলে, আর বন্ধুরা যে সব নিয়ে নিচ্ছে, আর দেখেছ একটা ডাল পুকুরের উপরে চলে গেছে, দাদারা সাঁতার কাটে আর আম পেরে নেয়। বলতে বলতে ঝড় উঠল, চোখ দুটো ধুলোই ভরে গেল, আর কিছু দেখতে পেলাম না, শুধু অনুভব করলাম মেয়ে পাশে নেই। সে ততক্ষণে ছুটে গেছে পুকুরের কাছে, পুকুরের উপর যে ডালটা হাওয়ায় দোল খাচ্ছিল সেটা চলে এসেছে ওর হাতের মুঠোয়। দুটো আম পেরে দৌড়তে দৌড়তে আমার কাছে এলো। বললাম, এভাবে আম কুড়োচ্ছিস, খাবি কটা? বলল, নাই বা খেলাম, তা বলে হেরে যাব। জানো মানটি কাল এত বড় একটা আম নিয়ে গেছে। বুঝলাম, জেতার কথাই বড় কথা, খাওয়াটা নয়। আম সত্য কথা, সার কথা। অপু দুর্গার সঙ্গে কিন্তু চলে যায়নি শিশু মনের কাঁচা মিঠে আনন্দ। কস্তুরী বন্দ্যোপাধ্যায় ঠাকুরপুকুর থেকে লিখলেন।
1: এরপর লিখছেন তন্দ্রা সোমদা, আকুই বাঁকুড়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, মনে করিয়ে দিলে তো সেই ছোট্টবেলার কথা। আমের কথা বলতে গেলে প্রথমেই আম বকুলের কথা বলতে হয়। সরস্বতী পুজোর সময় আম বকুলের দরকার হয়, সেই তখন থেকে শুরু হয় আম কত বড় হলো দেখার পালা। আমের সাইজ ছোট কুলের মতো, তখন থেকেই আম খাওয়া শুরু হয়ে যেত। তারপর আম একটু বড় হলে কয়েকজন বন্ধু মিলে শুরু হয়ে যেত আমের ফিষ্টি, আধখানা ব্লেড, কাগজে মোড়ানো নুন লঙ্কা, পাথরে ঘষে ঘষে আমের ছাল তুলে তারপর ব্লেড দিয়ে কেটে কুশিটা বার করে, আহা, সে কি খাওয়ার তারিফ! টকে চোখ বুজে যেত, দাঁত আমলে যেত, কিন্তু তবু তার কি সুখ! কলাপাতায় মুড়ে আম ছেঁচা, তারও যে কি সুখ! এখন এই বয়সে আম পাকা খাওয়া হয় ঠিকই, কিন্তু ছোটবেলার সেই আমের ফিষ্টির কথা এখনো ভুলতে পারি না। এখন গুড় আম, আমের ঝাল আচার, আম তেল নিজের হাতে বানাই, কিন্তু খাবার আগ্রহ অতটা নেই। কিন্তু সেই ছোটবেলায় গুড় আমের গন্ধে মাতাল হয়ে যেতাম। বড়দের ইচ্ছে মতো দেওয়া একদম পছন্দ হতো না, মনে হতো নিজের হাতে ইচ্ছে মতো যদি নিতে পারতাম তাহলে দারুণ মজা হতো। ঝড়ে আম কুড়োনো, ফাটা আম বাছাই করা, কোন কোন আম পাকাতে দিলে পাকতেও পারে, সেই সব কাজে কতই না ব্যস্ততা ছিল আমাদের। আম কাঁঠাল পাকানোর জন্য গরম আসবে, আর সঙ্গে নিয়ে আসবে ভ্যান ভ্যানে মাছি। এ কথা সত্য, যতই আমরা বইয়ে পড়ি না কেন, আয়ে আমটি খাবো পেড়ে, এখনকার শিশুরা গাছে চড়তেও পারে না, আর আম পেড়ে খেতেও পারে না, সেই খাওয়ার আনন্দ ওদের মধ্যে দেখতেও পাই না। আসলে সেই আমবাগান আজ আর নেই, আর সেই শিশুদের দলও কোথায় এখন নেই।

0: মনে আজ সেই ভাবনা দেয় দোলা।
1: সত্যি কিছু কিছু এমন বিষয় থাকে, এমন জিনিস থাকে যাদের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের স্মৃতি আর নস্টালজিয়া। ঠিক যেমনটা এবারের পক্ষ অর্থাৎ জুনের প্রথম পক্ষকাল জুড়ে আমাদের আক্রান্ত করে রেখেছে। আম সত্য কথা বলতে গেলেই কেন জানি না দোলা দিয়ে যাচ্ছে বারেবার সকলকে ছেলেবেলার সেই কথাগুলো, তাই না? তেমন কথাই লিখছেন এবারের চিঠিতেও মহাশ্বেতা দাস পতি, তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। তোমাকে আম সত্য কথা বলতে গিয়ে আমি নস্টালজিয়ায় আক্রান্ত। বড় ছেলে তখন ছোট, আম খেতে চাইতো না, এমনকি আমের গন্ধও সহ্য করতে পারত না। বলতো, মা তুমি এক্ষুনি বাবাকে আম কেটে দিয়েছো, তারপর ভালো করে সাবান দিয়ে হাত ধুয়েছো। ছুটে এসে হাতের গন্ধ নিত, পছন্দ হলে তবেই ওকে খাওয়াতে পারতাম। তখন আমরা কর্মসূত্রে থাকি মালদায়, পাশাপাশি দুটি জেলা মালদা ও মুর্শিদাবাদে আমের রাজত্ব। কত রকমের আম, হিমসাগর, ক্ষীরসাপাতি, আম্রপালি, ল্যাংড়া, ফজলি। আমি সেখানে শিশুদের স্কুলের প্রিন্সিপাল। আমাদের পাঁচজন আয়া, সবাই স্থানীয়, তারা অনেক আম দিত, আম সত্ত্ব দিত। ওখানে আম কিনতে হতো না, বরং প্রচুর আম নষ্ট হতো। আর পাকা আমের গন্ধে তিরিং তিরিং করে লাফাতো আমার বড় ছেলে। ওদিকে আমার ছোট ছেলে ও তার বাবার খুব প্রিয় আম, আমারও প্রিয়, কিন্তু বড় ছেলে খেত না বলে একটু কষ্ট হতো। মা হওয়ার এই এক যন্ত্রণা। এখন আমার বড় ছেলে আম খায়, কিন্তু বাপকা বেটি আমার নাতনি আম খায় না। কবে যে খেতে শিখবে কে জানে। কাঁচা আম দিয়ে কাসুন্দি, টক আচার, মিষ্টি আচার, আম তেল বানিয়ে রাখতাম। ছোটবেলায় আমি ও বোন গায়ের বিধবা বুলু ঠাকুমার বাড়ি যেতাম শুধু আমের আচার খাওয়ার লোভে। ঠাকুমা একাই থাকতেন, ঠিক বুঝতে পারতেন আমরা কেন গেছি। বলতেন, আচারের লোভে এসেছিস তা কি আর আমি বুঝি না, তবু তোরা এলে বড় ভালো লাগে, একা একা বড্ড হাঁপিয়ে উঠি। প্লেটে নানা রকমের আচার সাজিয়ে খেতে দিতেন, প্রতিটার স্বাদ কেমন জিজ্ঞেস করতেন খুঁটিয়ে। বুলু ঠাকুমা নেই আর, কিন্তু আমার স্মৃতিতে অম্লান। বোন ভালোবাসত গাছ, ভালোবাসত গাছ লাগাতেও। মহিষাদল রথের মেলা থেকে আম্রপালি, হিমসাগরের গাছ কিনে বাড়িতে লাগিয়েছিল। এবছরও সেসব গাছ আমি ভর্তি, কিন্তু সে নেই। করোনায় আক্রান্ত হয়ে সে ও তার স্বামী পরপর দুদিনে আমাদের ছেড়ে চলে গেছে। তার লাগানো গাছে হাত বুলিয়ে তার পরশ পাই। মহাশ্বেতা দাসপতি, তমলুক পূর্ব মেদিনীপুর থেকে।
2: এরপর লিখছেন অদিতি দে চ্যাটার্জি, ইন্দা খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, জ্যৈষ্ঠ মাসে আমের মতো সরস সুস্বাদু

0: মুকুটবিহীন সম্রাট। আমের প্রসঙ্গ উঠলেই অন্বেষার মনে জেগে ওঠে এক গভীর অপরাধ বোধ। মনে পড়ে যায় তাদের সুবিস্তৃত আঙিনায় অতি অযত্নে বেড়ে সেই আম গাছটার কথা। গাছটির পরিচর্যা তাদের পরিবারের কেউই সেভাবে করার সুযোগ পাননি, কিন্তু গাছটি তার মায়া ঘেরা ছায়ার আলিঙ্গনে আবদ্ধ করেছিল তাদের পরিবারের প্রতিটি মানুষকে। সেই উচ্চ ফলনশীল আম গাছের বেশিরভাগ আমই প্রতিবেশীদের মধ্যে বিতরণ করা হতো, কারণ অন্বেষারা কেউই তেমন আম ভক্ত ছিল না। কিন্তু গাছটির ছায়া সুনিবিড় তলদেশে গ্রীষ্মকালে তাদের পারিবারিক সান্ধ্য আসর বসত। বিকেলবেলায় অন্বেষার ছোট্ট ছেলে দাদুর সঙ্গে মনের আনন্দে খেলা করত সেই আম গাছের ছায়ায়। আমগাছটা যতই শাখা প্রশাখা বিস্তার করতে লাগল, ততই উঠোনের কংক্রিটের মেঝেতে ফাটল ধরে সেই ফাটল ক্রমশ বাড়তে লাগল। ঠিক তখনই প্রয়োজনের তাগিদেই প্রাইভেট কার কেনার সিদ্ধান্ত নিয়েছিল অন্বেষা ও তার স্বামী। আমগাছের উপস্থিতির কারণে গাড়ি রাখার জন্য স্থানাভাবের সৃষ্টি হওয়ায় কোনো উপায় না পেয়েই গাছটা কেটে ফেলার একটা সিদ্ধান্ত নেওয়া হয়। লোকেদের ডেকে সেই ছায়াদাত্রীকে সমূলে উৎপাটিত করার সিদ্ধান্ত নিয়েছিল অন্বেষারা। তারপর কেটে গেছে দীর্ঘ 16টা বছর। হঠাৎ একদিন অফিস থেকে ফেরার পথে অন্বেষা দেখল একটা প্রাচীর বেষ্টিত আমবাগানে মেশিনের সাহায্যে যুদ্ধকালীন তৎপরতায় চলছে বৃক্ষছেদন। বাইরে বিরাট ব্যানারে একটা বহুতল আবাসনের ছবি এবং নাম। অন্বেষা মনে মনে বলল, আমি নিজেও তো অপরাধী, তাই আরাম কিনে বিরামের প্রত্যাশায় অবিরাম বিদ্ধ হচ্ছি দারুণ অগ্নিবাণে। ভাবিনি যে বিশ্বায়ন এবং উষ্ণায়ন সমানুপাতিক এবং আমাদের হাতেই এই উষ্ণায়নের হাতে খড়ি। লিখলেন অদিতি দে চ্যাটার্জি, ইন্দা খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: চলে আসি বাঁকুড়ার চিঠিতে। ভানুমতি মোদক, গ্রাম ডাকঘর, অযোধ্যা, বাঁকুড়া থেকে লিখছেন। সত্যি বলতে কি, আম নিয়ে আসল সত্য কথা হলো, বয়স বাড়লেও আমের প্রতি লোভটা কিন্তু এক ফোঁটাও কমে না। ডাক্তারবাবু রক্ত পরীক্ষা করে কড়া গলায় বলে দিয়েছেন, মাসিমা সুগার বর্ডার লাইনে, আম খাওয়া একদম নিষেধ। কিন্তু এই আমের দিনে কি আর মনকে বোঝানো যায়? তাই রোজ দুপুরে বাড়ির সবাই ঘুমুলে সবার চোখকে ফাঁকি দিয়ে ফ্রিজ থেকে একটা পাকা আম চুরি করে খাওয়ার যে কি আনন্দ, তা কোনো সুগার ফ্রি ট্যাবলেট বোঝাতে পারবে না। এটাই হলো আমার জীবনের প্রথম আম সত্য। আর একটা মজার কথা বলি, আজকালকার ছেলেমেয়েরা দেখি ছুরি কাঁটা দিয়ে প্লেটে সুন্দর করে আম কেটে বাবু সেজে খায়। আরে বাবা, আম খাওয়ার আসল মজা তো ওসবে নেই। আমাদের ছোটবেলায় আমের দিনে দুপুরের দিকে যখন মা কাকিমারা ঘুমুতেন, আমরা সব ভাই বোনে মিলে বালতি ভরা জলে আম ভিজিয়ে রাখতাম। তারপর সেই আম হাতে নিয়ে টিপে টিপে নরম করে বোঁটাটা ফুটো করে যে চুষে চুষে রস খেতাম, তার কাছে আজকের আইসক্রিমও ফেল। কোনোই বে আমের রস গড়িয়ে পড়া আর শেষে আঁটিটা নিয়ে কামড়া কামড়ি করার মধ্যেই তো লুকিয়ে আছে আসল তৃপ্তি। এখন শরীর বুড়ো হয়েছে ঠিকই, কিন্তু আমের গন্ধ পেলেই মনটা কেমন যেন সেই দুরন্ত শৈশবে ছুটে যায়। ভানুমতি মোদক, গ্রাম ডাকঘর, অযোধ্যা, বাঁকুড়া থেকে।
0: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আজকে মূলত মেঘলা আকাশ থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95%, সর্বনিম্ন 62%।

0: বৃষ্টি হয়নি। মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে আবহাওয়ার জটিলতার কারণে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, পরবর্তী ক্ষেত্রে যা বৃদ্ধি পেয়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের আগামী 6 ঘণ্টা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
1: শেষ করব প্রাত্যহিকিয়া, যেখানেই এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
0: কার্তিক ঘোষ,
1: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। প্রধানমন্ত্রীর সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। ফিলিপিন্সে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 35, আহত 200 জনেরও বেশি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাত শুরু হওয়ায় উদ্বিগ্ন ভারত। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থার উপায়নের অঙ্গীকারের উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারের বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউটি এবং ত্রিপুরার শ্রীমন্তপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। ওই সাংসদদের স্বাক্ষরিত চিঠি গতকাল জমা পড়ে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিক্ষুব্ধ সাংসদের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতানেত্রীরা বৈঠকে যোগ দেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লা, এনসিপি এসপির নেত্রী সুপ্রিয়া সুলে প্রমুখ। উদ্ভাবন, বিশ্বব্যাপী অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের ফলে আগামী 5 বছরে ভারতের ওষুধ শিল্পের পরিমাণ দ্বিগুণ হবে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লিতে গতকাল গ্লোবাল অ্যাম্বাসেডার মিট অন দ্য ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং গ্লোবাল ড্রাগ রেগুলেটার্স কনক্লেভ অ্যান্ড ইন্টারন্যাশনাল এক্সিবিশন অফ ফার্মা অ্যান্ড হেলথ কেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, ভারত সম্প্রতি 9টি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে এবং এখনও পর্যন্ত 50টিরও বেশি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত সাধারণ ওষুধের ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং ভালো গুণমানযুক্ত ওষুধ পণ্যের ওপর গুরুত্ব দিচ্ছে। ভারতের ওষুধ শিল্প বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গঠনে এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ওষুধ পৌঁছে দিতে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, আসামের বিখ্যাত জিআই ট্যাগপ্রাপ্ত তেজপুর লিচু আন্তর্জাতিক বাজারে পৌঁছে যাচ্ছে। তিনি বলেন, এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি APED এর সহায়তায় তেজপুর লিচু এই প্রথম দুবাইয়ে রফতানির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, এই উদ্যোগটি এই অঞ্চলের লিচুকে বিশ্বব্যাপী স্বীকৃতি দেবে, কৃষকদের ভালো দাম পেতে সাহায্য করবে এবং উত্তর পূর্ব ভারতের কৃষি পণ্যের জন্য নতুন সুযোগ তৈরি করবে। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। দুজনের অবস্থা সংকটজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে 5 জন স্থায়ী শ্রমিক ও 3 জন ঠিকা শ্রমিক। ইস্পাত মন্ত্রক সূত্রে জানা গেছে, ইস্পাত গলানোর 1 নম্বর প্ল্যান্টে গলিত ধাতু বহনকারী একটি বালতি মই থেকে পড়ে গেলে বিস্ফোরণ ঘটে, তা থেকেই ছড়িয়ে পড়ে আগুন। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের একটি এনকোয়ারি কমিটিও। এর নেতৃত্বে রয়েছেন সেলের বোকারো ইস্পাত প্রকল্পের ডিরেক্টর ইনচার্জ। কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী HD কুমারস্বামী গতকাল বিশাখাপত্তনমের ওই ইস্পাত প্রকল্পটি সরেজমিনে খতিয়ে দেখেন। তিনি নিহতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা এবং আহতদের 10 লক্ষ টাকা করে সহায়তা দানের কথা ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশাখাপত্তনমের এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে এককালীন সহায়তা দানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের প্রসঙ্গে এবারের বিষয় বাংলায় জল জীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ফিলিপিন্সের দক্ষিণাংশে মিন্দানাও দ্বীপের উপকূলে 7.8 মাত্রার একটি তীব্র ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 35, আহত 200 জনেরও বেশি। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের 33 কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি প্রদেশের মাসিম শহর থেকে 32 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এই দুর্যোগে এখনও অবধি প্রায় 10,000 পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন ফিলিপিন্সের আধিকারিকরা। মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে গতরাতে 6.1 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় রাত 11:30 ভূপৃষ্ঠের 28 কিলোমিটার গভীরে এই কম্পনটি সংঘটিত হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কিউবার মান্তুয়া থেকে প্রায় 104 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে। এই কম্পনে হাভানা ও তার আশেপাশের এলাকাগুলি কেঁপে ওঠে, বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তবে এখনও পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। লেবাননে হেজবোল্লা সামরিক ঘাঁটিতে ইসরায়েল হামলা অব্যাহত রাখলে তারা ফের সামরিক অভিযান শুরু করবে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসও সতর্ক করে বলেছেন, উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে তারাও দক্ষিণ বেইরুটে হেজবোল্লার ঘাঁটিতে হামলা চালাবে। এপ্রিলে যুদ্ধবিরতির পর ইরান ও ইসরায়েলের মধ্যে এটিই ছিল প্রথম সরাসরি সংঘাত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সামরিক অভিযান বর্তমানে স্থগিত থাকলেও ইরানের যে কোনো নতুন হামলার বিরুদ্ধে ইসরায়েল প্রস্তুত। ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরান উভয়ই অবিলম্বে সংঘাতের অবসান চায় এবং শান্তির জন্য আলোচনা অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কূটনীতি এবং জাতীয় প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইরান কূটনৈতিক সম্পর্ক রক্ষার পাশাপাশি তার জাতীয় স্বার্থকেও অগ্রাধিকার দেবে। পশ্চিম এশিয়ায় পুনরায় হামলা শুরু হওয়ার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ঘটনা আন্তর্জাতিক মঞ্চের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। ভারত সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা প্রশমিত করতে এবং অসামরিক নাগরিকদের যাতে কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনের জন্য ধার্য $1,00,000 অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছেন সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে অবস্থিত মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সোরোকিন এক রায়ে বলেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দুবাইয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, সেদেশে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়েকজন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, তাদের আধিকারিকরা হাসপাতালে গিয়ে আহত ভারতীয়দের সঙ্গে দেখা করেছেন এবং সকল প্রকার সহায়তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। মহিলাদের ক্রিকেটে গতকাল যুক্তরাজ্যের

কার্ডিফে হতে চলা আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 26 রানে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থার সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বিজেপি এই ঘটনায় কোনো রকমভাবে দায়ী নয় বলে দলের পক্ষে স্পষ্ট জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্য সাংসদরা এনডিএতে যাওয়ার আগে কেন পদত্যাগ করলেন না সেই প্রশ্ন তুলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বৈঠকে রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আজ আবারও তলব করেছে। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে, তাকে আজ আদালতে তোলা হবে। দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন। রাজ্যে 100 দিনের কাজ ও গ্রামীণ আবাস যোজনায় দুর্নীতির মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। উত্তরবঙ্গে 2-1 দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করছে। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদ ছিলেন। এদের মধ্যে মুখ্য সচেতক পদে থাকা বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন সাংসদের স্বাক্ষরিত চিঠি গতকাল জমা পড়ে। তার আগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে এক বৈঠকেও বসেন তৃণমূলের এই বিক্ষুব্ধ সাংসদরা। এই বৈঠকে ছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বৈঠকে যোগ দেন। অধ্যক্ষকে চিঠি দেওয়ার পর সন্ধ্যায় আবারও দিল্লিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে চা চক্রে মিলিত হন বিরোধী ব্লকের সাংসদরা। সেখানেও শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। এই 20 জনের মধ্যে কাকলি ও শতাব্দী ছাড়াও প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, বাপি হালদার, জুন মালিয়া, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, পার্থ ভৌমিক, শর্মিলা সরকার, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী প্রমুখ আছেন। এদিকে রাজ্যসভার সাংসদ পদেও ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন সুখেন্দু শেখর রায়। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদ ছাড়ার কথাও জানান তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনের ফলাফলে বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন এবং নবনির্বাচিত সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে। সেই প্রেক্ষাপটে জনমতের প্রতি সম্মান জানিয়েই তার এই পদত্যাগের সিদ্ধান্ত। গণতান্ত্রিক ব্যবস্থায় একটি দলের যেভাবে চলা উচিত তৃণমূল কংগ্রেস সেই পথে চলেনি বলেও সাংবাদিকদের কাছে অভিযোগ করেন সুখেন্দু শেখর। এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ সাংসদদের কটাক্ষ করে বলেছেন, তৃণমূলের আলাদা কোনো ব্লকের ধারণা নেই। সুখেন্দু শেখর পদত্যাগের কথা ঘোষণা করলেও বাকি সাংসদরা তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা সত্ত্বেও এনডিএতে যাওয়ার আগে কেন সাংসদ পদে ইস্তফা দিলেন না সেই প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে বিজেপি এই সাংসদদের দলে নেবে না বলেও কটাক্ষ করেন কল্যাণবাবু। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, মমতা ব্যানার্জি লোক চিনতে ভুল করেছিলেন। যারা মমতা ব্যানার্জির নামে জিতে এখন তার বিরোধিতা করছেন তাদের সমালোচনা করেন তিনি।
1: আজকে দলটা যদি শাসক হতো, মমতা দি যদি মুখ্যমন্ত্রী হতেন, এইসব বড় বড় বিপ্লব দেখা যেত।
0: দলের কর্মীরা অবশ্য মমতা ব্যানার্জির পাশে রয়েছে বলেও কুণালের দাবি। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংসদীয় দলের ভাঙনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন। দিল্লিতে সাংসদরা যা সিদ্ধান্ত নিয়েছেন তার সম্পূর্ণ

0: তাদের মতামত বলে ঋতব্রত উল্লেখ করেন। এক্ষেত্রে তাদের অবস্থান স্পষ্ট বলেও তিনি জানিয়ে দিয়েছেন। বিজেপিও ওই ঘটনায় কোনো রকমভাবে দায়ী নয় বলে রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, এই ঘটনা প্রত্যাশিতই ছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী দিনে তার উত্তরাধিকারীকে নিয়ে একলা চল নীতিতে চলবেন, অন্যদিকে থাকবে বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধ গোষ্ঠী আগামী দিনে প্রকৃত তৃণমূল কংগ্রেস বলে নিজেদের দাবি করবে।
1: এরপরে এরা প্রতীকের দাবি করবে, এরা বলবে আমরাই আসল তৃণমূল। তো এর জন্য তার বিজেপি দায়ী নয়, আর পশ্চিমবঙ্গের মানুষ এতে একেবারেই কোনো আশ্চর্যান্বিত হচ্ছেন না। মানুষের কাছে এটা প্রত্যাশিত ছিল, যদিও মানুষ এই মুহূর্তে তৃণমূলকে নিয়ে খুব একটা বেশি কোনো আলোচনায় যেতে চায় না, চর্চায় যেতে চায় না, এইসব জিনিস খুব একটা বেশি দেখতেও চাইছে না। মানুষ প্রাক্তন হয়ে গেছেন, তিনি তার উত্তরাধিকারী নিয়ে তিনি একদিকে এগিয়ে চলবেন, একলা চলবেন নীতিতে, বাদবাকি সবাই আলাদা। অদ্ভুত পরিস্থিতি।
0: প্রাক্তন মুখ্যমন্ত্রীর INDIA বৈঠকে যাওয়া প্রসঙ্গে রাজ্য সভাপতি বলেন, এই জোটের কোনো অস্তিত্বই আর থাকবে না। আগেই জানানো হয়েছে, নতুন দিল্লিতে গতকালই INDIA জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতা নেত্রীরা যোগ দেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। পশ্চিমবঙ্গের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে দেওয়া ঋণ এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্প রূপায়ণের মতো বিষয়ও ছিল তাদের আলোচ্যসূচিতে। অর্থমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনা, সুরক্ষা বিমা যোজনা, অটল পেনশন যোজনা ও PM স্বনিধির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের কাজ রূপায়িত হবে। শুভেন্দু অধিকারীর অনুরোধে সাড়া দিয়ে শ্রীমতী সীতারামন বলেন, ঋণের যোগান আরও বাড়াতে পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অগ্রণী শিল্প সংস্থা এবং ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থার সঙ্গে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গেও গতকাল সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। গ্রামীণ উন্নয়ন, কৃষি কল্যাণ, VVG রামজি প্রকল্পের বাস্তবায়ন এবং কৃষকদের স্বার্থে উন্নয়নমূলক কর্মসূচি দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে CID আজ আবারও তলব করেছে। গতকাল তিনি CID দপ্তরে হাজিরা না দেওয়ায় তদন্তকারী সংস্থার 3 আধিকারিক তার কালীঘাট রোডের বাড়িতে যান, আজ হাজিরা দেওয়ার জন্য নোটিশ জারি করেন। উল্লেখ্য, INDIA বৈঠকে যোগ দিতে অভিষেক দিল্লিতে থাকায় CID কাছে গতকাল চিঠি লিখে হাজিরার জন্য সময় চান। এর আগে সই জাল কাণ্ডে CID নোটিশ দিয়ে অভিষেককে 1 জুন ভবানী ভবনে ডেকে পাঠায়। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান তিনি, 15 দিন সময় চান, কিন্তু তাকে 7 দিনের মধ্যে অর্থাৎ গতকাল উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, বিধানসভায় পাঠানো তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের চিঠিতে স্বাক্ষরের গরমিল নিয়ে দলের 2 বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে বিধানসভার সচিবালয়ে FIR দায়ের করা হয়। এরপরেই মামলার তদন্তের ভার যায় CID হাতে। এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়ে অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। দলের পক্ষে দাবি করা হয়েছে, ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন সংসদীয় রীতিনীতির পরিপন্থী। বিশিষ্ট আইনজীবী ও বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে গতকাল মামলাটি উত্থাপন করেন। 11 জুন এর শুনানির দিন ধার্য হয়েছে। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে গতরাতে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বিধাননগরে SDF এর সদর দপ্তরে। এরপর গভীর রাতে কঠোর নিরাপত্তায় তাকে নিয়ে যাওয়া হয়েছে ফলতা থানায়। আজ তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। উল্লেখ্য, রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স SDF ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর ওরফে পুষ্পাকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই নাম ভাড়িয়ে তিনি নেপালে গা ঢাকা দিয়েছিলেন। পরে SDF এর আধিকারিকরা সেখানেই অভিযান চালিয়ে তাকে ধরে ফেলে। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, BLO-র ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পূর্ব মেদিনী

0: মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন। কোলাঘাটে তিন জেলার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। 100 দিনের কাজ ও গ্রামীণ আবাস যোজনায় দুর্নীতির কড়া হাতে মোকাবিলার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। পূর্বতন সরকারের আমলে হওয়া বাংলার বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা নিয়েও কড়া অবস্থান নিয়েছেন তিনি। নির্দেশিকায় মুখ্যসচিব স্পষ্ট জানিয়েছেন, স্বচ্ছতা, আর্থিক নিয়ম শৃঙ্খলা, ডিজিটাল তথ্য বা সরকারি তহবিল ব্যবহারের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি দেখা গেলে তা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। জেলা শাসকদের কাছে পাঠানো ওই নির্দেশিকায় মুখ্যসচিব স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের প্রায় 2,56,00,000 জব কার্ড উপভোক্তার তথ্য ভাণ্ডার বা ডেটাবেস সম্পূর্ণভাবে পরিমার্জন করতে হবে। উত্তরবঙ্গে 2-1 দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকলেও ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন, আগামীকাল থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় বাংলায় জলজীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 9:15।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত মৌসুমী চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন মৌসুমী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu catation@akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জানা অজানা,
2: স্মরণে বরণে বিজ্ঞানী টিম বার্নার্স-লি শুনবেন আজকের জানা অজানায়। এটি লিখেছেন পঞ্চানন মণ্ডল। ইন্টারনেট যখন আসেনি তখনও বিশ্ব জুড়ে ছড়িয়েছিল কোটি কোটি তথ্য, বিভিন্ন গবেষণার তথ্য, মহাকাশের তথ্য, চিকিৎসা বিজ্ঞানের তথ্য, কোথাও আবার নানা জটিল গাণিতিক হিসাব। বইয়ের বাইরেও কিছু তথ্য ছিল কোনো না কোনো কম্পিউটারে, কিন্তু সেগুলো ছিল যেন বিচ্ছিন্ন দ্বীপ। এক বিজ্ঞানীর গবেষণার তথ্য আরেক বিজ্ঞানী সহজে খুঁজে পাচ্ছেন না, এক সংস্থার তথ্য অন্য সংস্থার কাছে অধরা, এমনকি ব্যাংকের এক শাখার কম্পিউটারের তথ্য অন্য শাখার কম্পিউটারে অমিল। ১৯৮০ সালে ইউরোপের বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান সার্নে ঠিক এমনই এক অদ্ভুত সমস্যা তৈরি হয়েছিল। সেখানে পৃথিবীর নানা দেশের বিজ্ঞানীরা কাজ করছেন, কেউ এসেছেন আমেরিকা থেকে, কেউ জাপান থেকে, কেউ ভারত বা কেউ ইউরোপের বিভিন্ন দেশ থেকে, সবাই গবেষণা করছেন, কিন্তু তথ্য আদান প্রদানের ব্যবস্থা আজকের মতো এত সহজ ছিল না। তথ্য খুঁজতে গেলে কখনো অন্য কম্পিউটার, কখনো অন্য ফাইল বা নোট, কখনো অন্য কোনো অভিনব উপায় বের করতে হতো। যেন বিশাল এক লাইব্রেরি কিন্তু কোনো ক্যাটালগ নেই। এই বিশৃঙ্খলার মাঝেই একজন ব্রিটিশ বিজ্ঞানীর মাথায় খেলে যায় এক বৈপ্লবিক চিন্তা। সেই বিজ্ঞানীর নাম স্যার টিম বার্নার্স-লি। সমস্যার সমাধানে তিনি এমন একটি জগৎ তৈরি করেছিলেন যেখানে গোটা পৃথিবীর জ্ঞান ভাণ্ডার এক তথ্যের জালে যুক্ত হয়ে যায়। আজ আমরা যাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW বলি, তার জন্ম হয়েছিল সেই চিন্তা থেকে। তিনি শুধু একটি বৈপ্লবিক প্রযুক্তি তৈরি করেননি, মানব সভ্যতার জ্ঞান ভাণ্ডারকে এক সুতোয় গেঁথে দিয়েছেন তিনি। টিম বার্নার্স-লির জন্ম ১৯৫৫ সালের ৮ জুন লন্ডন শহরে। তার পরিবারে সবারই বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহ ছিল। বাবা মা দুজনেই পৃথিবীর প্রথম বাণিজ্যিক কম্পিউটার ফেরারি Mark 1 নিয়ে কাজ করেছিলেন, ফলে ছোটবেলা থেকেই টিমের চারপাশে ছিল প্রযুক্তির এক বিশাল জগৎ। ছোটবেলায় তিনি খেলনা ভেঙে ভেতরের যন্ত্রাংশ দেখতে ভালোবাসতেন, জানতে চাইতেন কিভাবে তা কাজ করে। এই কৌতূহলই হয়তো তাঁকে ভবিষ্যতে বিজ্ঞানের ইতিহাসের অন্যতম বড় উদ্ভাবকের আসনে বসায়। কুইন্স কলেজ অক্সফোর্ডে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করেন। এরপর ১৯৮০ সালে যোগ দেন সার্নে। সেখানেই তার সামনে স্পষ্ট হয়ে ওঠে তথ্যের বিশৃঙ্খলা সমস্যা। বিজ্ঞানীদের কাজের ফাইল, রিপোর্ট, নোট সব বড় অগোছালো ছিল, একজনের তথ্য আরেকজনের কাছে ছিল অধরা। এর সমাধানে ১৯৮৯ সালে তিনি একটি হাইপারটেক্সট ব্যবস্থা তৈরির কথা ভাবলেন, যেখানে কোনো তথ্য অন্য তথ্যের সঙ্গে সংযুক্ত থাকবে। এই ধারণা থেকেই কয়েকটি যুগান্তকারী প্রযুক্তি তৈরি করেন তিনি, যেমন HTML ওয়েব পেজ লেখার ভাষা, HTTP তথ্য আদান প্রদানের নিয়মকানুন, আর URL প্রতিটি ওয়েব পেজের ঠিকানা। আজ আমরা প্রতিদিন এগুলো ব্যবহার করি, কিন্তু তখন এগুলো ছিল সম্পূর্ণ নতুন এক ধারণা। তিনি তৈরি করেন প্রথম ওয়েব ব্রাউজার এবং প্রথম ওয়েব সার্ভার। তার হাত ধরে ১৯৯১ সালে পৃথিবীর প্রথম ওয়েবসাইট চালু হয়। খুব সাধারণ হলেও সেটি ছিল মানব সভ্যতার নতুন যুগের সূচনা। সবথেকে বড় কথা হল, লি এই আবিষ্কারের কোনো পেটেন্ট নেননি। ভাবুন তো, যদি তিনি ওয়েবকে ব্যক্তিগত সম্পত্তি বানাতেন তাহলে হয়তো আজ প্রতিটি ওয়েবসাইট খুলতে বিপুল পরিমাণ টাকা দিতে হতো। কিন্তু তিনি চেয়েছিলেন জ্ঞান থাকুক সবার জন্য উন্মুক্ত, তাই তিনি ওয়েব প্রযুক্তিকে উন্মুক্ত করে দেন। তাঁর এই উদার সিদ্ধান্তই বিশ্বকে বদলে দেয়। ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানে বিপ্লব আনে। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পড়াশোনা, ডিজিটাল লাইব্রেরি, ভিডিও কল, বার্তা প্রেরণ, সাধারণ বিজ্ঞান গবেষণা থেকে মহাকাশ গবেষণা, সবকিছু শেকড় তাঁর সেই আবিষ্কারে। পরে তিনি প্রতিষ্ঠা করেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্শিয়াম W3C, যা ওয়েব প্রযুক্তির আন্তর্জাতিক মান নির্ধারণ করে। তিনি আজও

0: করছেন এমন একটি ভবিষ্যৎ ওয়েবের জন্য যেখানে মানুষের ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে এবং ওয়েব হবে আরও মুক্ত ও মানবিক। স্মরণে বরণে বিজ্ঞানী টিম বার্নার্স-লি, এ সম্পর্কে শুনলেন জানা অজানায়। এটি লিখেছেন পঞ্চানন মণ্ডল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন নজরুল গীতি, শিল্পী প্রসূন ভট্টাচার্য।

0: শুনলেন নজরুল গীতি প্রসূন ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ।
1: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন। সম্ভব হলে

0: জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
1: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে উত্তরণ।

0: আজকের অনুষ্ঠানে আপনাদের শোনাব সোমেন দত্তের জীবনের কিছু কথা। দক্ষিণ কলকাতা বোড়ালে 1991 তাঁর জন্ম। অতি সাধারণ পরিবারে মা বাবার একমাত্র সন্তান সোমেন 6 মাস বয়সে জ্বরে আক্রান্ত হন। জ্বর সারলেও তাঁর চোখে নেমে আসে অন্ধকার। এরপরই শুরু হয় মা বাবার কঠিন লড়াই। পরবর্তীতে যে লড়াই তাঁকেও অনুপ্রাণিত করে, কিন্তু কিভাবে তারই কিছুটা শুনে নেব আজকের উত্তরণ অনুষ্ঠানে।
1: আমার বাবা মা দুজনেই পূর্ববঙ্গের, আমার ঠাকুরদার আমলে ওরা চলে আসেন দেশভাগের সময়, আর মা অনেক পরে আসেন মুক্তিযুদ্ধের সময়। মায়ের মামারা এখানে থাকতেন। আমার মা হঠাৎ একদিন লক্ষ্য করে যে আমার চোখের কর্নিয়া সেগুলো সাদা হয়ে গেছে। এরপরেই আমার চিকিৎসা শুরু হয়। ডক্টর জ্যোথিকা পাল, ওনার কাছে আমাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তো উনি গ্লোকোমা ডিটেক্ট করেন, উনি পরামর্শ দেন যে আমাকে যাতে ম্যাড্রাসে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে আমার ওখানেই চিকিৎসা হয়েছে। ওখানে ডাক্তাররা যেটা বলেছেন যে আমার যত বয়স বাড়বে আমার দৃষ্টিশক্তি ক্রমশ ক্ষীণ হতে থাকবে। তো এখন প্রায় আমি সম্পূর্ণ দৃষ্টিহীন হয়েছি আর কি এই কবছরে। আমার বাবা এমনি একটা কারখানায় কাজ করতেন, এমনি বহু ধরনের কাজ করেছেন, স্টিলের একটি কারখানা, তো সেখানে কাজ করতেন। তারপর জেনারেটরের ব্যবসা ছিল, তার নিজের কিছু অন্যান্য বিভিন্ন ধরনের ছোট ছোট ব্যবসা ছিল, সেগুলো সবই বন্ধ হয়ে গেছে। এখন এখন আর প্রায় বাবা কিছু করেন না, কারণ করোনার সময় এইগুলো সবই বন্ধ হয়ে গেছে, পুরোনো ফ্যাক্টরিগুলো। তো ম্যাড্রাসে আমার তো চিকিৎসা বহুদিন ধরে হয়েছে, বিভিন্ন সময়ে 1 বছর বা 1 মাস পর পর যেতে হয়েছে। ইতিমধ্যে আমার পড়াশোনার চেষ্টা শুরু করে আমার বাড়িতে আমার মা, কিন্তু যেহেতু আমাকে কি করে পড়াতে হবে সেটা তারা বুঝতে পারতেন না। আমি যদি অনেকটা দেখতে পেতাম, আমাকে বইয়ের লেখা পড়ানোর চেষ্টা করেছিল আমার মা, তারপরে আমাকে ইংরেজি বাংলা অক্ষর লেখানোর চেষ্টা হয়েছিল। ইতিমধ্যে আমাদের ওখানে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মানুষ, উনি আমার বাবাকে পরামর্শ দেন যে ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে যাতে আমাকে নিয়ে যায়। হ্যাঁ, এর ঠিক কিছুদিন পরেই বাবার কাছে আরেকটি খবর আসে, আমার বাড়ির কাছেই নরেন্দ্রপুরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি, এবং ওইটা যেহেতু আমার বাড়ির কাছে তাই বাবা ওইখানেই নিয়ে যেতে উৎসাহী হলেন। ওইখানে 1998 সালে মে মাসে আমি ভর্তি হলাম, এবং ওখান থেকেই আমি 2009 সালে মাধ্যমিক পাশ করি। পুরোপুরি রেসিডেন্সিয়াল স্কুল, আমরা হস্টেলে থেকে পড়াশোনা করেছি, এবং ওইখানে আমার আমি এমন কতগুলো এক্সপোজার পেয়েছি যেগুলো এখন ভাবি যে দৃষ্টিহীন না হলে হয়তো ওই স্কুলে পড়ার সুযোগই হতো না, আমি হয়তো পাড়ার স্কুলে পড়তাম, সেক্ষেত্রে কতখানি আমি আমার এই ব্যক্তিত্বের এতগুলো দিক আমি মানে উন্মোচন করার সুযোগ পেতাম, এই বিষয়ে আমার সন্দেহ আছে আর কি। আমি অনেক ভালো শিক্ষকের সংস্পর্শে এসেছি, ভালো বন্ধুর সংস্পর্শে এসেছি, সেইটা আমার কাছে ব্লাইন্ড বয়েজ একাডেমি একটা বড় সুযোগ করে দিয়েছে ডেফিনেটলি। ব্লাইন্ড বয়েজ একাডেমিতে আমি যখন গেলাম সেখানে একেবারে সম্পূর্ণ নতুন একটা জগৎ। ওখানে আমি দেখছি সব ছাত্ররা ওখানে সন্ধ্যেবেলা গান গাইছে, তবলা বাজাচ্ছে প্রেয়ার হলে, তারপর ধরুন আমাদের অ্যাসেম্বলিতে যে প্রেয়ার হচ্ছে বা জাতীয় সঙ্গীত গাওয়া, পেপার পড়া হতো, নিউজ পেপার আমাদের প্রতিদিন সকালবেলা পড়া হতো, সেই সব প্রোগ্রাম নিজেরাই অ্যারেঞ্জ করছে ছাত্ররা, পিটির সেশনগুলো ছাত্ররাই নেতৃত্ব দিচ্ছে, এইটা আমার কাছে ভীষণ অবাক করতো। আমি ভীষণ অবাক হতাম আর কি, এত লোকজন, সবাই এত ব্যস্ত, সারাদিন কাজ করছেন। তারপর বিভিন্ন জিনিস শিখেছি, পড়াশুনোর পাশাপাশি ধরুন আবৃত্তি করা, গান কি করে গাইতে হয়, কি করে কথা বলতে হয়, মাইক্রোফোনের ব্যবহার করতে হয়। ছোটবেলা থেকে আমাদের সিনিয়রদের শ্রুতি নাটক করতে দেখছি, অনেক কিছু শিখিয়েছে আর কি। মানে সবকিছু হয়তো করার সুযোগ পাইনি, মাইক্রোফোন নিজে ব্যবহার করতে পেরেছি হয়তো অনেক পরে, কিন্তু তার আগে শুনতে পেরেছি। আমাদের সঙ্গীতের শিক্ষক ছিলেন অনেক, তারা খুবই ভালো সঙ্গীতজ্ঞ আর কি, তাদের কাছ থেকে সামনে বসে গান শেখা। আমার দিলীপ কুমার ভট্টাচার্যের কথা বলবো, তিনি অত্যন্ত ভালো রবীন্দ্রসঙ্গীত গান, রবীন্দ্রসঙ্গীত শোনার যে অভ্যাস আর কি, সেটা দিলীপদার কাছ থেকেই হয়েছে। এরকম আরো অনেক উদাহরণ আছে। আমি যার কাছে বেহালা শিখতাম, যিনি আমার মধ্যে সঙ্গীতের প্রতিভা আবিষ্কার করেছিলেন, নমলান হালদার, তিনিও একজন অত্যন্ত প্রতিভাবান শিল্পী, ফলে তার সামনে বসে বাজনা শুনেছি এবং বোঝার চেষ্টা করেছি ক্লাসিক্যাল মিউজিক, সেটা ওই বয়সে, ওইটা আমার কাছে একটা খুব বড় এক্সপোজার আর কি। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে। আর এক শিক্ষক ছিলেন দিলীপ সাহা মহাশয়, তাকে খুব অল্প সময়ের জন্য আমি পেয়েছি, তিনি ছাত্রদের বড্ড ভালোবাসতেন এবং আমাদের এমন অনেক বই দিতেন লাইব্রেরিয়ান হিসেবে যেগুলো হয়তো এমনি আমরা ভাবতেই পারতাম না। আমরা আমি সুভাষ বলছি, ক্লাস 5 পড়তেই ওনার হাত ধরে পড়েছিলাম, পল্লী সমাজ পড়েছিলাম ক্লাস 7 পড়তে শরৎচন্দ্রের, ফলে ওই শিক্ষকরা যদি আমাদের এইটা না করতেন, এক্সপোজারটা না দিতেন, তাহলে আমরা অনেক পিছিয়ে থাকতাম, তাদের কাছে তো অবশ্যই অনেক ঋণী আমি। মাধ্যমিক পাশ করার পরে আমরা শেওড়াফুলিতে নেতাজি বিদ্যামন্দির স্কুলে পড়ি। আসলে ওখানে আমাদের ব্লাইন বয়েজ একাডেমির শিক্ষক এবং প্রাক্তন শিক্ষক, প্রাক্তন কর্মী যারা, তাদের একটি এনজিও, তারা এক স্টুডেন্টস হোম তৈরি করেছিলেন শেওড়াফুলি রাজবাড়ি এলাকাতে। তো ওইখানে আমরা বেশ কিছু বন্ধুরা থাকতাম এবং ওর পার্শ্ববর্তী যে স্কুল শেওড়াফুলি নেতাজি বিদ্যামন্দির, ওইখানে পড়তাম। এটা সাধারণ স্কুল, ওইখান থেকে আমি এইচএস পড়ি। অ্যাকচুয়ালি আমরা যে এখানে পড়তাম, আমি যে খুব পড়াশোনার দিক থেকে উপকৃত হয়েছি তা নয়, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমার এই দু বছরে জীবনের অনেক শিক্ষা পেয়েছি। কারণ যে লোকালিটিতে আমরা থেকেছি, ওখানে যে রকম আর্থ সামাজিক অবস্থার মানুষজন বাস করেন, যাদেরকে আমি বন্ধু হিসেবে পেয়েছি, এইটা আমি নরেন্দ্রপুরের মধ্যে কল্পনাই করতে পারতাম না। এটা একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলতে পারেন। একেবারে কারখানার সঙ্গে যুক্ত মানুষরা, তারা কিভাবে কি ভয়ানক স্ট্রাগল করছেন, সেই রকম একটা এক্সপোজার আমরা পেয়েছিলাম ওখানে থেকে। এবং আমরা নিজেরাও যথেষ্ট স্ট্রাগল করেছি। আমরা দেখেছি যে একটা এনজিও কিভাবে চলে এবং তাদের এনজিও চালানোর জন্য কত রকম ভাবে, কত রকম কম্পালশনের মধ্যে দিয়ে চলতে হয়, অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে চলতে হয়, সেটারও আজ কিছুটা পেয়েছি ওইখানে থেকে। এরপরে আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে ইতিহাস অনার্স নিয়ে পড়াশোনা করি 2011 সাল থেকে। এইটা আমার কাছে আলাদা একটা এক্সপিরিয়েন্স। কলেজ এবং ব্লাইন্ড বয়েজ একাডেমির পরিবেশটা একেবারে আলাদা। এখানে যাদেরকে বন্ধু এবং সিনিয়র হিসেবে পেয়েছি, তারা অনেকেই আমাকে অনেক সমৃদ্ধ করেছেন। আমি অনেক শিক্ষককে পেয়েছি এখানে, যারা তার একদিকে শিক্ষক এবং আরেকদিকে বন্ধু। আমি অনেক মর্যাদাও পেয়েছি, যেটা এর আগে আমি কখনো পাইনি। ফলে অনেক দিক থেকেই আর কি আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে এসে সমৃদ্ধ হয়েছি। তারপরে আমি মাস্টার্স করেছি এবং এমফিল করেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে, এবং এখন পিএইচডি করছি। বিষয় হচ্ছে মধ্যযুগের বাংলার যে বহুত্ববাদী সংস্কৃতি, ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে, এইটা হচ্ছে আমার গবেষণার বিষয় আর কি। ত্রিপুরাতে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়, এখানে আমি সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছি। তোমার শঙ্খ ধুলায় করে কেমন করে সইব।
0: শুনলেন সোমেন দত্তের জীবন সংগ্রামের অনেক কথা। বাকি থাকা কথা শোনাবো আগামী উত্তরণ অনুষ্ঠানে, ঠিক এই সময়।
1: চলবি যারা চল রেধে, আয় নারী নিঃসঙ্গ, ধুলায় পড়ে রইল চে ওই যে অভয় শঙ্খ।
0: উত্তরণ আজ তাহলে এ পর্যন্তই। গ্রন্থনা শশাঙ্ক ঘোষ, উপস্থাপনা অরুশ্রী চট্টোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। প্রশ্ন আপনাদের, উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাড়ের ক্ষয় থেকে স্ট্রোকের ভয়, আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আমরা জানাব ডাক্তারবাবুদের, এবং তাদের থেকে পাওয়া সঠিক ও নির্ভরযোগ্য উত্তর পরামর্শ পৌঁছে দেব আপনাদের কাছে। প্রশ্ন পাঠাতে পারেন ইমেলে, আমাদের ইমেল আইডি healthsection.akashbanikolkata@gmail.com, healthsection@akashbanikolkata@gmail.com, অথবা চিঠি পাঠান এই ঠিকানায়, পত্রপাঠ রোগ বিদায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700।

00001 পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন প্রতি মাসের প্রথম রবিবার রাত 8:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন AIR অ্যাপে। তাহলে আর দেরি কিসের, চটপট পাঠিয়ে দিন আপনাদের প্রশ্ন ইমেল বা চিঠিতে পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন ভাটিয়ার রাগে খেয়াল, শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিনাকি চক্রবর্তী এবং হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। ভাটিয়ার রাগে খেয়াল।

শুনলেন ভাটিয়ার রাগে খেয়াল শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিনাকী চক্রবর্তী এবং হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
1: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। নিজের ফোনের ১৫ সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই ১৫ সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
3: ১০ লাখের লটারি জিতেছি আমি।
4: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। শুনবেন বন্দিনী কমলা ছবির গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

রাজ, আমার কি আর দম আছে রে? তুই তো আজকালকার মেয়ে, তুই তালটাকে বাড়িয়ে দিয়ে গানা নে, ধর ধর।

0: আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে বন্দিনী কমলা ছবির গানের সঙ্গেই শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নির্বাঁধতে।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ NDA জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ শুরু হতে চলেছে আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন। ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার কথা ঘোষণা করেছে। হরমুজ প্রণালীর দক্ষিণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাজের 24 জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু ও 6 জনের আহত হওয়ার ঘটনায় ইস্পাত মন্ত্রক একটি তদন্ত কমিটি গঠন করেছে। আরসি বিস্তারিত খবরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থা রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবেই এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারের বাণিজ্য, যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর সীমান্ত পরিচালনার ব্যবস্থায় এটি এক যুগান্তকারী পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউকি এবং ত্রিপুরার শ্রীমন্তপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেন। আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাক টিকিট প্রকাশ করবেন। গর্ভবতী মহিলাদের এই প্রকল্পের অধীনে 9টি নিশ্চিত পরিষেবা গ্রহণ করার জন্য উৎসাহিত করা হবে। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি সংস্থা বা কর্মী আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এখন থেকে আর রাজ্য সরকারের অনুমতি নিতে হবে না। স্বরাষ্ট্র দপ্তর থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মী বা সংস্থার বিরুদ্ধে তদন্ত করতে গেলে রাজ্য সরকারের অনুমতি আর লাগবে না। এমনকি এই কেন্দ্রীয় সংস্থা কোনো অপরাধের সঙ্গে যদি বেসরকারি ব্যক্তি বা সংস্থা যুক্ত থাকে তার বিরুদ্ধেও তদন্ত করতে পারবে। তবে রাজ্য সরকারের অধীনস্থ কোনো সংস্থা, আধিকারিক বা কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে গেলে রাজ্য সরকারের আগাম অনুমতি নিতে হবে। স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইন 1946-এর 6 নম্বর ধারা অনুযায়ী এই সম্মতি দেওয়া হল। তৃণমূল কংগ্রেসের অন্তত 20 জন সাংসদ NDA জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদ ছিলেন, এদের মধ্যে মুখ্য সচেতক পদে থাকা বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন সাংসদের স্বাক্ষরিত চিঠি গতকাল অধ্যক্ষের কাছে জমা পড়ে। তার আগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে এক বৈঠকে বসেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা। ওই বৈঠকে ছিলেন রাজ্যসভার পদত্যাগী সাংসদ সুখেন্দু শেখর রায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বৈঠকে যোগ দেন বলে জানা গেছে। অধ্যক্ষকে চিঠি দেওয়ার পর সন্ধ্যায় আবারও দিল্লিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে চা চক্রে মিলিত হন বিরোধী ব্লকের সাংসদরা। সেখানেও শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ সাংসদদের কটাক্ষ করে বলেছেন, তৃণমূলের আলাদা কোনো ব্লকের ধারণা নেই। সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করলেও তৃণমূল কংগ্রেসের টিকিটে যে তাই বাকি সাংসদরা এনডিএতে যাওয়ার আগে কেন সাংসদ পদে ইস্তফা দিলেন না, সেই প্রশ্ন তোলেন তিনি। তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ কলকাতা এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, মমতা ব্যানার্জি লোক চিনতে ভুল করেছিলেন। যারা মমতার নামে জিতে এখন তার বিরোধিতা করছেন তাদের তিনি সমালোচনা করেন, তবে কর্মীরা মমতা ব্যানার্জির পাশেই রয়েছেন বলেও কুণালের দাবি।
3: বিধায়ক হোক বা সাংসদ, আপনি নির্দল জেতেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে এবং মমতাদিকে প্রচারে ব্যবহার করে জিতেছেন, এবং যারা কর্মী আপনার ভোট করেছেন তারা তৃণমূলের কর্মী। ফলে আপনি আজ অন্য দলের হাতে দোল খাওয়ার আগে দয়া করে একটি কর্মী সভা ডাকুন নিজের এলাকায়, মানুষের মতামত নিন, কর্মীদের মতামত নিন। আপনি একা কেউ নন, মমতাদির লোকচেনাটা খুব দরকার ছিল।
2: বিজেপি এই ঘটনায় কোন রকমভাবেই দায়ী নয় বলে রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, এই ঘটনা প্রত্যাশিতই ছিল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী দিনে তার উত্তরাধিকারীকে নিয়ে একলা চলনীতিতে চলবেন, অন্যদিকে থাকবে বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধ গোষ্ঠী আগামী দিনে প্রকৃত তৃণমূল কংগ্রেস বলে দাবি করবে।
4: এরপরে এরা প্রতীকের দাবি করবে, এরা বলবে আমরাই আসল তৃণমূল। তো এর জন্য তার বিজেপি দায়ী নয়, আর পশ্চিমবঙ্গের মানুষ এতে একেবারেই কোনো আশ্চর্যান্বিত হচ্ছেন না। মানুষের কাছে এটা প্রত্যাশিত ছিল, যদিও মানুষ এই মুহূর্তে তৃণমূলকে নিয়ে খুব একটা বেশি কোনো আলোচনায় যেতে চায় না, চর্চায় যেতে চায় না, এইসব জিনিস খুব একটা বেশি দেখতেও চাইছে না। মানুষ প্রাক্তন হয়ে গেছেন, তিনি তার উত্তরাধিকারী নিয়ে তিনি একদিকে এগিয়ে চলবেন একলা চলনীতিতে, বাকি সবাই আলাদা। অদ্ভুত পরিস্থিতি।
2: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। পশ্চিমবঙ্গের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে দেওয়া ঋণ এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্প রূপায়ণের মতো বিষয়ও ছিল আলোচ্যসূচিতে। অর্থমন্ত্রী পরে জানান, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনা, সুরক্ষা বিমা যোজনা, অটল পেনশন যোজনা ও পিএম স্বনিধির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের কাজ রূপায়িত হবে। এদিকে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে একথা জানান। বর্তমানে চালু এই 100 দিনের কাজ বা মনরেগা প্রকল্পের জন্য চলতি মাসে রাজ্যকে ওই 700 কোটি টাকা দেওয়া হবে। আগামী মাস অর্থাৎ জুলাই থেকে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও কার্যকর হবে বিকশিত ভারত গ্রামীণ রোজগার ভিভিজি রামজি প্রকল্প। এছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার তৃতীয় পর্যায়ের জন্য 300 কোটি এবং চতুর্থ পর্যায়ের জন্য 463 কোটি 88 লক্ষ টাকাও রাজ্যকে গতকাল দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে গ্রামোন্নয়ন খাতে 1700 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কথা জানান।
5: বহুত ফ্রুটফুল মিটিং হুয়া, মে আভারি হুঁ উন্হোনে হাম লোগ কো স্যাংশন লেটার দিয়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা মে দো ফেজ মে 1000 কোটি কে আসপাস। ইস মাইনে লাস্ট ডেট হ্যায় হামারা মনরেগা, উসকা বাদ নয়া স্কিম আ রহা হ্যায় গ্রামীণ রোজগার ক্ষেত্র মে, উসকে উপর ভি ইস মাইনে মে কাম করনে কে লিয়ে 700 কোটি সে জ্যাদা উন্হোনে আজ স্যাংশন লেটার দিয়া, ও রুপিয়া ট্রান্সফার ভি হয়ে জায়েগা আর কাম ভি হোগা।
2: অন্যদিকে কৃষিমন্ত্রী বলেছেন, গত কয়েক বছরে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কেন্দ্রের বহু জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধে পাননি পশ্চিমবঙ্গের মানুষ।
6: তৎকাল জিতনে ম্যান্ডেজ কি জরুরত থি, রাশি কি জরুরত থি, বো স্বীকৃত কিয়ে গে হ্যাঁ, সড়কে ওহা ঠিক সে বনে, বাকি বিকাশ কে কাম খেতি কে বারে মে হাম লোগো কা তয় হুয়া হ্যায় কি এক রোড ম্যাপ পশ্চিম বঙ্গাল কা সাইন্টিফিক রোড ম্যাপ বনায়েঙ্গে, অপার সম্ভাবনা হ্যায় সস্য শ্যামলাম ধরতি ওহা কি, সচমুচ মে হর্টিকালচার হো, অনাজ বাকি খেতি হো, ফ্লাওয়ার্স হো, उनके लिए आदर्श जमीन है। तो एक रोड मैप भी पश्चिम बंगाल में हम बनाने वाले हैं।
2: মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হতে চলেছে, চলবে 13 জুন পর্যন্ত। সম্মেলনে 21টি দেশের কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বাংলায় জলজীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার কথা ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমেই ঘোষণা করেন। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেন, উভয় পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি চাইছে এবং শান্তির জন্য চূড়ান্ত আলোচনা চলেছে, তবে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ পুরোপুরি বলবৎ থাকবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তাদের প্রতিরক্ষা বাহিনী ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত রেখেছে, তবে তেহরান পুনরায় হামলা শুরু করলে ইসরায়েলও তার যোগ্য জবাব দেবে। ওমানের মাস্কাটে ভারতীয় দূতাবাস জানিয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এমটি মারিভেক্স জাহাজে 24 জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য দূতাবাস ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়। গতকাল এক আন্তঃমন্ত্রক বার্তায় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের মুখপাত্র অপিশ কুমার জানান, বেলা 1:30 নাগাদ জাহাজটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্র H-1B ভিসা আবেদনের জন্য ধার্য 1,00,000 মার্কিন ডলারের অর্থ

0: বেআইনি বলে রায় দিয়েছে সে দেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সোরোকিন এক রায় বলেছেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু ও 6 জনের আহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রক একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আপাতত এ পর্যন্তই, পরে শুনুন খবর 10টা 10-এ।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। মালদা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। রাজ্যে নতুন সরকার গঠনের পরই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির জন্য 45 দিনের মধ্যে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে বিএসএফের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুযায়ী মালদার হবিবপুর ব্লকে জমি অধিগ্রহণের কাজ চলছে জোর কদমে। জেলা এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা জমি অধিগ্রহণের পর মালিকদের হাতে তুলে দিচ্ছেন জমির দাম বাবদ সরকারি ন্যায্য মূল্যের চেক। হবিবপুর ব্লকের জিতু মঞ্চে মোট 212 জন জমি মালিককে সম্প্রতি জমির দাম বাবদ সরকারি ন্যায্য মূল্যের চেক প্রদান করা হয়। দেখতে হুবহু সরকারি বাসের মতো, একই রং এবং সরকারি বাসের সঙ্গে সাদৃশ্য রেখেই স্টিকার ও লোগো। বিভ্রান্ত হচ্ছিলেন মহিলা যাত্রীরা। মালদা শহরের গৌরকন্যা বাস টার্মিনাসে অভিযান চালিয়ে একাধিক বেসরকারি বাসের গায়ে থাকা সরকারি বাসের আদলে ব্যবহৃত নাম, লোগো ও স্টিকার মুছে ফেলা হয়। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু হয়েছে। কিন্তু সরকারি ও বেসরকারি বাসের রং, নামের সাদৃশ্যের কারণে অনেক মহিলা যাত্রী ভুলবশত বেসরকারি বাসে উঠে পড়ছিলেন এবং পরে সমস্যার মুখে পড়ছিলেন। অভিযোগ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা NBSTC-র নামের সঙ্গে মিল রেখে কিছু বেসরকারি বাসে NBTS, MBTSG, MMT ইত্যাদি নাম ব্যবহার করা হচ্ছিল। মালদার বিখ্যাত হিমসাগর আম আমাদের দেশেই নয় বরং বিদেশের মাটিতেও এর বিশেষ চাহিদা রয়েছে। কিন্তু এই আমের বিদেশে রপ্তানি এবার বড়সড় ধাক্কার মুখে পড়তে পারে বলে আশঙ্কায় ভুগছেন রপ্তানিকারকরা, কারণ আবহাওয়ার জেরে আমের গায়ে দেখা দিচ্ছে কালো দাগ। এই দাগ রোগ সংক্রমণের প্রাথমিক লক্ষণ হওয়ায় আন্তর্জাতিক বাজারে এমন আম গ্রহণযোগ্য নয়। রপ্তানিকারকরা জানান, আম গাছে থাকা অবস্থায় ফলকে বিশেষ ব্যাগ দিয়ে ঢেকে রাখার পদ্ধতি বা ব্যাগিংয়ের সময় টানা বৃষ্টি এবং পরে তীব্র গরমের জেরেই এই সমস্যা তৈরি হয়েছে। সাধারণত ব্যাগিংয়ের মাধ্যমে ফলকে পোকামাকড় ও রোগের আক্রমণ থেকে রক্ষা করা হয় এবং ফলের বাহ্যিক সৌন্দর্যও বজায় থাকে। কিন্তু এবছর আবহাওয়ার কারণে সেই পদ্ধতি কাঙ্ক্ষিত ফল দেয়নি। মালদার কিছু ফল রপ্তানিকারক সংস্থার তরফে জানা গিয়েছে, এই সপ্তাহেই হিমসাগর আমের প্রথম ফলন আমেরিকায় পাঠানোর পরিকল্পনা ছিল, কিন্তু আমের গায়ে কালো দাগ দেখা দেওয়ায় সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, রপ্তানিকারক ও প্রশাসনের তরফে চলতি মরশুমে সেই পরিমাণ 300 থেকে 500 মেট্রিক টনে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। ক্যালেন্ডার দেখে বা দক্ষিণবঙ্গের সঙ্গে তাল মিলিয়ে নয়, উত্তরে যখন তীব্র গরম পড়তে শুরু করেছে ঠিক সেই সময় স্কুল পড়ুয়াদের গ্রীষ্মের ছুটি দিয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। স্কুলের এই পদক্ষেপ সময় উপযোগী বলে প্রশংসা করছেন অভিভাবকরা। স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশে গত 11 মে থেকে পশ্চিমবঙ্গের সব স্কুলে গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়। দক্ষিণবঙ্গে সেই সময় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও উত্তরে তখন বৃষ্টির কারণে আবহাওয়া অনেকটাই মনোরম ছিল। কিন্তু জুনের শুরু থেকেই উত্তরবঙ্গে দাবদাহ শুরু হওয়ায় সকালে স্কুল চালুর নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। তবে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির কর্তৃপক্ষ 1 জুন থেকে গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছে। নলবাহিত জল না মেলায় দাবদাহের পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের ধরমপুর, শ্যামপুর, গৌরীপুর, খানপুর সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার পরিবার। তারা জল আনতে প্রতিদিন সকাল বিকেল ছুটে যাচ্ছেন ধরমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মালদা মানিকচক রাজ্য সড়কের ধারে আর্সেনিক মুক্ত পানীয় জলের পাইপলাইনের কাছে। তাদের দাবি, গ্রামে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা রয়েছে, অনেকের বাড়িতেও ট্যাপ কল আছে, কিন্তু নিয়মিত জল আসে না। সমস্যার কথা বহুবার ব্লক প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও সমস্যার সমাধান হয়নি। জেলার চিঠি শেষ হল। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা পডকাস্ট। আজ আমরা আকাশবাণী কলকাতা পডকাস্টে যাকে অতিথি হিসেবে পেয়েছি, তিনি আসলে ঠিক একজন মানুষ নন। এবার এটা শুনলে আপনাদের মনে হতেই পারে যে একজন মানুষ নয় মানে কি অনেকজন আজ অতিথি, তা নয়। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তিনি একদিকে সাংবাদিক, অন্যদিকে লেখক, অন্যদিকে অভিনেতা। আসলে তার বহুমুখী প্রতিভা তাকে ঠিক একটা আধারে হয়তো আমাদের চোখ বা আমাদের বোধ বা চেতনা তাকে নানা কাজে দেখতে অভ্যস্ত। আজ আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক, লেখক, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা স্টুডিওয়ে আপনাকে স্বাগত।
1: অনেক ধন্যবাদ, আপনি আমার এই ইন্ট্রোডাকশনটা দিলেন, মানে আমি একটু অবাকই হলাম যে এতগুলো বললেন কিন্তু এর কোনোটাই তো ঠিক করে উঠতে পারি না। যাকগে থ্যাংক ইউ আকাশবাণীকে এবং আপনাকে বিশেষ করে যে আমাকে এখানে আমন্ত্রণ জানালেন।
0: আমরা আপনার কাজ নিয়ে সরাসরি কথায় চলে যাই। মিডিয়ার বহু মাধ্যমে আপনি কাজ করেছেন, আপনি অডিও স্টোরি প্রোডাকশনের সঙ্গে যুক্ত, আপনি লেখেন, আপনি অভিনয় করেন, কোনটা আপনার সবচেয়ে প্রিয়?
1: প্রথমেই কঠিন প্রশ্ন। আসলে এই সবকটাই ভালো লাগে, ভালো লাগে বলেই করি। অবশ্যই সাংবাদিকতাটা সেটা আমার ওই যাকে বলে যে ডে জব, চাকরি, সেটা আমার। কিন্তু বাকি যেগুলো করি, অডিও স্টোরি করতে বা অডিও মাধ্যমে কাজ করতে আমার সত্যি সব সবচেয়ে ভালো লাগে। অনেক কিছু করে দেখেছি, অডিও মাধ্যমে মানে সে পরিচালনা করা, এইটা সবচেয়ে ভালো লাগে। অভিনয়টা ভালো লাগে, লেখাটা ওই মানে ওই যে আমাকে লিখতেই হবে এই রকম সত্যি কিন্তু আমার কোনো সময় মনে হয় না। আমি আবার এমনটাও বলছি না যে আমার লেখা আসে, কিন্তু এই দুটোর মাঝখানে কোথাও একটা অবস্থান করে আমার লেখার এই ব্যাপারটা। ফলে আমি জানি না যদি একটাই বাজতে হয় কোনটাকে বাজব, কিন্তু যখন যেটা ভালো লাগে সেটা করি। কিন্তু মনে হয় অডিও মাধ্যমে পরিচালনা করা, কাজ করাটা, এইটা বোধহয় একটু হলেও, অ্যাকচুয়াল হলেও এগিয়ে থাকবে
0: বেশ। অর্থাৎ অডিও বা শোনা, শ্রবণ মাধ্যমে কাজ করতেই বেশি ভালো লাগে। যেহেতু আপনি অডিও মাধ্যমে কাজ করতে ভালোবাসেন আর আপনি রয়েছেন আকাশবাণী কলকাতা স্টুডিওয়ে, তো একটু জিজ্ঞেস করি, আকাশবাণীতেই প্রথমবার আসা?
1: কাজের সূত্রে আকাশবাণীতে, মানে আমি এটাকে কাজই বলছি আর কি, আড্ডাটা আমাদের সেই সূত্রে প্রথম। কিন্তু এর আগে একবার এসেছি একজনের সঙ্গে দেখা করতে, কাজের সূত্রে হ্যাঁ প্রথমবারই আর কি। পাশ দিয়ে গেছি, তাকিয়ে থেকেছি, ঢুকে যে পড়বো সেটা ভাবিনি সত্যি কোনোদিন।
0: আকাশবাণীর সঙ্গে আপনার একটা যোগসূত্র আছে, আমাদের শ্রোতারা সেটা শুনলে খুব খুশি হবেন যদি একটু বলেন।
1: হ্যাঁ, বাণী কুমার আমার ঠাকুরদা, তাকে সবাই মহিষাসুর মর্দিনীর ষষ্ঠা হিসেবে চেনেন। কিন্তু আকাশবাণীতে বাণীকুমার নাটকে বা আজকে যেভাবে প্রোগ্রাম তৈরি হয়েছে বা যে ফরম্যাটটা, এই পুরোটাই বাণীকুমারের অনেকটা করা, নাটকের ক্ষেত্রেও এবং সব ক্ষেত্রেই আর কি। তো এত গল্প শুনেছি ছোট থেকেই, আমার ঠাকুরদাকে দেখিনি, কিন্তু ঠাকুরদার কথা শুনে, ঠাকুরদার ওই সময়টায় আমাদের বাড়ির সবার কল্যাণে পৌঁছে গেছি। আমাদের বাড়িতে সেই কাঠের টেবিলটা এখনও আছে বা চেয়ারটা, যাতে বসে দাদু মহিষাসুর মর্দিনী কিংবা এমন আরও অনেক চম্পু লিখেছিলেন, সেই পেনটা, সেই অরিজিনাল স্ক্রিপ্ট এবং সব কিছু। তো ফলে ছোট থেকে ওইগুলোর মধ্যে থেকে আকাশবাণীর পাশ দিয়ে যখন যেতাম তখন মনে হতো আরে এই আকাশবাণীতেই মানে গল্প শুনেছি। ইন্দিরা গান্ধী তখন INB মিনিস্টার, তো দাদু কানে কম শুনতে পেতেন, কাজ করছেন। এইবার ইন্দিরা গান্ধী এসছেন এবং একটা ওই পরিদর্শনে এসছেন আর কি, তখন দাদুর খেয়ালই নেই। তো উনি টেবিলের পাশে এসে দাঁড়িয়েছেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছিলেন আরও

0: অন্যরাও ছিলেন, তো তারা বলছেন পানি পানি, মানে আমি যা শুনেছি আর কি যেমনটা। তো দাদু তো কানে শুনতে পান না, দাদু কাজ করে চলেছেন এবং দাদুর কোনো হুঁশ নেই যে সামনে ইন্দিরা গান্ধী দাঁড়িয়ে আছেন, আফটারঅল মন্ত্রী, জওয়াহরলাল নেহরুর মেয়ে বলে তখন পরিচিত বেশি। তো তখন নাকি ইন্দিরা গান্ধী বলেছিলেন যে লেট হিম ওয়ার্ক বিকজ ইট ইজ বিকজ অফ পিপল লাইক হিম দ্যাট আকাশবাণী স্টিল দেয়ার অ্যান্ড উই আর স্টিল হিয়ার, সো লেট হিম ওয়ার্ক। তো তারপর ইন্দিরা গান্ধী চলে যান, চলে যাওয়ার পর দাদুর হুঁশ নেই যে একটা দল এসেছিল সামনে দাঁড়িয়ে চলে যায়। তো এই গল্প শুনেছি, বা ভারত স্বাধীন হওয়ার পর প্রথম যে অনুষ্ঠানটা 1947-এ, সেই 15ই অগস্টের সেই সকালে প্রথম যে অনুষ্ঠানটা, রাতের 14ই অগস্টের রাত্রিরে প্রথম অনুষ্ঠানটা কিন্তু দাদুর তৈরি করা ছিল। তো এইগুলো শুনতাম, আমার পাশ দিয়ে যেতাম, খেলা দেখতে ভালোবাসি, ইডেনে আসতাম, ভাবতাম যে আরে এই বাড়িটায় তো দাদু ছিল, দাদু থাকতো, এটাই ছিল বাড়ি দাদুর একরকম। ফলে আজকে যখন এলাম এবং আপনার সঙ্গে হেঁটে আসছিলাম স্টুডিওয়ে, আশ্চর্য, আমি জানতাম না, আমি সিঁড়ি দিয়ে নেমে প্রথম চোখ পড়লো যে ছবিটাই সেটা দাদুর। এটা কাকতালীয় বটে, কিন্তু এটা একটু ভয়ই করলো যে প্রথম আমির খান, ওস্তাদ আমির খানের ছবি আছে, সত্যজিৎ রায়ের ছবি আছে, আরও অনেকের, চোখটা এখানেই পড়ে গেল। আমি কিন্তু জানতাম না ওখানে কোনো ছবি আছে, তো জানি না, তো এটার জন্যই একটু ইমোশনাল।
1: বেশ, দাদুর প্রতি এরকম একটা শ্রদ্ধা বা তার এই যে কাজে নিমগ্ন থাকা, কোথাও আপনিও কি এতটাই কাজ ভালোবাসেন, ওয়ার্কাহলিক, সেই জন্যেই কি এত ধরনের কাজে নিজেকে এক্সপ্লোর করতে পছন্দ করেন? বা কাজের মাধ্যমে কিছুটা তো আমরা নিজেদেরকে খুঁজে পাই বা খোঁজার চেষ্টা করি অন্তত, যদি সেই কাজটা আমাদের পছন্দসই হয়, তো সেটা কি আপনার ভেতরেও আছে?
0: একেবারেই, এটা তো আছেই, এটা বুঝতে পারি আমি, এবং আরও বুঝতে পারি কারণ আমি এখন যে কাজগুলো করি, আপনি যেগুলো বলছিলেন, এর কোনোটাই কিন্তু আমি ছোট থেকে আমি এর মধ্যে কোনো সময় ছিলাম না। আমি বাংলা পড়িনি, আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছিল, কারণ আমার প্রথম 14 বছর মানে জন্মেছি এখানে, কিন্তু প্রথম 14 বছর আমার কেটেছে উড়িষ্যার বড়বিল বলে একটি ছোট্ট টাউনে, তো সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ,
1: সেখানে জনশতাব্দী, বারবিল জনশতাব্দী এক্সপ্রেস যে ট্রেনটা চলে,
0: এখন যায়, তখন ছিল না, ঠিক। তো ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, বাংলা পড়িনি। তারপর আমি বাংলা কাগজে চাকরি করেছি, বাংলা ছবি বা বাংলা টিভির জন্য লিখেছি, অডিওতে বাংলার কাজ করেছি বা করছি, অভিনয় আমি জীবনে করিনি। ওই ছোটবেলায় সবাই হয় না যে ওই রবীন্দ্র জয়ন্তীতে পাড়ায় যে তৃতীয় বৈজ্ঞানিক, হ্যাঁ, যে শুধু একটা হুঁ বলে, আমি সেটা একবার করেছি। তো আমি নাটকও করিনি কোনো সময়, তো এখন অভিনয় করি, অন্তত আমাকে তো মেরে বার করে দেয় না, ফলে বুঝতে পারি যে খুব খারাপ হয়তো নয়। অডিওর কাজও করেছি, শুনেছি রেডিও, কিন্তু কাজ করব তেমন কোনো দিন ভাবিনি। ফলে যে যে জিনিসগুলো আমি করছি সেগুলো আমি কোন, মানে তার কোনো অরিজিন স্টোরি যদি খুঁজতে যাওয়া হয় আমি খুঁজে পাবো না। কিন্তু আপনি যে কথাটা বললেন যে এইগুলো করতে করতে আমি ওই কোথাও নিজেকে অবভিয়াসলি খুঁজে তো পাচ্ছি, এবং আশ্চর্য
1: নিজেকে আবিষ্কার করার একটা প্রসেস চলে
0: একেবারেই। লেখার ক্ষেত্রে আমি যখন লিখেছি খেয়াল হয়নি, অনেক পর সেটা হয়তো বই হয়ে বেরিয়েছে, সেইটা পড়তে গিয়ে আমি দেখছি যে আমি আসলে 4-5টা লেখা একই থিমে লিখেছি। আমি যখন লিখছি কাগজে তখন তো কোনো একটা বিষয় লিখতে হবে বলে লিখছি, এত আমাকে এত জায়গা দেওয়া হয়েছে, এতটা শব্দ দেওয়া হয়েছে, তাতে আমি ভরিয়ে দিচ্ছি। পরে আমি বুঝে দেখেছি যে তার মধ্যে একটা সুতো ছিল, সেইটা ওই আমার প্রথম বই যেটা বেরিয়েছিল মরা আলো সিম্ফনি বলে, সেখানে যখন ওই লেখাগুলোকে এক করছি আমি, তখন দেখলাম একটা থিম আসলে চলছিল আমার মধ্যে। ফলে আমি নিজেকে আবিষ্কার করছিলাম, বুঝতেও পারছিলাম না, বইতে যখন একত্রিত হয়ে এবার পড়লাম তখন আমি ছবিটা বুঝতে পারলাম যে আসলে আমি একটা জার্নিতে বেরিয়েছি, সেই জার্নিরই একটা খণ্ড চলে এসছে। ফলে হ্যাঁ, আবিষ্কার তো করি, ভালো লাগে। আরেকটা জিনিস কি জানেন তো, সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে আমি মনে করি, আপনি ডেফিনেটলি অ্যাগ্রি করবেন, আপনি নিজে ক্রিয়েটর, যে সব কিছুতে রোজকার কাজেও যদি একটা নতুনভাবে মানে একটা জিনিস হয়ে আসছে, 3 লক্ষ বার হয়ে এসছে, তারপরে আমার কাছে এসছে, এবার আমার ভাবনাটা তো হতে পারে 3 লক্ষ বার হয়েছে আর নতুন কি হতে তো পারে না, এবং আমি তো কোনো জিনিয়াস নই যে আমি ছাড়খাড় করে নতুন কিছু বানিয়ে দেব, কিন্তু আমি বলছি যে হ্যাঁ আমি অ্যাভারেজ, কিন্তু অ্যাভারেজ হয়েও একটা তো চেষ্টা থাকবে যে একটু

0: দেখি না, 301তমটা একটু যদি আলাদা হয়, তো ওইটা অভিনয় বা অডিও মাধ্যমে পরিচালনার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে, অডিওর লেখা বা এমনি লেখা, অভিনয় সব দিক দিয়ে আমার মনে হয় এই চেষ্টাটা একটা যদি জারি থাকে সর্বক্ষণ, এইগুলো একটু নিজেকেই মোটিভেট করে আর কি আশপাশের অবস্থা দেখে।
1: আপনার কথা শুনে ওটাই মনে হচ্ছে, ওই যে আমি যদি ভুল না করি, অপুর ওই ডায়লগটা সৌমিত্র চট্টোপাধ্যায় যেটা বলেছিলেন যে সে রোজই একই কাজ করছে, প্রত্যেক দিনই সে তার অভাব রয়েছে, তার অসুবিধা রয়েছে, সে সমস্যার সঙ্গে লড়াই করছে, কিন্তু সে পালাচ্ছে না, বেঁচে থাকছে, এসকেপ করছে না, জীবন বিমুখ হচ্ছে না, এটাই একটা বড় জায়গা তৈরি করে। আমার মনে হয় কাজ আমাদেরকে এই জায়গাটায় কিছুটা তৈরি করে দেয়।
0: একেবারে, এবং সিস্টেম আমাদের সে সুবিধাটা দিচ্ছে না এটা বলতে পারি, এবং সেটা সত্যিও বটে অনেক ক্ষেত্রে, কিন্তু তার মধ্যে থেকেই যদি কিছু করার হয় চেষ্টা তো করি, কি হবে, ম্যাক্সিমাম না করে বাড়ি চলে যাব, কিন্তু চেষ্টাটাই যদি না করি তাহলে তো এমনিই বাড়ি চলে আসবো, তাই না?
1: নিশ্চয়ই। আপনি পরিচালনা করেন, লেখেন, সংবাদপত্রের সঙ্গেও যুক্ত রয়েছেন, এই যে বিবিধ অভিজ্ঞতা, সেটা কি অভিনয়ের সময় কাজে লাগে বলে মনে হয়?
0: হ্যাঁ, এটা লাগে। দেখুন, এই সবকটা ক্ষেত্রে তো অনেক মানুষের সঙ্গে মিশতে হয়,
1: ঠিক,
0: এবং অনেক মানুষকে দূর থেকে দেখাও যায়, তারা কিভাবে রিয়্যাক্ট করছেন, তারা রিয়্যাক্ট করছেন এক, আসলে কি সেটাই দেখাতে চাইছেন নাকি অন্য কিছু দেখাতে চাইছেন, ভেতরে অন্য আছে, এগুলো বোঝা যায়। এগুলো মানে আমরা মুদির দোকানে একটা মুসুর ডাল কিনতে গেলে পেছনের যে ভদ্রলোক বা ভদ্রমহিলা রয়েছেন তার আচরণে কি আমরা বুঝতে পারি না যে তিনি আসলে কি চাইছেন, তিনি কি আসলে কোনো একটাভাবে আমার থেকে লাইনে এগিয়ে এসে অন্য কোনোভাবে নিয়ে নিতে চাইছেন, নাকি তিনি অ্যালাউ করছেন, আচ্ছা ঠিক আছে আমি দাঁড়াচ্ছি। ছোটোখাটো ক্ষেত্রে দেখা যায়, বোঝা যায়। তো লেখার ক্ষেত্রে আমি কেটার করছি কাকে, আমি এই যে লেখাটা লিখছি আমার মনে একটা জিনিস আছে, আমার একটা মৌতা তৈরি হচ্ছে, হয়তো আমার ভালো লাগছে, কিন্তু আমার ভালো লাগাটা কি যার কাছে যাচ্ছে তারও ভালো লাগবে, এটা তো আমাকে জানতেই হবে। আমি যদি কানেক্ট না করি, অভিনয়, লেখা, কথা বলা, এই সব কটাই তো কমিউনিকেট করার জায়গা,
1: সৃষ্টিশীল ক্ষেত্রগুলো
0: কমিউনিকেট করতে হবে। এবার আমি নিজের জন্য করতেই পারি, কিন্তু সেইটা মানে আমাকে যদি কেউ পে করেন, আমি অন্যের হয়ে কাজ করছি, তাহলে কিন্তু আমার সেটা মাথায় রাখতেই হবে যে একটা ব্যালেন্স যদি থাকে, আমি নিজেরটাও করলাম কিন্তু এমনভাবে করলাম যেটা বিজনেসকে ব্যাহত করলো না, লোকে ভয় পালিয়ে গেল না যে ওরে বাবা আবার কঠিন কী সব লিখবে বা কঠিন কী সব বলবে। এইটা অভিনয়তে খুব আসে, আমি কোন চরিত্রটা হব, আমি কি সেই চরিত্রটা হব বা চেষ্টা করব হবার যাকে আমার একেবারে পছন্দ নয়, তাহলে আমি চেষ্টা করব ভাবার যে কেন আমার ওই লোকটাকে পছন্দ ছিল না, তাহলে সেই জিনিসগুলোকে কি একটু বাড়াবো নিজের মধ্যে, আচরণের মধ্যে, কথা বলার মধ্যে, ভাবনার মধ্যে। তো এইটা তো একটা থাকে, একটা চরিত্র হওয়া চেষ্টা, আমি জানি না একটা চরিত্র হওয়া যায় কি না, আগেন এই কোনো ফিল্ডেই আমার শিক্ষা নেই, আমার বলার যোগ্যতা তেমন নেই,
1: মানে প্রথাগত প্রশিক্ষণ আপনার
0: না, না কোনোটাতে নেই, ফলে আমি একটু কুণ্ঠিত হয়ে থাকি, লজ্জাতে থাকি, কিন্তু আমি তাও সে শিক্ষাটা যাদের আছে তাদের সঙ্গে কাজ করছি, তো ফলে এইটা হয়। কিন্তু তখন আমার আরেকটা জিনিস মনে হয় যে শিক্ষা ছাড়া একটা তো ইনস্টিংক্ট আছে, আমি যদি সেইটা করে তাদের মতন হতে পারি বা এমন একটা জায়গায় যেতে পারি যেখানে তারা আমাকে মেনে নিচ্ছেন, তো তাহলে তো একটা জায়গায় আমি পৌঁছলাম,
1: গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে, সেইটা যদি নিশ্চিত হওয়া যায় তাহলে বোধহয় আত্মবিশ্বাসও বাড়ে
0: বাড়ে। এবং তখন তো আরেকটা প্রশ্ন করারও জায়গা আছে, তাই না, যে প্রথাগত যেটা শেখানো হচ্ছে তার বাইরে কি অন্য কোনো স্ট্রিম নেই, এই রকম ভাবেই কি করতে হয় নাকি অন্যভাবেও করা যায়, এবং ওইখানেই চলে আসে ওই ব্যাপারটা যেটা বলছিলাম যে আমার একটা ওই একটা চেষ্টা করে দেখি না অন্যও যদি কিছু হয়, ওই তাগিদটা থাকে। তো ফলে অভিনয়তে, লেখাতে বা যে কোনো মিডিয়ামে, সেটা একটা বিজ্ঞাপনের ক্ষেত্রে, একটা ব্র্যান্ডের ক্ষেত্রে আমি যদি একটা টোটাল পাবলিসিটি ক্যাম্পেইন ভাবি সেখানেও তো এটা থাকে, তো ফলে ওই চেষ্টাটা থাকে আমার, তো হ্যাঁ হেল্প তো করে অবশ্যই এভাবে আর কি সব ক্ষেত্রে।
1: এই যে আপনি বলছেন যে এই আপনি বিভিন্ন ক্ষেত্রে যখন এই ধরনের ক্রিয়েটিভ ক্ষেত্রগুলোয় কাজ করেন, আপনি চেষ্টা করেন যে একটু নিজের মতো করে বা আলাদা করে যদি কিছু করা যায়, তো এই ক্ষেত্রে কি এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, ধরে নিন লেখার ক্ষেত্রে হোক, মানে ক্রিয়েটিভ ফ্রিডম আমরা যেটাকে বলি, সৃষ্টিশীলতার যে স্বাধীনতাটা, কোথাও মনে হয়েছে কাজ করতে গিয়ে যে সেই স্বাধীনতাটা আপনি পাচ্ছেন না? কারণ যদি আমি সংবাদপত্রের কথা ধরি, সংবাদপত্র তো সবার আগে আজকাল যেটা আমরা ভাবি সাধারণত যে মার্কেটে কি চলছে, বাজার কি চাই।

0: অভিনয়ের ক্ষেত্রেও যদি আমি ভাবি, সেটাও কিছুটা তাই যে দর্শক কি চাইছে, কিন্তু দর্শকের সব চাওয়াই যে একজন অভিনেতার চাওয়ার সঙ্গে বা তার দেওয়ার সঙ্গে ওই সুতোটা যে জুড়বেই সেটা তো সবসময় নাই হতে পারে। তো ওই জন্যেই ক্রিয়েটিভ মানুষদের ভেতরে সবসময় একটা দ্বন্দ্ব কাজ করে। তো সেই জায়গা থেকেই জিজ্ঞেস করছি যে লেখালেখি বা অভিনয় বা এই শ্রবণ মাধ্যমে পরিচালনার যে কাজগুলো আপনি করেন, কখনো কি মনে হয়েছে এই ধরনের কোনো দ্বন্দ্বমূলক অভিজ্ঞতা হয়েছে?
1: হ্যাঁ, প্রচুর হয়েছে। কাগজের ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছে। শুরু থেকেই কোথাও একটা আমি বুঝে গিয়েছিলাম যে একটা ব্যালেন্স আমাকে আনতে হবে। আমার কোম্পানি পলিসি হয়তো একরকম, সেটা আমার পছন্দ হচ্ছে না, আমি ওপেনলি লিখতে পারবো না, লেখা যায়ও না, মানে তাহলে আমি চাকরি করছি কেন, মানে তাহলে তোমাকে বেরিয়ে যেতে হয়। তো আমি সেই ব্যালেন্সটা শুরুর দিন থেকেই কোনো একটাভাবে পেয়ে গেছি যেখানে আমি কোম্পানির পলিসি বিরুদ্ধে যাইনি, কিন্তু আমি আমার কথাটাও লিখে গেছি। উইদিন কোর্ট যদি বলি ক্যামোফ্লাজ করা নিজের থটগুলোকে, সেইটা আমি পেরে গেছি। এইটা অনেকে মনে করতে পারেন যে একরকম বশ্যতা স্বীকার করা হয়েছে। আমি বলবো যে যদি ঠিক করে লেখা দেখা হয় তাহলে দেখা যাবে যে আমি বশ্যতা স্বীকার করিনি, বা আমার মতন আরও হয়তো কয়েকজন করেননি। কোম্পানিও কিন্তু তাদের ওপর বিরূপ হয়নি, কারণ ওই ক্যামোফ্লাজিংটা খুব ভালোভাবে হয়েছে। এটা লেখার ক্ষেত্রে। অভিনয়ের ক্ষেত্রে তেমন কিছু থ্যাঙ্কফুলি এখনও হয়নি, এ কারণে, কারণ এটা আমার সৌভাগ্যই বলবো, আমি যেহেতু লিখি, আমি যে পরিচালকদের সঙ্গে কাজ করেছি তারা আমাকে, তারা মনে করেছেন যে আমি আমার মতন একটা সংলাপ বানিয়ে নিতে পারি। ফলে একটা সংলাপ লেখা রইল, এবার সেই সংলাপটা আমি আমার মতন, তারা শুরু থেকেই বলে দেন যে তুমি তোমার মতন বা আপনি আপনার মতন বা তুই তোর মতন যে যা বলে করে নে। এবার আমি সেটা পরিচালকের বা রাইটার যিনি লিখেছেন তার যে মূল ভাবনাটা সেইটাকে অবিকৃত রেখেই আমি আমার মতন করে নিয়েছি। আমি আমার মতন পজ দিয়ে নিয়েছি, আমার মতন পুরো সেন্টেন্স হয়তো বলিনি, সাইলেন্স বা অভিব্যক্তি দিয়ে খেলে দিয়েছি। সেইটা আমার একটা সুবিধে হয়েছে, এবং আমার ধারণা আমি সেগুলো খুব একটা খারাপ করিনি, কারণ পরে পরিচালকও আমাকে সেটা অ্যালাউ করেছেন, ফলে সেখানেও আমার অসুবিধে হয়নি। হ্যাঁ, একটা জিনিস হয় গ্রহণযোগ্যতার ক্ষেত্রে, যেরকম আমি এত পুলিশের অভিনয় করেছি, পুলিশের রোলে, সেটা সবার হয়, ওই একরকম টাইপকাস্ট হয়ে যায়, তো সবাই জানে যে পুলিশ, আচ্ছা আবার, তো ফলে এইটা আমার একটা মুশকিল হয় যে পরবর্তী পুলিশটা তাহলে আমি কি করব, একই করার তো মানে হয় সেইটা থাকে। কিন্তু এই অডিও মাধ্যমে আমার খুব ইন্টারেস্টিং, আমার রোজ ক্লায়েন্টের সঙ্গে সংঘাত চলে।
0: আচ্ছা।
1: কারণ আমি মনে করি এই অডিও মাধ্যমে আমি প্রায় 15 বছর হলো আমি পরিচালনার কাজ করছি বা লেখার কাজ করছি, নানা প্ল্যাটফর্মে করেছি, হিন্দিতে কাজ করেছি ন্যাশনাল এর জন্যে, কিন্তু আমি দেখছি বাংলায় এখনো একটা খুব শক্ত জমাট একটা ভাবনা রয়ে গেছে, এবং সেটা রয়ে গেছে হচ্ছে যারা কাজটা দেন, মানে যারা মাথায় বসে আছেন তাদের মাথায়, যে একরকমভাবে একটা ন্যারেশন হতে হয়, একটা গল্পে সংলাপ ছাড়া যে ন্যারেটর সে গম্ভীর গলায় বলবে, তার কোনো অভিব্যক্তি থাকবে না। এবার আমার পয়েন্টটা হচ্ছে যে তা কেন, সে নিউট্রাল কেন হবে? একজন ন্যারেটর কি? ন্যারেটর তো আমাকে গল্পটায় সঙ্গে করে নিয়ে যাচ্ছে, তাহলে সেই গল্পের একটি চরিত্র যদি বিপদে পড়ে তার গলায় একটা গলা কাঁপবে না? কাঁপবে তো, সে কেন নিউট্রাল? কেউ নোবেল পেলেও আমার কোনো আনন্দ নেই, কেউ মারা গেলেও আমার কোনো দুঃখ নেই, এই কেন হবে? তার গলা সবসময় ওরকম গমগমে হতে হবে কেন? হ্যাঁ, শুনতে ভাল লাগে, কিন্তু আজকে যদি আমরা দেখি ভারতীয় মিউজিকে, আমি আগেকার কথা বলছি না, এআর রহমান কি করলেন, এআর রহমান তো ভেঙে চুরমার করে দিলেন, যে আমি গানের গায়কের কাস্টিং তেমনভাবে করব যেমনটা গান, যে গানটা তৈরি হয়েছে সেটা যে চাইছে, সেটা খ্যানখ্যানে যদি এটা গলা হয় তাহলে সেই করবে। একটি গানের কথা আমি বলতে পারি, গজনীর একটি গান, সেই গানটিতে জাভেদ আলী গাইলেন মূল গানটা, আর একটা হামিং সেটা করালেন সোনু নিগমকে দিয়ে। এটা কেউ ভেবেছে এটা কোনোদিন উল্টোটা হয়?
0: ঠিক।
1: তার মনে হয়েছে যে ওই চরিত্রটা যে অভিনয় করছে, সেখানে আমির খানের চরিত্রটা ছিল, সেটা জাভেদ আলীর সঙ্গে যাবে, এবং জাভেদ আলীর গলা একটু পাতলা, তো জাভেদ আলীর মূল গানটা গাইবে, আর সোনু নিগম যে বড় স্টার এবং অনবদ্য গায়ক, তাকে আমি শুধু একটা হামিংয়ের জন্য ইউজ করব। এটা কি কলকাতায় আজকে বসে কেউ ভাবতে পারে? করতে দেওয়াই হবে না। অডিও মাধ্যমে অনেকের কাছে আমি শুনেছি যে ওই তুমি ভয়েসটা একটু ভারী নিয়ে নাও, ইনফ্যাক্ট বলা হয় যে অডিও মাধ্যমে আবার অ্যাক্টিং কেন করাচ্ছ, পরিষ্কার করে সবকটা কথা শুনিয়ে দাও শ্রোতাকে, আমার তো এখানে মূল সংঘাতটা। একটি এক্সাম্পল যদি আমি দিতে পারি ছোট করে, যে একটি চরিত্র খুব কষ্ট হয়েছে তার, সে কাঁদছে ফোনে, একটি বিশ্বাসঘাতকতা হয়েছে তার কাছে, সে বিশ্বাস ফিরে পাচ্ছিল, তারপর আবার তার সঙ্গে একটি বিশ্বাসঘাতকতা হয়েছে ফোনে, যার সঙ্গে কথা বলছে তাকে ফোন করে সে কি করবে, সে কাঁদবে। একটা ডায়লগও রয়েছে যে স্ক্রিপ্ট আমি পেয়েছিলাম কাজ করার জন্য, সেখানে ডায়লগ ছিল যে এটা তুমি কেন করলে। এবার আমি কি করালাম এবং অ্যাক্টর যিনি ছিলেন তিনি কি অসাধারণ করলেন, তিনি কাঁদলেন, ফুঁপিয়ে কাঁদলেন, আওয়াজ করে কাঁদলেন না, ব্রিদিংটা পেলাম। তারপর ওই যে এটা তুমি কি করলে সেইটা সে হাফ সেন্টেন্স বলল, তারপর আবার কান্না গলা ধরে গেল, এটা আমি করলাম, আমি এবং অ্যাক্টর আমরা প্ল্যান করে এটা করলাম। তারপরে আমাকে বলা হলো যে কি অনির্বাণ, এত বছর ধরে তুমি কাজ করছো, এত অভিজ্ঞতা তোমার, তুমি এই ভুলটা কী করে করলে? আলাম কী ভুল করলাম? বললো যে অভিনয় কেন করছে? আলাম অডিও ড্রামাতে অভিনয় করবে না তো কী করবে? তা বললো না মানে দেখো কান্নাকাটি করেছে সে ঠিক আছে, ডায়লগটা তো পরিষ্কার করে বললো না। আমি বললাম যে এই কী কথা, ওই রকম অবস্থায় একজন পরিষ্কার করে ডায়লগ বলবে, বলতে পারে, আমরা বলি নর্মালি। সে বললো না কিন্তু ওটা শুনিয়ে দে তারপর কান্নাকাটি করাও,
0: মানে জোর করে ওটা শোনাতেই
1: হবে। এইটা যখন আমি শুনি তখন তো মনে হয় যে পরশুরামের মতন খর্গ নিয়ে বেরিয়ে পড়ি, বাকিটা করবো না হয়তো, কিন্তু আমি বলি যে প্রতিবাদটা এখানে করতে হবে, যে না আমি ওটা করাবোই, কি করবে তুমি আমাকে বাদ দেবে, আমাকে কাজ থেকে বাদ দেবে, আমি আরেকটা কাজ ধরে আমি ওইটাই করাবো, ওইটা তো করাতে হবে, কারণ দ্যাট ইজ দ্য ওয়ে আমি মনে করছি। এবার যদি কেউ আমাকে প্রমাণ করে দেন যে না এছাড়া অন্যভাবে ওই চরিত্রটি বলতে পারে, তাহলে আমি সেটা শিখে নেব। তো এইটা চলে, চলছে
0: এবং চলবেও। ঠিক, আসলে শ্রবণ মাধ্যমের মূল কাজ হচ্ছে একটা ছবি তৈরি করা, এবং যেটা আমরাও রেডিওয়ে কাজ করতে গিয়ে শিখেছি যে আমরা যেভাবেই প্রোগ্রাম করি যেন আমার মাথার ভেতরে একটা ছবি তৈরি হয়, মানে যা শুনছি তাই যেন আমি দেখতে পাই, আমার ওই কল্পনায় বা মানসপটে আমরা যেটা বলি যেন সেটাই আমরা দেখতে পাই। তো সেই দেখতে পাওয়ার জন্যে এক্স্যাক্ট ওই শব্দগুলো বলাটা অতটাও জরুরি নয় যতটা ওই ছবিটা পারফেক্টলি তৈরি করাটা জরুরি।
1: সাইলেন্স, অডিওতে সাইলেন্সের চেয়ে ইম্পর্টেন্ট কি
0: হতে পারে,
1: কিন্তু সেখানে সাইলেন্সকেই নেগেটিভ ধরা হয় যারা ধরেন আর কি, এই সংঘাত তো।
0: ঠিক, আমরা সময়ের অনেকটা পথ পেরিয়ে এসেছি, হয়তো আজকের আড্ডায় আপনার কাজের সব অভিজ্ঞতা আমরা শুনতে পারবো না, তবুও যতটা শোনা যায়। আচ্ছা, কখনো যদি কাজের ক্ষেত্রে মানে বেছে নিতে হয়, ধরে নিন অনেকগুলো কাজের পরিসর তৈরি হয়েছে কিন্তু আপনাকে একটা কাজ বাঁচতেই হবে, সেটা সময়ের কারণে হোক বা যে কোনো কারণেই হোক, কোনটা বাছেন বা বাঁচতে ইচ্ছে করে,
1: মানে কোন
0: ধরনের কাজটা, সেটা লেখা বা অভিনয় বা এই শ্রবণ মাধ্যম?
1: অডিও পরিচালনা অবশ্যই।
0: বেশ, আপনি যে এই এত ধরনের কাজ করেন, তো প্রত্যেকটা কাজের অভিজ্ঞতাই যে সবসময় খুব সুখকর তা তো নয়, স্বাভাবিক, কারণ ক্রিয়েটিভ জায়গা কখনোই ওই পিস আর ক্রিয়েটিভিটি দুটো কোথায় প্যারালালি চলাটা একটু ডিফিকাল্ট, তো সেই জায়গায় ব্যালেন্স করেন কিভাবে, মানে সময়ের ব্যালেন্স, নিজের মনের ব্যালেন্স?
1: মনের ব্যালেন্সটা তো সত্যি কথা বলতে মানে একটা কাজ করে আমি যেরকম অভিনয়, আমি আমার শেষ অভিনয় ডাবিং ছাড়া কবে দেখেছি আমার মনে নেই। অনেকে ভাবেন যে আমি খুব ওই ফাট আমার আর কি, যে আলাদা হয়েছে, যাও আচ্ছা ও এটা ইমেজ, আমি সত্যি আমি দেখার পর আর আমি দেখি না, কারণ আমি পরেরটায় চলে যাওয়ার চেষ্টা করি। মনে তো থাকে কি ভুলগুলো করেছিলাম, সেটা মনে থাকে, কিন্তু একটা যদি জিনিস ভালো করি তাহলে সেটা বসে দেখবো কেন, সেটা তো আমি জানি, তাহলে সেটা আরও একটু পারফেকশনের দিকে যাব। আর বাকিটা ব্যালেন্স বলতে, আমার এক বন্ধু খুব সুন্দর কথা, তার সঙ্গে আড্ডা হচ্ছিল গতকালই, খুব সুন্দর কথা বললো, ঠিক এই প্রশ্নটা একজন করেছিলেন আমাকে, তাতে আমি কিছু বলার আগে সে বললো যে আমার মনে হয় অনির্বাণ বাজে কথা না বলে কাজটা করে। আমি বললাম যে আরে এটা তো ঠিক, তো ওই বাজে কথা না বলে কাজটা করে এতে আমি বিশ্বাস করছি আর কি, মানে একটু দেখি না আর কি হবে, নতুন একটা কিছু করার চেষ্টা করি সবাই মিলে, ফেল করলে ফেল করা হলো, কারণ আমার ঈশ্বর রাহুল দ্রাবিড়, রাহুল দ্রাবিড় একটা কথা বলেছিলেন আমি সাংঘাতিক মানি, সেটা বলেছিল যে আমরা আমাদের ছোটদের শেখাই না হাউ টু ফেল, আমরা শেখাই না, অ্যান্ড উই শুড অল ফেল, অ্যান্ড উই শুড ফেল ওয়েল, ভালো করে ব্যর্থ হতে হবে, নাহলে কোনো মানে হয় না, এটা তো শেখাই না, আমি চেষ্টা করি ব্যর্থ হলে ভালো করে ব্যর্থ হব, ফলে এটাই ব্যালেন্স এনে দেয় কোনো একটা জায়গায়।
0: আপনি অভিনয় করেছেন মোটামুটি, এবং আপনার চরিত্ররা দর্শকের কাছেও যথেষ্ট প্রশংসিত হয়েছে, গৃহী

0: করছিলাম, ফলে ওই দেড় ঘন্টাটা যদি আমি ফোকাস করি তাহলে কিন্তু সব করা যায়।
1: আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। কোনো কাজের ক্ষেত্রে বা কোনো অভিনয়ের বা কিছু ক্ষেত্রে কোনো আক্ষেপ রয়েছে যে এটা করতে চান বা করতে পারছেন না?
0: আমার আক্ষেপটা হচ্ছে আমি বাংলাটা জানি না, অভিনয়টা জানি না, পুরোটাই আন্তাবড়ি ব্যাট চালাচ্ছি আর কি। লেগে গেলে লেগে যাচ্ছে, না লাগলেও লোকে কিছু বলছে না। আক্ষেপ এইটাই যে আমাকে এসে একজন কেউ বলছে

0: না যে বা সেই লোকটার অভাব যে আমাকে দিয়ে বসিয়ে বলবে যে শোন তুই এইগুলো ধেড়িয়েছিস, এইটা তুই কিছুই পারিস নি, মূর্খের মতন কাজ করেছিস বা এইটা লিখেছিস বা ওটা ভেবেছিস, এই মূর্খামিটা ছাড়, একটু শিক্ষিত হ, সেই লোকটাকে পাচ্ছি না আমি, এটাই আমার আক্ষেপ। তদ্দিন তবে ক্রিজে দাঁড়িয়ে যাবো,
1: তদ্দিন যেমন ব্যাট চলে চলছে,
0: ব্যাট চালাতে হবে মোহনবাগান, ব্যাট তো চালিয়ে যেতেই হবে।
1: আচ্ছা, আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। আমার একটা বিষয় জানার, আপনি নিজে লেখেন, নিশ্চয়ই অনেকটাই পড়াশোনার সময় বের করতে হয়, কারণ সাংবাদিকতা বা লেখালেখির কাজের জন্য পড়াশোনাটা অপশনাল নয়, বাধ্যতামূলক বলেই মনে হয়। তো এই যে পড়াশোনা এবং এই অডিও স্টোরি, যেটা এখন সত্যি এক ধীরে ধীরে সাহিত্যের ওই যে ম্যাজিক, সেই জায়গাটা কিন্তু অনেকটা ধীরে ধীরে অডিও স্টোরি নিচ্ছে। আপনি নিজেও পরিচালনা করেন এবং আপনি সেটাই বিভিন্ন ছোট ছোট ঘটনার মাধ্যমে বোঝাচ্ছিলেন যে ম্যাজিকটা কীভাবে তৈরি করা যেতে পারে। কিন্তু যদি সত্যি অডিও স্টোরি সাহিত্যের জায়গাটা সম্পূর্ণ নিয়ে নেয়, সেটা বাংলা হোক, অন্য ভাষা হোক, যে কোনো, তাহলে তো বই বা লেখা পড়ার সংখ্যাটা, মানে পড়বে মানুষ সেই সংখ্যা তো কমে যাবে। সেই নিয়ে আপনার কী মতামত?
0: আমি বলছি কমবে না, কমছেও না, আমাদের দেখানো হচ্ছে যে আসলে কমছে। অবভিয়াসলি টেকনোলজি যেরকমভাবে এগোচ্ছে তাতে একটা তো সব কিছুই কমবে, পুরনো জিনিস নতুন জিনিস আসবে, সেটা নিয়ে কথা হচ্ছে না। কিন্তু আমি কাগজে রয়েছি, যে কাজটা করছি তাতে আমি দেখতে পাই এত ইয়াং ছেলেমেয়ে আছে, তাদের যা জ্ঞান, আমার লজ্জা করে তাদের সঙ্গে কথা বলতে। এবং আমি জানি আমার মতন আরও কয়েকজন আছেন তাদের চেয়ে অনেক বেশি জ্ঞান, একটা 23-24-25 বছরের ছেলে কিংবা মেয়ের, সে যখন সাহিত্য নিয়ে কথা বলছে, যা রেফারেন্স দিচ্ছে বাংলাই, বিদেশি, সব রকম সাহিত্য নিয়ে, তো এইটা কমবে না আমি বলছি। আমাদের সেই ছেলে মেয়েদের খুঁজে বার করতে হবে। আমি আপনাকে বলবো, আপনাদের বলবো, যে আমার মতন অ্যাভারেজদের বাদ দিন, সত্যি কথা বলছি, এই ছেলে মেয়েদের আনুন, তাদের সাক্ষাৎকার নিন, তাদের খুব দরকার। আমরা 12th man, আমরা যা জল দেবো সেটা খারাপ কাজ নয়, কিন্তু এদের আনুন, এটা আছে। আর অডিও স্টোরির ক্ষেত্রে যেটা বলছেন, বাংলা, আমি শব্দটা ব্যবহারই করছি, বাজার যা অবস্থা না, তাতে আক্ষেপ মানে কিছুতেই নিতে পারবে না। তারা লিপ সার্ভিস বলে না, বুড়ি ছুঁয়ে যাচ্ছে শুধু, কেউ গভীরে ঢুকছে না, ঢুকতে দিচ্ছে না, যারা ঢুকতে চাইছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দুতরফের লোকদেরই বলছি, মানে আমি বলছি যে যারা তৈরি করছেন এবং যারা শুনছেন, গভীরে ঢুকতে দেওয়া হচ্ছে না। গভীরে ঢুকতে হবে, ওইটা ভেঙে ঢুকে যেতে হবে, ফলে সাহিত্যর কোনো ভয়ই নেই। এত লিপ সার্ভিস যদি করা হয়, বুড়ি ছুঁয়ে যদি যাওয়া হয়, তাহলে আর ভয়ের কী আছে? এটা বড় আক্ষেপ।
1: ঠিক, অর্থাৎ একটা আশার বাণী উনি আমাদের শোনালেন, ভাষা নিয়ে, পড়াশোনা নিয়ে, গভীরতা নিয়ে, গভীরভাবে পড়াশোনা বা কাজ নিয়ে আমরা একটা আশার কথা শুনলাম। তো আশা করব আমরাও যে এই যে অনির্বাণদার মতো মানুষরা যারা বিভিন্ন মাধ্যমে কাজ করছেন এবং প্যারালালি দুটো মাধ্যমে কাজ করছেন, শ্রবণ মাধ্যম এবং সাহিত্য বা লেখার মাধ্যম, যেটা প্রিন্টেড মিডিয়া আর কি আমরা বলি, তারা যখন বলছেন যে দুটো মাধ্যম একসঙ্গেও সাস্টেইন করতে পারে এবং একে অপরের হাত ধরে হাঁটতে পারে, তো বোধহয় সেই আশার কথা বা আশার ভাবনা রেখেই আমরা এগোতে পারি। আমাদের হাতে আজ আর সময় নেই, আজকের আড্ডা এখানেই শেষ করতে হবে। আপনারা শুনছিলেন আকাশবাণী কলকাতা পডকাস্ট। অনেক ধন্যবাদ অনির্বাণদা আকাশবাণীতে আসার জন্য এবং আকাশবাণীকে সময় দেওয়ার জন্য এবং আপনার কাজের অভিজ্ঞতা এইভাবে সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য।
0: ট্রুলি অনার্ড, হাম্বল্ড এই জায়গায় আসার জন্য, থ্যাংক ইউ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন গানের ভেলা।

আর সত্যি তিনি দেশ কালের সীমানা অতিক্রম করে আমাদের সবার কাজী নজরুল হতে পেরেছেন। ঠুমরি গজল রাগ প্রধান লোকগান সঙ্গীতের বিভিন্ন শাখায় তাঁর সৃষ্টি ছড়িয়ে রয়েছে। তবে লোকগীতির আঙিনায় তাঁর কিন্তু অবাধ বিচরণ। বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, ঝুমুর, ঝাপান সব মিলিয়ে প্রায় 100 লোকগান। কখনো শব্দের বুননে, কখনো বা লোকধারা অবলম্বনে সুর তৈরি করেছেন। আবার লোকজ সুরের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতেরও এক অপূর্ব মিশেল যাকে বলা যায়, সেটা কিন্তু একমাত্র তিনিই তৈরি করেছিলেন। আজ মঙ্গলবার নজরুল গীতির গানের ভেলায় শোনাব নজরুলের লোক আঙ্গিকের বিভিন্ন গান। আর আপনিও নিশ্চয়ই গান রেখেছেন গীতাঞ্জলিতে, আপনিও আসতে পারেন ফোনে 2213-1342-2213-1342-এ।

আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। সুন্দরের ধ্যান, তার স্তবগানই আমার উপাসনা, আমার ধর্ম।

আমরা আজকে মঙ্গলবারের গানের ভেলায় রয়েছি, নজরুল গীতির গানের ভেলায়। নজরুলের লোক আঙ্গিকের বিভিন্ন গান শোনাচ্ছি, তবে এর সঙ্গে কিন্তু

প্রথমে একটু প্রচলিত লোকগানের সুরে তিনি নিজে যে সমস্ত লোকগান তৈরি করেছিলেন, রচনা করেছিলেন, তেমন কয়েকটি গান অবশ্যই শোনাবো। আর এই গানটিও কিন্তু আমরা শুনছিলাম, এই গানটিও একটি প্রচলিত লোকগানেরই সুরে, বাগমুন্ডির পাহাড়ে। এই লোকগান থেকে সেই সুরে তিনি তৈরি করেছিলেন এই গানটি, আমরা শুনলাম অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে। তো আমরা তো সবাই জানি যে তাঁর জীবনের শুরুটা তো লেটো দলের মাধ্যমে, রাঢ় অঞ্চলের লোকসংস্কৃতি এবং গ্রামীণ যে নাট্যধারা রয়েছে সেই সব কিছুর সঙ্গে এই সময়, এই লেটো দলে থাকার সময় তাঁর একটা গভীর সম্পর্ক বা পরিচয় হয়েছিল বলা যায়। এই গানে যেরকম থাকত গান, নাচ, সংলাপ, কখনো কখনো কৌতুক, আবার তেমনি গ্রামীণ জীবনের ছবি, পৌরাণিক ঐতিহাসিক কাহিনী, এই সব কিছু একসঙ্গে একটা পরিবেশনা। আর সেই জায়গায় মাত্র 12-13 বছর বয়স থেকে তিনি ছিলেন, সুতরাং তাঁর তো এই গান রচনার ব্যাপারে একটা অন্যরকম দক্ষতা সেই সময় থেকে তৈরি হয়েই গিয়েছিল। তিনি নিজেই বলেছেন যে বীরভূম বর্ধমানের পাড়াগেঁয়ে কবি গানেরই এক রকম ফের লেটু, তাদের কাছে ঘেঁষেছিলাম ছেলেবেলায় গান গাওয়ার শখে, কিন্তু গাওয়ার চেয়ে গান লেখাই হলো আমার সেখানে বড় কাজ।

আপনারা 2213-1342 তে আসতে থাকুন, 2213-1342 এ, আর আমাদের অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করবেন অবশ্যই। আপনারা আসতে থাকুন, আপনাদের সঙ্গে কথা হবে এই মুহূর্তে অমল মুখোপাধ্যায়।

0: এই লোকগান, লোকগান মানেই তো মাটির সুর, মাটির গান, প্রাণীর খুব কাছাকাছি। গানে গানে কি সুন্দর একটা ছবি ভেসে উঠল চোখের সামনে। এই মুহূর্তে টেলিফোনে বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে নি। কে রয়েছেন? হ্যালো,
1: হ্যালো
0: হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন।
1: বেলা বলছি, মেনু বলছেন?
0: হ্যাঁ হ্যাঁ, আপনি
1: মেদিনীপুর থেকে? হ্যাঁ
0: হ্যাঁ বলুন, আপনি একটু রেডিও সেট থেকে সরে আসুন।
1: নজরুলের একটা গান শুনতে চাই, যেটা নার্গিসের উদ্দেশ্যে গাওয়া, প্রথম আসছি নার্গিসে।
0: হুম হুম,
1: সেই গানটা আমি একটু শুন, যদি দয়া করে একটু। নার্গিসের প্রথম স্ত্রী নার্গিসের লেখা নজরুল।
0: হুম, আচ্ছা, আপনি অনুষ্ঠান নিশ্চয়ই প্রথম থেকে শুনছেন। আজকে আমরা নজরুল গীতি, অবশ্যই নজরুলের গান, কিন্তু আমরা একটু নজরুলের বিভিন্ন লোকগান, লোকগীতি, যেগুলো নজরুল ইসলাম নিজে লিখেছেন, রচনা করেছেন, সেই গান শোনাচ্ছি। তাই আজকের আপনার অনুরোধটা হয়তো রাখতে পারবো না, তবে নিশ্চয়ই মাথায় থাকবে, অন্য কোনো দিন অবশ্যই শোনাবো। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার, সুপ্রভাত দিদি।
0: সুপ্রভাত, আপনাকেও নমস্কার।
2: আমি পূর্ব বর্ধমান জেলা গোলসি থানা অন্তর্গত কৈতরা গ্রাম থেকে প্রফুল্ল দাস।
0: হ্যাঁ,
2: দেখুন আমাদের এই বিদ্রোহী কবি, তিনি তো আমাদের জেলারই মানুষ, আমাদের ঘরের মানুষ, তার সম্পর্কে আপনাদের কাছে যেটুকু শুনতে পাই বা জানতে পারি খুব আমাদের খুব ভালো লাগে। তবে একটা কথা বলি, আজকে যে ধরনের গানগুলো শোনাচ্ছেন সেগুলোর মধ্যে আমি একটা গানের অনুরোধ করছি, যদি সম্ভব হয়, ওই জাতের নামে বজ্জাতি সব জাল জালিয়া খেলছো জুয়া, এই একটা গান আছে, ওই খানিকটা ওই লোকগীতি টাইপের আর কি, যদি সম্ভব হয় শোনাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
0: আচ্ছা, ধন্যবাদ আপনাকেও। তিনি গ্রামে গ্রামে ঘুরেছেন, গান গেয়েছেন, কখনো একান্তে বসেছেন নদীর পাড়ে, পদ্মার পাড়ে, আর প্রকৃতিকে যেরকম তার সৌন্দর্যকে উপভোগ করেছেন, কখনো কখনো নদীর ভয়ঙ্করতাকেও উপভোগ করেছেন। আর সেই সব কিছুটা, মানে সবটা মিলিয়ে সেই আনন্দের ছোঁয়াটা লিখে সুর করে আমাদের প্রত্যেকের মনে ছড়িয়ে দিয়ে গেছেন, সেই ভালো লাগার অনুভূতির প্রকাশ। এখন তেমনি একটি গান আগে শুনে নি, তারপর আসছি সেই কথায়। ইন্দ্রাণী সেন।

জীবনের প্রবল স্রোতে মানুষের পার্থিব সুখ অহংকার ভেসে যায়, আর সব হারিয়ে যায় যখন, তখন চরে এসে আশ্রয় নেয় সে। তখনও কিন্তু সেই জলের স্রোতেই ভাসতে থাকে। নদীর জোয়ার ভাটার মতন মানুষের মনও সবসময় এক অবস্থায় থাকে না। জীবনের চড়াই উত্তরাই মেনে নিয়ে স্রষ্টার অসীম প্রেমে নিজেকে সঁপে দেওয়ার এক গভীর আধ্যাত্মিক আকুলতা যেন রয়েছে এই গানে।

যে কথায় ছিলাম আমরা আজকের গানের ভেলায়, আপনারাও আসছেন 2213-1342 তে 2213-1342 এই নাম্বারে। আর আজকে নজরুল গীতির গানের ভেলায় শোনাচ্ছি নজরুলের লোক আঙ্গিকের বিভিন্ন গান, তার রচিত কিংবা তার প্রচলিত লোকগানের সুরে তিনি যে সমস্ত গান তৈরি করেছিলেন সেই গানের কয়েকটা হয়তো আপনাদেরকে শোনাতে পারবো এই সময়ের মধ্যে। আপনাদের সঙ্গে আমি রয়েছি ডালিয়া দাস। একবার গ্রামোফোন কোম্পানির রিহার্সাল রুমে সকলেরই আসার কথা, সবাই এসেও গিয়েছেন, কিন্তু নজরুল ইসলাম তখনও আসেননি। আর সেদিন সেখানে ছিলেন

লোক সম্রাট আব্বাসউদ্দিন আহমেদ। তো সবাই তখন তার কাছে গান শুনতে চাইলেন, যেহেতু সকলে এসে পৌঁছননি। তিনি গাইলেনও, একটা গান শুরু করেছেন। সেই সময় তার ফাঁকে কোনো একটা সময় নজরুল এসে দরজায় দাঁড়িয়ে চুপচাপ শুনছিলেন, আর গান শেষ হতেই বললেন, কি সুন্দর। তারপর আবার সেই গানটি করবার অনুরোধ করলেন। আব্বাসউদ্দিন আহমেদ গাইলেন, এবং একবার নয়, বেশ কয়েকবার তিনি গাইতে বললেন শিল্পীকে, এবং শিল্পীও গাইলেন। তারপরই ঠিক ওই মুহূর্তেই, একটু সময়ের মধ্যেই, গানের খাতায় সেই গানের সুরে সৃষ্টি করলেন নতুন একটি গান, নজরুলের গান। তার তো এটা একটা বিশেষ ক্ষমতা ছিলই, চট করে তিনি গান লিখে ফেলতে পারতেন। একদিনে তিনি হয়তো 14-15টা গানও লিখেছেন এমনও কিন্তু শোনা যায়। যাই হোক, আব্বাসউদ্দিন আহমেদের সেই গানটি ছিল নদীর নাম সই কচুয়া, মাছ মারে মা মাছুয়া, আর সেই সুরে তার গান এখন ইলা বসুর কণ্ঠে।

0: ফোনি বন্ধু আছেন তার সঙ্গে কথা বলে নি। হ্যালো, নমস্কার।
1: নমস্কার, আমি বাঁকুড়া জেলার রাকুগ্রাম থেকে বলছি, হরেকৃষ্ণ রক্ষিত।
0: বলুন।
1: আমার অনুরোধ হচ্ছে, নদীর একুল ভাঙে অকুল গড়ে যে কোনো শিল্পী কণ্ঠ শোনাল ভালো লাগবে।
0: ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা অবশ্যই বন্ধুর অনুরোধ রাখব। এই মুহূর্তে যে কথা আপনাদের সঙ্গে ভাগ করতে চাই সেটা হচ্ছে ঝুমুর গান। এই ঝুমুর গান কিন্তু কবির

থেকেই পছন্দের লোকগীতি বলা যায়। মাটির সুর, গ্রামের জীবন, তার সঙ্গে আধ্যাত্মিকতা, এসব তো বললামই। আর সব কিছুর পরেও যে বিশেষ একটা গুণ তার ছিল, তিনি লোকগানের বিভিন্ন শাখা অবলম্বন করেছিলেন এবং শাস্ত্রীয় সঙ্গীতের মিশেল সেখানে ছিল। আর সবটা মিলিয়ে কিন্তু তিনি একেবারেই স্বতন্ত্র অন্য সবার থেকে। লোকগানে নজরুলই প্রথম আদিবাসী গানের স্তর থেকে এই ঝুমুর ঢং ব্যবহার করে বাংলা গানে একটি ব্যতিক্রমী ধারা তৈরি করলেন। সেই ঝুমুর গানে উঠে এসেছে নরনারীর ভালোবাসা, কয়লা খনির জীবন, রাধাকৃষ্ণ প্রেম কথা, প্রকৃতির সৌন্দর্য সব, আর এই সবের সঙ্গে ঝুমুরের সেই দোলা লাগানো সুর। এখন ধীরেন বোস।

না, কোনো কারণে লাইনটা কেটে গেল। এখন খেয়া চট্টোপাধ্যায়।

0: সঙ্গে বন্ধু রয়েছেন। নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: আমি খড়গপুর থেকে আশিস কইলা বলছিলাম।
0: বলুন।
1: আমি একটাই বলছি, ডাক্তার অঞ্জলি মুখোপাধ্যায়ের কন্ঠে একটা লোক আঙ্গিকে গান আছে, নাইয়া ধীরে চালাও তরে নিয়া।
0: আমি দেখছি, যদি পাই নিশ্চয়ই শোনাবো।
1: থ্যাংক ইউ।
0: আর এক বন্ধু একটু আগে যে অনুরোধটি করেছিলেন, এই মুহূর্তে আমি সেই গানটি পাচ্ছি না, তো অন্যদিন পরে নিশ্চয়ই চেষ্টা করব। যে কথায় ছিলাম আমরা, যে ঝুমুর গান, তো এখন পরপর দুটি গান শোনাব। প্রথম গানে মাদুলের ছন্দে মন দুলে ওঠে, দোলা লাগে শাল পিয়ালের বনে, নোটন খোঁপার ফুলে, মাতাল চাঁদের আলোয় প্রিয়জনকে ভালোবাসার কথা বলা। আর দ্বিতীয় গানে সারাদিনের কাজের শেষে ক্লান্ত হয়ে কিন্তু দলবদ্ধ হয়ে মেয়েদের নাচ আর ছেলেদের গানের সুর একসাথে মিলে যেন সব ক্লান্তি মোছার পালা। নাচের ছন্দে সকলে এগোয়, আবার পায়ে পায়ে পিছোয়। গান দুটি শুনুন, আর অবশ্যই এই ঝুমুর গানের দোলা লাগুক আমার আপনার মনে। মাধুরী চট্টোপাধ্যায়।

ইশারাতে বলবো ভালোবাসিলো মাদল বাজে বাজে বাসের বাসে মাদল বাজে।

0: কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ বলুন।
1: সুখদেব পাল বলছি বীরগ্রাম থেকে।
0: হ্যাঁ বলুন।
1: ভালো আছেন? প্রায় 45 মিনিট শুনলাম প্রত্যেকটা গান, শুনতে খুব খুব ভালো লাগছে।
0: ধন্যবাদ।
1: আর এই গানগুলো খুব কম শোনা হয় তো, সেদিকে বেশি ভালো লাগছে।
0: ধন্যবাদ।
1: কিছু ধরনের ওই মানে নজরুল গীতি যদি অন্য ঘোষালায় কণ্ঠে থাকে তাহলে একটা চেষ্টা করবেন শোনাতে।
0: যে কোনো গান তো
1: খুব ভালো হচ্ছে অনুষ্ঠান।
0: আচ্ছা ধন্যবাদ, আমি চেষ্টা করব। আমরা নজরুল গীতির গানের ভেলায় বেশ কয়েকটি গান শুনতে শুনতে সময়ও কিন্তু বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। তো এবারে যে গানটি শোনাবো সেই গানটি সম্পর্কে শিল্পী কাননবালা দেবী স্মৃতিচারণে বলেছেন, মনে মনে ছবি এঁকে নাও, নীল আকাশ দিগন্তে ছড়িয়ে আছে, তার কোনো সীমা নেই, দুদিকে ছড়ানোই তো ছড়ানোই, পাহাড় যেন নিশ্চিন্ত মনে তারই গায়ে হেলান দিয়ে ঘুমোচ্ছে, আকাশের উদারতার বুকে এই নিশ্চিন্ত মনে ঘুমানো প্রকাশ করতে হলে সুরের মধ্যেও একটা আয়েস আনতে হবে, তাই একটু ভাটিয়ালির ভাব দিয়েছি। আবার ওই পাহাড় ফেটে যে ঝর্ণা বেরিয়ে আসছে তার চঞ্চল আনন্দকে কেমন করে ফোটাবে, সেখানে সাদামাটা সুর চলবে না, একটু গিটকিরি তানে ছোঁয়া চাই।

একটু আগে খড়গপুর থেকে যে বন্ধু ফোন করেছিলেন তার অনুরোধে অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে এখন সেই গানটি।

এই সমস্ত গান শ্রোতা মনকে ক্লান্তি একঘেয়েমি থেকে মুক্তি তো দেয়ই। বিচিত্র সুর আর শব্দে বাংলা গান তাঁর কলমে আজ আন্তর্জাতিক মাত্রা পেয়েছে।

কাজী নজরুল তার লোকসঙ্গীতের বিভিন্ন ধারার মধ্যে যে ধারার কথা বা গান না শোনালে একেবারেই মনটা ভালো লাগবে না, যদিও সময় প্রায় শেষের দিকে। সেটা হচ্ছে বাউল গান। মানব ধর্মই বাউলদের একমাত্র ধর্ম, আর দেহের ভেতরেই সেই পরম সুন্দরের বাস। মানব মনে যে পরম সুন্দর রয়েছেন, সেই সুন্দরের সাধনায় বাউল কবিরা মগ্ন হয়ে থাকেন, আর গানে গানে সুরের মাধ্যমে সাধনা করে চলেন। এই মুহূর্তে ধীরেন্দ্রনাথ দাস।

কাজী নজরুল একসময় লিখেছিলেন, আমায় সাদর সম্ভাষণ করেছে তোমাদের আগে, তোমাদেরই গিরি সিন্ধু নদী কান্তার পরিশোভিত পরিস্থান, তোমাদেরই গিরিরাজ্যের কোলের কাছটিতে সর্ষে ফুলের আঁচল বিছিয়ে যে উদাসীনী বালিকাকে নদীর ঢেউ খেলানো চুল এলিয়ে বসে থাকতে দেখেছি, আমায় সর্বপ্রথম মৌন অভিনন্দন জানিয়েছে সে, আমায় সর্বপ্রথম আমন্ত্রণ লিপি পাঠিয়েছে সেই তার সম্পান মাঝির হাতে। তোমাদের উদার আকাশ মেঘের আলপনা এঁকে আমার আসন রচনা করেছে, বৃষ্টিপ্রপাত ছন্দে তোমাদের আসমানি মেয়েরা আমার শিরে পুষ্পবৃষ্টি করেছে, তোমাদের জলপ্রপাত নির্ঝরিণী আমার গজল গানে সুর দিয়েছে, তোমাদের সিন্ধু হিল্লোল আমার রক্তে নতুন দোল দিয়েছে। সময় একেবারেই শেষ প্রান্তে, তাই একটি ভাটিয়ালি গান দিয়েই আজকের গানের ভেলা শেষ করব। আপনাদের সঙ্গে ছিলাম আমি ডালিয়া, ডালিয়া দাস। শচীন দেব বর্মনের কণ্ঠে রইল এই গানটি।

0: বেরিয়ে হাসিটা আরো যেন হয়েছে খাঁটি আমার ঋত্বিকের মুখে,
1: হাসি আরো খাঁটি জোড়ালো করে দিয়েছে আমাদের ইস্ট বেঙ্গল।
0: হ্যাঁ অবশ্যই, বাইশটা বছর
1: আমার নিজের বয়স 22, আমি আমার জন্মের আগে লাস্ট ইস্ট বেঙ্গল ট্রফি জিতেছিল, মানে এরকম বড় লীগ ইন্ডিয়ান টপ লিগে, এবার তারপরে এত বছর,
0: এতগুলো বছরের অপেক্ষা, তো সেই অপেক্ষার অবসান অবশেষে ঘটেছে। আর 18টা বছর, মানে যে 18 বছর নিয়ে আমার এখনো মনে পড়ে, আমি ঋত্বিককে মানে বহুবার অনেক কিছু বলেছি যে 1, 2, 3, 4 করে কাটলো তো 18, আর কবে হবে ব্রো?
1: এবার পরপর দুটো হয়ে গেছে, এবার 3 নম্বরও আসবে।
0: এবার 18 হওয়ার পরে 18তম বারে এবং 19তম বারে আলটিমেটলি
1: পেয়েছে, ফেল্ট নাইস, দেন উই ডু ইট টুয়াইস,
0: যাই হোক সেভাবে পেয়েছে। কিন্তু এগুলো তো ইভেন্ট বটেই, এর থেকেও অনেক বড় একটা ইভেন্ট যা বিশ্ব জুড়ে সবচেয়ে বড় ইভেন্ট,
1: সারা বিশ্ব জুড়ে সবাই অপেক্ষা করে থাকে 4 বছর ধরে, সেইটা শুরু হতে চলেছে এই সপ্তাহ থেকে, 13 তারিখ থেকে। আর তোমরা বুঝতে পারছো কোন বড় ইভেন্ট, যেখানে হয়তো দ্য লাস্ট ডান্স হতে চলেছে আমাদের প্রিয় গোডসদের।
0: ফলে তো বুঝতেই পারছো যে আজকের এই খেলাধুলোর আড্ডাটা প্রচন্ড জমজমাট, আর আজকে সেই জমজমাট খেলাধুলোর আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড ঋত্বিক।
1: একদম,
0: এই একটা ঘন্টা প্রচুর আড্ডা হবে, প্রচুর গল্প হবে, অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করা হবে,
1: সেই সঙ্গে তোমাদের জন্য থাকবে অনেক অনেক ফ্রি হিটস।
0: ইয়েস,
1: তো তার জন্য তোমাদের কিন্তু আমাদের সঙ্গে জুড়তে হবে, আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 0332231314 নাম্বার, কিংবা আমাদের ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা, সেখানে কিন্তু তোমরা চটপট করে জানিয়ে দাও। আর তার আগে তোমরা কিন্তু এইটা শেয়ার করতে পারো যে এই ওয়ার্ল্ড কাপে তুমি কাকে সাপোর্ট করছো,
0: কাকে সাপোর্ট করছো, তোমার প্রিয় দল কোনটা, তোমার প্রিয় ফুটবলার কে,
1: অর্ণব তোমার ফুটবলার কে প্রিয় আগে এটা বলো।
0: আমার বরাবরের প্রিয় একজনই, একম অদ্বিতীয়ম লিওনেল মেসি দ্য গড, রাজপুত্র যা বলেই ডাকি সেটাই কম হবে।
1: একদম বুঝতে পেরেছি, মানে তুমি আর্জেন্টিনার ফ্যান, আর 2022 সেই ডিসেম্বরের রাতে তখন তোমার কি রকম আবেগ হয়েছিল যখন লাস্ট ফ্রি কিকে যখন ট্রফিটা,
0: সত্যি কথা বলবো কি হয়েছিল
1: বলো বলো,
0: আমি চুপ করে গিয়েছিলাম, আমার চোখ দিয়ে জল পড়ছিল এবং আমি জাস্ট দুটো হাত উঁচু করে দাঁড়িয়েছিলাম। আমার এখনো মনে আছে দিনটা, আমার এই দিনগুলো ভোলা যায় না, যারা ক্রীড়া প্রেমী তাদের মনে এই সমস্ত দিন চিরকাল থেকে যায়। যেমন প্রথমবার যখন ভারতকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিততে দেখি 2000, আমি কিন্তু আগের কথা বলছি, 11 কথা বলছি না, আমি যখন প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে দেখি, কারণ ওটা আমার দেখা প্রথম ওয়ার্ল্ড কাপ জয়
1: মেসির নেতৃত্বে, যেই
0: না আমি টি-20 ওয়ার্ল্ড কাপ বলছি, ক্রিকেটের ক্ষেত্রে ভারতে ওই প্রথম ওয়ার্ল্ড কাপ জিততে দেখা নিজের পছন্দের দলকে, তা সে ক্রিকেটে হোক ফুটবলে হোক, এগুলো একজন ক্রীড়াপ্রেমীর মনে একটা অদ্ভুত শিহরণ জাগায়।
1: একদম,
0: এবং এই ছবিগুলো থেকে যায়। যাই হোক, সে কথায় আসবো আমরা নিশ্চয়ই, তবে যেটা বলছিলাম যে আজকের আড্ডায় IPL থেকে শুরু করে, ISL থেকে শুরু করে, ইন্ডিয়া আফগানিস্তান,
1: একদম তারপরে ইন্ডিয়া আয়ারল্যান্ড ইংল্যান্ডের সিরিজ শুরু হতে চলেছে, ইন্ডিয়ান ওমেন্স টিম ওয়ার্ল্ড কাপ শুরু হবে, সেই নিয়েও গল্প থাকবে, আর
0: অবশ্যই
1: ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে গল্প,
0: এবং সে গল্প শুধু আমরা নয়, ফিফা ওয়ার্ল্ড

0: ক্রিকেট থেকে ফুটবল সর্বত্র এবছর হচ্ছে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের জয় জয়কার।
1: একদম, আর একেবারেই রাজার হাতে অর্থাৎ আমাদের কিং কোহলির হাতে আবার ফিরল ট্রফি,
0: এবং তার সঙ্গে 32 পার্ট

0: ইংল্যান্ড আয়ারল্যান্ডের টি টোয়েন্টি সিরিজটা শুরু হতে চলেছে, তো তোমাদের এখানে আমরা অনেক নতুন নতুন প্লেয়ারদের দেখতে পাচ্ছি।
1: হ্যাঁ, মানে তার আগে যে একদম এই ঘরের মানে দোরগোড়া যে সিরিজটা ইন্ডিয়া আফগানিস্তান, সেই সিরিজে আমরা দেখতে পেয়েছি একজন বিশেষ প্লেয়ারকে। তো তোমাদের বলতে হবে যে খুব সহজ প্রশ্ন, সহজ দিয়ে শুরু করি, যে ভারতের সর্বকনিষ্ঠ ডেবিউ করা প্লেয়ার কে, ভারতীয় দলের হয়ে খেলেছে সর্বকনিষ্ঠ ডেবিউ করা প্লেয়ার কে, যে সবচেয়ে কম বয়সে ভারতীয় দলের সিনিয়র দলের জার্সি পড়তে পেরেছে।
0: একদম, তোমরা সরাসরি আমাদের ফোন কল করে নাও 0332231342 নাম্বার, কিংবা আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে চটপট করে জানিয়ে দাও।
1: একেবারেই তোমরা জানাতে থাকো, এবং আমরা যেটা করতে পারি, আমরা আজকের আড্ডায় ঢুকবো, তবে সেই মোডটা সেট করার জন্য একটা ফাটাফাটি গান শুনতে হবে, যে গানটা শুনে আমরা ফিরবো আজকের আড্ডায়। এবং আজকের আড্ডা মানে বুঝতেই পারছো যে আড্ডাতে সব কিছু থাকবে,
0: টার্গেট থাকবে জেতার।
1: হ্যাঁ, মানে টার্গেট থাকবে জেতার,
0: আমার প্রিয় দল, প্রিয় দলের তো এখন টার্গেট লাস্ট ডান্স, আমার কোটের জিততে হবেই।
1: দেখবো সেই লাস্ট ডান্সে তোমার প্রিয় রোনাল্ডো বাজিমাত করতে পারে কিনা, নাকি আমার প্রিয় মেসি, ওই যে বলছিলাম, তুমি যে বলছিলে উইনিং টুয়াইস, সেটা কি ঘটে, সেটা কি ঘটে নাকি না, দেখা যাক। তবে ভিড় চেক করি জিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে টার্গেট শুনে, কোথাও যেও না, তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর ঋত্বিক, সঙ্গে তোমাদের প্রিয় খেলাধুলো।

0: টার্গেট ইজ ফিক্সড, আর সেই টার্গেট এই মুহূর্তে আমাদের জন্য হচ্ছে কি আমাদের পছন্দের দলকে ওই সুন্দর চকচকে গোল্ডেন ট্রফিটা হাতে দেখা,
1: একদম আর মন প্রাণ দিয়ে সাপোর্ট করা
0: একেবারে। সেদিকে আমরা যাব, নিশ্চয়ই বুঝতে পারছো কি আমরা অ্যাকচুয়ালি আমরা অপেক্ষা করতে পারছি না, আমাদের মতো অনেকেই অপেক্ষা করতে পারছে না। তবে অপেক্ষা যদি একটু করি, মানে সবুরে তো মেওয়া ফলে এটা তো শুনেছি, তো নিশ্চয়ই তার ফল মিঠে হবে,
1: একদম মিঠে তো হয়েছিল 2022 তোমার জন্য, এবার দেখার বিষয় যে 2026 আমার জন্য এটা মিঠে হয় নাকি।
0: আসবো সেই কথা, সেই কথার জন্য সময় আছে। তবে আমরা খুব ছোট্ট করে একটু আইপিএল এর রাউন্ড আপটা এবার দেব,
1: একদম কারণ এই সিজনে আমার প্রিয় দল যেইভাবে ডমিনেশন করেছে আর আমি আর কি বলি।
0: হ্যাঁ মানে এবার ওই যে বললাম যে আরো একবার ফর দ্য সেকেন্ড টাইম এন্ড ইটস টুয়াইস পরপর ব্যাক টু ব্যাক আমরা দেখতে পেলাম যে কিং কোহলির হাতে উঠলো সেরার তকমা, অর্থাৎ আরসিবি জিতলো ওয়ান্স অ্যাগেইন। তো আরসিবি জিতলো বটে, কিন্তু অন্যান্য দলগুলোর কি হাল, কে কোথায় দাঁড়িয়ে আছে সেটা একটু দেখবো, কে কেমন হাল মানে কে কেমন পারফর্ম করেছে তো অবশ্যই দেখবো। তার সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে গিয়ে কোন দলের কোথায় ত্রুটি ছিল। যদি তাকাই আমরা প্রথমে, আচ্ছা প্রথমে আরসিবির দিকে তাকাই, আরসিবির কি পয়েন্টগুলো বলি আমরা।
1: আরসিবির যদি বলি, আরসিবির কি পয়েন্টে কিন্তু আমি কোনো ভুল কিছু দেখিনি আরসিবিতে, কারণ আরসিবির মানে দিনেশ কার্তিক যেইভাবে টিমটা সাজিয়েছিল গোটা মাঠে, আমরা কিন্তু গোটা সিজনের দাপট দেখতে পেয়েছিলাম। মাত্র আমরা যদি ফাইনাল ম্যাচে দেখি, ভুবনেশ্বর কুমার মাত্র এক উইকেটের জন্য কিন্তু এই সিজনে পার্পল ক্যাপ জিততে পারলো না,
0: এই কারণেই মানে মানে আমার না ভুবনেশ্বরের জন্য একটু খারাপই লাগে অনেক ক্ষেত্রেই, যাক সে কথা আজকে ওখানে যাব না।
1: 16 কিন্তু যখন সে সানরাইজার্স এর সঙ্গে আরসিবির বিরুদ্ধেই আরসিবি কে হারিয়ে যখন আইপিএল ট্রফিটা জিতেছিল, সেই দিন কিন্তু আমি কেঁদেছিলাম। আর এই 2026 10 বছর পর যখন আরসিবির হয়ে যখন ট্রফিটা জেতালো,
0: ঠিক
1: মানে আনন্দ কি, মানে জার্সি বদলেছে সব কিছু বদলেছে, কিন্তু বিরাট কোহলি এক জায়গায় থেকেছে আর সবাই এইবার বিরাট কোহলির জন্য ট্রফিটা জিতেছে।
0: এবারে মানে 10টা বছর পরে কিভাবে সময়টা পাল্টে যায়, কিন্তু মানে এখনো ভুবনেশ্বর কুমারকে আমরা এখনো তো জাতীয় দলে দেখতে পাচ্ছি না, কিন্তু ও বুঝিয়ে দিচ্ছে যে ওর হাতের জাদু তা কিন্তু 22 গজে এখনো রাজ করে, এবং এটা মানে সত্যি একটা উইকেটের জন্য পার্পল ক্যাপ পায়নি বটে, তবে সংখ্যা দিয়ে সবসময় সবটা বিচার করা যায় না।
1: এক্স্যাক্টলি,
0: কারণ আমরা দেখেছি জাসপ্রীত বুমরার হয়তো উইকেটের সংখ্যা অনেক ক্ষেত্রে কম থাকে, এবছর কম, বিশেষ করে
1: এবছর জাসপ্রীত বুমরাকে কি হয়েছে জানো, মানে প্রত্যেক ব্যাটাররা ঠিকই করে নেমেছে যে জাসপ্রীতকে উইকেট দেবে না, ওই কারণে ফুকে খেলছে।
0: এইটাই হয় বড় বড় বোলারদের ক্ষেত্রে, এটা আমরা দেখেছি যে কয়েকটা সিজনের পর তাকে অ্যাটাক করা প্রবণতা কমিয়ে দেয় ব্যাটসম্যানরা ব্যাটাররা। এবং আরও একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে গিয়ে ওই মানে অনেক ট্যাকটিক্স এসে যায়, তো যে ট্যাকটিক্সগুলো নিয়ে খেলার ফলে তাদের হয়তো উইকেটের সংখ্যাটা কম থাকে, কিন্তু যদি সামগ্রিক বিচারে দেখি একটা ম্যাচে, মানে প্রত্যেকটা ম্যাচের পার্সপেক্টিভে যদি দেখি, তাহলে বোঝা যাবে যে তাদের ওই 4 ওভার কতটা ক্রুশিয়াল ছিল ওই ম্যাচটার জন্য।
1: একদম,
0: হয়তো সে উইকেট বেশি পায়নি, কিন্তু ভালো করে দেখলে দেখতে পাবে সে হয়তো 10 ডট বল দিয়েছে।
1: এক্স্যাক্টলি, আর সেই 4 ওভার টি-20 ম্যাচ, ওই 4 ওভার যদি কেটে নেওয়া যায় তাহলে অপোনেন্টকে 16 ওভারে ম্যাচ খেলতে হচ্ছে, আর এটা সবথেকে হার্ড বিষয়।
0: একেবারে
1: আরসিবির নিয়ে বললাম, পুরো গোটা মাঠ জুড়ে ডমিনেশন ছিল। তারপরে আসে হচ্ছে ফাইনালিস্ট গুজরাটের কথায়। গুজরাটের যদি বলি, গুজরাট খুব সিজন খুব ভালো খেলেছে, তবে ওদের সিজনে ওদের স্ট্রং পয়েন্টই হচ্ছে ওদের টপ অর্ডার্স, মানে সাই সুদর্শন, শুভমান গিল, জস বাটলার,
0: এরা
1: তিনজন যদি আউট হয়ে যায় ওদের ব্যাটিংয়ে কিন্তু
0: এটা কিন্তু নতুন নয়, মানে এই প্রবণতাটা কিন্তু একটু মুশকিল যে এই ওদের টপ থ্রি এর উপর যে অতিরিক্ত ভরসা।
1: আর জানো এই টপ থ্রি কিন্তু গোটা সিজনে গুজরাটের 50% রান
0: করেছে। এক্স্যাক্টলি, এবং এটা এবছর, সেটাও এবছর নয়, এটা কিন্তু মানে প্রিভিয়াস ইয়ার্স এ আমরা দেখেছি যে ওই টপ থ্রি এর উপর ওভার ডিপেন্ডেন্সি, যেটা কিন্তু ওদেরকে ভুগিয়েছে ফাইনালে ভোগালো, এবং আমরা দেখতে পেলাম যে একেবারে কোল্যাপস করলো ওদের ইনিংসটা, তো সেটা কাম্য নয়।

0: গুজরাটটা খুব ভালো ফ্র্যাঞ্চাইজ, আমরা দেখেছি গুজরাটটা ট্রফি জিতেছে, প্রথমবারে ট্রফি জিতেছে, প্রথমবারে
1: এসে আর পাঁচটা সিজনের মধ্যে তিনবার ফাইনাল
0: এক্স্যাক্টলি, সো
1: ইটস আ সাকসেসফুল একটা ফ্র্যাঞ্চাইজ এটা,
0: মানে ভীষণই সাকসেসফুল। তো তাদের থেকে আমরা আরো বেটার অবশ্যই এক্সপেক্ট করতে পারি আগামীতে।
1: তাদের বোলাররাও কিন্তু এই সিজনে খুব ভালো পারফর্ম করেছে, আমরা মোহাম্মদ সিরাজ আমাদের ইন্ডিয়ান প্লেয়ার,
0: সিরাজ রাবাডা দে ওয়্যার গ্রেট ইন দিস সিজন।
1: রাবাডা যেখানে পার্পল ক্যাপ হোল্ডার হলো এবছর, যেটা এক উইকেট বেশি পেল, আর ওই এক উইকেটটা দেবদত্ত পাডিগালই দিল, আর দেবদত্ত পাডিগাল শেষে প্রেস কনফারেন্সে বলছে যে বেকার ওই এক উইকেটটা দিয়েছে, তাহলে ওটা ভুবনেশ্বর কুমারের হাতেই চলে যেত। যাই হোক, ঠিক আছে, সবকিছু মজায় মজায় হয়। আর কিন্তু মজার বিষয় হচ্ছে মোহাম্মদ সিরাজ কিন্তু এই বছর সব থেকে বেশি ডট বল দিয়েছে,
0: এক্স্যাক্টলি
1: 160-এর উপরে ডট বল, বুঝতে হচ্ছে গোটা সিজনে 160-এর উপরে ডট বল, মানে সে প্রায় 22 ওভার
0: আমরা
1: সবাই ধরে নিয়েছিলাম যে পাঞ্জাব কোয়ালিফাই করেই যাচ্ছে, কারণ বাকি সাত ম্যাচে তাকে দুটো জিততে হতো।
0: হ্যাঁ,
1: আর কি হলো, আলটিমেটলি পরে সাত ম্যাচে মাত্র একটা জিতেছে, তাও লাস্ট ম্যাচে।
0: এবং যদি দেখি যে ওদের ক্যাপ্টেন্সি খুব ভালো বলবো, কিন্তু তাছাড়া যেটা দলের মানে যেটা ড্রব্যাক ছিল সেটা তো বোলিং লাইন আপ,
1: এক্স্যাক্টলি
0: বোলিং এর ইনকনসিস্টেন্সি কিন্তু ভীষণ ভাবে চোখে পড়েছে।
1: তারপরে ফিল্ডিং সব থেকে বেশি ক্যাচ মিস কিন্তু এই বছরে পাঞ্জাব করেছে,
0: এক্স্যাক্টলি
1: এইগুলো কিন্তু পাঞ্জাবকে ভুগিয়েছে। আর সেটা আমরা রিকি পন্টিং এর মুখেও দেখতে পাচ্ছিলাম, যখন শশাঙ্ক সিং পুরো ছটা ক্যাচ মিস করেছে গোটা সিজনে, তো তার এক্সপ্রেশন কথা বলে
0: খুব স্বাভাবিক সেটাই। এছাড়া যদি হায়দ্রাবাদের কথা খুব ছোট্ট করে বলি, বলতে হবে যে ঈশান কিশান তরুণ অধিনায়ক প্রথম পাঁচটা ম্যাচে কিন্তু বেশ ভারসাম্য রেখেছিল দলে,
1: তারপরে যখন প্যাট কামিন্স, হ্যাঁ একদম, প্যাট কামিন্স যখন আবার দায়িত্ব নিল ক্যাপ্টেনটা, তিনি কিন্তু হায়দ্রাবাদকে আবার একটা ভালো জায়গায় নিয়ে গেছিল, ডমিনেশনে ছিল লাস্ট ম্যাচ পর্যন্ত, চেষ্টা করছিল যে টপ ওয়ানে ফিনিশ করতে পারবে কিনা, বাট আনফর্চুনেটলি আরসিবি জিতে গিয়ে হায়দ্রাবাদকে থ্রিতে শেষ করতে হয়, তারপরে তারা এলিমিনেটারে হেরে যায় রাজস্থানের কাছে, আর তারপরে অবস্থা খারাপ হয়ে যায় তাদের।
0: যাই হোক, আর
1: একজন বন্ধু ফোন করলে চলে এসেছে,
0: এবার শুনবো বন্ধু ফ্রিহিটের উত্তরে কি উত্তর দিচ্ছে।
1: না
0: না, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে তোমাদের আরেকবার বলে দিই যে আমরা একটা ফ্রি হিট দিয়েছি, সেটা একবার মনে করাই। বলতে হবে যে সর্বকনিষ্ঠ কোন প্লেয়ার সবচেয়ে কম বয়সে ভারতের সিনিয়র দলের জার্সি পরতে পেরেছে, প্রথমবার ডেবিউ করতে পেরেছে, সবচেয়ে কম বয়সে কোন প্লেয়ার এবং কোন বয়সে, মানে কত বছর বয়সে,
1: একদম
0: এটা বললেও কিন্তু বোনাস একটা আনসার আমরা পাবো। তো সেটা তোমরা উত্তর দাও,
1: আমাদের ফোন নাম্বার হচ্ছে 0332-131342 নাম্বার, কিংবা আমাদের ফেসবুক পেজ রয়েছে যুবমানি কলকাতা, সেখানে চটপট করে জানাও। সেই সঙ্গে একজন বন্ধু কিন্তু ফোন করে চলে এসেছে, শুনে নি
0: কে রয়েছে আমাদের সঙ্গে।
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার,
2: আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
0: হ্যাঁ, উত্তরটা
2: বৈভব সূর্যবংশী, 15 বছর বয়স। হ্যাঁ, যেটা সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে গেছে,
0: আচ্ছা বেশ শুনতে থাকুন, এবং শুনতে থাকুন বললাম, এটা পুরোটা বলা হলো না, শুনতে থাকুন কিন্তু রেডিও সেট থেকে একটু দূরে এসে ফোন করুন, তাহলে আরো ভালো শুনবেন, আমরা আরো ভালো শুনবো।
1: আরো একজন বন্ধু ফোন করে চলে এসেছে, শুনে নি বন্ধু কি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি শঙ্কর বলছি, হুগলি থেকে।
1: বেশ, উত্তরটা
0: আচ্ছা, নামটা যা
1: না সেটা তো শোনা গেল না
0: একেবারেই, তবে তোমরা বলবো উত্তরটা দাও, আমরা আরো দু একটা উত্তর নিশ্চয়ই নেব। আর প্রশ্নটা তো রিপিট করে দিয়েছে, লাস্ট ফোন কল,
1: একদম,
0: কে রয়েছে আমাদের সঙ্গে?
3: সূর্যবংশ, 15 বয়স।
0: না না শঙ্কর, তুমি দু তিনবার করে উত্তর দিলে তো হবে না, যেটা করতে হবে উত্তর কিন্তু একবারই দিতে হবে ফোন কলে, এবং যারা ফোন কলে পাচ্ছ না তাদেরকে বলবো তোমরা কিন্তু আমাদের
1: ফেসবুক পেজ খোলা রয়েছে, সেখানে চটপট করে কমেন্ট করে দাও। আর আমরা
0: লাস্ট ফোন কল
1: নিয়ে নি বন্ধু কি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না
0: এক্স্যাক্টলি, তো তোমরা পেলাম না যখন ফোনে উত্তর, তাহলে আমাদের এবার একটু তাকাতে হবে কমেন্ট বক্সের দিকে, কমেন্ট বক্সে যদি তাকাই দেখতে পাবো যে সেখানে কিন্তু উত্তর এসছে, এবার সেই উত্তরগুলো একটু পড়ে দিই ঝটপট করে। দেখতে পাচ্ছি যে উত্তরে বৈভব সূর্যবংশী বলছে নিবেদিতা চক্রবর্তী, নিবেদিতা চক্রবর্তী বলছে বৈভব সূর্যবংশী, উত্তর পেলাম, বলে দিই সঠিক উত্তরটা এবার।
1: একদম বলে দাও, কারণ সবাই এখন ফোন কলেও বলছে। লাস্ট একটা ফোন কল নিয়ে নি বন্ধু কি বলছে ফোন কলে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যালো,
0: না কোনো কারণে শোনা যাচ্ছে না, তবে এবার আমরা বলে দিই উত্তরটা, অবশ্যই সঠিক উত্তর বৈভব সূর্যবংশী, যারা বলেছে বৈভবের কথা।

0: তারা কিন্তু একেবারে সঠিক উত্তর দিয়েছে তোমার জন্য, একটা জোরে হাততালি।
1: ওয়েল ডান,
0: একদম। আর সেই সঙ্গে তোমাদের জন্য দ্বিতীয় ফ্রি হিট দিয়ে দিচ্ছি। আমরা তো আইপিএল নিয়ে কথা বলছি, বলতে হবে এই বছর আইপিএল এ সব থেকে বেশি চার কে মেরেছে, এই সিজনে আইপিএল এ সব থেকে বেশি চার কে মেরেছে, সেটা চটপট করে আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে জানিয়ে দাও, যুবমানি কলকাতা। আর সেই সঙ্গে আমাদের ফোন কল রয়েছে, সেখানেও আমাদের ফোন করে জানাতে পারো।
1: একেবারেই। আর আমরা যেটা বলছিলাম, ছোট্ট করে রাউন্ড আপ দিচ্ছিলাম আমাদের টিমগুলো, সেটা একটু ছট করে শেষ করে দিই।
0: এরপরে আমরা যখন হায়দ্রাবাদ বললাম,
1: রাজস্থানের কথা, সূর্যবংশী ইকুয়ালস টু রাজস্থান, রাজস্থান ইকুয়ালস টু সূর্যবংশী, রাজস্থান রক্স সূর্যবংশী রক্স,
0: একদম।
1: দিস ইজ দ্য থিং, মেইন থিং,
0: মেইন থিং। আর দ্য মেইন থিং হচ্ছে এই 15 বছরের বাচ্চা ছেলেটা দ্য ইউনিভার্সাল গড, ইউনিভার্সাল বসের রেকর্ডটা ভেঙে দিয়েছে। জাস্ট বুঝতে পারছো, ক্রিস গেলে রেকর্ড ভেঙে দিয়েছে,
1: একেবারেই তাই। এবং ওদের ওপেনিং জুটি ছিল দারুণ, যেটা বলতেই হবে। এবং যে মানে যার কাঁধে ভর করে বলতে পারি যে একটা দারুণ সফর শুরু করেছিল অন্তত রাজস্থান। আর KKR এর কথা কি আর বলবো,
0: KKR এর সিজনটা খুব একটা ভালো ছিল না, যেখানে প্রথম 6টা ম্যাচে জিততে পারেনি। তারপরে যখন KKR এর টিম ম্যানেজমেন্ট একটু চেঞ্জ করলো, আমরাও এত কথা বলছিলাম কী কী চেঞ্জ করতে হবে, সেখানে আমরা দেখলাম মানীশ পান্ডেকে ইনক্লুড করলো টিমে প্রত্যেকটা ম্যাচ, তারপরে খেলালো মানীশ পান্ডের অসাধারণ অসাধারণ ফিল্ডিং, তারপর থেকে যে বোলিং লাইন আপে চেঞ্জ এলো, ইয়াং বোলিং ওরা করে কিন্তু KKR কে লাস্ট ম্যাচে, লাস্ট ম্যাচ পর্যন্ত কিন্তু প্লে অফস এর জন্য টিকিয়ে রেখেছিল। সো
1: একেবারেই তাই। এবং দিল্লির কথা যদি বলি, দিল্লিতে কিন্তু KL রাহুল তাদের দলের পিলার, তবে ওই আর কি, এই সিজনেও কিন্তু হলো না প্রথমবারের মতো ট্রফি জয়।
0: আর মুম্বাই করতে হবে, যেটা মুম্বাইয়ের কথা বললে, মুম্বাই অন পেপার খুব ভালো ছিল, বারবার বলছি, বাট এই বছরও মুম্বাই সেভাবে দেখাতে পারলো না খেলা।
1: মানে হ্যাঁ, গত বছরের একটা রেস যেন এবছরও থেকে গেল, যে ঠিক হলো না, মানে ঠিক প্রথমবার প্রথম ম্যাচ থেকেই বোঝা গেল যে সামথিং ইজ নট ওকে উইথ দিস টিম। ভালো টিমটা হয়তো খাতা কলমে খুব ভালো, টিমের মানে লাইন আপ ইজ টু মাচ গুড,
0: কম্বিনেশন হচ্ছে না, বনি বনা হচ্ছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। বাট তারপরে আমরা চেন্নাইয়ে দেখি, চেন্নাইয়েরও কিন্তু কাছাকাছি সেম, কারণ ইয়াং টিম, ইয়াং টিমে এখন একটা সিনিয়র ক্যাপ্টেন দরকার। ঋতুরাজ গাইকট সেভাবে ক্যাপ্টেনশিপ করতে পারছে না, যেটা গোটা সিজনে দেখলাম। তার স্ট্রাইক রেট 120 মতো স্ট্রাইক রেট ছিল, বুঝতে পারছো টি টোয়েন্টিতে খুব বাজে স্ট্রাইক রেট, সেটা
1: একেবারেই, মানে ওটা ডেভেলপ করতে হবে, একটু বেটার করতে হবে। এবং চেন্নাইয়ের জন্য যেটা সেটব্যাক চেন্নাই ফ্যানদের জন্য, আর যে আমরা এবছর কিন্তু ব্যাট হাতে নামতে দেখলাম না,
0: আর এই বছরই কিন্তু লাস্ট ম্যাচে চেন্নাইয়ে থালা কিন্তু রিটায়ারমেন্ট ঘোষণা করেও দিয়েছিল, তো আর আমরা থালাকে হলুদ জার্সিতে দেখতে পারবো না। আর সেই সঙ্গে লখনৌর কথা, লাস্ট টিম লখনৌর, লখনৌ কিন্তু খুব একটা ভালো খেলেনি। লখনৌর এখানে আমরা লিগ টেবিলে সবার শেষে শেষ করেছে, যার থেকে আমরা আশা রেখেছিলাম যে ঋষভ পান্ত আমাদের ইয়াং ক্যাপ্টেন ভালো কিছু পারফর্ম করবে, কিন্তু সে
1: হলো না,
0: হলো না।
1: যাকে আমরা ওয়েট করব নতুন কিছু যদি পরবর্তীতে পাওয়া যায়। নিশ্চয়ই যারা এবছর খুব ভালো করতে পারলো না, তারা নিশ্চয়ই আগামী দিনগুলোতে খুব ভালো করবে। 27-এ তো আমরা গ্র্যান্ড অকশন দেখবো না, 27-এর শেষে দেখবো,
0: একদম
1: 28-এর সিজন থেকে হয়তো নতুন রকমভাবে দল দেখতে পারি। তো নতুন দলে কে কি করছে, কেমন খেলছে, সেদিকে আমাদের চোখ থাকবে,
0: একদম।
1: এবং যেটা বলছিলাম যে নতুন তারার জন্ম দেয় আইপিএল, নতুন তারার জন্ম দিয়েছে বৈভব সূর্যবংশীর মতো একজন অসাধারণ ট্যালেন্টের জন্ম দিয়েছে, আরও অনেকে জন্ম দিয়েছে এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তো সেই তাদের দিকে তাকিয়ে থাকবো, ওই পুরনো সিংহাসনে নতুন রাজার মতো এসে বসবে এই নতুন তারকারা, এবং তারা রাজ করবে ভারতীয় ক্রিকেটে, তারাই শাসন করবে বিশ্ব ক্রিকেট, এটাই তো আমরা চাই, এটাই হয়ে আসছে এবং চাইবো এটাই হোক। তাই বৈভব সূর্যবংশীদের মতো যারা নতুন তারকা, তাদের জন্য ডেডিকেট করে থাকবে একটা গান, যে গানটা বলছে যে রাজার মুকুট রাজার সাজ, অন্য কেউ তা পড়লো আজ। ফিরছি এক্ষুনি এই গানটা শুনে নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে। কোথাও যেও না, তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর ঋত্বিক, সঙ্গে নিয়ে তোমাদের প্রিয় খেলাধুলো।
2: জো বহাও কে সাথ বহতা হ্যায়, কশ্তি আগে হো তো কিসমত ভি সাথ রহতা হ্যায়, ছুট জায়ে জো এক বার উস লম্হে কি লহর, তমাম উম্র ও শখস ফির শিকস্ত সহতা হ্যায়। अलविदा जुल्फी।

0: ফিরে এলাম আবারও আড্ডায়, এক পুরনো মসজিদে শুনে নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে। আর আজকে খেলাধুলোর আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছে অর্ণবার ঋত্বিক। আর এই মুহূর্তে আমরা শুধুমাত্র রেডিওর এপারে নেই, আমরা কিন্তু এসে গেছি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভেও, তো তোমরা সেখানেও কিন্তু আমাদের সঙ্গে আড্ডা দিতে পারো। আর ঋত্বিক যাওয়ার আগে একটা দারুণ ফ্রি হিট রেখে গিয়েছিল, সেটার উত্তরটা তোমাদের দিতে হবে। একবার প্রশ্নটা মনে করি,
1: আরো একবার প্রশ্নটা বলে দিচ্ছি, এই বছরে আইপিএল এর সিজনে সব থেকে বেশি চার কে মেরেছে? একদম সহজ প্রশ্ন, তোমরা আমাদের চটপট করে ফোন করে উত্তর দিয়ে দাও, 0332213142 নাম্বার, কিংবা আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও চটপট করে তোমরা কমেন্ট করতে পারো। আর এই মুহূর্তে কিন্তু আমরা এখন ফেসবুক পেজে লাইভও রয়েছি,
0: এক্স্যাক্টলি, সেখানে বন্ধুরা কমেন্ট করতে পারো। অলরেডি অমিত্র চক্রবর্তী, যদি খুব ভুল না করে, অমৃত চক্রবর্তী কমেন্ট করেছে, বলছে হ্যালো হাই, এবং তোমাদের আড্ডা কিন্তু এখানেও চলতে পারে আমাদের সঙ্গে, সেটাও জানিয়ে রাখলাম। আচ্ছা, আমরা ফ্রি হিটে কথা বলেছি, উত্তর কিন্তু আসছে ফোন লাইনে।
1: নমস্কার,
0: ঝট করে শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হাই সুদর্শন।
0: আরো
1: একজন বন্ধু ফোন কলে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: না, আমি বলবো বন্ধুদেরকে রেডিও সেট থেকে একটু দূরে এসে ফোন করার জন্য, নাহলে কিন্তু তোমাদের কথা আমরা শুনতে পাবো না। আচ্ছা ঠিক আছে, আমরা ফোন কল আরও একটা পাচ্ছি, দেখি কে রয়েছে আমাদের সঙ্গে। না, আচ্ছা, যারা ফোনে পাচ্ছ না তাদের কি উপায়?
1: তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে কমেন্ট করে দাও, যুববাণী কলকাতা, সেখানে কিন্তু অনেকে ইতিমধ্যে কমেন্ট করে দিয়েছে। তো আমরা কি কমেন্ট পড়া শুরু করবো এখন?
0: না, আরেকটু ওয়েট করি,
1: আরেকটু ওয়েট,
0: আমরা ততক্ষণে বরঞ্চ চলে যাই এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা একটু আনন্দে রয়েছি, ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্ষেত্রে অন্তত, সেটা হচ্ছে গিয়ে অনেকদিন পর একটা টেস্ট ভিক্টরি আসলো,
1: আবার দেশের মাটিতেই হয়েছে সেটা। লাস্ট আমরা হোয়াইট ওয়াশ হয়েছিলাম নিউজিল্যান্ডের কাছে, আর তারপরে কিন্তু আমরা সেইভাবে টেস্টে ঘুরে দাঁড়াতে পারিনি, তো এটা জিতেছি, একটা ইনিংসে জিতেছি, আমাদের কাছে খুব ভালো, কারণ এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু
0: খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এত বড় মানে ব্যবধানে জেতাটা, এটা একটা বড় ফ্যাক্টর হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি যে 564 রান 8 উইকেটে তবে ডিক্লেয়ার করে দেয়, এবং সেখানে সেই ইনিংসটাতে
1: আমরা দুটো সেঞ্চুরি দেখেছি, একটা কেএল রাহুলের সেঞ্চুরি, তারপরে আমরা দেখেছি একটা আমাদের ক্যাপ্টেন শুভমান গিলের সেঞ্চুরি আমরা দেখেছি, আর সাই সুদর্শনও কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলেছে,
0: সাই সুদর্শন 81 এবং ঋষভ পন্ত 81, ওয়াশিংটন সুন্দর নট আউট 52,
1: একদম সে কিন্তু ওই আইপিএল এর ফাইনালেও কিন্তু 52 রান করেছিল
0: একেবারেই। তো মানে সবাই মোটামুটি ফর্ম দেখিয়েছে, এটা একটা দারুণ সাইন। আমি যদি টপ অর্ডার দেখি, জয়সওয়াল 24, তাছাড়া কিন্তু ঋষভ পন্ত পর্যন্ত প্রত্যেকে ভালো রান পেয়েছে, ধ্রুব জুড়ুয়েল অবশ্য 19 রান, আর একটু বেটার আমরা আশা করবো তার থেকে, কিন্তু ওয়াশিংটন সুন্দর নট আউট 52।

0: এবং ইম্পর্টেন্ট যেটা বিষয় মানব সুথার, মানব সুথার কিন্তু ডেবিউ ম্যাচ। মানব সুথারকে নিয়ে এই ম্যাচের ব্যাপারে না বললে আমরা মিস করে যাব অনেকটা। প্রথমে ব্যাট হাতে বলি, ছোট থেকে শুরু করি। ব্যাট হাতে মানব সুথার 41 বলে 28 রান, এটা ছিল ট্রেলার পিকচার। তো আমি বাকি হে বস পিকচারটা কি, মানব সুথারকে আমরা বল হাতে দেখেছি রীতিমতো কাঁপাতে। বল হাতে প্রথম ইনিংসে মানব সুথারকে দেখেছি 6টা উইকেট তুলে নিতে, 10টা মেডেন ওভার করতে
1: 22 ওভারে।
0: ভাবা যায়, 22 ওভার বল করে 10টা মেডেন এবং 6টা উইকেট
1: ডেবিউ ম্যাচে। ডেবিউ ম্যাচে মানে ব্যাটেও রান করেছে, বলেও প্রথম ইনিংসে 6টা উইকেট। জাস্ট অসাধারণ পারফরম্যান্স,
0: সত্যি অসাধারণ।
1: আর আফগানিস্তানদের ব্যাটারদের তো পুরো নাজেহাল অবস্থা করে দিয়েছিল।
0: এক্স্যাক্টলি। এবং সেকেন্ড ইনিংসও একটা উইকেট নিয়েছে মানব সুথার, ম্যাচে টোটাল 7টা উইকেট।
1: ভালো পারফরমেন্স,
0: অসাধারণ পারফরমেন্স। এবং মজার বিষয় হচ্ছে যে ইন্ডিয়ান বোলিং লাইন আপে এই যে একটা হেলদি কম্পিটিশন, বিশেষ করে স্পিন লাইন আপে যদি দেখি,
1: একদম সেখানে আমরা ওয়াশিংটন সুন্দর রয়েছে, কুলদীপ যাদব রয়েছে।
0: এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাকে বলি ঋত্বিক, যে যেমন বললাম যে গোটা ম্যাচ মিলিয়ে 7টা উইকেট নিয়েছে মানব সুথার। প্রথম ইনিংসে 6টা উইকেট নিয়েছে, দ্বিতীয় ইনিংসে কিন্তু জবাব দিয়ে দিয়েছে কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর, ওরা দুজন মিলে 7 উইকেট নিয়ে নিল সেকেন্ড ইনিংসে।
1: তো মানে এখান থেকে বুঝতে পারছি যে এই পিচটা কিন্তু পুরো স্পিন ফ্রেন্ডলি ছিল, আর পুরো স্পিনাররা কিন্তু দবদবা করে রেখেছিল মাঠে। আর সেই সঙ্গে কিন্তু আমাদের বন্ধু আর ফোন কলে চলে এসে
0: আমাদের সঙ্গে।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: না, উত্তর এভাবে আমরা নেব না। শঙ্করকে বলবো, শঙ্কর এরকম করলে কিন্তু আমরা এবার থেকে তোমার উত্তরকে ডিরেক্টলি রিজেক্ট করব। একবারে বেশি বারবার ফোন করলে কিন্তু বাকিরা ফোন লাইনে সুযোগ পাবে না।
1: একদম, তো বাকিদেরও সুযোগ করে দিতে হবে। আর সেই সঙ্গে কিন্তু আমাদের ফেসবুক পেজে অনেকগুলোই উত্তর এসছে, আমরা কি সেই উত্তরটা এবার
0: নিশ্চয়ই দেখব। কে কে বলছে, কি বলছে?
1: অনিন্দিতা জানা বলছেন, সাই সুদর্শন, শতদল সামন্ত বলছেন সাই সুদর্শন, তারপরে এখান থেকে নিবেদিতা চক্রবর্তীও বলছেন সাই সুদর্শন।
0: তো একেবারে আমরা দেখতে পাচ্ছি লাইভে কিন্তু উত্তর আসছে, সাহেব মুন্সি বলছে সাই সুদর্শন। তো সেক্ষেত্রে কিন্তু উত্তর অনেকটাই নিশ্চিত বোঝা যাচ্ছে সকলে। তবু একটা লাস্ট ফোন কল, একটা লাস্ট ট্রাই দেখি কে রয়েছে আমাদের সঙ্গে।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: সাই সুদর্শন।
0: না, এটা করলে হবে না শঙ্কর। শঙ্কর, এটা কিন্তু একেবারে ঠিক হচ্ছে না। শঙ্করের উত্তর আমরা আজকে আর নেবো না শঙ্কর, এটা তোমায় জানিয়ে দিলাম। এবং তুমি যদি কমেন্টে উত্তর লেখো সেখানে উত্তর আমরা পড়বো একমাত্র, আদারওয়াইজ তোমার নাম কিন্তু আর আজকে নেব না, এটা মনে রেখো।
1: তো আমরা কি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই?
0: হ্যাঁ, দিয়ে দিই, নিশ্চয়ই দিতে হবে। সঠিক উত্তর সবাই বলেছে সাই সুদর্শন, এবং সাই বোলা তো সহি বোলা, সঠিক উত্তর অবশ্যই সাই সুদর্শন।
1: আর জোরে হাততালি সবার জন্য,
0: সবার জন্য। ওয়েল ডান, ওয়েল ডান। আর আজকে আমরা এবার আস্তে আস্তে পরের সেগমেন্টের দিকে যেতে হবে, কারণ অনেক কিছু আমাদের ঝুলিতে রয়েছে। তবে লাস্ট একটা সাম আপ করে যাই, একটা ইনিংসের সঙ্গে সঙ্গে কিন্তু, দুটো সেঞ্চুরির সঙ্গে সঙ্গে কিন্তু, মানব সুথারের অসাধারণ ডেবিউয়ের সঙ্গে সঙ্গে কিন্তু ভারত 300টা রানের মার্জিনও রেখেছে। সুতরাং 1 ইনিংস প্লাস 300 রান,
1: আর এটা কিন্তু পয়েন্টস টেবিলে একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে ইন্ডিয়ার জন্যে। এবার দেখার বিষয় ইন্ডিয়ার পরের যে ইম্পর্টেন্ট সিরিজগুলো রয়েছে সেখানে কিভাবে পারফর্ম করে, এটা একটা ভালো এজ দেবে।
0: একেবারে
1: কিন্তু ভালো ইম্পর্টেন্ট সিরিজ শুরু হতে চলেছে, যেটা হচ্ছে আমাদের ইংল্যান্ড আয়ারল্যান্ড টি-20 সিরিজ। সেখানে কিন্তু যেটা আমাদের ভায়ার অফ সূর্যবংশী কিন্তু চলে আসবে,
0: একেবারে বৈভব সূর্যবংশী, যেটা তোমরা বললে 15 বছর 71 দিনে ডেবিউ করতে চলেছে টি-20 সিরিজ আফগানিস্তানের সঙ্গে।
1: আর সেই ম্যাচে কিন্তু আমাদের পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার
0: প্রথমবারের জন্য
1: ইন্ডিয়ান জার্সিতে ক্যাপ্টেন হবে, আর সূর্য কুমার যাদব কিন্তু আর ক্যাপ্টেনশিপ করতে দেখা যাবে না।
0: কিন্তু মজার বিষয় যেটা, সূর্যকুমার যাদবকে যখন জিজ্ঞেস করা হয়েছে, একজন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছেন যে কি বলবেন যে সূর্যকুমার যাদবের ওয়ার্ল্ড কাপ জেতানোর কয়েক মাসের মধ্যেই ক্যাপ্টেন চেঞ্জ করা হলো, শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন করা হলো। হ্যাঁ, আমরা তার অফ ফর্ম দেখেছি, কিন্তু এই চেঞ্জটার পরে সূর্যকুমার যাদব অসাধারণ একটি ভঙ্গিতে অত্যন্ত হাসির সঙ্গেই তিনি উত্তর দিয়েছেন, তিনি অভিবাদন জানিয়েছেন শ্রেয়াস আইয়ারকে, এবং বলছেন তিনি গর্বিত। কেন গর্বিত? কারণ এই নিয়ে পরপর 3 বার মুম্বাইয়ের ক্যাপ্টেন পাচ্ছে ভারতীয় টি-20 ক্রিকেট দল, প্রথম রোহিত শর্মা এবং তারপরে সূর্যকুমার যাদব এবং শ্রেয়াস আইয়ার। মানে মুম্বাই কিন্তু রাজ করছে, মুম্বাই কিন্তু গোটা ভারতকে অধিনায়কত্বের ছাপ দিয়ে, মানে অধিনায়কত্ব দিয়ে মজিয়ে রেখেছে, এটা বলাই বাহুল্য।
1: একদম। আর এবার দেখার বিষয় এই রেজাল্ট শ্রেয়াস আইয়ার কতদূর নিয়ে যেতে পারে। সবাই আমরা চাইবো যে শ্রেয়াস আইয়ার আরও একটা ট্রফি আমাদের কাছে তুলে ধরুক। আর সেই সঙ্গে এইবার কিন্তু আমাদের সেগমেন্টটা চেঞ্জ করতে হবে, কারণ 22 বছর পর আমাদের ইস্ট বেঙ্গল ট্রফি জিতেছে।
0: ইয়েস,
1: আর অন্যও খুশি,
0: ভীষণ খুশি, স্বাভাবিক। আমি ইস্ট বেঙ্গল আইএসএল

0: যে তার পরে আজকে প্রথম খেলাধুলায় আমি ফিরলাম, তো সেখানে এসে এই খুশিটা না দেখালে হবে না। বন্ধুরা জানে আমি কত বড় ইস্টবেঙ্গলের ভক্ত, সুতরাং ইস্টবেঙ্গল জেতার পরে আমার মতো অসংখ্য ভক্ত, কোটি কোটি ভক্তের মনে একই রকম আনন্দ ছিল, আছে এবং সেটা গোটা বছর জুড়ে থাকবে।
1: যখন ইস্টবেঙ্গল নিয়ে কথা হচ্ছে, একটা ফ্রি হিট তোমাদের জন্য রইল যে
0: নিশ্চয়ই
1: ইস্টবেঙ্গলের প্রথম জাতীয় লীগ জয়ী অধিনায়ক কে ছিল? একদম সহজ প্রশ্ন, আরো একবার বলে দিচ্ছি, ইস্টবেঙ্গলের প্রথম জাতীয় লীগ জয়ী অধিনায়ক কে ছিল? তোমরা চটপট করে আমাদের কমেন্ট করে দাও আর আমাদের ফোন কল করে দাও। আমাদের ফোন নাম্বার হচ্ছে 0332231342 নাম্বার।
0: একেবারেই চটপট করে তোমরা উত্তর দাও, আর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এই উত্তর নেব। 22 বছরের পরে, মানে সেই সুভাষ ভৌমিক, মনোরঞ্জন ভট্টাচার্যর পরে অস্কার ব্রুজোর হাত ধরে আমরা যে পেলাম এই ট্রফিটা, সেটা উদযাপন করতে পারি। এবং সেটা উদযাপন করার সবচেয়ে ভালো মাধ্যম এই মুহূর্তে আমার মনে হচ্ছে একটা দারুণ গান। তো সেই গানটা শুনবো, ফিরবো, এবং ফিরবো কোথায়? খেলাধুলোর আড্ডাতে, দ্য স্পেশাল সেগমেন্ট, দ্য মোস্ট অওয়েটিং সেগমেন্ট, যেটার জন্য 4 বছর অধীর আগ্রহে অপেক্ষা করা যায়। অবশ্যই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর অনেক মজার তথ্য, অনেক আনন্দের কথা, অনেক এক্সাইটিং কথা নিয়ে কিন্তু ফিরছি অর্ণবার ঋত্বিক, কোথাও যেও না। তবে তার আগে থাকবে ফুটবলকে নিয়ে গান, থাকবে সিদ্ধার্থ রায় অর্থাৎ সিধুর কণ্ঠে, সব খেলার রাজা ফুটবল বলছে যে গান, সেই গানটা নিয়ে ফিরছি এক্ষুনি, কোথাও যেও না। তারপরে আসছে ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক গল্প।

0: করতে আর মাত্র কয়েকদিন বাকি, আমরা চলে এসেছি স্টুডিওতে।
1: এক্স্যাক্টলি, এবং সেই অপেক্ষার অবসান ঘটছে খুব শিগগিরই। 12 তারিখ রাত্রিবেলা মাঝরাতে আমরা কিন্তু শুরু করতে চলেছি দ্য মোস্ট অ্যাওয়েটিং ইভেন্ট, দ্য স্পোর্টস ইভেন্ট, দ্য মোস্ট অ্যাওয়েটিং স্পোর্টস ইভেন্ট, দ্য মোস্ট সেলিব্রেটেড স্পোর্টস ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
0: আর এই বছরে আমরা আমাদের প্রত্যেকটা গোট, প্রত্যেক দলের ফেভারিট প্লেয়ার্সদের হয়তো শেষবারের মতো দেখতে পারবো, যেরকম আমাদের পর্তুগালের লাল জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বা আমাদের আর্জেন্টিনার দ্য গোট দ্য মেসি, বা আমাদের ব্রাজিলের নেইমার দ্য স্যান্টোস জুনিয়র, বা আমাদের ক্রোয়েশিয়া লুকা মদ্রিচ LM10।
1: এবং তোমরা জিজ্ঞেস করছিলে যে আমাদের ফেভারিট প্লেয়ারের নাম কি, আমাদের লাইভে কমেন্ট করেছে দেখতে পেলাম অয়ন দেবনাথ। আমাদের ফেভারিট প্লেয়ার কে? আমাদের মনটা বড় খুশি হয়ে যায়, আমার মনটা বড় খুশি হয়ে যায়। প্রথমে আমারটা বলি, কারণ আমার ঋত্বিকের এক্ষেত্রে একটু দ্বিমত রয়েছে। আমার মন খুশি নিশ্চয়ই এখানেও রয়েছে, আমার মন খুশি হয়ে যায় যখন মাঠে আমি এই আওয়াজটা শুনতে পাই। মেসি বলতে বলতে গোটা ওয়ার্ল্ড কাপ সিজনটা কাটাবো, একটু এটাই আমার ইচ্ছে, এবং আরও একবার তার হাতে সেই গোল্ডেন ট্রফিটা দেখতে পাবো, এটাই আমাদের আশা।
0: আর তার ট্রফিটা এবার কে ছিনিয়ে নেবে সেটাও তোমরা শুনে নাও।
1: মানে না না, ছিনিয়ে নেবে কিনা বলা যায় না, তবে ঋত্বিকের মনে যে কথা বাজছে সে কথা হলো এটা। গোটা মাঠ যখন এই সমস্ত চ্যান্টিং করতে থাকে, তখন আমাদের উত্তেজনার পারদ এতটা বেড়ে যায় যে মানে সেটা আমাদের মানে মনে থেকে যায় এই সমস্ত মোমেন্টগুলো, এবং এগুলোর জন্য ওয়েট করে থাকা আমাদের। সো এবার খুব ঝটপট করে আমরা চলে আসব ওয়ার্ল্ড কাপের কথাবার্তায়। তবে তার আগে আমাদের ফোন লাইনে এক বন্ধু আমাদের দেওয়া ফ্রি হিটের উত্তর নিয়ে চলে এসছে, শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: না, শোনা গেল না। যারা ফোনে পাচ্ছ না তাদেরকে বলছি, তোমরা কমেন্ট করতে পারো। ফিটটা একবার মনে করাই, বলতে হবে যে ইস্টবেঙ্গলের প্রথম জাতীয় লীগ জয়ী অধিনায়ক কে? ইস্টবেঙ্গলের প্রথম জাতীয় লীগ জয়ী অধিনায়ক কে? ফোন লাইনে আরো এক বন্ধু আমাদের সঙ্গে।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন, নিশ্চয়ই আপনার উত্তর আমরাও নেব, এবং আমি শঙ্করকে বলেছি যেটা বলার, আপনাদের উত্তরের জন্য অপেক্ষা করছি, ফোন লাইন আপনাদের জন্য খোলা, আরো এক বন্ধু ফোন লাইনে।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বলছি আসানসোল থেকে।
1: নমস্কার, আপনার নামটা?
2: আমার নাম কুমার মুখার্জি।
1: আচ্ছা, উত্তরটা?
2: উত্তর
1: আচ্ছা, বেশ শুনতে থাকুন বন্ধু। প্রশ্নটাই ভুলে গিয়েছেন, হয়তো আমাদের সঙ্গে আড্ডায় এতটাই মজে গিয়েছেন প্রশ্নটা ভুলে গিয়েছেন। আমি মনে করিয়েছি, আরেকবার মনে করাই, ফর দ্য লাস্ট টাইম, ইস্টবেঙ্গলের প্রথম জাতীয় লীগ জয়ী অধিনায়কের নাম কি? ঝটপট করে উত্তর দিতে হবে,
0: একদম সহজ প্রশ্ন,
1: একদম সহজ প্রশ্ন। আর এবার আমরা চলে আসি, তোমরা উত্তরটা ভাবতে থাকো, আমরা চলে আসি পরের কথায়, যে কথাটা হচ্ছে 2026 ওয়ার্ল্ড কাপ, এবং এবারের আয়োজক দেশ আমেরিকা, মেক্সিকো এবং কানাডা।
0: আর এই বছরে কিন্তু তিনটে আমরা ম্যাসকট দেখতে পারছি, আর এই বছর এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা অনেক 48টা দেশ দেখছি, যেটা অনেক বড়, এই প্রথমবারের মতো 32 থেকে 48,
1: প্রথমবারের জন্য 48টা দলের মহাযজ্ঞ আমরা দেখতে পাবো এবার। এবং যেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে 32-এর বদলে 48টা দল যেমন খেলছে, তাদেরকে কিন্তু 12টা গ্রুপে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা গ্রুপে 4টে করে দল, এবং যেটা স্বাভাবিকভাবেই ম্যাচের সংখ্যা 64 থেকে বেড়ে হয়ে গিয়েছে 104, মানে আমাদের এই এন্টারটেনমেন্টটা
0: 104খানা
1: ম্যাচে, মানে আমাদের আনন্দটা কতগুণ বেড়ে গিয়েছে বুঝতে পারছো।
0: আর তার উপরে এইবার নকআউটটা কিন্তু একটু মজাদার বিষয় হচ্ছে, প্রথম 12টা গ্রুপের মধ্যে থেকে টপ 2 তো বাই ডিফল্ট কোয়ালিফাই করছে, বাট যারা 3 নম্বর পজিশনে থাকবে, এবার এই 12টা গ্রুপের থেকে যেই টপ 8 3rd পজিশনে থাকবে, তারা কিন্তু নকআউটে অর্থাৎ রাউন্ড অফ 32 কোয়ালিফাই করবে। তো এইখানে কিন্তু অনেক পজিশনও খুলে গেছে সবার জন্য, বাট এখানে কিন্তু অনেক কম্পিটিশনও বেড়ে গেছে।
1: এক্স্যাক্টলি, আসলে কম্পিটিশন হওয়া ভালো, হেলদি কম্পিটিশন ইজ অলওয়েজ গুড, এবং ফুটবল ইজ অল অ্যাবাউট কম্পিটিশন, ফুটবল ইজ অল অ্যাবাউট দ্য ইন্টেনশনস, দ্য ইন্টেন্স প্লে, এবং সব

0: দিলিয়ে ফুটবলের যে মধু, সে মধুর মজা বাঙালিরা তো নিতে জানে, এটুকু আমরা বলতে পারি। এবং তেমনই আমরা কিন্তু অপেক্ষা করছিলাম 4 বছর, এবং সেই 4 বছরের অপেক্ষার পরে এবছর খুব সম্ভবত, যেটা ঋত্বিক শুরুতে বলছিল, দ্য লাস্ট ডান্স অফ আওয়ার গোটস, হয়তো আমরা দেখতে পাচ্ছি
1: একদম, যেখানে আমরা মেসি, নেইমার আর আমাদের গোট রোনাল্ডোকে একদম শেষবারের মতো দেখবো।
0: মেসি 39 বছর বয়স এবং রোনাল্ডোর 41 বছর বয়স, তো এর পরেও যদি তারা ওয়ার্ল্ড কাপ খেলে সেটা আমাদের জন্য বাড়তি পাওনা, তবে এবছর পাচ্ছি চুটিয়ে উপভোগ করে নিই, এটুকুই বলার
1: একদম।
0: এবং এবছর মেসি রোনাল্ডোর কথা তো হলো, তবে যেটা বলতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র মেসি রোনাল্ডোর কথা বললে তো হবে না, এবছর স্টুডিওর বাইরে থেকে একটা বিশেষ উপহার তোমাদের জন্য রয়েছে, যেটা বলছিলাম যে আমরা দুজন তো আড্ডা দিচ্ছি, তবে স্টুডিওর বাইরে থেকে আমাদেরই এক বন্ধু স্বপ্নময় একটা বিশেষ কিছু কথা ভাগ করে নেবে আমাদের সঙ্গে এই ওয়ার্ল্ড কাপ নিয়েই। ওয়ার্ল্ড কাপের টিম নিয়ে আমরা বলবো না, আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আড্ডা দেবো, ওয়ার্ল্ড কাপের টিমগুলোকে নিয়ে আড্ডা দিচ্ছে স্বপ্নময়, বেশ কিছু তথ্য ভাগ করে নেবে, কোন দলের কী অবস্থা এবং কোন দল কোন পজিশনে দাঁড়িয়ে আছে, কতটা প্রিপেয়ার্ড, সবটা বলবে স্বপ্নময়। ফিরছি এক্ষুনি, কোথাও যেও না, তার আগে স্বপ্নময়ের থেকে শুনে নাও এবছর ফিফা ওয়ার্ল্ড কাপের হাল হকিকত।
2: বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ, আর এবছর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এসে গিয়েছে আমাদের সামনে। এবার বিশ্বকাপ শুধুমাত্র বিশ্ব ফুটবলের সর্বোচ্চ শিরোপা জয়ের টুর্নামেন্ট নয়, বরং এটি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় সংস্করণ। প্রথমবারের জন্য 48টি দল অংশগ্রহণ করবে এবং টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে 3টি দেশে, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই কথা বলি নতুন ফরম্যাট নিয়ে। এবারের বিশ্বকাপে প্রথমবারের জন্য 48টি দল অংশ নেবে। আগে আমরা 32 দলের বিশ্বকাপ দেখেছি, কিন্তু এবার দল সংখ্যা অনেক বেড়েছে। এর ফলে আরও বেশি দেশ বিশ্বকাপ মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। দলগুলিকে 12টা গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে 4টি দল। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপে শীর্ষ 2 দল এবং সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দল নকআউট রাউন্ডে যাবে। এর মানে হলো নকআউট পর্ব শুরু হবে রাউন্ড অফ 32 থেকে, ফলে ম্যাচের সংখ্যা বাড়বে এবং বিশ্বকাপের আসর এবছর দর্শকদের জন্য আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। এবার শিরোপার জন্য কারা মূল দাবিদার বা কাদের হাতে উঠতে চলেছে বিশ্বকাপ শিরোপা, চলো একবার চট করে দেখে নেওয়া যাক। প্রথমেই বলি আর্জেন্টিনার কথা। 2022 সালে কাতারে তারা দীর্ঘ 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয় করেছিল। সেই দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখনও জাতীয় দলের অংশ। যদিও দলের অনেক তারকা বয়সের দিক থেকে ক্যারিয়ারের সায়ান্নে চলে এসেছে, তবুও আর্জেন্টিনা এখনও অত্যন্ত শক্তিশালী একটি দল, বিশেষ করে মেসি, রদ্রিগো ডি পল, নিকোলাস ওটামেন্ডি, এদের উপর কিন্তু বাড়তি একটা নজর থাকবে। তাদের সংগঠিত ডিফেন্স, শক্তিশালী মিডফিল্ড এবং বড় ম্যাচ জয়ের মানসিকতা তাদেরকে অন্যতম ফেভারিট করে তুলেছে। এরপর আসছে ফ্রান্স। গত 2টি বিশ্বকাপেই তারা ফাইনালে খেলেছে। 2018 সালের চ্যাম্পিয়ন এবং 2022 সালের রানার্স আপ হওয়া ফ্রান্সের স্কোয়াডে এখনও কিন্তু বিশ্ব সেরাদের সমস্ত প্লেয়ারই প্রায় মজুদ রয়েছে। তাদের দল অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। অনেক বিশেষজ্ঞের মতে ফ্রান্সই হতে পারে 2026 বিশ্বকাপের অন্যতম ভারসাম্যযুক্ত দল। এবার কথা বলি স্পেনকে নিয়ে। সাম্প্রতিক বছরগুলোতে স্প্যানিশ ফুটবল আবারও উত্থানের পথে। নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলাররা কিন্তু দলে যোগ দিয়েছে এবং পজিশন ভিত্তিক ফুটবল এখনও বিশ্বের অন্যতম কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হয়। যদি তারা ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তবে স্পেনকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে কিন্তু বলাই যায়। ইংল্যান্ড এবারও বড় আশা নিয়ে মাঠে নামবে। গত কয়েকটি বড় টুর্নামেন্টে তারা নিয়মিত সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছেছে, কিন্তু অল্পের জন্য ট্রফি জিততে পারেনি। তাদের বর্তমান প্রজন্মকে ইংল্যান্ডের অন্যতম সেরা প্রজন্ম হিসেবে ধরা হয়। প্রশ্ন একটাই, চাপের মুহূর্তে তারা কি নিজেদের সেরা ফুটবল খেলতে পারবে? আর বিশ্বকাপের আলোচনা হবে অথচ ব্রাজিলের নাম আসবে না, তা কী করে হয়? পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সবসময় বিশ্বকাপের অন্যতম আকর্ষণ।

0: সাম্প্রতিক বছরগুলোতে কিছু ওঠানামা থাকলেও তাদের প্রতিভার ভাণ্ডার এখনও সুবিশাল। ব্রাজিল যদি সঠিক ভারসাম্য খুঁজে পায় তাহলে যে কোনো দলকে হারানোর সামর্থ্য তাদের রয়েছে। কার্লো আনসেলোত্তির আসার পর থেকে ব্রাজিল দলের যেন একটা নব উত্থান শুরু হয়েছে। নেইমারের অন্তর্ভুক্তি এছাড়াও ওয়েজলি, এনরিকে এবং আরও প্লেয়াররা, তারা যেহেতু উপস্থিত রয়েছে, সুতরাং ব্রাজিলকেও কিন্তু শিরোপার অন্যতম দাবিদার হিসেবে করা যেতেই পারে। এবার আসি যার ঘরদের প্রসঙ্গে। বিশ্বকাপের ইতিহাস বলে সবসময় অন্তত একটি দল প্রত্যাশার চেয়ে অনেক অনেক ভালো ফল করে। মরক্কো এই উদাহরণের সবচেয়ে বড় নাম। 2022 বিশ্বকাপে তারা সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছিল। আফ্রিকান ফুটবলের শক্তি এখন আগের চেয়ে অনেক বেশি। জাপানও ক্রমশ শক্তিশালী হচ্ছে। ইউরোপের বড় বড় লিগে তাদের বহু খেলোয়াড় নিয়মিত খেলছে। ট্যাকটিক্যাল ডিসিপ্লিন এবং দলগত সমন্বয় তাদের সবচেয়ে বড় শক্তি। ক্রোয়েশিয়াকে কখনোই অবমূল্যায়ন করাটা উচিত নয়। ছোট দেশ হলেও বিশ্বকাপে তারা বরাবর নিজেদেরকে প্রমাণ করেছে। এছাড়া স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রতিও কিন্তু বিশেষ নজর থাকবে। নিজেদের মাঠে খেলার সুবিধা অনেক সময় পার্থক্য গড়ে দিতে পারে। এখন আলোচনা করা যাক সেই সকল খেলোয়াড়কে নিয়ে যাদের দিকে সারা বিশ্বের নজর থাকবে। এটি এমন একটি বিশ্বকাপ যেখানে একদিকে আমরা হয়তো কয়েকজন কিংবদন্তি শেষ অধ্যায় দেখতে পারি, অন্যদিকে নতুন সুপারস্টারদেরও উত্থানও দেখতে পারি। তরুণ প্রজন্মের মধ্যে ইউরোপের বেশ কয়েকজন ফুটবলার ইতিমধ্যে বিশ্বমঞ্চে নিজেদেরকে পরিচিত করে তুলেছে। 2026 বিশ্বকাপ হতে পারে তাদের জন্য সুপারস্টার হওয়ার চূড়ান্ত মঞ্চ। বিশ্বকাপ সবসময় এমন কিছু খেলোয়াড়কে তুলে আনে যাদের নাম টুর্নামেন্টের আগে খুব বেশি আলোচনায় থাকে না, কিন্তু কয়েকটি অসাধারণ পারফরমেন্স তাদের রাতারাতি বিশ্ব তারকায় পরিণত করে। এই বিশ্বকাপেও আমরা হয়তো এমন কিছু নতুন নায়কের উত্থানের গল্প সাক্ষী হব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাগতিক দেশগুলো। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে পুরো বিশ্বকাপ। উত্তর আমেরিকার বিশাল স্টেডিয়ামগুলোতে লক্ষ লক্ষ দর্শকদের উপস্থিতি বিশ্বকাপকে এক অন্য মাত্রা দেবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এই বিশ্বকাপ সে বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করতে পারে। মেজর লিগ সকার আসার পর থেকে যুক্তরাষ্ট্রে ফুটবল অন্যতম স্টেপল স্পোর্টস এবং বিশ্বকাপের আয়োজন তারই অন্যতম নিদর্শন। কে হবে 2026 বিশ্বকাপের বিশ্ব চ্যাম্পিয়ন? আর্জেন্টিনা কি আবারও ট্রফি জিতবে? ফ্রান্স কি নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করবে? ব্রাজিল কি এবছর তাদের টেক্সা জয় করতে পারবে? অনেক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে ঘুরছে ফুটবল প্রেমীদের মাথায়। ফুটবলের সৌন্দর্য কিন্তু এখানেই। কাগজে কলমে শক্তিশালী দল সবসময় জেতে না। বিশ্বকাপ এমন একটি মঞ্চ যেখানে ইতিহাস তৈরি হয়, কিংবদন্তির জন্ম হয়, কোটি কোটি মানুষের আবেগের বিস্ফোরণ ঘটে। তাই 2026 বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি হবে ফুটবলের নতুন যুগের সূচনা। আজকের মতো আমি স্বপ্নময় এখানেই শেষ করছি। তোমাদের মতো আমারও চোখ থাকবে এবছর বিশ্বজয়ের গল্পে। ততদিনের জন্য বিদায়, ফিরিয়ে দিচ্ছি স্টুডিওয়।
1: ফিরে এলাম আবারও আড্ডায়। স্বপ্নময় অনেকগুলো গল্প বললো বটে ওয়ার্ল্ড কাপ নিয়ে, অনেকগুলো দলের বিষয় বললো, সবটা ও শেয়ার করে ফেললো বটে, কিন্তু তবু সব কিছু বললেও কিছু বাকি থেকে যায়। সেই বাকি থাকা বিষয়গুলো আমরা তোমাদের বলবো। তবে তার আগে ফোন লাইনে এক বন্ধু, শেষ ফোন কল আজকের মতো, শুনবো কে রয়েছে উত্তর নিয়ে।
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: না, এভাবে ফোন করলে কিন্তু আমরা শুনতে পাবো না। যদি ফোন লাইনটা রেডিও সেটের খুব কাছে থাকে তাহলে কিন্তু শোনা যাবে না। তো আমরা একটা লাস্ট প্রশ্ন করেছিলাম যে ইস্টবেঙ্গলের হয়ে প্রথমবার জাতীয় লীগ জয়ী অধিনায়ক কে ছিল, উত্তর কে দিচ্ছে? না, একই বিষয় ঘটছে, এমনটা করলে কিন্তু হবে না। তো উত্তর যদি না পাই তাহলে আমাদের কিছু করার থাকবে না। আচ্ছা, লাস্ট লাস্ট ট্রাই, দেখা যাক কে রয়েছে আমাদের সঙ্গে। না, একজনই কেউ ফোন করছে বারবার, এমনটা করলে চলবে না। আমরা যে কয়েকটা পয়েন্ট বলবো বলছিলাম ওয়ার্ল্ড কাপের এবারের বিষয়ে, স্পেশালিটি এবারের বলটা ট্রিওন্ডা,

0: ট্রিওন্ডার কথা বলি, ট্রিওন্ডা এমন একটা বল যে বলটা 500 হার্টজের মোশন সেন্সর চিপ রয়েছে যে বলে, মানে যে বলটা প্রতি সেকেন্ডে 500 বার ডেটা রেকর্ড করে মিলি সেকেন্ডের মধ্যে কিন্তু অফসাইডের বিষয়ে একেবারে নির্ভুল সিদ্ধান্ত জানাতে পারবে।
1: তার মানে এই বছর কিন্তু সব থেকে নিখুঁত ডিসিশন হবে যে গো। অনেক সময় আমরা দেখেছি যে অফসাইড নিয়ে অনেক সমালোচনা হয়, আর এইবার কিন্তু সেইগুলো হবে না,
0: আশা করা যায় হবে না,
1: সংখ্যায় কম হবে
0: একেবারে। এছাড়া কিন্তু 3D স্ক্যানের একটা বিষয় রয়েছে এবছর, প্রতিটা খেলোয়াড়ের ফুল বডি 3D স্ক্যান করা হচ্ছে এবং 104টে ম্যাচ, প্রত্যেকটা ম্যাচে কিন্তু রেফারি ভিউ প্রযুক্তির মাধ্যমে দর্শকরা মাঠে রেফারিদের দৃষ্টিকোণ থেকে যে সমস্ত বিতর্কিত মুহূর্তগুলো হবে মাঠের মধ্যে সেগুলো কিন্তু দেখতে পাবে রিপ্লেতে। তো এটা একটা বিশাল বড় দিক যে রেফারির ভিউ থেকে দেখা।
1: এই বছর কিন্তু অনেক ইয়াংস্টার্সরা রয়েছে আর অনেক তারকারা প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলবে, তার মধ্যে হচ্ছে আমাদের আর্লিং হল্যান্ড, যে ক্লাব ফুটবলে তো এত বছর ধরে এত অসাধারণ পারফর্ম করেছে, এইবার তার প্রথম বিশ্বকাপ। আর্লিং হল্যান্ড নরওয়ের হয়ে কীভাবে খেলে সেটা দেখার বিষয়। তারপরে আমাদের ওয়ান্ডার কিড এমবাপে, সে তো পরপর 2 বার ওয়ার্ল্ড কাপে এত সুন্দর পারফরমেন্স করেছে, দ্বিতীয়বার ওয়ার্ল্ড কাপ জিততে পারলো না,
0: যারা প্রথমবারের জন্য কিন্তু সুযোগ পাচ্ছে ওয়ার্ল্ড কাপে মানে অংশ নেওয়ার, তো সেদিকে আমরা তাকিয়ে থাকবো, তারা কতটা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সে বিষয়ে আমরা নিশ্চয়ই তাকিয়ে থাকবো। আর এবং চেনা তারকাদের কথা তো বললই, তাদের দিকে তো তাকিয়ে থাকতেই হবে, তবে নতুনদের দিকেও তাকিয়ে থাকবে।

0: আর্জেন্টিনারও কিন্তু গ্রুপ খুবই ইজি, তো এরা দুজনে যদি টপ কোয়ালিফাই করে তাহলে রাউন্ড অফ 32 তে কিন্তু তাদের আমরা দেখতে পারবো
1: একেবারে, এটা একটা চান্স। এবং ব্রাজিল আর্জেন্টিনা যদি বলো তাহলে চান্স খুব কম, চান্স একমাত্র সেমিফাইনাল কিংবা ফাইনালে বলা যেতে পারে, যে যদি ফাইনালে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল ব্রাজিল, আমার ইস্টবেঙ্গলে চলে যাচ্ছি আমি, আর্জেন্টিনা ব্রাজিল আমি
0: উচ্ছ্বাসিত,
1: ফাইনাল থেকে বেরোতে পারিনি
0: আমি সেই আনন্দ,
1: যদিও আর্জেন্টিনা ব্রাজিল যদি বা ফাইনাল হয় তাহলে বোধ হয় এবছরের ওয়ার্ল্ড কাপটা একটা এক্সট্রা রং পাবে, যে রংটার জন্য আমরা অপেক্ষা করব। তবে অপেক্ষার অবসান হয়ে এসেছে আর কয়েকটা দিন, 12 তারিখের জন্য অপেক্ষা
0: একদম, এবার বিশ্ববাসী এবার 12 তারিখের জন্য অপেক্ষা, টিভির জন্য অপেক্ষায় থাকবে
1: একদমই। তো এবার আমাদেরকে বলতে হবে বিদায়, আমরা আর 2-3 দিন ওয়েট করি, তারপর এনজয় করি ফিফা ওয়ার্ল্ড কাপ, তোমরাও এনজয় করো,
0: চিয়ার্স টু ফুটবল।
1: এবং শেষ উত্তরটা দিয়ে যাই, উত্তরটা হচ্ছে আমরা প্রশ্ন করেছিলাম যে প্রথম জাতীয় লীগ জয়ী অধিনায়ক হচ্ছে আমাদের ইস্টবেঙ্গলের জন্য বিজেন সিং, উত্তরটা পাইনি কারুর থেকে, আমরাই তাই দিয়ে দিলাম। আর এই উত্তর দিয়ে আজকের মতো বিদায় নিতে হবে, সবাই খুব ভালো থেকো আর অবশ্যই সঙ্গে রেখো তোমার প্রিয় খেলাধুলো অনুষ্ঠানটাকে, এবং অবশ্যই সঙ্গে রেখো তোমার প্রিয় ফুটবলকে। আজকে যেতে যেতে একটা দারুণ গান দিয়ে শেষ করব, যেখানে রূপম ইসলাম এবং সিধু বলছে যে শেষে কি হয় খেলার শেষে, রেফারির বাঁশি বাজে একদমই। আজকেও রেফারির বাঁশি দিয়ে শেষ করছি, তোমাদের সঙ্গে ছিলাম অর্ণব আর ঋত্বিক, সঙ্গে নিয়ে খেলাধুলো।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শ্যামা সঙ্গীত, শিল্পী বিশ্বনাথ চন্দ্র।

শুনলেন শ্যামা সঙ্গীত বিশ্বনাথ চন্দরকণ্ঠে। আকাশবাণী কলকাতা।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তিন জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে যোগ দিতে কোলাঘাটে পৌঁছলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। তিন জেলার প্রশাসনিক আধিকারিক, সাংসদ ও বিধায়কদের নিয়ে আয়োজিত এই বৈঠকে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ উপস্থিত রয়েছেন। এছাড়াও বৈঠকে মেদিনীপুর লোকসভার তৃণমূল সাংসদ জুন মালিয়া, কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব যোগ দিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। পশ্চিমবঙ্গের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে দেও ঋণ এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্প রূপায়ণের মতো বিষয় ছিল তাদের আলোচ্য সূচিতে। অর্থমন্ত্রী সীতারামন জানান, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনা, সুরক্ষা বীমা যোজনা, অটল পেনশন যোজনা ও পিএম স্বনিধির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের কাজ রূপায়িত হবে। প্রত্যেক যোগ্য ব্যক্তি যাতে প্রকল্পের সুবিধে লাভ করেন তাও সুনিশ্চিত করা হবে। শুভেন্দু অধিকারীর অনুরোধে সাড়া দিয়ে শ্রীমতী সীতারামন বলেন, ঋণের যোগান আরও বাড়াতে পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অগ্রণী শিল্প সংস্থা এবং ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থাগুলির সঙ্গে গোলটেবিল

0: বৈঠকের আয়োজন করা হবে। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে একথা জানান। বর্তমানে চালু 100 দিনের কাজ বা মনরেগা প্রকল্পের জন্য চলতি মাসে রাজ্যকে ওই 700 কোটি টাকা দেওয়া হবে। আগামী মাস অর্থাৎ জুলাই থেকে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও কার্যকর হবে বিকশিত ভারত গ্রামীণ রোজগার ভিবিজি রামজি প্রকল্প। এতে 100 দিনের পরিবর্তে 125 দিনের কর্মসংস্থান সুনিশ্চিত করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার তৃতীয় পর্যায়ের জন্য 300 কোটি টাকা এবং চতুর্থ পর্যায়ের জন্য 463 কোটি 88 লক্ষ টাকাও রাজ্যকে গতকাল দেওয়া হয়েছে। 100 দিনের কাজ ও গ্রামীণ আবাস যোজনায় দুর্নীতির মোকাবিলায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে এর কাজ শুরু হয়েছে। এই কর্মসূচিতে রাজ্য সরকার কোনো রকম অস্বচ্ছতা বা দুর্নীতি বরদাস্ত করবে না বলে স্পষ্ট জানিয়েছে। তার প্রেক্ষিতে কাজের রূপায়নে নজরদারি বৃদ্ধি এবং প্রতিটি স্তরে জবাবদিহি সুনিশ্চিত করতে এবার জেলা শাসকদের উদ্দেশ্যে কড়া নির্দেশ শিক্ষা জারি করেছেন মুখ্য সচিব। পূর্বমন্ত্রী অগ্নিবিন্দ্রা পাল বলেছেন পাহাড়ি এলাকায় অবৈধ নির্মাণ বা বেআইনি বহুতল তৈরি হয়ে থাকলে তা চিহ্নিত করে নোটিশ দেওয়া হবে। তারপরেও নিয়ম না মানা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এই ধরনের নির্মাণ ভেঙে ফেলা হবে বলেও তিনি স্পষ্ট জানান। দার্জিলিং ও মিরিক সফরে পূর্বমন্ত্রী আজ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। দার্জিলিং পাহাড়ে পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও আশ্বাস নেন তিনি। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, 2/24 পরগনার কয়েকটি অঞ্চলে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় বলা হচ্ছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দুই একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, 7-11 সেন্টিমিটার। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার দু একটি জায়গায় ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের জানানো হচ্ছে ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে, কখনো বেড়ে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার কারণে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার সমুদ্র উপকূলে আগামী 12 ঘন্টা সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। আগামী 12 ঘন্টা পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধির সতর্কবার্তায় জানানো হয়েছে আজ রাত 11:30 পর্যন্ত 16-19 সেকেন্ড স্থায়িত্বের 1-1.1 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ থাকতে পারে। ফলে স্রোত বৃদ্ধির সম্ভাবনা থাকায় নৌ চলাচল এবং অন্যান্য ক্রিয়াকলাপের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর।

0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ঘরোয়া পদ্ধতিতে ফল ও সবজি সংরক্ষণ বিষয়ে। আর এ বিষয়ে বলার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন ফল ও সবজি সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষক অলোক কুণ্ডু। অলোকবাবু নমস্কার।
2: নমস্কার নমস্কার।
1: যে কথাটা বলছিলাম যে আজকে আমাদের আলোচনার বিষয় ঘরোয়া পদ্ধতিতে ফল ও সবজি সংরক্ষণ, তো প্রথমেই আপনার কাছে জানতে চাইব ঘরোয়া পদ্ধতি বলতে আমরা ঠিক কি বুঝব?
2: আমরা ঘরোয়া পদ্ধতিতে বলতে ঘরে বা ঘরের মধ্যে যে সংরক্ষণ করব, আমাদের অনেক ফল বা সবজি সবসময় অনেক সময় নষ্ট হয়ে যায়, সেই সংরক্ষণ মানেটা হচ্ছে অনেক দিন জিনিসটাকে ভালো রাখা, এটাকেই সংরক্ষণ বলা হয়।
1: মানে নষ্ট হতে না দেওয়া,
2: নষ্ট হতে না দেওয়া এবং দীর্ঘদিন সেটা আমাদের খাদ্যের গুণাগুণ বজায় রেখে সঠিক থাকবে, এটাই সংরক্ষণ।
1: তাহলে এই যে ঘরোয়া পদ্ধতিতে আমরা সংরক্ষণ করার কথা ভাবছি, তো এইখানে তো আমাদের যে গ্রাম বাংলায় আমরা দেখি যে অনেক সময় আমাদের সবজি হোক ফল হোক উদ্বৃত্ত হয়ে যায় এবং সেটা বাজারজাত হলো না পুরোটা, তখন বাকিটা নষ্ট হয়ে যায়, তো সেটাকে আমরা যাতে ঘরে সংরক্ষণ করে রাখতে পারি তার জন্য তো নানা ধরনের সংরক্ষণের উপায় থাকতে পারে, তো সেগুলো ঠিক কী রকম?
2: আমাদের যেসব ফল বা সবজি নষ্ট হয়ে যায় তার অনেকগুলো পদ্ধতি আছে। যেমন কোনো একটা জিনিসকে আমরা নুন দিয়ে সংরক্ষণ করতে পারি, হলুদ দিয়ে সংরক্ষণ করতে পারি, চিনি দিয়ে সংরক্ষণ করতে পারি, তার অনেক প্রসেস আছে। আমি এগুলো কী কী উপকরণগুলো বলছি, তারপরে সর্ষের তেল আছে, ভিনিগার আছে, এইগুলো আমাদের ঘরে যেসব জিনিসগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেই সব জিনিস দিয়েই আমরা কিন্তু সংরক্ষণ করব। বা আমরা অন্য কোনো বাইরে কোনো কেমিক্যাল অ্যাড না করেই বাড়িতে অবস্থায় ঘরের মধ্যে থেকেই বাড়িতে যেই সব জিনিস আছে সেইগুলো দিয়েই আমরা সংরক্ষণ করতে পারবো।
1: তো এই যে আমরা যে বাড়ি ঘরের যে ব্যবহার্য যে জিনিসপত্রের কথা আপনি মশলাপাতি থেকে শুরু করে তেল নুন হ্যাঁ এই যে চিনি বললেন, তো এই সব জিনিস দিয়ে ফল সংরক্ষণ বা সবজি সংরক্ষণ যদি করি তাহলে সেটা কতদিন পর্যন্ত এটা স্থায়িত্ব বা ভালো থাকবে?
2: এটা আমি আপনাকে বলছি, এক একটা প্রোডাক্ট এক এক রকম। আমি কিছু কিছু প্রোডাক্ট বলছি যেগুলো সাধারণত আমাদের ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করা হয়। যেমন ধরুন বাঁধাকপি, বাঁধাকপি আমরা সংরক্ষণ বাড়িতে অনেকে করি কিন্তু আধুনিক পদ্ধতিটা আমরা জানি না। যেমন আমরা বাঁধাকপি কেটে একটুখানি নুন দিয়ে রোদে শুকালাম, মানে এটা ডিহাইড্রেশন প্রসেস। এই যে ডিহাইড্রেশন প্রসেস তো কিন্তু আধুনিক পদ্ধতিতে যদি একটু করা যায়, আমরা বাঁধাকপিটাকে একটু ব্লাঞ্চিং বা ভাপানো গরম জল করলাম, 95 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রা হলো, সেই সময় 10 সেকেন্ড থেকে 1 মিনিটের পর্যন্ত ওইটাকে যদি ডুবিয়ে রেখে
1: বাঁধাকপিটাকে
2: হ্যাঁ বাঁধাকপি মানে ব্লাঞ্চিং মানে হচ্ছে জলে গরম জলে ভিজানো,
1: আচ্ছা
2: সেটা 10 সেকেন্ড থেকে এক একটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করবে। হ্যাঁ, কোনোটা আদায় একরকম, বাঁধাকপিতে একরকম, গাজরে একরকম, এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করবে। হ্যাঁ, এই গরম জলে এটাকে আমরা ব্লাঞ্চিং বলি অথবা এটাকে বাংলায় বলে ভাপানো। এই ভাপানোটাকে যদি চুবিয়ে তারপর যদি রোদে শুকাই তাহলে কিন্তু জিনিসটা একদম ফ্রেশ থাকবে। এই যে ব্লাঞ্চিংয়ের উপকারিতাটা কি অনেকে জানে না, সেটা হচ্ছে এমনি কেটে ওটা শুকায় ওটা কালো হয়ে যায়। আমাদের বাঁধাকপির মধ্যে যে এনজাইম থাকে ক্ষতিকারক এনজাইম, সেই এনজাইমগুলো গরম জলে ওটা নষ্ট হয়ে যায়।
1: আচ্ছা,
2: যে জীবাণু থাকে সেই জীবাণুগুলো নষ্ট হয়ে যায় বলে আমরা যদি রোদে শুকাই তাহলে একদম ফ্রেশ থাকবে এবং এটা আমি সারা বছর ব্যবহার করতে পারবো। শুকানোর পর আমি একটা কন্টেনার প্লাস্টিক কন্টেনারের মধ্যে রেখে দিলাম, যখন তরকারি বর্ষাকালে সবজির অভাব হবে এইটাকে একটু গরম জলে ভিজিয়ে ওটাকে আবার আগের মতন রূপ হয়ে যাবে, ফ্রেশ মতন হয়ে যাবে। তারপর ওইটাকে যে প্রসেসে আমরা বাঁধাকপি রান্না করি সেই রান্নাটা আমি করতে
1: পারি। এইভাবে কি সমস্ত বাঁধাকপির কথা আপনি যেমন বললেন, এইভাবে কি সমস্ত ধরনের সবজি সংরক্ষণ করা সম্ভব?
2: এবার কিন্তু যেটার প্রয়োজন বেশি, যেমন বাঁধাকপিটা খুব প্রয়োজন।
1: আচ্ছা,
2: হ্যাঁ, আদা, আদা আমরা খুব চাহিদা, আদা, শুকনো আদা যদি আমি বাড়িতে গুঁড়ো করে রাখি। আদা সব সময় দাম একরকম থাকে না, আমি যখন দামটা কম থাকবে আদার, তখন আদাটাকে এই যে বাঁধাকপির মতন যে প্রসেসটা বললাম, একটু ব্লাঞ্চিং করে তারপরে রোদে শুকাতে পারি, তাহলে কিন্তু আদা খুব চাহিদা। আমি আমি বলতে চাইছি যেসব জিনিসগুলো চাহিদা সেই সবগুলোর সংরক্ষণ করাটা খুবই জরুরি।
1: তাহলে বর্তমানে আমরা যদি ভাবি যে তাহলে সবজি সংরক্ষণের কথা, তাহলে যে কোনগুলো চাহিদা বেশি?
2: যেমন টমেটো, আদা, বাঁধাকপি, এইগুলোর চাহিদা সবচেয়ে বেশি। পেঁয়াজ, পেঁয়াজের দাম অনেক সময় বেড়ে যায়,
1: বেড়ে যায়।
2: পেঁয়াজ, রসুন,

0: কিন্তু আলু আলুও করা যাবে, আলুটাকে পাউডার ফর্মে করা যাবে। এই যে এই প্রসেসটা বললাম, এই প্রসেসটাকে বলছে জল নিষ্কাশন পদ্ধতি বাংলায় বললে, এটাকে ডিহাইড্রেশন প্রসেস। মানে কোনো খাবারে যদি জল থাকে তাহলে নষ্ট হয়ে যায়, এই জলটাকে আমি যদি অপারেশন করতে পারি, অপসারণ, আমি
1: জলটা বের করে দেওয়া,
0: জলটা বের করে দেওয়া। যেমন অনেক সময় শুটকি মাছ পাওয়া যায়, সে ওটা তো মাছের মধ্যে জল থাকে না, সেই রকম ফল সবজির ক্ষেত্রেও যদি জলটাকে আমি বার করে নিতে পারি, এবং জল করার প্রসেস মানে এমনি কেটে আর শুকালাম, তাহলে কিন্তু হবে না।
1: আচ্ছা,
0: তাহলে ওটা কালো হয়ে যাবে, এনজাইম থাকার জন্য একটা ভোটকা খারাপ গন্ধ হবে, ব্যাড স্মেল হবে, ওটা কিন্তু আর খাওয়া যাবে না।
1: তাহলে আপনি ঠিক কীভাবে এটাকে শুকাতে বলছেন?
0: এইটা হচ্ছে, আগেই বলেছি নুন একটা সংরক্ষণের কাজ করে, হলুদ একটা সংরক্ষণের কাজ করে, ওটা হচ্ছে কিন্তু প্রথম শ্রেণীর সংরক্ষক। এবার এই যে প্রসেসটা বললাম, যে কোনো কিছু শুকনো করা যাবে
1: না, আমরা যদি একটা একটা করে ধরি, ধরুন আপনি বাঁধাকপির কথা বললেন, এবার টমেটো আমাদের একটা বড় সমস্যা তৈরি করে, কারণ টমেটো অনেক সময় উদ্বৃত্ত হয়ে যায় এবং পচে নষ্ট হয়, বাজার থেকে সেইভাবে দাম পাওয়া যায় না বলে চাষিরা সেইভাবে টমেটোর দাম পান না এবং এগুলো নষ্ট হয়ে যায়। তো সেইটাকে আমরা কি করে সংরক্ষণ, ঘরে সংরক্ষণ করে রাখতে পারি?
0: টমেটো ক্ষেত্রে আমি বলছি দু রকম পদ্ধতি বলছি। টমেটো সস মার্কেটে মাল্টিনেশনাল কোম্পানিগুলো যে দামে বিক্রি করে, কিন্তু আমাদের ঘরোয়া পদ্ধতিতে যদি টমেটোটাকে আমি সংরক্ষণ করতে পারি, সে সংরক্ষণের প্রসেসটা আমি দু রকমের মধ্যে একরকম বলছি। একরকম হচ্ছে টমেটোটাকে, ফ্রেশ টমেটোটাকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে সামান্য জল দিয়ে বয়েল করব।
1: আচ্ছা,
0: বয়েল করলাম, ওই সেদ্ধ করার পর ওটা চা ছাঁকনি যেমন আছে, বড় ছাঁকনিতে আমি ছেঁকে তার রসটা বার করব। ওটা হচ্ছে টমেটোর রস, ওই রসটা ছাঁকার পর যে বিচি টিচি ওগুলো থাকবে ওগুলো আমি ফেলে দেব। ফেলে দেওয়ার পর এই টমেটো, এটাকে টমেটোর রস হচ্ছে, এই রসটাকে তে আমি চিনি দেব, লবণ দেব, একটু কাশ্মীরি লঙ্কা দেব, একটু রং রঙের জন্য ভিনিগার দিলাম,
1: বেশ,
0: একটু আদা পেঁয়াজ রসুন, টমেটোর সাথে আদা পেঁয়াজ রসুন দিলে খুব টেস্ট ভালো হয়, সেইটা আমি দিয়ে মালটাকে তৈরি করলাম। এই যে এই দিনটা এক বছর ভালো থাকবে,
1: এক বছর পর্যন্ত রাখা যাবে,
0: এক বছর পর্যন্ত, তবে এক বছর মালটা ভালো থাকবে এটা একটা সিস্টেম আছে। আমি একটা বোতলে রাখলাম, বোতলে রাখার পর ওটাকে আমি আর্ধেক খেলাম, দু মাসে আর্ধেক খেলাম, আর ওই যে আর্ধেক খেয়ে যে শিশিটার যে ফাঁক থাকলো ওতে কিন্তু বাতাস ঢুকে গেল। আমি যদি ব্যবহার করতে থাকি একটা বোতল, ওটাকে যদি আমি দেড় থেকে দু মাসের মধ্যে ব্যবহার করে নিই তাহলে
1: ঠিক আছে।
0: আবার যদি আমি পুরো বোতল ভর্তি আছে,
1: সিল করে যদি রেখে দেওয়া
0: যায়, সিল করে রেখে দিই, আমি তো নমাস পর শুরু করলাম বা আট মাস পর শুরু করলাম, তখন আবার দু মাসের মধ্যে শেষ করে দেবে। মানে এই বোঝানোর জন্য আমি বললাম যে ওটা একবার ব্যবহার করলে সঙ্গে সঙ্গে দু মাসের ৪৫ দিনের মধ্যে ব্যবহার করে নিতে হবে, এবং আমাদের অনেক পয়সা দাম লাগে। এই চাষিরা বা যারা আর কি টমেটো ফেলে দেয়, এই টমেটোটা এইভাবে সংরক্ষণ করতে পারে। আর একটা কি, টমেটো একটা পাউডার করা যায়,
1: এটা হ্যাঁ, সেটা কিরকম সেটা তো শুনিনি, একটু যদি বলেন।
0: এবার আমি আমি বললাম টমেটোটাকে দুটো প্রসেস, একটা প্রসেস আমি বললাম ফিনিশ প্রোডাক্ট, টমেটো সস বানালাম, আর একটা হচ্ছে টমেটো পাউডার খুব ডিম্যান্ড। এবার পাউডারটা কি করে করা হবে, টমেটোটাকে রসটা একটু বার করে নিতে হবে। আমি ওটা হচ্ছে বাঁধাকপির মতন শুকনো করবো, শুকনো করে পাউডার করব, ওটাকে টমেটো পাউডার বলছে। এবার টমেটোটাকে একটু শক্ত পুষ্ট টমেটো নিতে হবে, একদম গলা টমেটো তো ইয়ে করতে অসুবিধা হবে। এবার এই টমেটোটাকে নিয়ে আমি আগে যেটা টমেটো সসে বলেছিলাম যে পুরো বয়েল সেরকম না, একটু ব্লাঞ্চিং, ব্লাঞ্চিং মানে ১০ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে গরম জলে ভাপিয়ে নেওয়া,
1: বেশ।
0: এর উপকার হচ্ছে এর মধ্যে যে ক্ষতিকর এনজাইম থাকে, এর মধ্যে যে জীবাণু থাকে, এর মধ্যে যে মানে কালারটা ভালো থাকে, এই কারণে এটাকে ব্লাঞ্চিং করে নিয়ে এবার আমি পাতলা পাতলা করে কেটে সানড্রাই করব,
1: বেশ।
0: এমনিও সানড্রাই ছাড়াও মেশিনারি আছে, আমি ঘরোয়া পদ্ধতি বলে মেশিনারিতে যাচ্ছি না,
1: ঠিক,
0: রোদে শুকিয়ে নিয়ে এটাকে একদম যেমন চিপসের মতন পাতলা হয়ে যায় সেরকম টমেটোটা।
1: না, টমেটোটা যখন আমি রোদে শুকালাম, শুকাতে দিলাম, তখন টমেটোটা কিরকম ভাবে মানে শুকালে এটা কিরকম হবে?
0: আলু চিপস যখন পাতলা পাতলা শুকনো,

0: আলুটাকে পাতলা কেটে যেমন একেবারে ইয়ে হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, ঠিক সেই রকম ভেঙে ভেঙে যাবে এরকম।
1: আচ্ছা,
0: এত মানে রোদে তিন দিন লাগবে, মানে একদিনে শুকাবে না, কিন্তু একদিনে শুকালাম, কিছুটা জল নিয়ে একটু নরম মানে অল্প অল্প ময়েশ্চার থাকবে, এটা মোটামুটি আড়াই থেকে তিন দিনের মধ্যে একদম শুকিয়ে যাবে, একদম মচমচে হয়ে যাবে। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে ইয়ে করলে পাউডার হয়ে যাবে আর কি।
1: তো এ তো গেল মানে সবজি সংরক্ষণের কথা। ঠিক তেমনিভাবে আপনি যখন বাঁধাকপি বলেছেন, ফুলকপিও আমরা সংরক্ষণ করতে পারি কি?
0: ফুলকপিও এবার কি, ফুলকপিটা আমরা আচার ফর্মে আমরা নিয়ে গেলে ভালো হয়, যেমন তেলের আচার হয়, এই ডিহাইড্রেশনগুলো যেগুলো দরকার, যেগুলো প্রচলন, যেগুলো লোকে ব্যবহার করে আসছে, সেই সবগুলো যেমন বাঁধাকপি, টমেটো, তারপরে আদা, পেঁয়াজ, রসুন, এই এগুলোর কি ব্যানিজ নিজে করতে বলে ব্যানিজ মানে ব্যবসা ভিত্তিক দাম পাবে আর কি।
1: পেঁয়াজটাকে কি করে সংরক্ষণ করব, সেটা তো একটা বড় প্রশ্ন।
0: হ্যাঁ, পেঁয়াজটাই সংরক্ষণ আমি বলছি একই রকম বাঁধাকপির মতন,
1: মানে ওই ডিহাইড্রেশনের ব্যাপারটাই আপনি বলছেন।
0: একই রকম, মানে যে কোনো জিনিস জলটাকে বার করে শুকিয়ে নেওয়া, এটাকেই ডিহাইড্রেশন বলছি।
1: তার কি কি উপায়ে সংরক্ষণ করা যায়, মানে একটা তো জল অপসারণ, সেটা জল বার করে নেওয়ার কথা বলছেন, এছাড়া অন্য কি কোনো উপায় রয়েছে?
0: আরেকটা পদ্ধতি হচ্ছে তেল মশলা দিয়ে আচার ফর্মে সংরক্ষণ করা।
1: আচ্ছা,
0: ধরুন আমের আচার, লেবুর আচার, লঙ্কার আচার, হ্যাঁ, একটা এটা একটা মানে ফিনিশ প্রোডাক্ট। আর একটা নুন জলের মধ্যে সংরক্ষণ করা, শুধু নুন আর হলুদ দিয়ে, ধরুন আমের টুকরো, যে আমি যেটা বললাম যে ডিহাইড্রেশন, আদা, আমসি, আম ওই কাঁচা আম অনেকে রোদে শুকিয়ে রাখে, ওটাও কিন্তু ওই ডিহাইড্রেশন প্রসেস। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি, আমি তেল মশলা দিয়ে একটা ফিনিশ প্রোডাক্ট করবো, সেটা হচ্ছে আর একটা পদ্ধতি। এবার আমি বলছি, এবার যে ডিহাইড্রেশন প্রসেস গেল, ধরুন যে কোনো জিনিস আমি সংরক্ষণ করে রাখবো, সেই সংরক্ষণটা কিন্তু নুন আর জল দিয়ে,
1: মানে সেখানে নুন আর জল লাগবে,
0: হলুদ আর
1: একটা হলুদ,
0: হ্যাঁ, নুন জল হলুদ, এইটা দিয়ে আমি টুকরো টুকরো করে আমি রেখে দেবো।
1: আচ্ছা,
0: ধরুন গাজর রাখতে পারি, আদা রাখতে পারি, আম রাখতে পারি, কড়াইশুঁটি রাখতে পারি, যে কোনো কিছু আমি কিন্তু ইনট্যাক্ট, ইনট্যাক্ট বলতে একই রকম আমার সংরক্ষণ থাকবে আর কি, একরকম একই রকম থেকে যাবে, কোনো অসুবিধা হবে না।
1: সেটা কতদিন পর্যন্ত থাকবে?
0: ওটা এক বছর ভালো থাকবে। এবার আমি পদ্ধতিটা বলছি কিরকম, সেটার আমি একটা নমুনা বলছি। ধরুন কাঁচা আম,
1: বেশ বলুন,
0: কাঁচা আমটাকে একটু কাটলাম,
1: কাঁচা আমটাকে কেটে নিই,
0: হ্যাঁ, মানে ভিতরে যে আটি থাকে সেটাকে সংরক্ষণ করা যাবে না, গোটা আমটাকে সংরক্ষণ করা যাবে না, গোটা গোটা আমটাকে সংরক্ষণ করা যাবে না, ওটাকে কি আমি যদি সংরক্ষণ করি তাহলে পিস পিস করব, ওই পিস পিসটাকে বলে টিটবিট। টিটবিট বাংলা কথা টুকরো টুকরো,
1: টুকরো টুকরো করে,
0: টুকরো টুকরো করে আম সংরক্ষণ করব। তা কি করে করব, আমটাকে ভালো করে আগে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আমি নুন জলের মধ্যে ফেলবো। আমি যদি কেটে এক জায়গায় রেখে দিই, তারপর যদি সংরক্ষণ করতে যাকি, তাহলে আমের টুকরোগুলো বাতাসের সঙ্গে বিক্রিয়া করে একটু কালচে হয়ে যাবে। দেখুন আলু যদি আপনি কেটে রাখেন না,
1: তাহলে একটু কালচে আকার ধারণ করে,
0: ওই জন্য যাতে কালচে আকার হলে আমাদের দেখতে খারাপ লাগবে,
1: ঠিক
0: সেই কারণে আমি আম কাটবো আর নুন জলের মধ্যে রেখবো।
1: শুধু নুন জল?
0: শুধু নুন, অল্প একটু নুন জল। কারণ কি, নুন জলের মধ্যে রাখলে বাতাস ভেদ, ওই নুন জল ভেদ করে আমটাকে আঘাত করতে পারবে না, টাচ করতে পারবে না, এই টাচ করতে পারবে না বলি কিন্তু মালটা একদম ভালো ফ্রেশ থাকবে।
1: আচ্ছা,
0: এই জন্য আমি আপনাকে বললাম যে কেটে আমাকে নুন জলের মধ্যে রাখবো। নুন জলের মধ্যে এক 12 ঘন্টা যদি রেখে দিই না, ও আম থেকে একটা কস বেরোয়, আম আপনি কেটে রেখে দেবেন, এমনি কেটে রেখে দেবেন, দেখবেন মেঝে দিয়ে একটা কালো রসের মতন বেরিয়ে যাচ্ছে।
1: বুঝলাম,
0: ওটাকে আমের কস বলে। এই আমের কসটাকে কাটানোর জন্য আমরা নুন জল কিছুক্ষণ রেখে দেব। ওই নুন জলের মধ্যে কিন্তু
1: কিছুক্ষণ বলতে কি, 10-12 ঘন্টা?
0: হ্যাঁ,
1: আচ্ছা,
0: 12 ঘন্টা রাখলে, একদিন ধরুন আমি রাখলাম, 12-র জায়গায় 16-18 ঘন্টা রাখলেও কোনো
1: ক্ষতি নেই,
0: ক্ষতি নেই। এটা আমি কেন করছি, ওই আমের কসটাকে
1: যাতে বেরিয়ে যায়
0: যাতে দেখতে ভালো হয়। এবার আমের ওই জলটাকে ফেলে দিলাম, আমের কষ্টটা 12-18 ঘন্টা পর, এবার যে আমের টুকরোটা থাকলো, এই আমের টুকরোর মধ্যে আমি যদি নুন, হলুদ, হ্যাঁ, একটু ভিনিগার,

0: রাখিয়ে একটা বইয়ের মধ্যে রেখে রেখে দিই, তাহলে আমার এই মলটা এক বছর থাকবে। এটা কিন্তু
1: এয়ারটাইট করতে হবে বয়মটা,
0: যে কোনো জিনিসই এয়ারটাইট করতে হবে, কারণ বাতাস হচ্ছে নষ্ট হওয়ার কারণ।
1: মানে সেক্ষেত্রে ছত্রাক ধরে যেতে পারে,
0: ছত্রাক ফাঙ্গাস এই যে এগুলো এগুলো ধরবে না। এবার এই বলছি, এইটা কিন্তু ফিনিশ প্রোডাক্ট নয়, এই যে আমটা হলো এটাকে ম্যাঙ্গো টিটবিট প্রিজারভেশন,
1: আচ্ছা
0: কাঁচা আমের টুকরো সংরক্ষণ।
1: বেশ,
0: এই কাঁচা আমের এই পদ্ধতিতে, এই যে পদ্ধতিটা বললাম, এই পদ্ধতিতে আপনি গাজর রাখুন, এই পদ্ধতিতে আপনি তোমার রসুন রাখুন, এই পদ্ধতিতে আপনি আদা রাখুন, মানে আদাও তো আমাদের, এই পদ্ধতিতে আপনি লেবু রাখুন, সব সব সবজি ফলটার সিস্টেমটা আমি পরে বলছি। হ্যাঁ, এই যেগুলো আমরা আচার করব বা কাসুন্দি করব, আম আম কাসুন্দি করব, এই সব জিনিসগুলো আমার কিন্তু সংরক্ষণ করে যদি আমি রাখি, তাহলে কিন্তু ভবিষ্যতে এই জিনিস দিয়ে আমি বাণিজ্যিক ভিত্তিতে আমি বাড়িতে আচার বানাতে পারবো। কারণ আমি আম সারা বছর পাবো না, কেন সংরক্ষণটা কেন করব, সংরক্ষণটা কেন উদ্দেশ্য হচ্ছে যাতে
1: অসময়ে সেটা আমরা
0: আমরা আম সারা বছর পাওয়া যাবে না, দামও যদিও সারা বছর পাওয়া যায় ধরুন 60-80 টাকা 100 টাকা 120 টাকা কেজি, সেই সেটা দিয়ে তো আমার ব্যবসা হবে না। আমি তো ঘরোয়া পদ্ধতিতে আমি নিজে স্বাবলম্বী হয়ে নিজে নিজের পায়ে দাঁড়াবো, তা এই দাঁড়াতে গেলে আমাকে যে সময় ফল সবজি পাওয়া যায় সেই সময় তো সংরক্ষণ করতে হবে, তা নাহলে তো আমি ব্যবসায় লাভ করতে পারবো না। আমার টমেটো 80 টাকা কেজি, সেই সময় আমি সংরক্ষণ করবো না, সস বানাবো না। আমার যখন টমেটো প্রচুর পরিমাণে ফলন হয়েছে, দাম কম আছে, হ্যাঁ সেই সময় আমি ইয়ে করে অনেক বোতল টোতল করে ফিনিশ প্রোডাক্ট করে আমি সারা বছরের জন্য বিক্রি করার জন্য রেখে দেবো, নিজের খাওয়ার জন্য প্লাস ব্যবসাও করতে পারবো আমি।
1: ঠিক,
0: বুঝতে পেরেছেন তো?
1: এবারে যদি আমরা একটু ফলের কথায় আসি, আমাদের হাতে খুব বেশি সময় আর নেই, একটু যদি আপনি ফল সংরক্ষণের ব্যাপারে বলেন।
0: এবার আমি ফল ফল সংরক্ষণে মেন মেন যে জিনিসগুলো খুব চাহিদা, দেখুন আম আমাদের একটা খুব ভালো চাহিদা, আমটাকে আমি
1: আমের আচার
0: আমের আচার না পাকা আমের, আমি এই যে আম এতক্ষণ যেটা বললাম কাঁচা আমের সব সংরক্ষণ বলে দিলাম, এবার সব কিছু পাকা।
1: বেশ,
0: আম আমটাকে দুরকম আম হয়, একটা কাঁচা আম হয় একটা পাকা আম হয়। এই কাঁচা আমটাকে মার্কেটে এখন খুব চাহিদা, গরমকালে বিশেষ করে আমরা বলি ম্যাঙ্গো পানা, আমপোড়া শরবত। এই আমপোড়া শরবতটা কিন্তু অনেক বছর আগে আমার ঠাকুমা দিদিমারা আমপোড়া শরবত আমরা নিজেরা হ্যাঁ করতে পারি কাঁচা আম থেকে, তাহলে কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা ভালো মতন। এবার আমি একটু প্রসেস বলছি, আমপোড়া শরবতটা যেহেতু এর চাহিদা বেশি, এটাকে আমটাকে আমটাকে খসা ছাড়িয়ে আমরা যেমন আমপোড়া বলতে আম পুড়িয়ে করে সেটা নয়, আধুনিক পদ্ধতিতে আমটাকে আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করব, সেদ্ধ করে কোনো ভালো স্ট্রেনার দিয়ে ছাঁকনি দিয়ে তার আমের পাল বার করে নিলাম কাঁচা আমের।
1: আচ্ছা,
0: এবার এর মধ্যে চিনি দিলাম, আম আদা দিলাম, বিট লবণ, সন্দক লবণ, কর্কট লবণ, সাদা গোলমরিচ, তারপরে
1: এই উপকরণগুলো লাগবে,
0: এই উপকরণ দিয়ে মালটা বানালাম এবং এতে আমার অনেক দিন মাল ভালো থাকবে। এটা হচ্ছে গেল তোমার কাঁচা আমের দিক দিয়ে। পাকা আম, পাকা আমের সংরক্ষণ যদি আমি করতে চাই, হ্যাঁ পাকা আমের সংরক্ষণ কিন্তু পদ্ধতিটা আমার আলাদা।
1: সেটা কীরকম?
0: পাকা আমের সংরক্ষণ যদি আমি মানে স্কোয়াশ করি শরবত, পাকা আমটাকে আমি উপরে খোসা ছাড়িয়ে চটকে নিয়ে একটু বয়েল করতে হবে।
1: আচ্ছা,
0: একটু বয়েল করতে হবে। বয়েল করার পরে
1: না, খোসা ছাড়িয়ে আপনি চটকে নিয়ে বলছেন, তারপরে কি বয়েল করা, মানে কোনটাকে, আটিটাকে?
0: ওটা ওই আটিটাকে না, আটিটাটি বাদ দিয়ে যে আমার যে পাকা আমের নির্যাসটা,
1: আমের নির্যাস, হ্যাঁ
0: হ্যাঁ ওটাকে পাল্প বলে, পাল্প।
1: হুম হুম,
0: ওই পাল্পটাকে একটু গরম করতে হবে।
1: আচ্ছা,
0: গরম করে তোমার চিনি, একটু লেবু লাগবে। আমের আম পাকাম তো মিষ্টি, একটু লেবু না হলে শরবতটা হবে না।
1: আচ্ছা,
0: স্কোয়াশ বলছি, স্কোয়াশ, সেই স্কোয়াশটা চিনি লেবু আর একটু বিট লবণ দিয়ে সংরক্ষণ করা যাবে আর কি। এবার এই পদ্ধতিতে আপনি আনারস থেকে শুরু করে সব রকম কিছু করতে পারবেন, যে কোনো ফল।
1: কী কী ধরনের ফল এইভাবে সংরক্ষণ করা যেতে পারে?
0: আপনি আপেল বলুন, হ্যাঁ তারপর বেদানা বলুন, যে কোনো ফল একই পদ্ধতি।
1: হুম হুম হুম,

0: মধু একটা সংরক্ষণের কাজ করে, ক্লাস ওয়ান মধু।
1: আচ্ছা,
0: আমরা প্রকৃতিতে যেমন নুন চিনি তেল টেল বললাম, সেই রকম মধু একটা সংরক্ষণের কাজ করে। মধুর মধ্যে যদি কেউ পাকাম, পুষ্ট পাকাম কেটে খোসা ছাড়িয়ে ডুবিয়ে রাখে, তারপর ছমাস পর যদি সেই আমের পিসটাকে তুলে নিয়ে ইয়ে করে, সেটা কিছুই হবে না। এটা হচ্ছে তোমার মধু যেহেতু প্রথম শ্রেণীর সংরক্ষক, নুন চিনি যেমন বললাম, সেই রকম মধুতেও মাল ভালো থাকবে আর কি। হ্যাঁ,
1: তাহলে একটা জিনিস আমরা বুঝতে পাচ্ছি যে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু খুব সহজেই অনায়াসে এই এই ফল এবং সবজি সংরক্ষণ করা সম্ভব। মানে সামান্য কিছু উপকরণ যেটা আমাদের বাড়ি ঘরে পাওয়াই যায়, রয়েছে, সেইগুলোকে যদি শুধুমাত্র একটু নিয়ম মাফিক, যেমন করে আপনি বললেন, সেভাবে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা অসময়েও আমরা মানে সারা বছর ধরে আমরা ফল সবজি খেতে পারি।
0: অবশ্যই।
1: তাহলে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন যে ঘরোয়া পদ্ধতিতে ফল ও সবজি কিভাবে সংরক্ষণ করা সম্ভব, এবং তার মধ্য দিয়ে যে কোনো রকম আমরা যে রাসায়নিক ব্যবহার না করে শুধুমাত্র আমাদের ঘরে যে সমস্ত উপকরণ রয়েছে সেগুলো দিয়েই কিন্তু আমরা ফল এবং সবজি সংরক্ষণ করতে পারি এবং সারা বছর ধরে খাওয়ার উপযুক্ত রাখতে পারি।
0: তো এতক্ষণ অপচয় থেকে
1: আমরা সেটা রোধ করতে পারি। তো এ বিষয়ে এতক্ষণ বললেন ফল ও সবজি সংরক্ষণের প্রশিক্ষক অলোক কুণ্ডু। অলোকবাবু, ওই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
0: নমস্কার।
1: নমস্কার।
2: উনো জমির দুনো ফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন নির্বাচিত নজরুল গীতি। প্রথম শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

অনুপ ঘোষালের এই গানের সঙ্গেই শেষ হলো আজকের নির্বাচিত নজরুল গীতির অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রদীপ মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার 12 বছর ধরে দেশের যুব, মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS-এর সূচনা করবেন। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হয়েছে। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালত H-1B ভিসা আবেদনের জন্য ধার্য 1 লক্ষ মার্কিন ডলারের অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। দেশের যুব, মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তার সরকার গত 12 বছর ধরে নিরলসভাবে কাজ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, 140 কোটি নাগরিকের আশীর্বাদ ও দেশ আগে এই মূল নীতিকে সামনে রেখে সরকার বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের জন্য কাজ করে চলেছে। এই প্রচেষ্টার ফলেই পরিকাঠামো ক্ষেত্রে থেকে ডিজিটাল বিপ্লব সব ক্ষেত্রেই ভারত সারা বিশ্বে এক অগ্রণী শক্তি হিসেবে উঠে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। উন্নত ভারতের পথে এগিয়ে যেতে তার সরকার সেবা, সুপ্রশাসন ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবে বলে শ্রী মোদী মত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছরে সবকা সাথ সবকা বিকাশের আদর্শে অনুপ্রাণিত হয়ে ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে দেশ একটি শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গঠনের পথে এগিয়ে চলেছে। একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনের কাজে সরকারের সবচেয়ে মূল্যবান সম্পদ হল নিষ্ঠা ও সেবার মনোভাব। তিনি আরও বলেন যে ব্যক্তি অন্যের কল্যাণে ঈর্ষান্বিত না হয়ে সৎ ও মহৎ কাজ সম্পাদন করেন, প্রকৃত অর্থে তাকেই জ্ঞানী বলা যায়। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাক টিকিট প্রকাশ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS-এর সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থা রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারে বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর সীমান্ত পরিচালন ব্যবস্থায় এটি এক যুগান্তকারী পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউকি এবং ত্রিপুরার সিমনপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। হ্যাম্পটন স্কাই রিয়েলিটি লিমিটেডের বিরুদ্ধে অর্থ দুর্চুপের একটি মামলায় তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ED পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং জাতীয় রাজধানী দিল্লির 6টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এর মধ্যে রয়েছে পাঞ্জাবের লুধিয়ানা ও জলন্ধর, উত্তরপ্রদেশের বারেলি এবং দিল্লি নয়ডার অঞ্চল। ED আধিকারিকরা জানিয়েছেন, হ্যাম্পটন স্কাই রিয়েলিটি লিমিটেডের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির বাসভবন এবং ব্যবসায়িক কার্যালয়কে এই অভিযানের আওতায় রাখা হয়েছে। আদিবাসী নেতা বিরসা মুন্ডার মৃত্যুবার্ষিকীতে আজ সারাদেশ তাকে যথাযথ মর্যাদায় স্মরণ করছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, ধরতি আবা বিরসা মুন্ডার জীবনযাত্রা সাহস, আত্মসম্মান ও ন্যায়ের প্রতি অবিচল অঙ্গীকারের প্রতীক। ঝাড়খণ্ডের রাজ্যপাল ও পরবর্তীকালে উপরাষ্ট্রপতি হিসেবে তার জন্মভূমি উলিহার হাটু পরিদর্শনের কথাও স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, জল জঙ্গল ও জমি রক্ষার লক্ষ্যে বিরসা মুন্ডার অদম্য সাহসিকতার সঙ্গে বিদেশি শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সমাজ মাধ্যমের এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উলগুনান আন্দোলনের মাধ্যমে বিরসা মুন্ডা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে বাংলায় জলজীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ আকাশবাণী সংবাদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হয়েছে, চলবে 13 জুন পর্যন্ত। সম্মেলনে 21টি দেশের কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, কৃষিক্ষেত্রে উদ্ভাবন, জলবায়ু বান্ধব কৃষি, কৃষি বাণিজ্য এবং ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়ন, পুষ্টিকর খাদ্য উৎপাদন ও কৃষকদের আয় বাড়ানোর মাধ্যমে জীবিকা নির্বাহ সহজ করে তুলতে দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এই সম্মেলনের মূল লক্ষ্য বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান উল্লেখ করেন।
0: खाद्य सुरक्षा पोषण और आजीविका, खाद्य सुरक्षा सुनिश्चित करनी है, भरपूर खाद्यान्न मिले, सुरक्षित और पौष्टिक भोजन, और किसान की आय भी बढ़े और जीवन स्तर में भी सुधार हो। कृषि व्यापार और सहयोग, ये प्राथमिकता एक दूसरे देश में व्यापार की संभावनाएं भी बढ़े और सहयोग भी बढ़े, आपस में निवेश भी आए, टेक्नोलॉजी का आदान प्रदान भी हो, बाजार तक पहुंच भी आसान बने एक दूसरे देश में, ताकि मिलकर एक साझा प्रगति को बढ़ावा दे सके।
1: 12 জুন অংশগ্রহণের দেশগুলির কৃষিমন্ত্রীদের মধ্যে একটি বিশেষ বৈঠক হওয়ার কথা। এতে ক্ষুদ্র কৃষক, নারী ও যুবকদের মাধ্যমে খাদ্য নিরাপত্তার উপর আলোকপাত করা হবে। ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আবারও পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের নাগরিকদের মধ্যে ধর্মের নামে ভারত বিদ্বেষী মনোভাব জিইয়ে রাখার জন্য ইসলামাবাদ সব রকম উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ইসলামাবাদ ভারত সম্পর্কে অসত্য ছড়ানোর উদ্দেশ্যে সেদেশের মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠীদের ফিতনা আল হিন্দুস্তান বলে সম্বোধন করছে। শ্রী হরিশ আরও বলেন, ইসলামাবাদ নতুন দিল্লিকে অহেতুক দোষারোপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি পাকিস্তানের রাজনৈতিক কাঠামো এবং প্রশাসনের ওপর সামরিক বাহিনীর কর্তৃত্বের বিষয়টি তুলে ধরে বলেন, সাম্প্রতিককালে যে সাংবিধানিক সংশোধন করা হয়েছে তার মুখ্য উদ্দেশ্য হল প্রশাসনের ওপর সামরিক বাহিনীর আধিপত্য বজায় রাখা। পাকিস্তান যেভাবে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে আফগানিস্তানে সামরিক অভিযান চালাচ্ছে,

0: তার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। একই সঙ্গে আকাশপথে বিমান হামলায় আফগান সাধারণ নাগরিকদের প্রাণহানিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। তিনি আরও বলেন, সামরিক অভিযানের নামে আফগান নাগরিকদের হত্যা নিন্দনীয়।
1: Pakistan's campaign of military airstrikes against Afghanistan is causing huge civilian casualties and sufferings to the Afghan people. We reiterate Secretary General's deep concern at civilian casualties caused by airstrikes, cross-border firing and targeted killings. We support the Secretary General's call urging compliance with obligations under international law, including international humanitarian law, and ensuring protection of civilians. Such unconscionable acts of violence are a blatant assault on Afghanistan's sovereignty and a threat to the region's peace and stability. India strongly condemns the airstrikes on Afghan territory, which are flagrant violations of international law and the UN Charter and the principle of state sovereignty.
0: মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনের জন্য ধার্য $100,000 অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছে সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে অবস্থিত মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সেরোকিন এক রায়ে বলেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অধিকার নিয়ে কাজ করার সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ইরান ও ইসরায়েলের একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমে এই ঘোষণা করেন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, উভয় পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি চাইছে এবং শান্তির জন্য চূড়ান্ত আলোচনা চলছে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর জানিয়েছে, চুক্তি লঙ্ঘন করলে তারা ইসরায়েলকে সমুচিত জবাব দেবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার 12 বছর ধরে দেশের যুব, মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে স্থলবন্দর পরিচালন ব্যবস্থায় LMPS এর সূচনা করবেন। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই তিন জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে যোগ দিতে কোলাঘাটে পৌঁছলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। তিন জেলার প্রশাসনিক আধিকারিক, সাংসদ ও বিধায়কদের নিয়ে আয়োজিত এই বৈঠকে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ উপস্থিত রয়েছেন। এছাড়াও বৈঠকে মেদিনীপুর লোকসভার তৃণমূল সাংসদ জুন মালিয়া, কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব যোগ দিয়েছেন। নতুন গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প শুরু হওয়ার আগেই আজ থেকে রাজ্যে চালু হয়ে গেল 100 দিনের কাজ। হাওড়ার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের জোয়ারগুড়ি এলাকায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র চলতি জুন মাসের জন্যই পশ্চিমবঙ্গের 1,53,00,000 শ্রম দিবস মঞ্জুর করা হয়েছে। আজ থেকে রাজ্য জুড়ে এই প্রকল্পের কাজ পুনরায় চালু করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, গ্রামীণ স্তরে কাজের গতি বাড়াতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অন্তত 2 থেকে 3টি নতুন প্রকল্প বা স্কিম অবিলম্বে শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর ফলে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের খরা যেমন কাটবে, তেমনই বহু শ্রমজীবী পরিবার সরাসরি উপকৃত হবেন। দুর্গাপুজোর নামে বেআইনি বাণিজ্য এবং ইউনেস্কোর নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী মধুচন্দা সেন সহ 5 জনের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। মেঘদূত ফাউন্ডেশনের পক্ষে জয়দীপ মুখার্জি ও সগুনা মুখার্জি, কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের DG এবং বউবাজার থানায় এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানানো হয়েছে, দুর্গাপুজোয় প্রিভিউ শো এবং প্রিভিলেজ পুজো এন্ট্রির টিকিট বিক্রির উদ্দেশ্যে এমনভাবে প্রচার চালানো হয়েছিল যাতে সাধারণ মানুষের মনে হয় এতে সরাসরি ইউনেস্কোর অনুমোদন বা অংশীদারি রয়েছে, অথচ ইউনেস্কো কোনোদিনই এ ধরনের চুক্তিতে সম্মতি দেয়নি। অভিযোগের সপক্ষে ইউনেস্কোর ইমেল ও আইনি নথিপত্র পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। তোলাবাজি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা তথা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। গতরাতে নিউটাউনের এক অভিজাত আবাসন

0: থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় এক ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর লিখিত অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগকারীর দাবি, 2018 সালের ফেব্রুয়ারি মাসে শুভশ্রী দত্ত তাঁর কাছ থেকে নগদ 1,05,00,000 টাকা তোলা হিসেবে নেন এবং পরবর্তীতে তা ফেরত না দিলে মুখ খুললে প্রাণনাশের হুমকি দেন। আজ তাকে বিধাননগর আদালতে তোলার সময় আদালত চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। উল্লেখ্য, 2026 সালের বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন এই হেভিওয়েট নেতা। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হচ্ছে। জনরোষ এড়াতে ভোরবেলায় তাকে ফলতা থানা থেকে ডায়মন্ড হারবার কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, গতরাতে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। সেখান থেকে বিধাননগর এসটিএফ এর সদর দপ্তর হয়ে গভীর রাতে কঠোর নিরাপত্তায় তাকে নিয়ে যাওয়া হয় ফলতা থানায়। উল্লেখ্য, রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর ওরফে পুষ্পাকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই নাম হারিয়ে তিনি নেপালে গা ঢাকা দিয়েছিলেন। পরে এসটিএফ এর আধিকারিকরা সেখানেই অভিযান চালিয়ে তাকে ধরে ফেলে। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, বিএলএর ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পূর্বমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, পাহাড়ি এলাকায় অবৈধ নির্মাণ বা বেআইনি বহুতল তৈরি হয়ে থাকলে তা চিহ্নিত করে নোটিশ দেওয়া হবে, তারপরেও নিয়ম না মানা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এই ধরনের নির্মাণ ভেঙে ফেলা হবে বলেও তিনি স্পষ্ট জানান। দার্জিলিং ও মিরিক সফরে পূর্বমন্ত্রী আজ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। দার্জিলিং পাহাড়ে পানীয় জলের সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি। আসন্ন বর্ষার মরশুমে জমা জল দ্রুত সরিয়ে ফেলার পাশাপাশি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর মতো ঘটনা এড়াতে সিএসসি, অগ্নি নির্বাপন দপ্তর, পুরসভার বিল্ডিং বিভাগ, আলো সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নিয়ে একটি পরিদর্শনকারী দল গঠন করা হয়েছে। কলকাতার পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে গতকাল কলকাতা পুরসভা ও বোরো কার্যালয়ের আধিকারিক, রাজ্য সরকারের সেচ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠকের পর একথা জানিয়েছেন। নারকেলডাঙ্গা থানার কসাইপাড়া কসাইবস্তির একাধিক বাড়ি মাজার ভাঙার নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন প্রায় 150 জন বাসিন্দা। চলতি সপ্তাহের 8 জুন এই জায়গায় ভাঙা হবে বলে নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। উল্লেখ্য, 2025 সালে প্রথমবার এই নোটিশ পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারীরা। কলকাতা হাইকোর্টে তার কোনো সুরাহা না হয় আবেদনকারীরা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান। যদিও সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় এই মামলার শুনানি হাইকোর্ট করবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বাংলায় জলজীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা, আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। উত্তরবঙ্গে দু একদিনের মধ্যে বর্ষা প্রবেশ করছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া বিজ্ঞানী অনস্যা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন, আগামীকাল থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, একটু পরেই মাননীয় ইস্যু।
2: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি, 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন মাননীয় ইস্যু, উপস্থাপনায় নীলিমা সাঁতরা।

আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতে সকলেই চেষ্টা করেন এবং এই ভালো থাকার জন্যই আমাদের যত প্রয়াস, কিন্তু সেই ভালো থাকাটা অনেক সময় হয়তো সম্ভব হয় না। হয় কি, অনেক সময় ভালো থাকাটা সম্ভব হয় না, আমরা চেষ্টা করেও অনেক সময় ভালো থাকতে পারি না, বা অনেক সময় আমরা পাশের মানুষটি কষ্ট পাচ্ছে, প্রবীণ মানুষটি কষ্ট পাচ্ছে দেখে চেষ্টা করি একটু সহায়তা করার, কিন্তু অনেক সময় সেই সহায়তাটা আমাদের সব সময় চেষ্টা করলেও করে উঠতে পারি না, আমাদের হাতে সব সময় কিছু থাকে না।

যে অনেক সময় ভালো থাকাটা সম্ভব হয় না, তেমনই একটি ঘটনার কথা বলি। কয়েক মাস আগে, তখন শীতকাল, বেশ জাঁকিয়ে শীত পড়েছে, ট্রেনে এক সহযাত্রী আর এক সহযাত্রীকে বলছেন তার পাশের বাড়ির এক প্রবীণ মানুষের কথা। প্রবীণ মানুষটির বয়স 75 ঊর্ধ্ব। তার স্ত্রী বিয়োগ হয়েছে, 4 মেয়ে, মেয়েদের বিয়ে হয়ে গেছে। তো প্রচণ্ড ঠান্ডার জন্য তিনি জল না খেয়ে শরীরের সমস্যা হয়েছে, তার সাথে মুখের ভিতরে হয়েছে ইনফেকশন, তাই তিনি কিছু খেতে পারছেন না। এইসব বিভিন্ন কারণে তিনি শয্যাশায়ী। তো ভদ্রমহিলা বলছেন পাশেই থাকেন, প্রতিবেশী হয়ে এভাবে ওনাকে দেখা সম্ভব হচ্ছে না, তাই একটু দেখাশোনা ওনাকে করছে। কিন্তু এভাবে কতদিনই বা আমরা সেবা করতে পারি, পাশের সহযাত্রী বন্ধুটিকে বলছেন। তাই আমার হাজব্যান্ড ওনার মেয়েদের ফোন করে। কিন্তু ভাবো একবার, দুজনেই পুরোপুরি অস্বীকার করে বাবার দায়িত্ব নিতে, বাকি দুজনও রাজি হচ্ছিল না তাদের দেখাশোনা করতে। তো এমন অবস্থায় ওই ভদ্রমহিলার হাজব্যান্ড ভীষণ একটা বিপত্তিতে পড়েন, যে 4 মেয়ে, 4 মেয়ের মধ্যে দুজন তো কোনো দায়িত্বই নিচ্ছে না, বাকি যে দুজন তারাও অস্বীকার করছে। তো এমন যদি অবস্থা হয়, আমরা চারপাশে, কিন্তু আমাদের চারপাশে দেখতে পাই এমন অসহায় প্রবীণ মানুষরা রয়েছেন, যে তাদের দেখাশোনা করার জন্য তাদের হয়তো বাড়িতে লোকজন রয়েছে, কিন্তু তাদের দায়িত্ব নিতে কেউ চাইছে না। তো এই যে প্রবীণ মানুষরা যদি অবহেলার শিকার হন, তারা কী করবেন, কোথায় যাবেন? অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না তাদের অধিকার সম্পর্কে। কোথায় গেলে প্রবীণ মানুষরা তাদের বেঁচে থাকার যে জরুরি পরিষেবা বা চাহিদাগুলি তারা ফিরে পেতে পারেন, তার জন্যই আগামী 15 জুন ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস, অর্থাৎ বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত হয়। আর তো এই কয়েকটা দিন পরেই, তো 15 জুন এই দিনটিতে প্রবীণদের উপর নির্যাতন অবহেলা রোধে জনসচেতনতা বাড়াতে এই দিবসটি পালিত হয়।

প্রবীণ মানুষরা অনেক ধরনেরই নির্যাতনের সম্মুখীন হন, কিন্তু কোন কোন নির্যাতন বা অবহেলা হলে তারা কোথায় যেতে পারেন বা কি করতে পারেন, এসব কিছুই জানব বিশিষ্ট আইনজীবী শম্ভুলাল ধর্মহাশয়ের থেকে। শুনব ওনার মূল্যবান কথা।

প্রবীণ নাগরিকদের ওয়েলফেয়ার এবং প্রোটেকশনের জন্য আমাদের বিভিন্ন আইন প্রণয়ন করা রয়েছে, যেমন সিআরপিসি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর কোড, ইন্ডিয়ান পেনাল কোড। সেখানে বিভিন্ন ধরনের যে প্রবীণ নাগরিকরা নির্যাতনের শিকার হতে পারেন তার চিলড্রেন বা রিলেটিভদের দ্বারা, সেগুলো বলা আছে। জেনারেলি আমরা যেটা দেখে আসি যে প্রবীণ নাগরিক তারা মূলত 60 ইয়ার্স ওল্ড এবং ইন্ডিয়ান সিটিজেন। তারা কী ধরনের শিকার হয়? জেনারেলি দেখা যায় যে ওল্ড এজে পারিবারিক হিংসার শিকার হতে পারে, ডোমেস্টিক ভায়োলেন্স। এটা কখনো ইকোনমিক অ্যাবিউজ ফর্মে হতে পারে, ইমোশনাল ভায়োলেন্স হতে পারে, সেক্সুয়াল অ্যাবিউজ হতে পারে, আরও অনেক ধরনের অ্যাবিউজ হতে পারে, ইনসাল্টিং এটসেট্রা এটসেট্রা এইগুলো হতে পারে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের প্রপার্টি রিলেটেড ইস্যুর জন্য ইন্টারেস্টেড পার্সনরা এদেরকে পেন দেন, সেগুলো এক ধরনের ইস্যুস। এখন আবার নতুন দেখা যাচ্ছে সাইবার ফ্রড, বিভিন্ন ধরনের সাইবার ইয়েতে তারা প্রতারিত হচ্ছেন। আমাদের প্রত্যেকটি মানুষের রাইট টু লাইফ উইথ হিউম্যান ডিগনিটি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, যেটা তারা পেতে হকদার। তাই জন্য যে আইনগুলো প্রণয়ন করা হয়েছিল 1973 সিআরপিসি বা আইপিসি, সেইগুলোতে তাদের রেমিডিয়াল বিভিন্ন রকম প্রসেস রয়েছে। যেমন ধরুন, কেউ যদি এই ধরনের কোনো শিকার হয়, যে ভায়োলেন্সগুলোর কথা বললাম, তাহলে তারা তাদের জুরিসডিকশনের যে কোর্ট পড়ছে বা থানা পড়ছে সেখানে তারা জানাতে পারে, এবং সেইগুলোর রেসপেক্টে তারা সেখান থেকে রেমিডি পেতে পারে। যদি মনে হয় তাদের কোনো অর্থনৈতিক সমস্যা হচ্ছে, তারা লয়ার প্রোভাইড করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে লিগাল সার্ভিস অথরিটিস অ্যাক্টের আন্ডারে প্রতিটি কোর্টে, সাব ডিভিশন কোর্ট হোক বা ডিস্ট্রিক্ট কোর্ট হোক, সেখানে লিগালের সার্ভিস প্রোভাইড করা হয় প্রবীণ নাগরিকদের জন্য। তারা যদি একটা দরখাস্ত করে, তাহলে সরকার তরফ থেকে ফ্রি লিগাল সার্ভিস দেওয়ার জন্য বলা হয়েছে। শুধু তাই নয়, এই প্রবীণ নাগরিকরা যাতে স্পিডি ডিসপোজাল পায় কোনো কেসে, সেটাও হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিভিন্ন কেস কানেকশানে আমাদের সিআরপিসিতে 309 যে প্রভিশন আছে, সেখানে তারা স্পিডি ডিসপোজালও পেতে পারেন। তাদের এগেনস্টে কোনো কেস হয়, সেগুলো স্পেশালি তারা যাতে রেমিডি পান বা প্রিভেন্টিভ অ্যাকশানস নিতে পারেন, সেগুলোও বলা আছে। এই জিনিসগুলো সাথে সাথে যেমন রয়েছে এই সব বিভিন্ন মেকানিজমস, তেমনি সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তারা যাতে আরও বেটারলি প্রোটেক্টেড হয়, সেই জন্য গভর্নমেন্ট কী করলো, গভর্নমেন্ট 2007 সালে একটা স্পেশাল অ্যাক্ট নিয়ে এলো, যেটা স্পেশাল অ্যাক্ট মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্ট অ্যান্ড সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্ট 2007। আগে যেটা ছিল, পেরেন্টরা মেনটেন্যান্স ক্লেম করতে পারতো তার চিলড্রেনদের কাছ থেকে, কিন্তু না, দেখা যাচ্ছে যে সিনিয়র সিটিজেন তাদের সম্পত্তি, অনেক ছেলেমেয়েরা হয়তো এখানে নেই বা ছেলেমেয়েরা নেই, তাহলে সেক্ষেত্রে তার সম্পত্তিগুলো কে পেতে পারে, তার রিলেটিভরা। তাহলে বলে দেওয়া হলো যে রিলেটিভ এবং চিলড্রেন যারা রয়েছে, যারা পরবর্তী ক্ষেত্রে তাদের সম্পত্তি ইত্যাদি ইত্যাদি ভোগ করতে সম্ভাবনা রয়েছে, তারা এদেরকে প্রোটেকশন দেবে, ওয়েলফেয়ার দেবে, মেনটেন্যান্স দেবে, সমস্ত কিছু এরা যেন প্রোভাইড করে, সেই জন্য এই আইনটাকে তৈরি করা হলো। এবং তুরন্ত অ্যাকশনের জন্য এখানে মোর এফেক্টিভ মেজার্স নিয়ে আসা হলো। বলো না, এগুলো আর যে কোর্ট প্রসেসে রয়েছে সেখানে আর এগুলোকে নিয়ে যাওয়ার দরকার নেই, এগুলো জাস্ট আপনার যে এসডিও সেখানে দরখাস্ত করুন, সেই দরখাস্তর রেসপেক্টে আমি যে ভায়োলেন্সের কথাগুলো বললাম সেইগুলো সমস্ত জিনিস তারা রেমিডিয়াল পাবে, এবং সেখানে এইসব সাক্ষী সাবত এত কিচ্ছু হবে না। আমরা দেখেছি লয়ারও অ্যাপয়েন্ট করতে হয় না, যে নির্দিষ্ট ফরম্যাট আছে সেই ফরম্যাটে আপনারা দরখাস্ত করবেন, এসডিওকে জমা দেবেন, এসডিও যারা এটা করছে তাদেরকে ডাকবে, ওখানকার পুলিশ রিপোর্ট কল ফর করবে, এবং সেই সব করে একটা শুনানি হবে। সেই শুনানির বেশি সিনিয়র সিটিজেনরা যাতে সুস্থ শান্তিতে

থাকতে পারে সেগুলো রিপোর্টে রিফ্লেক্ট থাকে, এবং সাথে সাথে কারা কারা কী কী অ্যামাউন্টের মেনটেন্যান্স দেবে সেগুলো, যদি তা না হয় সেই অর্ডারও আপিলেবেল, এবং সেখানেও কিন্তু লয়ার দরকার লাগে না, ডিএমকে ওই আপিলটা করলেই চটজলদি এই সিনিয়র সিটিজেন যে অ্যাক্টটা আছে সেখানে আপনারা রেমেডি পাবেন। এবার আমরা দেখছি যে এই অ্যাক্ট যে রয়েছে এটা তো আমাদের কোর্ট মেকানিজম, কিন্তু আমাদের

তারা একটা হেল্পলাইন চালু করলেন সিনিয়র সিটিজেনদের প্রোটেকশনের জন্য, যেটা হচ্ছে এল্ডার লাইন, যার নাম্বার হচ্ছে 14567। এটা হচ্ছে সেন্ট্রালাইজ প্রসেস। যদি কখনও মনে হয় আপনারা কোনো প্রবলেমের শিকার হচ্ছেন, আপনাদের যাওয়া তুরন্ত সম্ভব নয়, তখন আপনারা এল্ডার লাইন, যেটা আমি বললাম 14567, এইখানে আপনারা ফোন করুন এবং আপনারা আপনাদের রেমিডিগুলো চেয়ে নিন। সেখানে নিশ্চয়ই তারা হেল্প করবে। এটা একটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হেল্পলাইন। এই সিনিয়র সিটিজেন অ্যাক্টে আমরা যে কেস করতে গিয়ে অনেক কিছু দেখছি, যে ধরুন বৃদ্ধ বাবা মা, বৌমা হোক বা ছেলের কারোর প্ররোচনায় সম্পত্তি দিয়ে দিল, সিনিয়র সিটিজেন্সদের বেশি কিছু লাগে না, লাগে যেটা একটা শান্তিপূর্ণ সহাবস্থান আর দুবেলা দুটো একটু সাম্মানিকভাবে খাদ্য বস্ত্র বাসস্থানের সিকিউরিটি। সেইটাও যদি তারা না করতে পারে এবং যদি এই ধরনের কোনো অত্যাচার হয় গিফটিড হওয়ার পর, খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেকশন 23 SDOকে পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে সেই গিফটিডটা উনি ক্যান্সেল করে দেওয়ার ক্ষমতা রাখেন। আর এই SDO সাথে সাথে মেনটেন্স অর্ডার তো অবশ্যই উনি করতে পারবেন, আর ওয়েলবিংয়ের জন্য উনি সব ব্যবস্থা করতে পারবেন। আর যদি আপনার মনে হয় কোনোরকম কোনো প্রবলেম হচ্ছে, আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, প্রি লিটিগেশন মিডিয়েশন, এখানে কোর্টেও যাওয়ার দরকার নেই, SDO কাছে যাওয়ার দরকার নেই, আপনারা লিগালের দপ্তরের কাছে একটা ওখানে স্পেসিফাইড ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আপনার যে গ্রিভেন্সটা, যেটা আপনি প্রবলেম করছে, সেটা আপনি লিখুন, লিখে জানান, সেখানে লিগালের সার্ভিস থেকে মিডিয়েটার বাবু যারা থাকেন তারা প্রি লিটিগেশন মিডিয়েশনে ওদেরকে নোটিশ করে, আদার সাইডকে নোটিশ করে ডেকে সেটাকে শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যবস্থা করবে। আর ধরুন প্রথাগত যে প্রসেস রয়েছে সেগুলো রয়েছেই, কিন্তু সাথে সাথে আমাদের আইনের বিধানও রয়েছে, সিনিয়র সিটিজেনশিপরা যদি উচ্চ আদালতে তারা যায় রেমিডি তাড়াতাড়ি চায় কোর্টের কাছে, সেটা কিন্তু সবসময় প্রায়োরিটি পাবে, সব কোর্টেই প্রায়োরিটি পাবে। যত দিন যাচ্ছে তত সমাজের ভ্যালুস কমছে, এই মানুষগুলো খুব অবহেলিত উপেক্ষিত মনে হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা কখনো ভাববেন না আপনারা অসহায়, আপনাদের পাশে কেউ নেই। একটা জিনিস মনে রাখবেন যে নলেজ ইজ পাওয়ার, এই যে অ্যাওয়ারনেসের জন্য গভর্নমেন্ট থেকে যে এই ধরনের স্কিমগুলোকে চালাচ্ছে, এটাও সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্টে সেকশন 21 যে টাইম টু টাইম সিনিয়র সিটিজেনরা যাতে অ্যাওয়ারনেস পায় এবং তারা স্ট্রেন্থেন হয়, তারা কী কী রেমেডি পেতে পারে সেগুলোও ব্যবস্থা করতে হবে, এইটা একটা প্রচেষ্টা। তো আপনারা সবসময় নিজেকে এনরিচ করুন, আপনারা ভাববেন না যে আপনাদের পাশে কেউ নেই। আপনারা কোনো ডিড করে থাকলে সেটা অ্যাবসলিউট ডিড নয়, আর আপনাদের কাছে কোনো রকমভাবে যদি কোনো মান সম্মান হানিকর বা অন্য কোনো যেটা আপনাদের করছে মনে হচ্ছে এটা ইনজাস্টিস হচ্ছে, সেটা আপনারা প্রপার ফোরামে আসুন বা জানান, নিশ্চয়ই এগুলো রিলিফ পাবেন, কেয়ার পাবেন। কারণ কোর্টের কাছে যখন আমরা দেখি এই ধরনের মামলা আসে, তখন কোর্ট কিন্তু এটা ফেলে রাখে না। তবে হ্যাঁ, সব সময় ক্লিন হ্যান্ডে আসতে হবে, ক্লিন হ্যান্ডে এলে তার রেমেডি পাবে। আমি ওল্ড এজ মানে আমার অনেক কিছু কারোর উপর চাপিয়ে দিতে পারি না, সংসারের জন্য দুজনকেই বেরোতে হয়, হাজব্যান্ড ওয়াইফকে ব্যালেন্সটা বুঝতে হবে। দেখুন বর্তমানে একটা খুব সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি, আমাদের কাছে প্রায়ই কেস আসে যে সিনিয়র সিটিজেন রয়েছেন যারা বাড়িতেই তাদের দিন গুজরান, বাড়িতেই থাকেন, সেই মানুষগুলোর হয়তো এইসব অ্যান্ড্রয়েড ফোন, OTP, তারপরে ভার্চুয়াল মোডে কথাবার্তা, এইসব ওনারা বোঝেন না, বোঝাটাও আর মন চায় না। আর এইটাকেই সুযোগ নিয়ে একদল অসাধু মানুষ তারা এই অসহায় সহায় সম্বলহীন মানুষগুলোকে বিভিন্নভাবে এক্সপ্লয়েট করছে। আমার কাছে রিসেন্টলি একটা কেস এসেছে, তিনি প্রফেসর, তিনি 89 years old, তার ইনভেস্টমেন্ট হার্ড আর্ন মানি জমা রয়েছে ব্যাংকে, সেই টাকা তিনি 9-6 হচ্ছে এইসব বিভিন্ন ধরনের সংস্থা OTP চাইছে বিভিন্ন রকমভাবে ফোন করে, এবং তারা বুঝতে পারছে না, সেইভাবে সাইফুন অফ মানি হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোকে বন্ধ করতে গেলে কিন্তু আপনাদেরকে অ্যালার্ট হতে হবে, সেই অ্যালার্টনেসটার জন্য আপনাদেরকে জানাতে হবে, সাইবার ক্রাইম যে সেলগুলো থানাতে রয়েছে সেখানে জানাতে হবে, এবং ব্যাংকিং কর্তৃপক্ষেও জানাতে হবে। কোনো রকমভাবে আপনারা OTP শেয়ার করবেন না কারো কাছে, কোনো রকমভাবে আপনারা ডিজিটাল অ্যারেস্টের শিকার হবেন না, বিভিন্ন গ্রাউন্ড দিয়ে ব্ল্যাকমেলিং হচ্ছে, সেই ব্ল্যাকমেলের ভয় পাবেন না, যাচাই করবেন, একটু শক্ত থাকবেন। ইমিডিয়েট যেটা রিলিফ কর দরকার সেইটা হচ্ছে সাইবার সেলে জানান ইমিডিয়েটলি, আর এই ধরনের হ্যারাসমেন্টের যে ক্লজগুলো সেগুলোকে ব্লক করার চেষ্টা করুন, আর চেষ্টা করুন একটু যারা পরিবার রয়েছে তাদের সঙ্গে জিনিস

0: জিনিসগুলোকে ডে টু ডে শেয়ার করার।
1: শুনলেন 15ই জুন বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস সম্পর্কে। কোথায় যেতে পারেন এরকম সমস্যায়, কি করতে পারেন, সে বিষয়ে বললেন বিশিষ্ট আইনজীবী শম্ভুলাল ধর। বিশ্ব প্রবীণ সচেতনতা দিবস নিয়ে আপনার কিছু কথা থাকলে চলে আসুন 2213-1342 এই নাম্বারে। প্রবীণ প্রবীণারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত হোক আপনাদের দিন যাপন। এই বিশ্ব প্রকৃতিতে আমাদের সকল গুরুজনেরা তাদের অধিকার নিয়ে ভালোভাবে বাঁচুন, সুস্থ থাকুন।

0: বিশ্ব প্রবীণ সচেতনতা দিবস নিয়ে কথা বলতে দেখি কোন বন্ধু চলে এসেছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমি শিশ মোহাম্মদ বলছি। আমার বয়স 75 বছর 5 মাস।
0: বলুন, আপনাকে স্বাগত।
1: এই যে বলছেন প্রবীণ দিবস, প্রবীণ দেখে মানে আমি নিজেও বলছি একটু সাবধানে থাকা উচিত। এই যে আপনারা বলছেন ওটিপি, ওটিপি আমি কখনো কাউকে শেয়ার করি না।
0: হ্যাঁ, এটা তো আমাদের বর্তমানে খুবই সমস্যা।
1: কাউকে দিই না, কারো কাছে কোনো জিনিস লিখিয়ে নিই না রিগার্ডিং মাই পেনশন। নিজের টাড়াটা ব্যাঁকা যেমন লেখা হোক তাতে নিজে লিখি, আর ব্যাংকে গিয়ে উল্টো পাল্টা লোকের সাহায্যও নিতে চাই না। আমি সকলকেই বলছি যে সাবধানে থাকুন, নিজের জিনিস নিজের কাছে রাখুন, আর সব জিনিস সবাইকে দিয়ে দেবেন না বেঁচে থাকতে। যদি আপনার সম্পত্তি দিয়ে দেন আপনাকে কষ্ট করতে হবে। আপনি মরার পরে যার যা ভাগ হবে, যে যা পাবে পাগগা, কিন্তু এখন দেবেন না। এইটুকু আমি বললাম, সকলকে নমস্কার জানাই, ভালো থাকুন সবাই।
0: নমস্কার আপনাকেও, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার যে অনুভবের কথা, জীবনের কথা এবং আপনি শোনালেন, এবং সচেতন থাকা দরকার যে প্রত্যেকেই, প্রবীণরা বিশেষ করে অনেক সময়ই অনেক রকম অবহেলার যেমন সম্মুখীন হন, এই সমস্ত যে এখন দ্বিচারিতা হচ্ছে এগুলো কিন্তু প্রবীণ মানুষদেরকে একটা টার্গেট করা হয় যে তারা যেহেতু একা তারা অনেক সময় বলেন না। আর একটা কথা যেটা, যে কোনো সমস্যা হলে পরিবারের মানুষদের সঙ্গে সেটা ভাগ করে নিন, তাহলে কোথাও একটা সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসবার পথ পাওয়া যেতে পারে। দেখি পরে পরে কোন বন্ধু রয়েছেন, কথা বলবো। নমস্কার, হ্যালো, নমস্কার, কে রয়েছেন সাথে? না, সংযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে। আবারও কোনো বন্ধুর অপেক্ষায় আমরা

0: থাকবো। এসে গেছেন, হ্যালো, নমস্কার,
1: হ্যালো,
0: নমস্কার,
1: হ্যাঁ হ্যালো, হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আমি একটু জানতে চাইছি বয়স্কদের জন্য আলোচনাটা।
0: হ্যাঁ, একটু আগেই বললেন।
1: আমি আমি জানতে চাইছি, আমার তিন ছেলে কিন্তু আমাকে কেউ দেখছে না।
0: হ্যাঁ, এই যে সমস্যাটা, এটা অনেকেরই সঙ্গে ঘটছে, তার জন্যই একটু আগেই আমরা শোনালাম যে আপনারা কোথায় যেতে পারেন।
1: সেই বিষয়ে
0: আপনি,
1: হ্যাঁ সেই বিষয়ে,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই বিষয়ে আপনার কে কেউ সহযোগিতা করতে পারে এমন কোনো মানুষকে, বিশ্বাসযোগ্য মানুষকে, সেই মতো করি। এই যে আমাদের আইনজীবী বললেন,
1: তারা তিন বিঘে আছে কিন্তু আমাকে দেখভাল করছে না।
0: হ্যাঁ, সেই বিষয়ে তো, এরকম তো অনেক মানুষই, এরকম প্রবীণরা, আমাদের গুরুজনেরা অনেক রকম সমস্যায় পড়েন, তার জন্যই তো এই বিশিষ্ট আইনজীবী বললেন বিভিন্ন কথা যে কোথায় যেতে পারেন, আপনি শুনতে থাকুন। তো এইরকমই কিন্তু ঘটনা আমাদের চারপাশে ঘটে, সেই জন্যই কিন্তু এই 15ই জুন বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস সম্পর্কে এরকম ঘটনা আমরা মুহুর মুহুর দেখতে পাই, কিন্তু কোথায় গেলে কি করতে পারেন, কি সমস্যা, কি কোথায় যাবেন, তারই কিন্তু একটা দিক দেখিয়েছেন, বলেছে, বললেন একটু আগে বিশিষ্ট আইনজীবী। এরকম ক্ষেত্রে যারা কাছের মানুষ হতে পারেন বা যাদেরকে একটু বিশ্বাস করে বলা যায়, সেরকমই একটি মানুষের সহায়তা নিয়ে আপনারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ অবশ্যই করতে পারেন। এবং শুনলেন তো বিশিষ্ট আইনজীবীর কথা। আমরা চাইব আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়। জুন মাসের মাননীয় ইস্যুতে চিঠি লেখার বিষয় বলা হয়নি, কত কথা অব্যক্ত থেকে যায়, বলা হয় না, দ্বিধা, সংকোচ, ভয়, লজ্জা, কত কিছু ঘিরে ধরে আমাদের, সেই না বলা কথার উপর সময়ের পলি পড়তে থাকে। আমরা ভাবি তারা বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছে বোধহয়, কিন্তু হঠাৎ কখনো সব আবরণ সরিয়ে তা মনের ভেতরেই ঘাই মারে। কে কেউ দীর্ঘ সময় পরে জড়তা কাটিয়ে বলে ফেলতে পারেন, কিন্তু অনেকের কখনোই বলা হয়ে ওঠে না সেই কথাগুলো। লিখুন মাননীয় সুতে, আমাদের ইমেল আইডি mananiyoshu@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয় সু, প্রযত্নকেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসে মাননীয় সুতে চিঠি লেখার বিষয় বলা হয়নি। প্রথম চিঠি কৃষ্ণা কর্মকার খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, জীবনের শেষ বেলার সুহৃদ বন্ধু মাননীয় সু, যাপনের প্রতি পদে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের মনে কত কথারই না জন্ম হয়, কিন্তু সবসময় আমাদের সব কথা বলা হয়ে ওঠে না, মনের অন্দরে তারা থেকে যায় সুপ্ত। কলেজের পড়া শেষে গেলাম শ্বশুর বাড়িতে, কথা ছিল মাস্টার ডিগ্রি করার সুযোগ পাব, কিন্তু না, বাস্তবে তার হয়নি। শ্বশুরমশায় পড়াতে রাজি হলেও শাশুড়ি মা রাজি হলেন না। আজন্ম লালিত স্বপ্ন পূরণের পথে বাধা এলেও বলা হয়নি, মা আমায় না বলবেন না, আমার জীবনের স্বপ্ন পূরণ করতে দিন। আজ যখন জীবনে সুযোগ এসেছে তখন তার সদ্ব্যবহার করতে দিন, এটা আমার ও আমার বাবা মায়ের জীবনের বড় স্বপ্ন। কিন্তু না, বলা হয়নি, বলতে পারিনি, এক অজানা ভয় এসে আমার কণ্ঠ রোধ করে দেয়। আবার কিছুদিন পরে আমি যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম সেই স্কুল থেকে সেক্রেটারি ও সহকারী প্রধান শিক্ষক মহাশয় বাড়িতে শ্বশুরমশায়ের কাছে এসে আমাকে ওই স্কুলে শিক্ষকতা করতে যাওয়ার জন্য অনুরোধ জানালেন। শ্বশুরমশায় রাজি হলেও রাজি হলেন না সেই শাশুড়ি মা। তখনও আমি তার প্রতিবাদ করে বলতে পারলাম না, চাকরিটা আমি করব, স্বনির্ভর আমায় হতেই হবে। অশান্তির ভয় এসে কণ্ঠরোধ করে দেয়,

ইচ্ছেগুলো সব বলা অব্যক্ত হয়েই রইল। সকলকে একরা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করেছেন কৃষ্ণা কর্মকার খরার পশ্চিম মেদিনীপুর থেকে। পরের চিঠি সমীর কুমার হালদার গ্রাম আদুকপাড়া রায়দিঘি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন। মাননীয় সু, এই ৬৫ ঊর্ধ্ব বয়সে বলা হয়নি লিখতে গেলেই যে আমার না বলা বাণী বলা হয়ে যায় অক্ষরের লিপিকায়। জানি না কতটা আলোড়িত হবে জীবনের ঢেউ, তবুও বলা হয়নি কথাটার সিন্ধুকটা সামান্য খুলে দিলাম। নিঃসন্তান এক আত্মীয়া সন্তান দত্তক নেওয়ার বাসনায় আমার অনুসন্ধিৎসার উপর সুগভীর বিশ্বাসে কাটিয়ে দিলেন দেড় দশক। তার আশাভঙ্গের প্রবঞ্চনা এড়াতে আজও বলা হয়নি যে এই প্রবীণ বয়সে সন্তান দত্তক পাওয়া অসম্ভব, আজও তিনি অপেক্ষমান। আজও বলা হয়নি একটি দলিল নামাতে নিঃসন্তান এক মৃত মানুষের বৃদ্ধাঙ্গুলির ছাপ বসিয়ে তাঁর পোষ্যপুত্র জমি জিরেত কিভাবে নিজের নামে করে নিয়েছিল। বাবাকে বলা হয়ে ওঠেনি যে কর্মসুবাদে এক অষ্টাদশী বিদেশিনী আমার বন্ধুত্বের পিয়াসী ছিল, কিংবা বলা হয়নি সেই মেয়েটির কথা কলেজের সবুজ গ্যালারিতে দাঁড়িয়ে যে আমাকেই দেখত, শাসনের আশঙ্কায় ধুঁকতে ধুঁকতে হৃদয় যেত মোড়ে। দারুণ এক মর্ম ব্যথা আজও কাউকে বলা হয়নি। আমার ৭০ ঊর্ধ্ব ভারদেহী উন্মাদিনী মাকে কলতলায় জোর করে স্নান করাতে গিয়ে হাত ফসকে দুজনেই পড়ে গিয়েছিলাম। সেরিব্রাল স্ট্রোকে শীঘ্রই চলে গেলেন মা। মাননীয় সু, না বলা কথা তোমাকে বলে মনের ভার মুক্তি ঘটল আজ। যেন আনন্দ লোকে হাঁটছি আর মনে গাইছি আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। নমস্কার আনতে সমীর কুমার হালদার গ্রাম আদুকপাড়া থানা রায়দিঘি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন।

সাধনা ঘোষ মানকুণ্ডু হুগলি থেকে লিখছেন। বন্ধু মাননীয় সু, মিনু মাসিকে দাহ করে এসে সুমি মায়ের কোলে মাথা রেখে প্রশ্ন করল, মা তুমি আমাকে দিয়ে মাসির অন্ত্যেষ্টিক্রিয়া কেন করালে? প্রশ্ন শুনে মায়ের বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মাকে এমন শান্ত আর গম্ভীর বোধহয় আর কখনো দেখেনি সুমি। মেয়ের চুলে বিলি কাটতে কাটতে মা বলল, একটা কথা তোকে বলা হয়নি এতদিন, আজ বোধহয় বলার সময় এসেছে। এখন থেকে প্রায় 25 বছর আগের কথা, একটি বর্ষার রাতে আমি হসপিটাল থেকে ডিউটি সেরে ফিরছিলাম। হঠাৎ আমার গাড়ির সামনে একটি মেয়ে ঝাঁপিয়ে পড়ে, অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। ওকে বাড়িতে নিয়ে এসে জানতে পারি মেয়েটি অন্তঃসত্ত্বা, ওর প্রেমিক ওকে প্রতারণা করে পালিয়েছে, তাই ও নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। আমাদের কোনো সন্তান ছিল না, ওকে কথা দিয়েছিলাম কেউ জানতে পারবে না, আমরা ওর সন্তানকে নিজেদের সন্তান বলে মানুষ করব। সেই সময় তোর বাবার বিদেশে একটা বড় চাকরির অফার আসে, আমরা মিনুকে নিয়ে বিদেশে চলে যাই, সেখানেই ও একটা কন্যা সন্তানের জন্ম দেয়। 5 বছর পর আবার দেশে ফিরে আসি, মিনুর সন্তান আমাদের পরিচয়ে বড় হয়। সুমি মাকে থামিয়ে বলে, এবার বুঝেছি মা, মাঝে মাঝে মাসি কেন আমার মুখে মা ডাক শুনতে চাইতো। মা বলল, হ্যাঁ সোনা, তুমি মিনুর

সন্তান, আমরা তোমাকে পালন করেছি, এটাই সত্যি। সাধনা ঘোষ মানকুণ্ডু হুগলি থেকে লিখেছেন।

এমন অনেক না বলা কথাই বলা হয়ে ওঠে না, হয়তো সময়ের অভাবে বা অনেক সময় আমরা বলে উঠতে পারি না। এমনই মনের কথা আমাদের লিখুন মাননীয় শুতে। আমাদের ইমেল আইডি মাননীয় শু MANANAYESHU.AIR@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায় মাননীয় শু প্রযত্নে কেন্দ্রধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসে মাননীয় শুতে চিঠি লেখার বিষয় বলা হয়নি। যারা এখনো চিঠি পাঠাননি তাদের চিঠির অপেক্ষায় আমরা থাকলাম। আর সকল প্রবীণ গুরুজনরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের মাননীয় শু থেকে বিদায় নিচ্ছি আমি নীলিমা সাঁতরা।

শুনলেন মাননীয় ইসু। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: today, valid for the next 24 hours, partly cloudy sky, thunderstorm with lightning, likely to occur later. Maximum minimum temperature likely to be around 35 degrees Celsius and 27 degrees Celsius respectively. Maximum temperature recorded 35.4 degrees Celsius, 0.2 degrees above normal. Minimum temperature recorded 27.7 degrees Celsius, 0.5 degrees above normal. Maximum relative humidity recorded 89%. Minimum relative humidity recorded 62%. No rainfall has been recorded in the last 24 hours. That was the end of Midday Weather Bulletin.
1: এখন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী গত 24 ঘণ্টায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই। দমকা হাওয়া বয়ে গেছে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এবং দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার উপর দিয়ে। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দক্ষিণবঙ্গে 41.5 ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে এবং উত্তরবঙ্গের মালদাতে 36.8 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে কল্যাণী এসএমওতে 4 সেন্টিমিটার, কান্দি মুর্শিদাবাদে 2 সেন্টিমিটার, পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে 2 সেন্টিমিটার, হুগলির বাগাটি, বীরভূমের ঘেরোপাড়া, পশ্চিম মেদিনীপুরের মোহনপুর সব জায়গাতেই 2 সেন্টিমিটার করে। গায়েরকাটা টি এস্টেট জলপাইগুড়িতে 8 সেন্টিমিটার, ডালগাঁও টি এস্টেটে 7 সেন্টিমিটার, আনন্দপুর টি এস্টেটে 7 সেন্টিমিটার, গোপালপুর টি এস্টেটে 5 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 48 ঘণ্টায় উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে পরবর্তী 48 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলাতে। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে পরবর্তী 48 ঘণ্টায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিশেষত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে আবহাওয়া উষ্ণ এবং আর্দ্র থাকবে বলে জানানো হয়েছে। কলকাতা ও আশেপাশের অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 48 ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে আংশিক, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই 2:30 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, বিষয় ওয়ার্ল্ড কাপ কাউন্টডাউন, উপস্থাপনায় বিতান্তে। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে পাঠদান।

করবেন আন্দুল গ্রামোহিতকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষালীনা বসু সঙ্গে দুজন শিক্ষার্থী। সন্ধে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন প্রথমে লোকগীতি নীলমণি হেমব্রম ও সহশিল্পীরা। তারপর 6:45 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে শুনবেন একটি কথিকা, বিরসা মুন্ডার মৃত্যু ইতিহাস বলবেন কানাইলাল হাস্তা। তারপরে লোকগীতি পরিবেশনায় প্রথমে মতিলাল কিষ্কু, তারপর ধীরেন্দ্রনাথ হেমব্রম ও সহশিল্পীরা। সন্ধে 6:38 কৃষি কথার আসরে প্রাণী পালন সফলতার চাবিকাঠি, এই বিষয়ে ডক্টর কৌশিক পালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 তরজাগান পরিবেশনায় গোবিন্দ পোদ্দার ও সহশিল্পীরা। 7:30 সমীক্ষা বলবেন তনয়া বিশ্বাস। 8:00 আজকের প্রসঙ্গ প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনীতে শুনবেন এবং রংপুর লাইন রচনা ইন্দিরা মুখোপাধ্যায়, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:45 অর্থনীতির দুনিয়া অনুষ্ঠানে শুনবেন আলোচনা পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির বিকাশ, দ্বিতীয় পর্ব শুনবেন অংশগ্রহণে ডক্টর দেবাশিস মিথিয়া এবং অধ্যাপিকা সীমন্তী বন্দ্যোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী দেবশ্রী ভট্টাচার্য। 9:30 ধারাবাহিক অনুষ্ঠান শ্রবণী। 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 নজরুলগীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য। 10:45 লোকগীতি শিল্পী মৌসুমী চট্টোপাধ্যায়। 11:00 শ্যামাসঙ্গীত শিল্পী বিশ্বনাথ চন্দ্র। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশনায় শিল্পী সুকুমার বন্দ্যোপাধ্যায়। এখন সাঁওতালি অনুষ্ঠান।

0: 리스코 도 오카오카 사탐코 도 아보 사리게 제도 나가오나 아르 보도로 나가오나
1: যে আবদ ব্যবসা বাণিজ্যরে হেজু লাগতি কানতাব না এবং শুধু সরকারি চাকরি বেগর এটা বইন কামিয়া অন্য উইহের ভাবনা হ বাকি হইত তাব না এবং নাহা দ হইও কানা সার্ভাইভাল অফ দা ফিটেস্ট আম নাহা যুগ না কম্পিটিশন যতরে গে অন্ডে আম টিকেও হইত তাব না অনা হতে ব্যবসা বাণিজ্যরে আবো যদি বন এহবা আবো আতুর আর হচ্ছে চে সুনুম বুলু না দোকান যদি আতুরে সান্তাল কো করাওয়া ওনা তো ভাই অসুবিধা কাজে নয় ব্যবসা আবো সেনা জং হই তাবনা
0: আবো যাহা পেশা মেনা তাবন যুগ কোন যুগ যাহা প্রসেস তে চাষাবাদ বন কামি আর ইনহো ডেভেলপ হই তাবনা
1: ওনা হো ডেভেলপ হই তাবনা চিদা আছে আবো চাষবাস হো খালি হুড়ু আর গিং আর যাও আর চে হবাং অনকা দবাং আবো তো কিছু ক্যাশ ক্রপ যাহাতে তো কাউডি বেশি আর যাও গানোয়া যাহা কলিয়া ওয়েল সিড যাহা তুড়ি তিলমি নয়া কদো ক্যাশ ক্রপ কলিয়া অনকা যেমন আলু হো মিটাং ক্যাশ ক্রপ কানা আদো ওনা কো আবো চাষ কাতে ওনা নহ ব্যাংকিং সিস্টেম হাতাও গানো তাবোনা আলু হক ইন্সিওরেন্স তাকোয়া যাতে আলো ক্ষতি মা আদো হনকা লার্জ স্কেল রে কমার্শিয়াল উইহের ভাবনা যাহা তো কলে যা অনকা করা দরকার তাবন এবং নয় যে স্টোরেজ ফেসিলিটি গভর্নমেন্ট তো এমা কোন ট্রাইবেল কো যে আপে সুযোগ হাতা পে নয় নয় যে এসিস্ট ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন মেনা আবো রাজ্য সরকার ওনা তো কেন্দ্র খন সরাসরি টাকা অন্ডে তো হিজুয়া আদো হন্ডে তো আর যত কম সুতে টাকা কো নিয়ামা
0: আম তো ব্যাংক রে হম তাহে কেনা আদো সরকারি যাহা পান্থা কোনা সুবিধা কো নিয়ে কো হাতাও লাগি তে আবো হড় পন কো চিদা উন পাঁচ রে বন তাহেন কেনা
1: কারণ তো মিটাং গে আবো হড় মিটাং মনে মনে তো বতর মেনা যে লোনি হাতাও কিদা যদি বই সুদ দাঁড়িয়া তোমরা কে নেগেটিভ অ্যাটিটিউড কিন্তু দেখো যখন লোনে হিজুয়া উনি পুরো রে খোঁজ কেনা ইন্দো লোনি হাতাও লোন হাতাও কাতে ব্যবসায়তে নিজের জাঙাতে তেঙ্গু না কিন্তু আবরেন গিদরে কো দ শুধু সান্তার দো আবো এটা ট্রাইবেল কো হো লোন হাতাও কাতে কি যেমন লোন কাতে গাড়ি হাতাতে ওনা ট্রান্সপোর্ট বিজনেস সিঙার গুনা ওনা বাকো সাহস দাঁড়িয়া কেনা যে ঘেরে নিউর গদোয়া আর নৌকা কাউডি হাতাও কাতে ব্যবসা বাণিজ্যয়া ওনা ঘেরে পাড়াও গদা হ্যাঁ বতর আদো নোয়া উনকা বতর কাটাও লাগিতে সামাজিক সংগঠন কোয়া হইন দিন মনে দায়িত্ব মেনা কেরিয়ার কনসালটেশন লেখান কামি আবো দরকার আবো আবো যে ধরম আরিচারি লাকচার লাগি যেমন বন লড়াই দা সাথে সাথে জুয়েন কো আবো মিটাং অল্টারনেটিভ ইকোনমিক পলিসি সে ডারহাও হো লাগতি কান তাবো না চেদা সে শুধুমাত্র সরকারি চাকরি দা বাই বাঁচাও দাঁড়িয়ে যাবো না আবো নিজের জাঙাতে তেঙ্গু লেখান কামি পান্তা কো সাব হইও তাবো না
0: সুখচান সরেন গমকে আতু মড়ে হড় কোয়া আর বাং এটা এটা গঠন করে না নিত্য গা অক্তে নোয়া কাউডারি সে তে চেঘাও না আগুই লাগি তে
2: নোয়া রেনা ফেডাত কথা হয়োগ কানা মনে রেনা দাড়ে সে উইহার ভাবনা না নোয়া রেনা মিটাং বনদল আঙ্গু হয়োগা নাহা যুগ লেকাতে তাড়াম লাগিতে যাহা সেচেট কো দরকার মারেয়া যাহা পতিয়া ডান বঙ্গা ভূত সে হান কো যাহানা ভাগে কামি লেখান গে সে বেশি আরজাও লেখান ডান বঙ্গা ভূত কো যজমা নোয়া নোয়া পতিয়া হড়া তাহে কানা মেনখান ওনা কো দো আধা পতিয়া উৎকে তো বন মেতা তো নিত নিয়া যুগ রে তাড়াম লেকা দো আবুয়া মানসিকতা না পাহিলা যাহা মানসিকতা বাম বন দাঁড়িয়া সে এটা কখন বন নিকম গিয়া সে এটা জাতিয়া আবো হুডিং কো মনে বনা মনে রেনা কোনো কারণ বানুয়া আবো বন নেলেয়া অলক পড়াওতে হইও প্রশাসন তে হইও বিজনেস রেহ আবো মিদবার হড় অনকা জায়গা রেকো সেন গদ কানা যাহানা কামি গে মানুয়া আবো হড় হপন কো দাঁড়িয়া দাঁড়িয়া আবন নয় নয় মানসিকতা সংগঠন তালাতে আবো সমাজ তালাতে আতো মড়ে হড় তালাতে অলক পড়াও সেচেদ আখড়ারে পরিবর্তন সে জাগাও রেনা কামি হইও কানা মারা মিটাং কামি আবোয়া যুব শক্তি সে জুয়ান কো দাঁড়ে নয় হাঁডি পৌরা রে কিন্তু জবেক কানা নয় নয় পাহটা হো আর সচেতন হইয়োগ হড় হপন বাকো দাঁড়িয়া নঙ্কান কামি দো ইন দো মেনা ধরতি রে অকাটা কামি হো বানুয়া
1: নন্ডে গে আবো সোশ্যাল অর্গানাইজেশন কো মিটাং কামি কান তাবো না আবরেন গিদ্রে কো যাতে নাওয়া নাওয়া কামি পান্থা রে কো আড়গু দাঁড়িয়া মা অনকান যাতে আবো হর দিশে বন উদুক দাঁড়িয়া কমা আবো সামাজিক সংগঠন কো হো নোয়া বন মেতা কোয়া যে জম বাঞ্চা লাগিতে ওনা করে সরকারি যাহা যাহা কো ট্রেনিং ফেসিলিটি কো মেনা ওনা খাতাও কাতে আবো সানাম লেখান কামি সেট যাতে বন সেন দাঁড়িয়া মা নিত ᱱᱤᱛᱚᱜ ᱡᱮᱢᱚᱱ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱮᱫᱟ ᱯᱩᱨᱩᱞᱤᱭᱟᱹ ᱨᱮ ᱧᱮᱞ ᱟᱠᱟᱫᱟ ᱟᱵᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱠᱚ ᱠᱤᱪᱷᱩ ᱦᱳᱴᱮᱞ ᱵᱤᱡᱽᱱᱮᱥ ᱠᱚ ᱮᱦᱚᱵ ᱟᱠᱟᱫ ᱛᱟᱵᱚᱱᱟ, ᱦᱳᱢ ᱥᱴᱮ ᱠᱚ ᱛᱮᱭᱟᱨ ᱟᱠᱟᱫᱟ, ᱠᱤᱪᱷᱩ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱟᱨᱭᱟ ᱫᱚᱠᱟᱱ ᱠᱚ ᱪᱟᱹᱞᱩ ᱟᱠᱟᱫ ᱛᱟᱵᱚᱱᱟ, ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱟᱨᱦᱚᱸ

0: বেড়ি তাপরা নিত যেমন সান্তাড়ি পার্সি এই সিডুল পরে হাত পাতা পরব করে খালি হান্ডি দোকান পাহিল তো নেলকানা নিত পুঁথি দোকানে দাদ নয় যে বই বইতে মিটাং চেঞ্জ তো হিজুক কান তাপন বনদল তো হিজুক কানা মেনখান নোয়া যাতে আরো বাড়তি কাতে হিজুক মা ওন্ডেকে আবো গণসংগঠন কো আবো আমি তেনা মেনা
1: নাপাই সন্দেশ মনতন হাসতা গমকে আর সরিকে কাউডি আড়ি সে তে নিয়া নাপাই বনদল কো আগুই লাগি তে তো আবো বই বইতে চেঙ্গা লাগাবোনা আর নিয়ে বাবদে তো মিমিদ হড়া চেলকা অঙ্গীভার মেনা কাটা অনকাগে গণঠন কো আহ অঙ্গীভার মেনা আর সরকার আহ অঙ্গীভার মেনা আর সরকার অঙ্গীভার কো সরকার পান্থা করেনা পড়হ হাতাও লাগি তে আবোকে লাহা হিজু লাগাবোনা আরহ বন চেঙ্গা দিলেন খান কাউডিয়ারি সেটি আবো লাহানি তো নিহত গে হুয়া তেহিং নিয়ে গালমারাও দোসার মানে মুচাদ হাটিং নোডেগে মুচাদ এদা মা আবেন বানা হরগে আডি আডি সারহাও সাথে গুনমানা জোহার
0: জোহার
2: জোহার
3: আজম কে দাপন আপে কাউডিয়ারি সেটে সান্তাল কো হবিগত বাবদে গালমারাও দোসার হাটিং নোয়ার কো সেলেদ রেনা ডক্টর সুবোধ হাঁসদা সুকচাঁদ সরেন আর সুতলাল সরেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি উছান তালমা খন উছান খান মাজানমাড়ে সান্তাড়ি আখড়া পে আঁজমে তেহে মাজানমাড়ে আখড়া মুচাদ মাড়াং আঁজম তবন পে কুনামী সরেনা সাঁওতেন কোয়া হুল সেরেঞ্জ সেনেরে দো কুনামী সরেন আর সাধুরী সরেন

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টস এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3:10।

তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:13। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েব 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 9 জুন অর্থাৎ 25শে জ্যৈষ্ঠ খেলার দুনিয়ার নানান খবর নিয়ে আজ গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনে রয়েছে আপনাদের সঙ্গে আমি বিতান্দে। প্রথমেই চলে আসবো খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ আতস কাচের তলায়। শিরোনাম এক নজরে। রেকর্ড 48টি দলের মধ্যে পরের পর্বে যাবে কোন দল, লড়াই কতটা কঠিন এবার হেভিওয়েট দলগুলির মধ্যে, চোট কতটা ভাবাবে দলগুলিকে, বিশ্বকাপ ফুটবল আসন্ন এবং বিশ্বকাপ ফুটবল মানেই নানান খবর, নানান আলোচনা থাকবে আমাদের বিস্তারিত খবর আতস কাচের তলায়। ভারতীয় এ দলের হয়ে অভিষেক ঘটল বৈভব সূর্যবংশীর। প্রথম ইনিংসে করলেন 14 রান। এই মুহূর্তে ভারতের 277 রানের জবাবে শ্রীলঙ্কা 35 ওভারে 4 উইকেটের বিনিময়ে 191 রান তুলেছে। জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন 278 রান। শ্রীলঙ্কা এবং রাধার ঘূর্ণিতে সহজ জয় ভারতের মহিলাদের। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা। টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের। মানব সুতারকে নিয়ে নতুন প্রত্যাশা ভারতীয় শিবিরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা কার্যত যথেষ্ট কঠিন ভারতের কাছে। শ্রোতা বন্ধুরা, একদিকে গরম অন্যদিকে বৃষ্টি, মেলানো মেশানো আবহাওয়ার মাঝখানে খেলার দুনিয়ার পারদ ক্রমশ চড়ছে। উষ্ণতার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, ক্রমশ নিম্নমুখী। তবে খেলার দুনিয়ার পারদ যে আরও চড়বে তার কারণ আপনারা প্রায় সকলেই জানেন। ফুটবল বিশ্বকাপ আর মাত্র কয়দিন, আসন্ন ফুটবল বিশ্বকাপ আজ থাকবে, তাই নিন বিশেষ পর্যালোচনা থাকবে বিভিন্ন দলগুলি নিয়ে, কারা কতটা এগিয়ে আছে সে সম্পর্কে আলোচনা, এবং তার পাশাপাশি বিশেষভাবে নজরে থাকবে আজ গ্রুপ এলকে নিয়ে একটি পর্যালোচনা। বিশ্বকাপ ফুটবলের পাশাপাশি শ্রোতা বন্ধুরা আরেকদিকেও কিন্তু থাকবে ভারতের নজর, ভারতসহ সারা বিশ্বের নজর থাকবে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের দিকে। কারণ হরমনপ্রীত কৌর এবং তার দল যে একেবারে তৈরি তা বলার অপেক্ষা রাখে না। প্রস্তুতি ম্যাচে তারা যেরকম জয়লাভ করেছে সেরকমই আবারও ভারত অর্থাৎ ভারতের মহিলারা তারা টি টোয়েন্টি বিশ্বকাপও জয়লাভ করবেন এই প্রত্যাশা রয়েছে ক্রিকেট বিশ্বের বহু ক্রীড়াপ্রেমী মানুষের, এবং তার পাশাপাশি প্রত্যাশার পারদ তো ক্রমশ চড়তেই থাকে, বাড়তেই থাকে, কারণ হরমনপ্রীতদের প্রত্যেকের পারফরমেন্স। তাই আজ ক্রীড়াঙ্গনে থাকবে একাধিক আলোচনা পর্যালোচনা, থাকবে গল্প আড্ডা। চলে আসবো খেলার দুনিয়ার সেই সমস্ত বিস্তারিত আলোচনায় যার নাম আতস কাচের তলায়।
1: আতস কাচের তলায়।

0: রেকর্ড 48টি দল। সত্যি ফুটবল বিশ্বকাপে রেকর্ড তো বটেই, তার পাশাপাশি এইবার পরের পর্বে যাবে 32টি দল, সর্বমোট 12টি গ্রুপ। কোন গ্রুপ কেমন, যে গ্রুপে খেতাব ধরে রাখার পরীক্ষা আর্জেন্টিনার, নজরে থাকবে অবশ্যই আলজেরিয়াও। এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা, গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারা খেতাব রাখার জন্য নামবে অবশ্যই। চলতি বিশ্বকাপেও ট্রফি জয়ের অন্যতম দাবিদার, কোনো রকম অঘটন না ঘটলে গ্রুপ শীর্ষ থেকেই নক আউট পর্বে ওঠার সম্ভাবনা রয়েছে তাদের। 38 পয়েন্ট নিয়ে যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা, 18 ম্যাচে জিতেছে 12টিতে, দলে তারুণ্য এবং অভিজ্ঞতার রয়েছে যৌথ সংমিশ্রণ। চর্চার কেন্দ্রে অবশ্যই থাকবেন লিওনেল মেসি, তবে বয়স একটি বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। যোগ্যতা অর্জন পর্বে মেসি সবথেকে বেশি গোল করেছিলেন, 8টি গোল, হয়তো এটি তার ফুটবল জীবনের শেষ বিশ্বকাপ হতে চলেছে। সতীর্থরা মেসির জন্য ফের একবার ট্রফি জিততে উন্মুখ হয়ে থাকবেন। 1978, 1986, 2022 তিনবার বিশ্বকাপে জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে রয়েছেন, তাই ফুটবলারদের দুর্বলতা বা শক্তি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। লিওনার্দো বালোত্তি, তিনি ছিটকে যাওয়ায় রক্ষণভাগকে হয়তো একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে, তবে বড় ম্যাচে উইং অ্যাঙ্গেল দি মারিয়ার অভাবও অনুভূত হতে পারে। পাশাপাশি দলে নেই দিবালা, দিবালাকে দলে রাখার না রাখার কারণ সম্পর্কে স্পষ্টত কোনো জায়গা উঠে আসেনি আর্জেন্টিনা দলের পক্ষ থেকে, তবে দিবালার না থাকা কিন্তু দলকে একটু হলেও সমস্যায় ফেলতে পারে। আর্জেন্টিনার প্রধান শক্তি তাদের আক্রমণ ভাগ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজের সঙ্গে থাকবেন 38 বছরের মেসি, যিনি একাই বহু ম্যাচের রং পাল্টিয়ে দিতে পারেন। চোট সারিয়ে কতটা ম্যাচ ফিট হয়ে উঠতে পারে নজর থাকবে সেই দিকেও। মাঝমাঠে থাকবেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পলরা। পরপর বিশ্বকাপ এবং কোপা আমেরিকা জয় মেসিদের নিশ্চিতভাবেই বড় ম্যাচের আগে একটু সুবিধাজনক জায়গাতে রাখবে। সর্বোপরি তাঁদের গোলের নিচে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ, যিনি দীর্ঘদিন ধরে দলকে তার হাত দিয়ে ভরসা জুগিয়ে এসেছেন। স্কালোনির কোচিংয়ে আর্জেন্টিনা হয়তো সাধারণভাবে 4-3-3 এই ছকে খেলে, তবে মেসির খেলা তৈরি বা উইংয়ের দিকে সরে যাওয়ার উপর নির্ভর করে কখনও সেটা 4-4-2 বা 4-3-1-2 হতে পারে। অন্যদিকে নজরে থাকবে অস্ট্রিয়া, ফিফা র্যাঙ্কিংয়ে তারা 24 নম্বর জায়গায় থাকলেও 28 বছর পর বিশ্বকাপের মূল পর্বে খেলতে চলেছে। 1954 সালের বিশ্বকাপের তৃতীয় স্থানে শেষ করে অস্ট্রিয়ার এখনও পর্যন্ত সবথেকে বড় প্রাপ্তি। যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ শীর্ষে থেকেই তারা মূল পর্বে পৌঁছেছে, আর্জেন্টিনা আলজেরিয়ার পর সেরা 8 তৃতীয় স্থান থাকাই তাদের মূল লক্ষ্য। তাদের শক্তি বুন্দেসলিগার অধিকাংশ ফুটবলারকে নিয়ে দল সাজিয়েছেন কোচ রাল্ফ রাংনিক। সবথেকে বড় শক্তি মাঝমাঠ, বরুশিয়া ডর্টমুন্ডে খেলা মার্সেল সাবিসার, বায়ার্ন মিউনিখের কনরাড লাইমাররা ক্লান্তিহীনভাবে ওঠানামা করতে পারেন। খেলা তৈরির অনেকটা দায়িত্ব থাকবে সাবিসারের উপরেও। রাংনিকের কোচিংয়ে মূলত প্রতিআক্রমণ ভিত্তিক খেলাই খেলে অস্ট্রিয়া। বলের নিয়ন্ত্রণ হারানোর পর 10-15 সেকেন্ডের মধ্যে আক্রমণ করে বল কেড়ে নেওয়া, এটি হলো তার দর্শন। ডিফেন্সের প্রধান মুখ হচ্ছেন ডেভিড আলাবা, গোল করার দায়িত্বে থাকবেন 37 বছরের মার্কো আর্নাও তোভিজের উপরেও। রণকৌশল সাধারণভাবে 4-2-3-1 এই ছকে খেলে অস্ট্রিয়া, তবে প্রতিপক্ষের কাছে বলের দখলে থাকলে সেটা কখনো কখনো 4-4-2 এই ফরম্যাটেও হয়ে যায়। অবশ্যই নজরে থাকবে আলজেরিয়া, তাদের ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে 28। 2014 সালের রিও বিশ্বকাপে শেষ 16 উঠেছিল আলজেরিয়া, ফের 12 বছর পর তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল। 1982 সালের প্রথমবার বিশ্বকাপ খেলে আলজেরিয়া, যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ শীর্ষ থেকে বিশ্বকাপে খেলতে নামছে আলজেরিয়া। 10 ম্যাচে এসেছিল 8টি জয়, 1টি ড্র এবং 1টি হার, মোট গোলের সংখ্যা ছিল 24টি। গ্রুপে দ্বিতীয় স্থানে থাকার প্রধান দাবিদার তারা।
1: ফুটবলের মহাযজ্ঞ, ফুটবলের মহাযজ্ঞ,
0: রণকৌশল আক্রমণাত্মক 4-3-3 বা প্রতিপক্ষের নাম অনুযায়ী 5-3-2 ছকে দলকে খেলান কোচ পেতকোভিচ। অবশ্যই নজরে থাকবে জর্ডান, যাদের ফিফা র্যাঙ্কিং 63, বিশ্বকাপে প্রথমবার যোগ্যতা অর্জন করেছে এশিয়ার এই দেশটি, তবে গ্রুপ পর্বের বাধা টপকানো তাদের কাছে প্রধান পরীক্ষা। কারণ যোগ্যতা অর্জন পর্বে জর্ডান মোট 32টি গোল করেছিল, যা নজির বিশ্বকাপের একটি পুরো পর্বে এর

আগে তারা এত বেশি গোল করেনি। গত বছর ওমানকে 3-0 হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে জর্ডান। তবে যোগ্যতা অর্জন পর্বে 8 গোল করা ইয়াজান আল নাইমাত চোটের কারণে ছিটকে যাওয়ায় প্রতিযোগিতার শুরুর আগেই কিন্তু চিন্তায় রয়েছে জর্ডান শিবির। তাদের শক্তি মূলত আক্রমণাত্মক এবং শারীরিক ফুটবল খেলা। তবে আল নাইমাত ছিটকে যাওয়ায় প্রধান দায়িত্বে থাকবেন প্রতিভাবান মুসা আল তামারি, যাকে জর্ডানের মেসিও বলা হয়ে থাকে। ড্রিবলিংয়ে এবং চোরা গতিতে আক্রমণ হয়ে উঠতে পারে প্রতিপক্ষের কাছে ত্রাসের জায়গা। মাঝ মাঠে থাকবে নূর আল রওয়াবদে এবং অবশ্যই থাকবে নিজার আল রাশদান। রণকৌশল জামাল সেলামির কোচিংয়ে জর্ডান মূলত 3-4-3-6-এ খেলে, তবে ডিফেন্সের সময় সেই ছক পাল্টি অনেক সময় 5-4-1 এটিও হয়ে যায়। আর আলজেরিয়ার তারুণ্যের দিকেও নজর থাকবে অবশ্যই। 35 বছরের উইঙ্গারের হয়তো এটি শেষ বিশ্বকাপ হতে চলেছে। গোলের নিচে থাকবেন ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের পুত্র লুকা, যিনি প্রস্তুতি ম্যাচেও বেশ নজর কেড়েছেন।

এরই সঙ্গে নজরে থাকবে স্পেনের ওপরেও, এবং স্পেন মানেই যার কথা অবশ্যই বলতে হয় শ্রোতা বন্ধুরা, লামেলা ইয়ামাল। লামিন ইয়ামালকে নিয়ে বেশিরভাগ সময় তুলনা করা হয় লিওনেল মেসির সঙ্গে, কিন্তু নিজের এই তুলনা একেবারেই তিনি পছন্দ করেন না। স্পষ্টতই বলেছেন যে তিনি পরের মেসি নন, হতে চান নিজের মতন। মঙ্গলবার ভোরে পেরুর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অবশ্যই ইয়ামালকে দেখা যাবে না, কারণ বাঁ পায়ের মাংসপেশির চোট সারিয়ে এখনই তিনি রিহ্যাব সারছেন। গত 22 এপ্রিল বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে পায়ের মাংসপেশি আংশিক ছিঁড়ে যায় ইয়ামালের, ফলে লা লিগায় বাকি ম্যাচ তিনি খেলতে পারেননি। 18 বছরের তরুণ প্রতিভাবান এই ফুটবলারের সামনে রয়েছে এখনও বহু বিশ্বকাপ, এবং স্পেনের অবশ্যই প্রধান বিশ্বস্ত উইঙ্গার তো বটেই। স্পেনকে বিশ্বকাপের অন্যতম দাবিদারও এবার মনে করা হচ্ছে, কারণ ইউরোকাপ চ্যাম্পিয়ন স্পেন কিন্তু বিশ্বকাপের সেরা দল এমনটা অনেকেই মনে করছেন। এরিকসনের বার্তা, তিনি মনে করেন ইউক্রেনের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি চলাকালীন মাঠে হঠাৎ লুটিয়ে পড়ার পর সমর্থকদের আশ্বস্ত করেন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন। ইনস্টাগ্রামে তিনি জানান যে তিনি ভালো আছেন এবং পরিবারের সঙ্গে বাড়িতে রয়েছেন, তবে 2021 সালের সেই ভয়াবহ ঘটনার মতন ছিল না এমনটাও তিনি জানিয়েছেন।

অন্যদিকে ফুটবলার হিসেবে 1998 সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন তিনি। কোচ হিসেবে 2018 সালের বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করার বিরল নজিরও তাঁর দখলে। আসন্ন বিশ্বকাপের পরেই ফ্রান্সের দায়িত্ব ছাড়ছেন দিদিয়ের দেশ। এই দিন ফিফা ফ্রেন্ডলিতে উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শেষবার কোচ হিসেবে ডাগ আউটে ছিলেন দেশ। হতাশ করল না তাঁর দলও, উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে তারা 3-1 জিতে গেল এবং 3টি গোল করলেন মাইকেল ওলিসে। 43 মিনিটে দিজিয়ে দুয়ে দুর্দান্ত দক্ষতায় লম্বা বল বাড়িয়ে দেন উসমান দেমবেলেকে। তাঁর নেওয়া জোরালো শট প্রতিপক্ষ ফুটবলারদের গায়ে লেগে দিক পরিবর্তন করে। গোলরক্ষক পায়ার্স চার্লস ভুল দিকে চলে যান, ঠান্ডা মাথায় বল জাড়ে জড়ান ওলিসে। 49 মিনিটে মালা গুস্তার দেওয়া ক্রস থেকে 2-0 করেন গোলি ওলিসে। 64 মিনিটে ব্যবধান কমান প্যাট্রিক কেলি। 11 মিনিট পরে ওলিসে হ্যাট্রিক সম্পূর্ণ করেন এবং আরও সুযোগ তৈরি হলেও ফল পরিবর্তন হয়নি। আর দেমবেলে জানিয়েছেন যে বিদায়ী কোচকে তিনি বিশ্বকাপ ট্রফি উপহার দিতে চান। সকলেই জানেন যে দেশের এটাই শেষ বিশ্বকাপ এবং ফ্রান্স দলে তার সাফল্য আকাশ ছোঁয়া। তার মতো একজনকে পাওয়া সত্যি ফ্রান্স দলের কাছে যথেষ্ট গর্বের। তাই ফাইনালে উঠে দুর্দান্ত এক সমাপ্তি চান দেমবেলে এবং গতবার বিশ্বকাপ না জিততে পারার যে আফসোস সেটাও পূরণ করতে চান।

অন্যদিকে নেদারল্যান্ডস এবং উজবেকিস্তানের ফ্রেন্ডলি ম্যাচটি শেষ হলো 2-1 ব্যবধানে। নেদারল্যান্ডস প্রস্তুতি ম্যাচে 2-1 হারালো উজবেকিস্তানকে। 31 মিনিটে জাখোঙ্গির উরজাভ ক্রিসিনিও সামারভিলকে ফাউল করলে নেদারল্যান্ডস একটি পেনাল্টি পায়। স্পট কিক থেকে গাকপো গোল করে দলকে এগিয়ে দেন। লিভারপুল ফরওয়ার্ডের এই গোলের পর প্রথমার্ধে আধিপত্য বিস্তারকারী ডাচদের সহজ জয়।

পথই এগোচ্ছে বলে মনে হয়েছিল। তবে বিরোধীর পর নেদারল্যান্ডস সেই নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয় এবং দ্বিতীয়ার্ধে বেশ এলোমেলো ফুটবল খেলে, যার ফলে উজবেকিস্তান ম্যাচে টিকে থাকার সুযোগ পায়। ম্যাচটি বিতর্কিত রেফারিংয়েও চিহ্নিত হয়। ডাচরা দুটি জোরালো পেনাল্টির আবেদন করলেও সেগুলি নাকচ করা হয়। অন্যদিকে বদলি খেলোয়াড় গুস টিলকে 90তম মিনিটে পেনাল্টি বক্সের বাইরে আপাত দৃষ্টিতে নিরীহ একটি হ্যান্ডবলের জন্য লাল কার্ডও দেখানো হয়। নেদারল্যান্ডসের খেলার তীব্রতা কমে যাওয়ার সুযোগ নিয়ে উজবেকিস্তান যোগ করা সময় তৃতীয় মিনিটে সমতা ফেরায়। সফরকারী দলের অল্প কয়েকটি কার্যকর আক্রমণের একটিতে ইগর সের্গেয়েভ গোল করে ম্যাচে 1-1 সমতা আনেন। যখন মনে হচ্ছিল ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছে তখনও কিছুটা খেলা বাকি ছিল। সময়ের গভীরে কর্নার থেকে আসা বলের সময় জা পল ফান হেঁকে মাটিতে ফেলে দেওয়া হলে রেফারি নেদারল্যান্ডসকে একটি পেনাল্টি দেন। গাকপো আবারও স্পট কিক নিতে এগিয়ে আসেন এবং ম্যাচের শেষ কিকে শান্তভাবে গোল করে 2-1 ব্যবধানে জয় এনে দেন নেদারল্যান্ডসকে। অন্যদিকে যার দিয়ে শুরু করেছিলাম আজকের আলোচনা এবং বিশ্বকাপের বিশেষ পর্যালোচনা, 2026-এর অন্যতম আকর্ষণীয় গ্রুপ এল বিশেষ করে নজরে থাকবে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা এই চারটি দেশ। উত্তর আমেরিকার মাটিতে শুরু হতে চলা ফুটবল বিশ্বকাপ 2026-এ টুর্নামেন্ট শুরুর আগেই বিশেষজ্ঞদের নজর কাড়ছে গ্রুপ এল, যেখানে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামার মতন চারটি দেশ। শক্তি, অভিজ্ঞতা এবং সম্ভাবনার বিচারে এই গ্রুপকে ইতিমধ্যেই প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় গ্রুপ হিসেবে মনে করা হচ্ছে। গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিশ্বকাপের নামছে ইংল্যান্ড। ইউরোপের শীর্ষ লীগগুলিতে খেলা একাধিক তারকায় সমৃদ্ধ দলটি শুধু গ্রুপের শীর্ষস্থানে নয় বরং শিরোপার অন্যতম দাবিদার হিসেবেও বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে বড় টুর্নামেন্টে ভালো ফল করায় ইংল্যান্ডের ওপর প্রত্যাশাও অনেক বেশি। অন্যদিকে কোনোভাবে বিশ্বকাপের মঞ্চে ক্রোয়েশিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ 2018 সালের রানার্স আপ এবং 2022 সালের সেমিফাইনালিস্ট এই দলটি বারবার প্রমাণ করেছে যে বড় প্রতিযোগিতায় তারা নিজেদের সেরা ফুটবলটি খেলতে জানে। অভিজ্ঞতা, কৌশলগত শৃঙ্খলা এবং ম্যাচ পরিচালনার দক্ষতা ক্রোয়েশিয়াকে আবারও বিপজ্জনক প্রতিপক্ষ করে তুলেছে। আফ্রিকার প্রতিনিধিত্বকারী ঘানা এবার বিশ্বকাপে এসেছে একেবারে নতুন আশাবাদী একটি দল নিয়ে। তরুণ প্রতিভা এবং গতিময় ফুটবলের জন্য পরিচিত ব্ল্যাক স্টার্সরা গ্রুপের যে কোনো দলের জন্য হতে পারে কঠিন চ্যালেঞ্জ। ঘানার লক্ষ্য থাকবে নক আউট পর্বে পৌঁছে আবারও বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া। পানামা হয়তো গ্রুপের একটু আন্ডারডগ বা একটুখানি পিছিয়ে পড়া দল, কিন্তু তাদেরও খুব একটা অবহেলা করার সুযোগ নেই, কারণ বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা জানতে পারি, দেখতে আমরা এর আগেও সেই নজির দেখেছি যে দলটা অনেক বেশি পরিণত হয়েছে, বড় কোনো অঘটন ঘটানোর স্বপ্ন দেখছে। গ্রুপ পর্বে একটি বা দুটি ইতিবাচক ফলই তাদের ইতিহাস গড়ার পথে এগিয়ে দিতে পারে। আমরা হয়তো মনে পড়তে পারে আমাদের শ্রোতা বন্ধুরা গত বিশ্বকাপে যেভাবে মরক্কোর কাছে পর্তুগালের পরাজিত হয়ে যাওয়ার দিনটি প্রায় গোটা ফুটবল বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল, তাই একেবারেই পানামাকে দুর্বলভাবে নেওয়ার জায়গা নেই। গ্রুপের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ক্রোয়েশিয়া এবং ঘানার লড়াই। ইংল্যান্ডকে এগিয়ে রাখা হলেও দ্বিতীয় স্থানের জন্য অত্যন্ত তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের সৌন্দর্যে হচ্ছে অনিশ্চয়তা, তাই কাগজে কলমে হিসেবে আমরা যাই করি না কেন মাঠের 90 মিনিটে সব সমীকরণ বদলে যেতে পারে। তাই গ্রুপ এল তার দিকে অবশ্যই নজর থাকবে, একদিকে তারুণ্য, একদিকে কৌশল এবং অবশ্যই স্বপ্ন, অভিজ্ঞতা সব মিলিয়ে আসন্ন ফুটবল বিশ্বকাপ জমজমাট হতে চলেছে এমনটা বলাই যায়। আর কিশোর ক্রিকেট সেন্সেশন, চলে আসি ক্রিকেটের খবরে, কারণ আজ ভারতীয় এ দলের সঙ্গে মুখোমুখি শ্রীলঙ্কার এ দল ডাম্বলায় তারা মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা এবং ভারত। এবং কিশোর ক্রিকেটের সেন্সেশন বলে পরিচিত বৈভব সূর্যবংশী, তিনি ভারতের এ দলের হয়ে আজ অভিষেক ম্যাচে নেমেছেন। 14 রানের একটি ইনিংসে তার ইনিংস শেষ হয়। শ্রীলঙ্কা এর বিরুদ্ধে খেলতে নেমে আবারও এই ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বৈভবকে আমরা পেলাম এমন একটি ফরম্যাটে, যে ফরম্যাটে বৈভবের সামনে তৈরি হতে পারে আরও বহু নতুন সুযোগ। কার্যত ভারতের মূল দলে তিনি জায়গা পাবেন কি না সেই জায়গাটি খানিকটা পরীক্ষার জন্যই বলা যেতে পারে ভারতীয় এ দলে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। তবে প্রথম ম্যাচে খুব একটা ভালো পারফর্ম করতে পারলেন না বৈভব, কিন্তু তার দিকে নজর থাকবে কারণ তিনি এর মধ্যেই নিজের সামর্থ্যকে প্রমাণ করেছেন। ভারতের সিনিয়র দলের হয়ে যদি অভিষেকের সুযোগ পান বৈভব, তবে

15 বছর বয়সী ক্রিকেটার ভারতের ইতিহাসে প্রতিনিধিত্বকারী হিসেবে সর্বকনিষ্ঠ পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে উঠবেন। কেবল ভারত নয়, সারা পৃথিবীতেই তা হয়ে উঠবে একটি নজির। তিনি ছাড়িয়ে যাবেন 1989 সালের সচিনকে, যার পাকিস্তানের বিরুদ্ধে অভিষেকের সময় 16 বছর 205 দিন বয়স হয়েছিল। তাই বৈভবের সামনে রয়েছে এক বিশাল নজর বা নজির তৈরি করার সুযোগ। পাশাপাশি অবশ্যই তার দিকে, তার পারফরমেন্স এবং খেলার দিকেও কিন্তু সমান মনোযোগী হতে হবে, কারণ এই মুহূর্তে যে জনপ্রিয়তা তিনি পেয়েছেন সেই জায়গাটি ধরে রাখার জন্য প্রচুর কৌশল এবং দীর্ঘ অনুশীলন প্রয়োজন। তাই অনেকেই মনে করছেন বৈভব হয়তো লম্বা রেসের ঘোড়া, কিন্তু কতটা এগোতে পারেন বৈভব সেটা তো সময়ই বলবে। অন্যদিকে এই মুহূর্তে ভারতীয় এ দল এবং শ্রীলঙ্কা এ দলের মধ্যে খেলা চলছে। ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে 6 উইকেটের বিনিময়ে 277 রানে। অনবদ্য একটি 100 রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। 101 রানে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। তার সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছিলেন তিলক বর্মা অধিনায়ক, তিনি 60 রানের একটি ইনিংস খেলেন। আয়ুষ বাদনি করেন 24, প্রিয়াংশা আরিয়া করেন 32 এবং সুরিয়ান শেটগারে তিনি করেন 26। জবাবে এই মুহূর্তে যা খবর আমরা পাচ্ছি শ্রোতা বন্ধুরা, 36 ওভারের খেলা অতিক্রান্ত, 5 উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা এ দল করেছে 198। তাদের সামনে জয়ের জন্য রয়েছে 278 রান, ফলে খুব বেশি পিছিয়ে তারা নেই যদি এই পার্টনারশিপটি তারা এই মুহূর্তে এগিয়ে নিয়ে যেতে পারে। এখন তারা 40 ওভারের খেলা অতিক্রান্ত, তারা 5 উইকেটের বিনিময়ে 219 রান করেছে, ফলত তারা আরোই জয়ের দিকে কার্যত এগিয়ে চলেছে। যদি উইকেট না পড়ে তাহলে হয়তো খুব সহজেই জয় পেয়ে যাবে শ্রীলঙ্কার এ দল। চলে আসি খেলার দুনিয়ার একটু অন্যরকম খবরে। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মেয়েদের ফুটবল কোচিং স্কুল 2 বছর পেরিয়ে 3 বছরে পা রাখলো। তাদের জন্য এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিল সাগরভাঙা ক্রিকেট একাডেমি। সমস্ত বাধা কাটিয়ে অবশেষে তুরস্ক থেকে মেক্সিকোর তিজুয়ানায় পৌঁছলেন ইরানের ফুটবলাররা। তবে নজর কেড়ে নেয় তাঁদের জ্যাকেটের একটি সোনালী ব্যাজ, যাতে লেখা ছিল 168। জানা গিয়েছে পশ্চিম এশিয়ায় যুদ্ধের শুরুতে ফেব্রুয়ারিতে ইরানের দক্ষিণে অবস্থিত মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল সেই স্মরণেই এই ব্যাজ পরে ইরানের ফুটবলাররা নেমেছিলেন। বিশ্বকাপে ইরান অভিযান শুরু করছে আগামী 15 জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচের জন্য ইরান দল কবে আমেরিকায় যাবে তা এখনও নিশ্চিত হয়নি। অন্যদিকে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই হাড়হিম করা একটি ঘটনা ঘটল আমেরিকার কানসাস সিটিতে। ইংল্যান্ড জাতীয় দলের শিবির করার কথা, যেখানে তার কাছেই একটি আকস্মিক গোলাগুলিতে অন্তত আহত হয়েছে 9 জন। এখানেই এখন প্রস্তুতি নিচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস। তাই কানসাস সিটিতে যে জায়গায় ইংল্যান্ড দল রয়েছে তার থেকে খুব বেশি দূরে নয় এই জায়গায় গোলাগুলির খবর পেয়ে স্থানীয় পুলিশ সেখানে পৌঁছয় এবং এই জায়গা নিয়ে একটুখানি সমস্যার মধ্যে রয়েছে এই মুহূর্তে ইংল্যান্ড শিবির। ইংল্যান্ডের কোচ টমাস টুহল তিনি জানিয়েছেন, বিশ্বকাপে প্রথম একাদশে জায়গা ধরে রাখতে হলে জুড বেলিংহামকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। ফুটবলের পাশাপাশি শুরু হতে চলেছে মহিলাদের ক্রিকেট টি-20 বিশ্বকাপ। আর মেয়েদের টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সোমবার দাপট দেখালো ভারত। ব্যাটিংয়ে যদি উজ্জ্বল হয়ে থাকেন ভারতে ফুলমালি, তবে বোলিংয়ে শাসন করলেন 2 স্পিনার রাধা যাদব এবং শ্রেয়াঙ্কা পাটিল। প্রথমে ব্যাট করে ভারতের দল, তারা ভারতের অপরাজিত 56 রানের সৌজন্যে ভারতীয় দল তোলে 179 8 উইকেটের বিনিময়ে। জবাবে ওয়েস্ট ইন্ডিজের রান একটা সময় ছিল 81 রানে 2 উইকেট, সেখান থেকে শ্রেয়াঙ্কা তিনি 36 রানে 4 উইকেট নেন এবং রাধার 25 রানে 3 উইকেটের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ শেষ হয়ে যায় 153 রানে 8 উইকেটের বিনিময়ে। ভারতের পরের প্রস্তুতি ম্যাচ প্রতিপক্ষ ইংল্যান্ড। চোট সারিয়ে দলে ফেরার বার্তা দিয়েছে নেইমার এবং নেইমারকে নিয়ে যথেষ্ট আশাবাদী ব্রাজিলের আন্তর্জাতিক দল। তাই নেইমারের ফিরে আসা হয়তো ব্রাজিলকে যথেষ্ট আশার আলো দেখাবে এবং সেখান থেকে ব্রাজিল এবার ফুটবল বিশ্বকাপে কতটা তাদের জায়গা স্পষ্ট করতে পারে সেই দিকে নজর থাকবে সকলের।
শ্রোতা বন্ধুরা শুনতে থাকুন ক্রীড়াঙ্গন, আমাদের ফোন নম্বর 2213134, ইমেল আইডি এআর কলকাতা স্পোর্টস @ gmail.com, ফেসবুক পেজ এআইআর কলকাতা।

স্পোর্টস পেজ। আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন, ঠিকানা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, ক্রীড়া বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে, আকাশবাণী কলকাতা। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। স্পেশাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মিসিং পার্সন্স ব্যুরো CID পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027 থেকে জানাচ্ছেন, সূর্য মণ্ডল, মাঝারি গড়ন, বয়স 52, উচ্চতা 5'5", গায়ের রং ফর্সা, গত 30 এপ্রিল 2026, গ্রাম গাংরাই, ডাকঘর গাংরাই, থানা বিষ্ণুপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নিখোঁজ হয়েছেন। এর সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো CID পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 700027, অথবা মিসিং পার্সন স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 700001।

রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiion.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

0: বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন লনা বসু, আন্দুল গ্রাম্য হিতকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা এবং দুই শিক্ষার্থী।
1: আমি আন্দুলের গ্রাম্য হিতকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা লনা বোস। আমার সঙ্গে এই বিদ্যালয়েরই দুই ছাত্রী অনুবা বোস এবং অদ্রিজা পাল এসছে আমার সঙ্গে পড়ানোর সহযোগিতা তারা করবে। আমি যে পড়াবো তার সঙ্গে ওরা আমার পাশে থাকবে। আমি যেটা আজকে পড়াবো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গেছে, খাতাও বেরিয়ে গেছে। আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যেটা প্রথম অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা, এবং তার সঙ্গে আমি একটু জুড়ে দেব যে কিভাবে ভারতীয়দের মধ্যে জাতীয়তা বোধের উন্মেষ ঘটেছিল সেটা একটু অল্প করে বলে আমি আমার পড়ার আলোচনাটা শেষ করব। আমি তোমাদের কাছে আজকে শুরু করছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম যে অধ্যায় যেটা সিপাই বিদ্রোহ। আমি সিপাই বিদ্রোহের যা যা সিপাই বিদ্রোহের সঙ্গে জড়িত যে সমস্ত বিষয়বস্তুগুলি সেগুলো নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করব এবং শেষ করব কিভাবে ভারতীয়দের মধ্যে আস্তে আস্তে জাতীয়তাবোধের উন্মেষ ঘটেছিল, কি কি কারণে, কোন কোন মাধ্যমের দ্বারা। প্রথমেই আমি আসি যে সিপাই বিদ্রোহ আলোচনা করতে গেলে বিদ্রোহ কথাটা আমরা আগের চ্যাপ্টারে আমাকে দ্বিতীয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আমরা তৃতীয় অধ্যায় বিপ্লব বিদ্রোহ নিয়ে আমরা আলোচনা করেছি, তোমরা পড়েছ বিপ্লব কাকে কাকে বলে, বিদ্রোহ কাকে বলে এটা তোমরা পড়েছ। কিছু আদিবাসী বিদ্রোহ নিয়ে আলোচনা করেছি, কৃষক বিদ্রোহ নিয়ে আলোচনা করেছি আগের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় অধ্যায়। তেমনি এই অধ্যায় আমরা সিপাই বিদ্রোহ নিয়ে যেটা আলোচনা করব, বিদ্রোহ সম্পর্কে তোমাদের কিছু ধারণা রয়েছে যে যে কোনো বিদ্রোহ বা বিপ্লব ঘটতে গেলে ঘটলে সাধারণত কিছু পরোক্ষ কারণ থাকে, কিন্তু একটাই কি থাকে, প্রত্যক্ষ কারণ থাকে। এবং এই সিপাই বিদ্রোহ যখন হয়েছিল তখন কিন্তু বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে, বিভিন্ন মানুষের মধ্যে এটাই ধারণা হয়েছিল যে যে এটা কি শুধুই সিপাই বিদ্রোহ, না সামন্ততন্ত্র শোষণের বিরুদ্ধে কৃষক বিদ্রোহ, এই একটা প্রশ্ন থেকে যায়। সেটা নিয়ে আমি পরে আসছি। এখন আমরা যেটা আলোচনা করব যে সিপাই বিদ্রোহটা হঠাৎ করে বিদ্রোহটা ঘটলো কেন, নিশ্চয়ই কিছু কারণ রয়েছে, পরোক্ষ অনেক কারণ রয়েছে, কিন্তু যে প্রত্যক্ষ যে কারণটা নিয়ে আমি আলোচনা করব যে যার ফলে সিপাই বিদ্রোহটা ঘটেছিল সেটা কি, না এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন। টোটাটা কি, টোটা কি জিনিস, টোটা হচ্ছে একটা চর্বি মেশানো একটা খোলস যেটা দাঁতে কেটে বন্দুকের নলে ঢোকাতে হয়। এখন চর্বিটা, ওই টোটার যে চর্বিটা, সেটা গুজব রটে গেল যে যে গরু এবং শুকরের চর্বি দিয়ে সেটা করা, হিন্দু মুসলিম উভয় তাদের ধর্মচ্যুত হওয়ার ভয় তারা এই টোটা ব্যবহার করতে কি হলো না, দাঁতে কেটে টোটাটা ঢোকাতে তারা রাজি হলো না, যার ফলে তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার জাগলো। এবং সেটা শুধু একটা জায়গার মধ্যে এটা সীমাবদ্ধ থাকলো না, দেখা গেল যে আগে থেকেই সিপাহীদের মধ্যে নানা রকম ব্রিটিশদের বৈষম্যমূলক আচরণ নানা কারণেই তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল, এটা স্ফুলিঙ্গ আকারে কি হলো দেখা দিল। প্রথমেই আমরা দেখতে পারলাম যে তোমার 26 ফেব্রুয়ারি বহরমপুরে প্রথম এই বিদ্রোহের দেখা আত্মপ্রকাশ ঘটল, এই সিপাই বিদ্রোহ। তারপর 29 মার্চ ব্যারাকপুরের এই বিদ্রোহটা এমনভাবে ছড়িয়ে পড়ল যে কার নেতৃত্বে হলো, মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহের আগুন জ্বলে উঠল। এবং দেখা যাচ্ছে যে এই মঙ্গল পাণ্ডে যখন বিদ্রোহে নেতৃত্ব দান করলেন এবং সেখানে এই বিদ্রোহটা শুধুমাত্র যে বহরমপুর ব্যারাকপুরের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, সেটা বাংলা থেকে ভারতের বিভিন্ন জায়গায় কি হলো, ছড়িয়ে পড়ল। মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করা হলো, তাকে ফাঁসি দেওয়া হলো। ভারতের বিদ্রোহের এই বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। সুতরাং দেখা যাচ্ছে যে বিদ্রোহটা আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র বাংলায় নয়, ভারতের বিভিন্ন জায়গায়, তাঞ্জোর, মিরাট, কানপুর, ঝাঁসি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। ঝাঁসির রানী

লক্ষ্মীবাই, কানপুরে নানা সাহেব, প্রচুর ব্রিটিশদের তারা এই বিদ্রোহের প্রতিবাদ করে প্রচুর ব্রিটিশদের হত্যা করলেন। সুতরাং দেখা যাচ্ছে যে যে শুধুমাত্র সিপাহীদের মধ্যে কি এটা বিদ্রোহটা সীমাবদ্ধ থাকলো? থাকলো না। এই সিপাহী বিদ্রোহটা সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল। এখন প্রশ্ন আসে যে যে এই যে সিপাহী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ নিয়ে বিভিন্ন রকম, যে সিপাহী বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা যাবে কি যাবে না, কিভাবে সিপাহী বিদ্রোহকে কোন দৃষ্টিকোণ থেকে কিভাবে ব্যাখ্যা করা হবে, সেই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা বিতর্ক দেখা দিল। আমরা দেখি যে প্রবাসী বিপ্লবী আমেরিকা বিনায়ক দামোদর সাভারকর, বিখ্যাত বিপ্লবী, তিনি আমেরিকা থেকে তিনি বিভিন্ন অস্ত্রশস্ত্র বাংলায় পাঠাতেন, ভারতে পাঠাতেন। সেই বিনায়ক দামোদর এই সিপাহী বিদ্রোহকে বললেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, এবং তার এই মতকে অনেক ঐতিহাসিকরা কি করলেন, সমর্থন করলেন। কিন্তু আমরা দেখতে পাই যে 1857 খ্রিস্টাব্দের এই বিদ্রোহ ঠিক তার 100 বছর পর, যখন শতবার্ষিকী যখন পালন করা হলো, এই বিদ্রোহের শতবার্ষিকী পালন করা হলো, ডক্টর সুরেন্দ্রনাথ সেন, ঐতিহাসিক ডক্টর সুরেন্দ্রনাথ সেন এবং ডক্টর ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার, তারা দুখানি বই লিখলেন 1857 ডক্টর সুরেন্দ্রনাথ সেনের গ্রন্থ এবং ডক্টর রমেশচন্দ্র মজুমদারের হচ্ছে সিপাহী মিউটিনি অ্যান্ড রিভোল্ট অফ 1857, দুটি গ্রন্থ লেখা হলো। তারা কিন্তু বললো যে এটা সিপাহী বিদ্রোহ ঠিক আছে, জাতীয় বিদ্রোহ ঠিক আছে, কিন্তু তখনও পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে কিন্তু স্বাধীনতার যে সংজ্ঞা, স্বাধীনতার স্প্রিয়া তখনও পর্যন্ত মানুষের মধ্যে জেগে ওঠেনি। বিনায়ক দামোদর সাভারকরের এই বক্তব্য তারা ঠিক খুব একটা মেনে নিতে পারলেন না। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখি যে সেই সময়কার শিক্ষিত বাঙালি সমাজ, তারা কিন্তু সিপাহী বিদ্রোহকে মেনে নিতে পারেনি। কারণ কি, তারা পুরোপুরিভাবে ব্রিটিশদের তাবেদারি ছিলেন। তারা মনে করতেন যে তারা ব্রিটিশদের ঈশ্বর সম বলে মনে করতেন, ব্রিটিশ শাসনকে তারা কল্যাণকর বলে মনে করতেন। তারা মনে করতেন যে যে সমস্ত ভারতীয়দের উচিত মাথা নত করে ব্রিটিশ শাসনকে মেনে নেয়া, এটা তারা মনে করে। তারা সিপাহী বিদ্রোহকে অংশগ্রহণ করেনি এবং সিপাহী বিদ্রোহকে তারা মানতে পারেনি। কিন্তু আমরা কি তাকে তাহলে বলতে পারবো যে সিপাহী বিদ্রোহের গুরুত্ব নেই? না, সিপাহী বিদ্রোহের গুরুত্বকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। কারণ কি, নিম্নবর্গীয় যারা ঐতিহাসিক, যারা সবার আধুনিক ঐতিহাসিক রণজিৎ গুহ, গৌতম ভদ্র, তারা বলেছেন যে সর্বস্তরের মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল এবং নেতৃত্বদানও করেছিলেন। এবং আমরা দেখি যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বেইলি, তিনি বলেছেন যে সর্বস্তরের কৃষক সম্প্রদায় এই বিদ্রোহে প্রতিরোধ করেছিলেন, তারা জাতীয় প্রতিরোধ করে তারা এই বিদ্রোহটাকে একটা ধারা উপধারার সংমিশ্রণ ঘটাতে চেয়েছিলেন। সুতরাং কখনো আমরা এই বিদ্রোহটাকে কখনোই আমরা ছোট করে দেখব না। আর একটা যেটা আমরা দেখি যে এই বিদ্রোহের পরে, এই যে সিপাহী বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহে ব্রিটিশ শাসনের ভিতটাকে যে বিশালভাবে নাড়া দিয়েছিল, সেটা হচ্ছে যে এর পরে একটা বিশাল পরিবর্তন ঘটল ভারতের শাসন ব্যবস্থার ক্ষেত্রে। কি না, এতদিন পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল, বাংলা তথা ভারতের শাসনভার গ্রহণ করেছিল। কিন্তু দেখা গেল যে এই সিপাহী বিদ্রোহের পর 1858 খ্রিস্টাব্দে আমরা কি দেখলাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি হলো, অবসান ঘটল। মহারানী ভিক্টোরিয়া কি হলো, শাসনভার গ্রহণ করলেন। কি দ্বারা না, ব্রিটিশ পার্লামেন্ট তার ভারত শাসন আইনের মাধ্যমে মহারানী ভিক্টোরিয়ার হাতে ভারতের শাসনভার তুলে দিলেন এবং তার প্রতিনিধি হিসাবে সেই সময়কার সিপাহী বিদ্রোহের সময় যিনি বড়লাট ছিলেন লর্ড ক্যানিং, তাকে ভার দায়িত্বভার দেওয়া হলো। তিনি তাকে নতুন নামকরণ করা হলো গভর্নর জেনারেল এবং উপাধি কি দেওয়া হলো, ভাইস রয়। তাহলে ভারতের প্রথম
জি।

0: ভাইসরয় হলেন তিনি কে? লর্ড ক্যানিং। ঠিক আছে, প্রথম গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। এবং মহারানী ভিক্টোরিয়া 1858 খ্রিস্টাব্দে তিনি কিছু নীতি এবং আদর্শের কথা তুলে ধরলেন, সেটাকে কি বলা হচ্ছে? মহারানী ঘোষণা পত্র। তিনি এই মহারানী ঘোষণা পত্রের মাধ্যমে কিছু আদর্শ আমাদের সামনে তুলে ধরলেন, সেটা কি না ভারতীয়দের সামনে তুলে ধরলেন, সেটা কি না যে প্রত্যেক ভারতীয়রা তারা সমানভাবে জাতি ধর্ম নির্বিশেষে যোগ্য ভারতীয়রা কিভাবে সরকারি চাকরি পাবে, কোন রকম সামাজিক বা ধর্মীয় ক্ষেত্রে ব্রিটিশরা ভারতীয়দের কোনো ব্যাপারে কি করবে না, হস্তক্ষেপ করবে না। এবং এতদিন ধরে যে সত্য বিলোপ নীতি যে চলে আসলো সেটা বিলোপ করা হলো, অর্থাৎ ভারত যে সমস্ত ভারতীয় রাজারা, প্রাদেশিক রাজারা যারা পুত্র সন্তান না থাকায় উত্তরাধিকার নিতে পারত, তাদেরকে বলা হলো যে সপ্তনীতি বিলোপ নীতি উঠে যাবে এবং তারা উত্তরাধিকার অর্থাৎ দত্তক পুত্র নিতে পারবে। কিন্তু এই যে নীতি বা আদর্শের যে বলা হলো তাতে দেখা গেল যে যে বা নীতিগুলোর কথা বলার সেগুলো কিন্তু বাস্তবে সেইভাবে কি হলো না, রূপায়িত হলো না। বুঝতে পেরেছো তো? যার ফলে মানুষের মধ্যে সেই যে ক্ষোভ থেকেই গেল, এবং সেই ক্ষোভ থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে ব্রিটিশ শাসনের তাদের যে বৈষম্য, তাদের যে শোষণের দিকটা আস্তে আস্তে তাদের মধ্যে যে একটা পরিবর্তন মানুষের মানসিকতার মধ্যে দেখা দিল। এবং এই পরিপ্রেক্ষিতে কিছু রাজনৈতিক সংগঠন বা সভা সমিতি গড়ে উঠল। এবং এই সময় ডক্টর অনিল সিং কি বলেছেন যে এই সময়টাকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। এবং এই যে রাজনৈতিক সংগঠন বা সভা সমিতি যে গড়ে উঠল, সেই সভা সমিতির যিনি প্রাণ এই গড়ে ওঠার ক্ষেত্রে বা উদ্যোগের যিনি প্রাণপুরুষ ছিলেন তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রাজনৈতিক সংগঠন হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, প্রসন্নকুমার ঠাকুর দ্বারকনাথ ঠাকুরের উদ্যোগে 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা গড়ে উঠেছিল। এরপর হচ্ছে জমিদার সভা, 1838 খ্রিস্টাব্দে গড়ে উঠলেন দ্বারকনাথ ঠাকুরের উদ্যোগে এবং তোমার রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা গড়ে উঠল। ঠিক আছে, এরপর হিন্দু মেলা, হিন্দু মেলা যেটা নবকোবল মিত্রের উদ্যোগে হিন্দু মেলা গড়ে উঠেছিল এবং তোমার জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর সম্পাদক ছিলেন এবং সহ সম্পাদক কে ছিলেন? নবকুমার মিত্র নিজে। কিন্তু দেখা গেল যে তিনি যেদিকটার উপর বেশি জোর দিয়েছিলেন, তিনি আমাদের যে হিন্দু ঐতিহ্যগুলো আস্তে আস্তে যেগুলো প্রায় লুপ্ত হয়ে যাচ্ছিল সেইগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা হয়েছিল হিন্দু মেলার মাধ্যমে। এবং এরপর 1875 খ্রিস্টাব্দে শিশির কুমার ঘোষ এবং হেমন্ত কুমার ঘোষের নেতৃত্বে ইন্ডিয়ান লীগ গড়ে উঠল। কিন্তু নিজেদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে দ্বন্দ্ব, মতের আদর্শের পার্থক্যের জন্য সেটা কি হয়ে গেল, প্রায় অবসান ঘটল ইন্ডিয়ান লীগের। এবং তার পরের বছরই 1876 খ্রিস্টাব্দে গড়ে উঠল জাতীয় ভারত সভা, অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রীর উদ্যোগে এই জাতীয় সভা গড়ে উঠল। যে জাতীয় সভার গুরুত্ব প্রচুর, এবং শুধুমাত্র তোমার বাংলায় সীমাবদ্ধ থাকলো না, বাংলার বাইরে ভারতের বিভিন্ন জায়গায় এর শাখা কি হলো, বিস্তৃত হলো এবং প্রচুর কর্মসূচি নিয়েছিল এই ভারত সভা। ইলবার্ট বিল সম্পর্কে, বিতর্ক সম্পর্কে ভারত সভার মধ্যে আলোচিত হয়েছিল, নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন নিয়ে আলোচনা হয়েছিল এবং সংবাদপত্র, আমাদের দেশীয় ভাষায় যে সংবাদপত্র আইনের বিরুদ্ধে, আমাদের যে ব্রিটিশরা যে দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের উপর যে বিধিনিষেধ আরোপ করেছিল সেই বিষয়ে আমাদের এই ভারত সভা এই নিয়ে আলোচনা করেছিল। আচ্ছা, আমি বেশ অনেকটা পড়িয়ে নিলাম। এরপর জাতীয় কংগ্রেস আসছে। এবার তোমাদের আমি একটুখানি, আমি তো অনেকটা পড়ালাম, অনেকটা পড়িয়ে নিলাম, সিপাই বিদ্রোহ, সভা সমিতি, এবার তোমাদের কাছ থেকে কিছুটা জিজ্ঞেস করি যে তোমরা কি বুঝলে আমার পড়া নিয়ে, তোমরা কি বুঝলে? তাহলে আমি জিজ্ঞেস করি যে সিপাই বিদ্রোহ প্রত্যক্ষ কারণ কোনটা ছিল বলতো অনুভা?
1: সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের টোটা নিয়ে প্রচলিত একটি গুজব। এনফিল্ড রাইফেলের টোটা ছিল গরু ও

0: করে চর্বি দিয়ে তৈরি। সেই টোটা কি দাঁত দিয়ে কেটে?
1: টোটাটা কি?
0: টোটা হলো বন্দুকের খোলস, এনফিল্ড রাইফেলের কার্তুজের খোলস। সেই খোলসটিকে দাঁত দিয়ে কেটে বন্দুকে ভরতে হতো। গুজব ছড়ায় যে সেই টোটাটি গরু ও শুকরের চর্বি দিয়ে তৈরি। ফলে হিন্দু ও মুসলমান দুই সিপাহীরাই এই ধর্মচ্যুত হওয়ার ভয় টোটা ব্যবহারে অরাজি হয়। তাই নিয়ে ক্ষোভের আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এটাই ছিল সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ।
1: প্রত্যক্ষ কারণ সেটা কি শুধুমাত্র মানে প্রথম আমরা কোথায় দেখি যে সিপাহী বিদ্রোহের প্রথম যেখানে গড়ে উঠেছিল বিদ্রোহের যে প্রতিবাদটা বাংলার কোন জায়গায় প্রথম গড়ে উঠেছিল বলো তো, বলতে পারবে?
0: মুর্শিদাবাদের
1: বহরমপুরে। আর তারপর দ্বিতীয় আমরা দেখতে পাচ্ছি কোথায়? ব্যারাকপুরে। এবং ব্যারাকপুরে কে নেতৃত্ব দিয়েছে?
2: ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে নেতৃত্ব দিয়েছিল।
1: মঙ্গল পাণ্ডে নেতৃত্ব দিয়েছিল এবং তিনি তার পরিণতি কি হয়েছিল?
2: তার পরিণতিতে ফাঁসি হয়েছিল। তিনি ছিলেন এই বিদ্রোহের প্রথম শহীদ।
1: বিদ্রোহের প্রথম শহীদ। আচ্ছা, আমরা পড়তে পড়তে দেখলাম যে সিপাহী বিদ্রোহ চরিত্র নিয়ে যখন আলোচনা করছি সেই চরিত্রে নিয়ে আলোচনা করতে করতে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সিপাহী বিদ্রোহকে দেখার চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন, তাই তো? আচ্ছা, বিনায়ক দামোদর সাভারকার তিনি কি বলেছিলেন এই সিপাহী বিদ্রোহ সম্পর্কে?
0: তিনি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেন সিপাহী
1: বিদ্রোহকে। কিন্তু সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে তার 100 বছর পর সেই বক্তব্যটাকে কে কারা অস্বীকার করেছিলেন যে তারা মেনে নিতে খুব একটা পারেননি?
2: দুই ঐতিহাসিক, একজন ডক্টর সুরেন্দ্রনাথ সেন আর একজন ডক্টর রমেশচন্দ্র মজুমদার।
1: তারা দুটো বই লিখেছিলেন এবং এই দুই বইয়ের মাধ্যমে তারা তাদের এই প্রতিবাদটাকে তুলে ধরেছিলেন যে তা কেন স্বাধীনতা যুদ্ধ কেন বলা যায় না। সেই দুটো বইয়ের নামটা কি?
0: ডক্টর সুরেন্দ্রনাথ সেনের লিখিত বইটি হল 1857 এবং ডক্টর রমেশচন্দ্র মজুমদারের লিখিত বইটি হল দ্য সিপাহী মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857।
1: দ্য সিপাহী মিউটিনি অ্যান্ড রিভোল্ট অফ 1857। এই দুই গ্রন্থের মাধ্যমে ওনারা বোঝাতে চেয়েছিলেন যে তখনও পর্যন্ত ভারতীয়দের মধ্যে স্বাধীনতার যে স্প্রিয়া বা সংজ্ঞাটা তখনও পর্যন্ত জেগে ওঠেনি, সুতরাং স্বাধীনতা প্রথম স্বাধীনতা যুদ্ধটা বলা যায় না। 100 বছর পরও তারা এই মন্তব্যটা করেছিলেন যে 1857 এর কথাটা তুলে দিয়েছিল। 100 বছর পর তারা এই মন্তব্য করেছে যে 1857 খ্রিস্টাব্দে তখনও পর্যন্ত ভারতীয়দের মধ্যে কি হয়নি, যে স্বাধীনতার স্পিয়াটা তখনও পর্যন্ত জেগে ওঠেনি। কারণ কি? তখনও পর্যন্ত জাতীয়তা বোধটা ভারতীয়দের মধ্যে দেখা যায়নি, তাই তো? এবং এরপর আমরা দেখি যে ব্রিটিশরা তো থেমে থাকেনি, তারা তো দমন নীতি চালিয়েছে এবং দমন নীতি চালানোর পর সিপাহী বিদ্রোহটা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গিয়েছিল। কিন্তু ব্যর্থ হয়ে গেলেও ব্রিটিশ সরকার ভিতটাকে নাড়িয়ে দিয়েছিল। এই ভিতটাকে নাড়ানোর পরে কি পরিবর্তন হয়েছিল আমাদের ভারতবর্ষে? কি পরিবর্তন হয়েছিল বলো?
2: ভারত শাসন আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ পার্লামেন্টের রানী ভিক্টোরিয়ার হাতে স্থানান্তরিত হয়েছে।
1: অর্থাৎ কি না, ব্রিটিশ পার্লামেন্ট কি করলেন, ভারত শাসন আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির, এতদিন ধরে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসন করে আসলো সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের কি হলো, অবসান হলো এবং কার হাতে চলে গেল বলো?
0: রানী ভিক্টোরিয়া,
1: রানী ভিক্টোরিয়ার হাতে,
0: পার্লামেন্টের হাতে।
1: এবং রানী প্রতিনিধি হিসাবে কার হাতে শাসনভার তুলে দেওয়া হলো?
2: বড়লাট লর্ড ক্যানিং।
1: সেই সময় বড়লাটের জায়গায় সেই নামকরণটা কি করা হলো?
2: গভর্নর জেনারেল।
1: এবং উপাধি কি হলো?
2: ভাইসরয়।
1: তাহলে ক্যানিং হলো আমাদের প্রথম ভারতের
0: ভাইসরয়,
1: প্রথম গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কোশ্চেন করব, আমি তোমাদেরকে আমি যে পড়াচ্ছি সভা সমিতি সম্পর্কেও কিছু পড়েছি, যা যে আস্তে আস্তে মানুষের মধ্যে যে ক্ষোভের একটা দেখা দিল এবং মানুষ পরিবর্তন চাইল, যে ব্রিটিশদের শোষণের হাত থেকে কিছুটা মুক্তি চাইল, তার পরিপ্রেক্ষিতে কিছু রাজনৈতিক সংগঠন, কিছু সভা সমিতি গড়ে উঠল, যার উদ্যোগে প্রথম যার স্থান আমরা পাই তার নাম কি বলতো, কি?
2: বঙ্গভাষা প্রকাশিকা সভা।
1: না, ব্যক্তিকে?
2: রাজা রামমোহন রায়।
1: আর প্রথম রাজনৈতিক সংগঠন হচ্ছে কি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। এবং কত খ্রিস্টাব্দে সেটা গড়ে উঠেছিল?
0: 1836 খ্রিস্টাব্দে।
1: 1836 খ্রিস্টাব্দে।

0: পর কোন সভা হচ্ছে?
1: জমিদার সভা।
0: আচ্ছা, কত খ্রিস্টাব্দে হয়েছিল?
1: 1838 খ্রিস্টাব্দ।
0: এবং এই সভার কার উদ্যোগে গড়ে উঠেছিল?
1: দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে।
0: দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এই সভা গড়ে উঠেছিল। এবং এই সভার আমরা দেখতে পাচ্ছি যে কার সভাপতিত্বে হয়?
1: রাজা রাধাকান্ত দেব।
0: রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা গড়ে উঠেছিল। প্রত্যেক সভা সমিতিরই উদ্যোগ ছিল যে ভারতীয়দের মধ্যে কি করে তোলা, একটা ঐক্যবোধ বা জাতীয়তাবোধের একটা মানসিক অবস্থা তাদের মধ্যে গড়ে তোলা। এরপর আমরা দেখতে পাচ্ছি যে যেটা গড়ে উঠলো নবকুমার মিত্রের উদ্যোগে, যেটা গড়ে উঠলো সেটা কি?
1: হিন্দু মেলা।
0: হিন্দু মেলা। হিন্দু মেলার উদ্দেশ্যটা কি ছিল?
1: হিন্দু মেলার উদ্দেশ্য ছিল হিন্দু শিক্ষিত যুবকদের মধ্যে প্রাচীন হিন্দু ধর্মের অতীত গৌরব ছড়িয়ে দেওয়া, তাদেরকে ঐক্যবদ্ধ করা, তাদের মধ্যে জাতীয়তাবোধের, দেশাত্মবোধের, দেশপ্রেমের উদ্ভব ঘটানো।
0: বাহ। এরপর আমরা দেখি যে আরেকটা যেটা গড়ে উঠলো সেটা হচ্ছে কাদের নেতৃত্বে ইন্ডিয়ান লীগ গড়ে উঠলো?
1: শিশির কুমার ঘোষ এবং হেমন্ত কুমার ঘোষের
0: নেতৃত্বে 1875
1: খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ।
0: কিন্তু সেটা কি স্থায়ী হলো? সেটা স্থায়ী হলো না। তার পরের বছরে কি গড়ে উঠেছিল? ভারত সভা 1876। কাদের উদ্যোগে গড়ে উঠলো?
1: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলী, এনাদের উদ্যোগে ভারত সভা গড়ে উঠেছিল।
0: তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু মেলা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, তারপর হচ্ছে তোমার জমিদার সভা, হিন্দু মেলা এবং জাতীয় সভা, এবং তার মাঝখানে ইন্ডিয়ান লীগ কিছুটা সময়, এক বছরের জন্য তার স্থায়িত্বকাল ছিল। আস্তে আস্তে কি হচ্ছে, মানুষের এদের অনুপ্রেরণায় আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে মানুষের মধ্যে জাতীয়তাবোধ জেগে উঠছে। কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র সভা সমিতি বা সংগঠনের মাধ্যমে কি ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ গড়ে উঠেছিল? তা নয়। আমরা দেখি যে কিছু মনীষী বা কিছু ব্যক্তিত্বদের লেখায়, তাদের আঁকায় মধ্যে দিয়েও কি দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে আস্তে আস্তে তাদের লেখনীর মাধ্যমে, তাদের আঁকার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে একটা ক্ষোভ জমা হচ্ছে। যেমন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, তোমার স্বামীজির বর্তমান ভারত, বিবেকানন্দের বর্তমান ভারত, আঁকায় অবনীন্দ্রনাথ ঠাকুরের 1905-এর স্বদেশী আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভারত মাতা, গগনেন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ব্রিটিশদের সমালোচনা করে বিভিন্ন ব্যঙ্গচিত্র সে সময় ভারতীয়দের মধ্যে একটা সাড়া জাগিয়েছিল যে যে ভারতীয়দের কি করতে হবে, না প্রতিবাদ করতে হবে। এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ থেকে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে 1885 খ্রিস্টাব্দে কি গড়ে উঠল, তোমার জাতীয় কংগ্রেস গড়ে উঠল। তার ইতিহাস আমাদের বহু প্রচলিত এবং অনেকটা, এবং যার মাধ্যমে এই জাতীয় 1885-তে জাতীয় হিউমের প্রচেষ্টা, হিউমের তাদের তার উদ্যোগ, এই সমস্ত ব্যাপার নিয়ে জাতীয় কংগ্রেস গড়ে উঠলো। এবং যে সেই জাতীয় কংগ্রেসের ফলে দেখা যাচ্ছে যে প্রথম দিকে যদিও জাতীয় কংগ্রেসে তার নমনীয় নীতি খুব একটা সেইভাবে ফলপ্রসূ হয়নি তাদের উদ্যোগটা, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় কংগ্রেসের উদ্যোগ এবং তার প্রভাব বিভিন্ন আন্দোলনের ওপর কি হয়েছিল, প্রভাব ফেলেছিল, তাই তো? এবং আমরা দেখি যে এর পরবর্তীকালে বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন ব্যক্তিত্বের আগমন ঘটল। কাদের? তোমার গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, নেহেরু, এদের আগমন ঘটল এবং আন্দোলনের ধারাটা কি হলো, একদম অন্যদিকে চলে গেল। আমরা 1857 সাল থেকে আরম্ভ করেছি, 1857 সাল থেকে, 1857 সিপাহি বিদ্রোহ থেকে আমরা তার চরিত্র, তার অবসান, তার ফলে ভারতবর্ষের রাজনৈতিক কাঠামোর কিভাবে পরিবর্তন ঘটল, এবং আমরা দেখলাম যে কিভাবে মানুষের মধ্যে মানসিকতার পরিবর্তন ঘটল, কিভাবে রাজনৈতিক সংগঠনগুলো ভারতীয়দের মধ্যে কিভাবে চিন্তাধারার পরিবর্তন ঘটালো। তাহলে তোমাদের আর কিছু কোশ্চেন তোমাদের আছে এখান থেকে? কিছু তোমরা আর

0: কোনো অসুবিধা তোমাদের হচ্ছে যে সিপাহী বিদ্রোহ আমরা পড়লাম, সিপাহী বিদ্রোহ সম্পর্কে আমাদের সেকেন্ড যেটা আমরা সামিটিবে সিপাহী বিদ্রোহ এবং সিপাহী বিদ্রোহের সম্পর্কে আমরা পুরো ডিটেলসে পড়ে নিলাম। সভা সমিতি আমাদের সেকেন্ড সামিটিবে আছে, আছে তো, সেখানগুলো তোমাদের তোমাদের কোনো অসুবিধা নেই, সেগুলো উত্তর দিলে তোমরা, সব কিছুই পড়লে তো বললে, এবং মহারানী ঘোষণাপত্র, মহারানী ঘোষণাপত্রে কি বলা হয়েছিল বলো তো একবার একটুখানি শুনি, একটুখানি মহারানী ঘোষণাপত্র।
1: ইংরেজ সরকার ভারতীয়দের সামাজিক এবং ধর্মীয় বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না, সত্য বিলোপ নীতি বিলুপ্ত করা হবে এবং দেশীয় রাজারা প্রাদেশিক রাজারা দত্তকপুত্র গ্রহণ করতে পারবে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল যোগ্য ভারতীয়রা ইংরেজদের চাকরিতে যোগদান করতে পারবে।
0: বাহ, তাহলে মহারানী ঘোষণাপত্র সবকিছু, কিন্তু তা সত্ত্বেও যেহেতু এটা বাস্তবায়িত হয়নি খুব এবং সব আমরা, কিন্তু আমরা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে আমি একটু গল্পচ্ছলে তোমাদেরকে ভারতের যে স্বাধীনতা কিভাবে এলো, ভারতের মধ্যে কিভাবে জাতীয়তাবোধের উন্মেষ ঘটালো এবং যার পরিণতিতে 1947 আমরা স্বাধীনতা লাভ করলাম, সেটা আমরা কিছুটা একটুখানি আমি তোমাদের গল্পচ্ছলে একটুখানি বলে দিলাম যে পড়া থেকে একটু বেরিয়ে গেলাম, যে ওগুলো পড়াতেই আছে, পরবর্তীকালে আছে, কিন্তু আমি পড়া আজকে বিষয়বস্তু থেকে একটু বেরিয়ে তোমাদেরকে একটুখানি বলে দিলাম যে এর পরে যে আন্দোলনগুলো আমাদের আছে ছিল, যেগুলো মানুষের মধ্যে পরিবর্তন আনলো এবং নমনীয় নীতি থেকে বেরিয়ে এসে মানুষ, ভারতীয়রা কিছুটা বিপ্লবী পন্থা অনুসরণ করলো গান্ধীজির নেতৃত্বে, তোমার অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, নেতৃত্বের অভাবে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কিন্তু তাতেও কিন্তু ভারতীয়রা থেমে থাকেনি, ভারত ছাড়ো আন্দোলন 1942 আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন, কিন্তু দেখা যায় যে তার পরবর্তীকালে আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি, আমরা 1947 কি পাই, স্বাধীনতা পেয়ে যাই, দীর্ঘ এত বছর আমরা শোষণের হাত থেকে কি পাচ্ছি, মুক্তি পাচ্ছি। সুতরাং আমি তোমাদেরকে 1857 থেকে পড়িয়েছি আমি যেটা পাঠ্য আছে সেকেন্ড সামিটিবে তোমাদের সভা সমিতির যুগ অবধি পড়ালাম এবং আনন্দমঠ, এগুলো সম্বন্ধে তোমাদের সেকেন্ড সামিটিবের ওই চ্যাপ্টারে আছে, বর্তমান ভারত, ভারত মাতা এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, এগুলো তোমাদের ওই চ্যাপ্টারে পুরোটাই তোমাদের পড়িয়ে দিয়েছে এবং তা সেখান থেকে একটু সরে তোমাদেরকে একটু গল্পচ্ছলে পরবর্তীকালের একটু ইতিহাসটা তোমাদের পড়ালাম। আজ তবে এইটুকু থাক, আমরা এসছি আন্দুলের গ্রামহিতকারী বিদ্যালয় থেকে, আমি লনা বোস,
1: গ্রামহিতকারী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অনুভা বোস,
2: আর আমি অদ্রিজা পাল।
3: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন ইতিহাস বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন আন্দুল গ্রামহিতকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা লনা বসু এবং দুই শিক্ষার্থী।

অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।

একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহোদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা ও আশেপাশের অঞ্চলগুলির পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে,

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। সন্ধে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশনায় নীলমণি হেমব্রম ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে শুনবেন প্রথমে কথিকা বিরসা মুন্ডার মৃত্যু ও ইতিহাস, বলবেন কানাইলাল হাস্তা। তারপর লোকগীতি, পরিবেশনায় প্রথমে মতিলাল কিষ্কু, তারপর ধীরেন্দ্রনাথ হেমব্রম ও সহশিল্পীরা। 6:38 কৃষি কথার আসরে শুনবেন প্রাণী পালনে সফলতা চাবিকাঠি, এই বিষয়ে ডক্টর কৌশিক পালের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 7:10 তর্জাকান, পরিবেশনায় গোবিন্দ জোদ্দার ও সহশিল্পীরা। 7:30 সমীক্ষা, বিষয় একটি নিঃশব্দ মহামারী, বলবেন তনয়া বিশ্বাস। রাত 8 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী শুনবেন এবং রংপুর লাইম, রচনা ইন্দিরা মুখোপাধ্যায়, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:45 অর্থনীতির দুনিয়া অনুষ্ঠানে শুনবেন আলোচনা পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির বিকাশ দ্বিতীয় পর্ব, অংশগ্রহণে ডক্টর দেবাশিস মিথিয়া, অধ্যাপিকা সীমন্তী বন্দ্যোপাধ্যায়।

রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। 9:30 ধারাবাহিক অনুষ্ঠান শ্রবণী। শুনবেন প্রথমে স্বরচিত ছোট গল্প, পাঠে কিন্নর রায়। তারপর স্বরচিত কবিতা পাঠে মিতুল দত্ত। সবশেষে স্বরচিত গল্প পাঠে রমানাথ রায়। রাত 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 নজরুল গীতি, শিল্পী প্রসূন ভট্টাচার্য। 10:45 লোকগীতি, শিল্পী মৌসুমী চট্টোপাধ্যায়। 11:00 শ্যামা সঙ্গীত, শিল্পী বিশ্বনাথ চন্দ। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী সুখময় বন্দ্যোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি দেবব্রত মণ্ডল। সরকার এমজি নারেগা থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিপিজি রামজিতে পরিবর্তনের উদ্দেশ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট বরাদ্দের প্রস্তাব করেছে। আগামী 1 তারিখ থেকে সারা দেশে এটি কার্যকর হবে। নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘোষণা করেন। তিনি জানান, কোনো রাজ্যের বরাদ্দ কমানো হয়নি এবং গত বছরের তুলনায় বাজেট 40% বাড়ানো হয়েছে। ভিপিজি রামজির লক্ষ্য হল গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করা এবং শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। বাংলার সার্বিক উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বলাকা মঞ্চে আজ 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়ক, সাংসদ ও আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় রাজনীতি হবে, কিন্তু দলমত নির্বিশেষে সারা বছর জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়ায় সকলের কর্তব্য। উল্লেখ্য, আজকের বৈঠকে তিনি জেলার আমন্ত্রিত 35 জন বিধায়কের প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এদের মধ্যে 2 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক যোগ দেন। চা শ্রমিকদের কল্যাণে রাজ্যে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব অমিত কুমার জানিয়েছেন, আসাম ও পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পে 2 রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে মোট 1,000 কোটি টাকা। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় 3টি ভাগে শ্রমিকরা পরিষেবা পাবেন। চা শ্রমিক পরিবারের শিশুদের উন্নত শিক্ষার ব্যবস্থা, সুচিকিৎসা এবং জীবনযাত্রার মানোন্নয়নে নেওয়া হবে একাধিক উদ্যোগ। রাজ্য সরকার প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে সমীক্ষার কাজ শুরু করেছে। সেলফ এনুমারেশন ছাড়াও সরকারি স্তরে সমীক্ষার কাজ চলবে বলে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে সব জেলা প্রশাসনকে জানানো হয়েছে। পাশাপাশি প্রকল্পের গাইডলাইন মেনে জমা করা আবেদনগুলি যাচাই করে দেখবেন প্রশাসনিক আধিকারিকরা। 25 জুনের মধ্যে সমীক্ষার কাজ শেষ করতে হবে। গোটা প্রক্রিয়া সম্পন্ন করার শেষ দিন 20 জুলাই। দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ সরানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। জগন্নাথ মন্দির নিয়ে কোনো আপত্তি না থাকলেও জগন্নাথ ধাম নাম ব্যবহারে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়েছিল ওড়িশা সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির এই বার্তায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেন পুরীর সাংসদ সম্বিত পাত্র। শ্রী অধিকারী জানান, সরকারি নথিতে প্রকল্পটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেই অনুমোদিত ছিল, পরবর্তীকালে ধাম শব্দটি যুক্ত করা হয়। তার বক্তব্য, সনাতন সংস্কৃতি ও ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ও শব্দটি প্রত্যাহার করা হবে। উত্তর 24 পরগনার স্বরূপনগর থানায় কৌজুরি গ্রামে পুকুরে স্নান করতে গিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে পশ্চিমপাড়ার 5 শিশু বাড়ির পাশের পুকুরে স্নান করতে নামলে আচমকায় তলিয়ে যায়। স্থানীয়দের চিৎকারে পরিবারের লোকজন 3জনকে উদ্ধার করল। 8 বছরের পরিমণ্ডল এবং 7 বছরের বয়সী দিশা মণ্ডলকে বাঁচানো সম্ভব হয়নি। অন্য 3 শিশু স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যের পূর্বমন্ত্রী অগ্নিপিত্রাপাল আজ জলপাইগুড়িতে অমরুত প্রকল্প খতিয়ে দেখেন। সার্কিট হাউসে জেলার চা বাগান এলাকায় নারী ও শিশু পাচারের প্রশ্নে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার মা মেয়েদের সচেতনতা বাড়ানো হবে, সর্বোপরি ওই এলাকার মহিলাদের হাতে কাজ তুলে দিতে হবে। আগামী 21 জুন বিশ্ব যোগ দিবস, তাই আসন্ন যোগ দিবসকে সামনে রেখে আজ পশ্চিমবঙ্গ সরকার ও আয়ুষ দপ্তরের যৌথ উদ্যোগে এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয় মালদার চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে। মালদার আম দেশ বিদেশের বাজারে জনপ্রিয় করে তুলতে উদ্যোগী হল মালদা জেলা প্রশাসন। এর অঙ্গ হিসেবে মালদার আম চাষী, আম ব্যবসায়ী, আম রপ্তানিকারকদের এক ছাতার তলায় আনতে গড়ে তুলল আমার মালদা নামে একটি প্ল্যাটফর্ম। উত্তরবঙ্গের মধ্য দিয়ে রাজ্যে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আগামী 2-3 দিনের মধ্যেই আরও কিছু অংশে তা অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3

0: মেগাহার্টসে বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে, 101.5 মেগাহার্টসে বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে, 101 মেগাহার্টসে পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে, 100.1 মেগাহার্টসে বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে, 103.7 মেগাহার্টসে DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সব জেলাতেই পরবর্তী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ অন্যান্য জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। পরবর্তী 48 ঘন্টায় তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে, মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলাতে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে এবং বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। উষ্ণ এবং আর্দ্র পরিস্থিতি থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বুধবার ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। উষ্ণ এবং আর্দ্র পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, যে সমস্ত কৃষক বন্ধুরা কৃষিকাজের সঙ্গে জড়িত, বিশেষ করে চাষাবাদ করেন, চাষাবাদের পাশাপাশি যারা প্রতিটি বাড়িতে দুই একটি করে গৃহপালিত প্রাণী রাখেন, যারা এভাবে পালন করছেন তো ঠিকই আছে, কিন্তু যে সমস্ত মানুষজন বা যে সমস্ত কৃষক বন্ধুরা এই প্রাণী পালনটাকে একটু ব্যবসায়িক ভিত্তিতে করতে চান, অথচ তার কিছু দিক নির্দেশনা রয়েছে যেগুলো আপনারা ঠিকঠাক জানেন না, যে কারণে প্রাণী পালন করে যে একটা সফল হওয়া যায়, আর্থিকভাবে সচ্ছলতা ফিরে আসতে পারে, সেই ব্যাপারটা আপনাদের মধ্যে ধরা দিচ্ছে না। তাই যদি আপনারা সঠিকভাবে জেনে বুঝে চাষটা করতে পারেন বা প্রাণী পালন করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সফলতার শতাংশ বা শতকরা ভাগ অনেকাংশেই বেশি হবে। আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আমরা আলোচনা করব প্রাণী পালনে সফলতার চাবিকাঠি। আপনারা যদি আমাদের যে শিরোনাম এটা একটু খেয়াল করেন, এখানে কিন্তু তিনটি বিষয় রয়েছে। প্রাণী পালন করবেন, সফলতাও পেতে হবে, আর সফলতা পেতে গেলে তার যে কি কি চাবিকাঠি প্রয়োজন বা কি কি জিনিস আপনাদের একান্ত জানা প্রয়োজন, সেই ব্যাপারটাই নিয়ে আজকের আমাদের আলোচনা। আর এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর কৌশিক পাল, বিষয়বস্তু বিশেষজ্ঞ, প্রাণীবিজ্ঞান, উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র, অশোকনগর। ড ডক্টর পাল, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বেতার কৃষি মিত্র সুব্রত। যে আমাদের রাজ্যে বর্তমানে প্রাণী পালনের অবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে?
3: আজকে আমাদের আলোচনার বিষয় যেটা আপনি বললেন যে প্রাণী পালনের সফলতার চাবিকাঠি, অবশ্যই সেখানে তিনটি শব্দ রয়েছে, প্রাণী পালন, সফলতা এবং চাবিকাঠি। তো এখানে প্রাণী পালন বলতে আমরা মেনলি আমাদের গৃহপালিত যে সমস্ত পশু পাখি আছে সেগুলোর কথাই বলবো। প্রাণী সফলতা বলতে আমরা কি বুঝি না, ধারাবাহিক লাভ, কারণ আমরা প্রাণী পালন করছি সফল তখনই বলি যখন আমরা সেখান থেকে লাভ পেতে পারবো বা আর্থিকভাবে একটু সচ্ছল হতে পারবো। তাই সে ধারাবাহিকতা যেন থাকে লাভের, সেই তখনই তাকে আমরা সফল বলবো। কারণ অনেকে ফার্মিং করেন, এক বছর দু বছর ঠিকঠাক করছেন হয়তো, তারপর আর সেরকম টিকছে না, তারপর তো সেক্ষেত্রে কিন্তু সেটা আমরা সফল বলবো না। আর একটা হচ্ছে চাবিকাঠি, আমরা জানি যে সঠিক চাবিকাঠি খুললেই তবে তালা খুলে। তো সেক্ষেত্রে প্রাণী পালনে আপনাকে সফলতা আসতে গেলে সেই সঠিক চাবিকাঠিটাকে আপনাকে নির্বাচন করতে হবে, সেই নিয়ে আলোচনা। এবার আপনার প্রশ্নের বিষয়ে আসি যে আমাদের প্রাণী পালনের তাৎপর্য বা গুরুত্বটা কিরকম রাজ্য বা দেশে। তো যেটা হোক, আমরা যদি দেখি প্রাণী পালন করি আমরা কি জন্য, মেনলি সেখান থেকে আমরা মাংস, দুধ, ডিম এগুলো পাওয়ার জন্য, যেগুলো প্রাণীজ প্রোটিন হিসেবে আমাদের মানুষের খাবার হিসেবে ইউজ করা হয়। তো প্রত্যেকটা মানুষের কিন্তু এই তিনটে জিনিস যেটা বললাম, মাংস, ডিম বা দুধ, এটা প্রত্যেক দিনের একটা নির্দিষ্ট পরিমাণ প্রয়োজন হয়, যেটা আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR ওনারা ঠিক করে দিয়েছেন যে একটা প্রাপ্তবয়স্ক মানুষকে কতটা কি খেতে হয় প্রতিদিন। তো সেদিক থেকে যদি আমরা দেখি দুধের ক্ষেত্রে দেখা যায় সেটা প্রত্যেকদিন আমাদেরকে 300 মিলিলিটার করে দুধ খাওয়া প্রয়োজন।
1: আচ্ছা,
3: যেখানে আমরা গোটা ভারতবর্ষের যদি স্ট্যাটিস্টিক বা ডেটা দেখি তাহলে বোঝা যায় যে আমরা সেটা অনেকটা বেশি পাই, 460 ml করে প্রত্যেকজনে পাই, এটা ভারতবর্ষের হিসাব,
1: মানে যোগানটা সাফিসিয়েন্ট।
3: সেটা কিন্তু পশ্চিমবঙ্গে আবার অতটা নয় কিন্তু।
1: আচ্ছা,
3: কারণ কোন কোন রাজ্য আছে যেখানে দুধের উৎপাদন বেশি হয় সেখানে মানুষ বেশি দুধ পান, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে 210 ml এর মতো। আমাদের দরকার 300 ml, কিন্তু 210 ml
1: তাহলে কিছুটা ঘাটতি রয়েছে।
3: সেরকম ভাবে যদি ডিমের ক্ষেত্রে আমরা দেখি তো আমাদের বছরে প্রত্যেকের প্রায় 180টার মতো ডিম খাওয়া উচিত, মানে মোটামুটি ধরুন দিনে অর্ধেক করে। কিন্তু আমরা পাই কটা গোটা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গে যদি দেখা যায় দেখা যাবে 103 থেকে 106টা করে ডিম আমরা প্রত্যেক বছর পাই প্রত্যেকে, তাহলে সেখানেও কিন্তু অনেকটা ঘাটতি রয়েছে। ঠিক একইভাবে যদি মাংস আমরা দেখি, বছরে আমাদের প্রত্যেকে প্রায় 11 কেজির কাছাকাছি মাংস খেতে হয়, সব রকমের মাংস যেগুলো আমরা খেয়ে থাকি, তো সেটা পাই কিন্তু আমরা প্রায় 7.5 কেজির কাছাকাছি, সেখানেও কিন্তু বেশ একটা ঘাটতি রয়েছে। এই যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণ করার কিন্তু অবশ্যই একটা জায়গা রয়েছে, যদি কেউ প্রাণী পালন করতে চান তার কিন্তু সম্ভাবনা যথেষ্ট রয়েছে সেটা করতে পারে। এটা একদিক গেল। আর একদিক হচ্ছে যে চাষবাসের অবস্থা যদি আমরা দেখি, এখন কিন্তু মাটির অবস্থা খুব একটা ভালো না, আমরা সার ব্যবহার করবো যাই হোক সেটা অন্য কারণও আছে, যাতে ক্ষেত্রে উর্বরতা শক্তি অতটা মাটির নেই, যার ফলে ফলন ঠিক খুব একটা বেশি হচ্ছে না। তার সাথে সাথে এখন যুক্ত হয়েছে প্রকৃতির খামখেয়ালিপনা, বিভিন্ন সময় ঠিক ফসল যখন তৈরি হচ্ছে তখন ঝড় বৃষ্টি এসব হয়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্ত কারণে কি হচ্ছে চাষবাস থেকে খুব একটা ফলন বা আয় খুব একটা বেশি হচ্ছে না, তার ফলে আমরা কি করছি প্রাণী পালনের দিকে ঝুঁকছি। প্লাস আমাদের জনসংখ্যা বাড়ছে, এখন প্রায় 140 কোটি ছাড়িয়ে গেছি আমরা, তার ফলে আমাদের চাষের জমির পরিমাণও কমছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা অল্টারনেটিভ হিসেবে বা পরবর্তীকালে দেখা যাচ্ছে তো এটাই এখন প্রাণীজ প্রোটিনের উপর বেশি জোর দেওয়া হচ্ছে, কারণ এত সংখ্যক লোকের মুখে খাবার তুলে দেওয়ার জন্য।
1: খাবার তো তুলে দেওয়ার ব্যাপার রয়েছে, সেই সঙ্গে যে একটা জীবন জীবিকা ধারণের একটা অন্যতম মাধ্যম হতে পারে,
3: সেটা অবশ্যই হতে পারে। এবং বিশেষ করে করোনা পরবর্তীকালে এটা খুবই গুরুত্ব পেয়েছে, কারণ অনেকেরই বিভিন্ন জায়গায় চাকরি বাকরি যারা করতেন হওয়ার পরে এখন প্রাণী পালন তারা বেছে নিচ্ছেন। এছাড়া প্রাণী এখন আমরা জৈব চাষ বা যেটাকে অর্গানিক ফার্মিং বলি বা অনেক সময় ন্যাচারাল ফার্মিং যেটা বলে প্রাকৃতিক চাষ, এই দুটোর ক্ষেত্রেও কিন্তু আমাদের যে মেইন যে কম্পোনেন্ট সেই গোবর বা সার বা জৈব সার সেটাও কিন্তু এই প্রাণীদের থেকেই আসে। তো সেক্ষেত্রেও প্রাণী পালন অনেকটা গুরুত্বপূর্ণ। আর আমাদের যে দেশের যে GDP গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেখানেও প্রাণী পালনের অনেকটা গুরুত্ব রয়েছে, সেখানে 4.11% এর মতো, আর পরে যেটা SDP যেটা আমরা বলি সেখানেও প্রাণী পালন থেকে 20% এর মতো তার কন্ট্রিবিউশন রয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে এবং এই যে ইন্টিগ্রেটেড ফার্মিং সুসংগত চাষ যেটা আমরা বলি তার একটা কম্পোনেন্ট হিসেবে প্রাণী পালনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিচার করলে দেখা যাবে প্রাণী পালনের যথেষ্ট তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ রয়েছে এবং ভবিষ্যৎ সম্ভাবনাও খুবই প্রবল।
1: একদম। যে সমস্ত শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা বা প্রাণী পালক যারা আজকের আমাদের অনুষ্ঠান শুনছেন তারা আশা করি বুঝতে পেরেছেন যে চাষ যেভাবে করছেন আপনারা করুন, তার পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে যদি প্রাণী পালনের দিকে আপনারা ঝোঁকেন তাহলে কিন্তু একটা নিশ্চিত ভবিষ্যৎ বা আর্থিকভাবে একটা লাভবান হওয়ার দিশা আপনারা দেখতে পাবেন। বেশ ডক্টর পাল, আরেকটা যে প্রশ্ন মনে হচ্ছে যে প্রাণী পালনের কথা বলছি, আমাদের প্রাণী পালক বন্ধুরা বা কৃষক বন্ধুরা প্রাণী পালনের কোন প্রাণীগুলোকে তার ঘরে পালন করবেন বা সেটাকে ব্যবসায়িক ভিত্তিতে পালন করবেন?
3: হ্যাঁ, আমরা মেনলি প্রধানত যেগুলো আলোচনা করবো সেগুলো গৃহপালিত যে সমস্ত প্রাণী, মানে যেগুলো আমরা বাড়িতে পুষি।
1: আচ্ছা,
3: সেক্ষেত্রে আমাদের রাজ্যে সাধারণত কি হয়ে থাকে, কোন কোন জিনিস আমরা কোন কোন প্রাণী আমরা পুষি, প্রধানত গরু, মহিষও কোনো কোনো জায়গায় পোষা হয়, খুব একটা বেশি সব জায়গায় হয়তো হয় না, তার সাথে সাথে ছাগল আছে, ভেড়া আছে, শুকর আছে এবং বিভিন্ন ধরনের কিছু পাখি আছে, যেমন তার মধ্যে হাঁস, মুরগি, এখনকার দিনে কোয়েল, টার্কি, গিনি ফাউল বা তিতির পাখি যেটা বলি, এগুলো কিন্তু অনেকেই করছেন।

0: তো এই প্রাণীগুলো আমরা করতে পারি। এছাড়া কিছু খুব একটা মানে খুব কি বলবো প্রচলিত নয়, কিন্তু আমরা অনেকে করে থাকতে পারি কোনো কোনো ক্ষেত্রে, যেমন ল্যাবরেটরি অ্যানিমাল, যেগুলো ল্যাবরেটরি অ্যানিমাল মানে যে সমস্ত অ্যানিমালের উপর বা পরীক্ষা নিরীক্ষা করা হয়, যেমন খরগোশ, গিনিপিগ, ইঁদুর, এই সমস্ত প্রাণীও অনেকে পালন করতে পারেন এবং সেটাও কিন্তু যথেষ্ট লাভজনক।
1: এগুলো একদম ব্যতিক্রমী
0: ব্যতিক্রমী এবং এর সাথে সাথে রঙিন পাখি, খাঁচার পাখি, যেগুলো কিছু কিছু পাখি আছে যেগুলো খাঁচায় পোষা নিষিদ্ধ, কিন্তু কিছু পাখি আছে যেগুলো আমরা পুষতে পারি, সেই সমস্ত পাখি অনেকে পালন করে সেখানে একটা রোজগারের রাস্তা দেখতে পান। তো আমরা মোটামুটি আজকের যে আলোচনা বা যে প্রাণীগুলোর কথা বলবো সেগুলো সব গৃহপালিত পশু যেগুলো আছে সেগুলোর উপরই বা সেইগুলোর উপর জোর দেবো এবং সেগুলোই আমরা প্রাণীপালক ভাই বোনেরা যারা আছেন তাদেরকে পালন করার কথা বলবো।
1: বেশ, এই সফলতা পেতে গেলে প্রথমে তাহলে আমাদের যদি একটু শুরু থেকে শুরু করি, স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করি, একজন প্রাণীপালক তিনি কিভাবে প্রস্তুতি নেবেন?
0: সাধারণত দেখুন আমাদের আলোচনার বিষয় বিভিন্ন জায়গায় যেরকম হয়, কোন একটা নির্দিষ্ট কোন প্রাণী, সেটা ছাগল হতে পারে, কোয়েল পাখি হলো, কি মুরগি হলো বা হাঁস হলো, সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি কোন একটা নির্দিষ্ট প্রাণ নিয়ে। কিন্তু সামগ্রিকভাবে যে একটা প্রাণী পালনের আলোচনা, যে কোন কোন দিকগুলো দেখলে তিনি এই জিনিসগুলো যেটাই তিনি পালন করুন সেটা ঠিকভাবে করতে পারবেন বা সফলভাবে করতে পারবেন, সেই আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যেরকম বললেন যে যদি কেউ নতুনভাবে শুরু করতে চান বা এরকম ছোটখাটো হয়তো ফার্ম আছে তিনি বড় করে করতে চান বা এটাকে ভবিষ্যত হিসেবে বেছে নিতে চান, তো তাদেরকে কয়েকটা বিষয়ের উপর জোর দিতে হয়। প্রথমত সাতটা বিষয় আছে যেগুলো মোটামুটি দেখা গেছে, সেই সাতটি বিষয়ের উপর একটু নজর দিলে তবে মোটামুটি প্রাণী পালনের সফল আসতে পারে।
1: বেশ,
0: তো সেগুলোর প্রথমেই যেটা হচ্ছে আমাদের উন্নত এবং উপযুক্ত জাত নির্বাচন করতে হবে। তবে দু নম্বর হচ্ছে যে প্রাণীটা আমরা পালন করি সেটা সাইন্টিফিক্যালি মানে বিজ্ঞানসম্মত ভাবে পালন করতে হবে। যেরকম ভাবে আমরা ঘরে পাঁচটা দশটা মুরগি আছে ওই দিনের বেলা ঘুরে বেড়াচ্ছে, আবার ঘরে একটা ছোট মতো ঘর বানিয়ে দিচ্ছে, ঘরে কোনো জানলা দরজা কিছু নেই, ওই রকম করলে কিন্তু হবে না, বিজ্ঞানসম্মত ভাবে করতে হবে। তিন নম্বর হচ্ছে উপযুক্ত জমির ব্যবস্থা করতে হবে, যেখানে ফার্মটা বানাবো, ঘর বানানো হোক বা তার ঘাসের জমি হোক যা কিছু হোক, তার জন্য একটা উপযুক্ত জমির ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে পর্যাপ্ত অর্থের যোগান, শুরুতেই যে আমি করবো সে একটা ঘর বানানো হোক, বাচ্চা কেনা হোক যা কিনা, তার জন্য একটা টাকা পয়সা প্রয়োজন আছে, সেটার যোগান ঠিকঠাক রাখতে হবে, নাহলে কিন্তু মাঝপথে সেটা বন্ধ হয়ে যেতে পারে। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে প্রাণী পালন করতে হবে, পাঁচ নম্বর পয়েন্ট, যেটা আমাদের পশ্চিমবঙ্গের প্রাণী পালক যারা আছেন তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা খুব একটা দেখা যায় না। ওনারা মনে করেন যে বাড়িতে রয়েছে থাক, দুধটা ডিমটা পাচ্ছি চলছে যেরকম হবে, কিন্তু সেখান সেটা যে ব্যবসায়িকভাবে নিতে পারি আমি, সেখান থেকে লাভ করবো, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে সফলতা আসবে না।
1: ঠিক,
0: ছ নম্বর পয়েন্ট হচ্ছে ইন্স্যুরেন্স বা বিমা, প্রাণী বিমা, যেটা অনেকেরই হয়তো জানা নেই যে মানুষের মতো পশু পাখিরও কিন্তু বিমাকরণ বা ইন্স্যুরেন্স করা যায়। সেই বিমার সুবিধা অবশ্যই নিতে হবে, কারণ এটা অনেক সময় দুর্ঘটনা বা কিছু হলে সেটা একটা ব্যাকআপ হিসেবে কিছুটা সাহায্য পাওয়া যায়। আর সাত নম্বর পয়েন্ট বা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মার্কেটিং বা বিপণন, যে জিনিসটা আমি তৈরি করছি সেটা সঠিক সময় সঠিক জায়গায় সঠিক দামে বিক্রি করতে পারছি কিনা, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত ধরনের চাষিদের সব থেকে বড় সমস্যা। তারা প্রোডাকশন বা উৎপাদন সব কিছু করছেন, চাষবাস হোক, মুরগি হোক বা যা কিছু হোক, কিন্তু সঠিক সময় সঠিক জায়গায় সঠিক দামে বিক্রি করার ব্যাপারটা কিন্তু ঠিকঠাক পাওয়া যায়।
1: তাহলে আমরা এই যে সাতটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বললেন, আমরা এগুলো এবার বিস্তারিত ভাবে একটু শুনবো। প্রথমে বলেছেন জাত নির্বাচন, তাহলে যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন তারা যে প্রাণী পালন করুন না, যদি আমি মুরগিও বলি, গরুও বলি, ছাগলও বলি বা আরো যে সমস্ত কথা বললেন, সেগুলো যে নির্বাচন করবেন, জাত নির্বাচন করবেন, সেক্ষেত্রে কি ধরনের জাতের কথা বলছেন?
0: জাত নির্বাচনটাই সব থেকে গুরুত্বপূর্ণ, আমি যেটা বললাম, কারণ এটা একদম ভিত্তি। শুরুতে যদি জাতে গোলমাল হয়ে যায় তাহলে কিন্তু সে ফার্মে সমস্যা হয়। আমাকে কি করতে হবে, উচ্চ উৎপাদনশীল এবং ওই স্থানীয় জলবায়ু বা আবহাওয়াতে খাপ খাইয়ে
1: নিতে পারবে,
0: থাকতে পারবে সেরকম। যেমন ধরুন আমরা অনেকেই শুনেছি হলস্টিন বা জার্সি গরু, তারা প্রায় দিনে 20-25 লিটার বা তারও বেশি দুধ দেয়, কিন্তু তারা থাকে হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সব থেকে ভালোভাবে থাকতে পারে। আমি যদি মনে করি ওই গরুকে পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে এসে পালন করবো
1: এবং ওই রকম দুধ আশা করবো,
0: তাহলে কিন্তু তার জন্য সেই রুমে ঘরে সেরকম ব্যবস্থা করতে হবে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের যারা গোপালক আছেন তাদের পক্ষে হয়তো খুব একটা কয়েকজন হয়তো সম্পদশালী হতে পারে করতে, বাকিদের কিন্তু সম্ভব না, কারণ ওই টেম্পারেচার ওই ইয়েতে রাখা, সুতরাং সেটা বোকামি হবে, সেই ধরনের জাত আমি করবো না। তো তার জন্য আমরা গরুর ক্ষেত্রে কি করি, মেনলি আমরা ক্রস ব্রিড গরু বেছে নিয়েছি, কারণ কি দেশি গরু যেগুলো আমাদের পাওয়া যায়, যেগুলো একদম ইন্ডিজিনাস বলি আমরা, একদম দেশি, তারা 1-1.5 লিটার 2 লিটার বেশি দুধ দেয় না, তার বেশি। কিছু উন্নত জাতের দেশি গরু আছে যেমন গির, সাহিওয়াল, থারপারকার, রেড সিন্ধি, এগুলো আবার পশ্চিমবঙ্গে খুব একটা বেশি পাওয়া যায় না, বাইরে থেকে আনাতে হয়। তো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি, ক্রস ব্রিডিং যেটা করাই বা আপগ্রেডেশন করে সেই গরু পালন করতে বলি। ছাগলের ক্ষেত্রে ক্ষেত্রে বিভিন্ন ধরনের জাত আছে, যমুনাপুরি, বারবারি, বিটাল, অনেকেই আমরা অনেক কিছু শুনি, লম্বা লম্বা কান, বড় বড় দেখতে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া এবং পশ্চিমবঙ্গের সব থেকে ভালো জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল গোট, বা যেটা আমরা বাংলার কালো ছাগল বলি। যদিও আকারে ছোট, কিন্তু এর অনেক গুণ আছে। তাই ছাগলের যদি কেউ ছাগলকে মানে প্রাণী পালন হিসেবে ছাগলকে নিতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্ল্যাক বেঙ্গল বা বাংলার কালো ছাগলকে অবশ্যই বেছে নেবে।

0: এরকম ক্ষেত্রে ভেড়ারও একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জাত রয়েছে পশ্চিমবঙ্গে, যেটাকে আমরা গারোল ভেড়া বলি, সুন্দরবন অঞ্চলে দেখা যায়। এটাও ছোট ছোট, কিন্তু এটা পৃথিবী বিখ্যাত, কারণ এর একবারে বাচ্চা দেওয়ার সংখ্যা, বাচ্চার যে সংখ্যা সেটা অনেকটাই বেশি অন্যান্য ভেড়ার থেকে। তো এটাকে মাংস হিসেবে ইউজ করা যেতে পারে। সেরকম শুকুরের ক্ষেত্রে আমরা যদি একদম দেশি চাই, তাহলে আমাদের এখানে ঘুংরু ব্রিড আছে, ঘুংরু, যেটা আমাদের তরাই অঞ্চলে বা দার্জিলিং টার্জিলিং জলপাইগুড়ি ওদিকে দেখতে পাওয়া যায়। তাছাড়া এখানে লার্জ হোয়াইট ইয়র্কশায়ার, যেটা একটা বিদেশি জাত, সেটাও কিন্তু খুব ভালোভাবে এখানে পালন করা যায় এবং অনেক জায়গাতে এর ফার্ম আছে, সেটাও বেছে নিতে পারেন। মুরগির ক্ষেত্রে আমাদের দেশি মুরগি তো রয়েছে, তার সাথে সাথে কিছু ইমপ্রুভ ভ্যারাইটি এখন আমাদের গবেষণাগার থেকে বের করা হয়েছে, ভারতবর্ষের যে সমস্ত মুরগির গবেষণাগার আছে, যেমন বনরাজা আছে, গ্রামপ্রিয়া আছে, কাবেরি আছে, কলিঙ্গ ব্রাউন আছে, আরআইআর এর নাম মনে শুনে রোড আইল্যান্ড রেড বলা হয়। এগুলো কি কম খরচ কিন্তু অধিক উৎপাদন, মানে ডিমও বেশি পারে, আবার মাংসও বেশি হয়, মানে বাড়ে তাড়াতাড়ি দেশি মুরগির থেকে। তো সেই সমস্ত জাত, হাঁসের ক্ষেত্রেও নতুন নতুন অনেক জাত বেরিয়েছে, আমরা তো খাকি ক্যাম্বেলের নাম শুনেইছি, এছাড়া আমাদের ইন্ডিয়ান রানার আছে, এখন কেরালার একটা জাত আছে যেটা চারা চেম্বালি বলা হয়, সেটাও এখন আমাদের পশ্চিমবঙ্গে আমরা পরীক্ষামূলক ভাবে করছি, সেটাও ভালো হচ্ছে। এছাড়া মাংসের জন্য হাঁসের জাত বেরিয়েছে, হোয়াইট পেকিং, যেটা মাস্কোভি আছে, যেটা আমাদের গ্রাম বাংলায় এখন অনেক জায়গাতেই চাষ হতে দেখা যাচ্ছে। তো এই সমস্ত জাত যেটা যে যেটা করবেন সেটা সেইভাবে বেছে নিতে হবে, এবং এটাই শুরু হবে হচ্ছে আপনার প্রথম ধাপ,
1: জাত নির্বাচন হলো।
0: তারপরে যেটা আমি বলেছিলাম যে বিজ্ঞানসম্মত উপায়ে প্রাণী পালন, মানে সাইন্টিফিক্যালি, তার মধ্যে কি কি ভাগ আছে, একটা হচ্ছে বাসস্থান মানে যেখানে থাকবে, একটা হচ্ছে খাবার দাবার, তারপর হচ্ছে প্রজনন, এবং হচ্ছে স্বাস্থ্য রক্ষা, এই চারটে জিনিস। তো বাসস্থানের ক্ষেত্রে কি আমরা যেরকম করে দেখি গ্রাম বাংলায় যেরকম ভাবে পালন করা হয় আলাদা করে, সেরকম পশু পাখির জন্য গরুর ক্ষেত্রে হয়তো অনেকে গোয়াল বানান, বাকি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোন রকমের গোয়ালের এক কোণে হয়তো ছাগল রাখা রয়েছে, মুরগির হয়তো কোনো রকম একটা ঘর রাখা আছে যেটা রাত্রেবেলায় কেবলমাত্র রাখার জন্য, সেখানে জানলা টানলা কিছুই নেই, অস্বাস্থ্যকর। কিন্তু এইভাবে করলে হবে না,
1: বিজ্ঞানসম্মত
0: হয়ে বাসস্থান কি করে কিরকম না অতিরিক্ত ঠান্ডা করে, আমরা কি জন্য বাসস্থানটা বানাই, যে একটা প্রোটেকশন
1: বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতি থেকে,
0: রাত্রে আশ্রয়ের জন্য বা যে শিকারী প্রাণী আছে তাদের হাত থেকে বাঁচার জন্য আমরা ঘর বানাই। তো সেই জন্য ঘরটা, এবং সেটা হবে কি পরিষ্কার পরিচ্ছন্ন, আলো বাতাস খেলবে, এবং ঘরে প্রত্যেকটা প্রাণীর জন্য আলাদা আলাদা নির্দিষ্ট পরিমাণ জায়গা দিতে হবে। কারণ আমরা অনেকেই জানি না যে একটা গরুর জন্য একটা গোয়ালে স্বাচ্ছন্দ্যভাবে থাকতে গেলে একটা গরুর কতটা জায়গা প্রয়োজন, প্রায় 60 বর্গফুট করে কেবলমাত্র ঘরে থাকার জন্য একটা গরুর জন্য জায়গা প্রয়োজন, আমরা সেটা দিই না। ছাগলের ক্ষেত্রে প্রায় 8 থেকে 10 বা 10 থেকে 12 যেরকম জাত তার উপর ডিপেন্ড করে তত স্কোয়ার ফিট বা বর্গফুট জায়গা দিতে হয়, তবে সেটা স্বচ্ছন্দভাবে থাকতে হয়।
1: আচ্ছা,
0: আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে জায়গায় 50 জন লোক থাকার কথা, সেখানে যদি 100 জন থাকে আমাদের একটা অস্বস্তি হয়। গরু ছাগলের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রেও কিন্তু সেরকম হয়। তো সেরকম নির্দিষ্ট মাপ এবং পরিষ্কার পরিচ্ছন্ন যেন অবশ্যই হয়, মলমূত্র সেগুলো বেরিয়ে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গা যেন থাকে, সেক্ষেত্রে ওনারা এক জায়গায় জমিয়ে ভার্মি কম্পোস্ট করতে পারেন, যেটা আর একটা ইনকামের সোর্স হতে পারে। তো এইগুলো দেখে শুনে, এবং বাচ্চা দেবে যে সমস্ত প্রাণীগুলো তাদের একটা আলাদা ঘরে রাখা, পাঁঠা যেগুলো থাকে বা মেল যুগে যেগুলো থাকে সেগুলো একটা আলাদা রাখা, বাচ্চা যারা বাড়ন্ত বাচ্চা তাদের এরকম আলাদা আলাদা ঘর করে দিতে পারলে সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা, এবং সেটা অবশ্যই করে দেওয়া দরকার।
1: এবার খাবার দাবার,
0: তারপরে আসছে খাবার দাবার। খাবার দাবারের কথা বললে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের প্রাণী পালনের অনেকটাই দুঃখবান, কারণ হচ্ছে প্রাণী পালনের ক্ষেত্রে সব থেকে বেশি খরচ হয় হচ্ছে খাবারে।
1: খাবারে
0: আপনি যদি দেখেন যে সারাদিনে 100 টাকা খরচ হয়েছে, সেখানে 60-70 টাকা খরচ হয় খাবারের পেছনে, এবং খাবারের তো এখন দামও যথেষ্ট, তাই জন্য অনেকে চেষ্টা করেন যে খাবারের পরিমাণ কমিয়ে হয়তো আমি, কিন্তু সেক্ষেত্রে সেটা লাভজনক ঠিক না। প্রতিটা প্রাণীর ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ খাবার প্রত্যেকদিন দিতে হয়, তবেই তার প্রোডাকশন বা উৎপাদন যেটা সেটা নির্দিষ্ট থাকবে। এবং সেই খাবারের মধ্যে কি কি থাকবে, গরু ছাগলের ক্ষেত্রে সবুজ ঘাস, তারপর আপনার খড় বা বিচালি, এবং দানা খাবার যেটা বাজারে বস্তায় কিনতে পাওয়া যায় বা অনেকে বাড়িতে বানিয়েও খাওয়ান, এই তিনটে সঠিক পরিমাণে দিয়ে, এবং এর জন্য প্রত্যেকটা কিন্তু ক্যালকুলেশন করতে হয় বা সেক্ষেত্রে একটা প্রাণী চিকিৎসক বা যিনি আছেন তার পরামর্শ নিয়ে কোন প্রাণীটা কতটা খাবার লাগবে সেটা নির্দিষ্ট পরিমাণ দিতে হয়।
1: আচ্ছা,
0: এবং খাবারের সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পানীয় জল। পানীয় জলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ খাবার আপনি যতই ভালো দেন নির্দিষ্ট পরিমাণ পানীয় জল না পেলে সেক্ষেত্রে কিন্তু খাবারটা কাজে লাগবে না।
1: আচ্ছা,
0: সেক্ষেত্রে কোন প্রাণীর কতটা খাবার দরকার, জল দরকার, সেটা 24 ঘন্টা যেন পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থাকে। এবং গরু ছাগলের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা মানতে হবে সেটা হচ্ছে সবুজ ঘাস, সবুজ গোখাদ্য সেটা চাষ করতে হবে, যেটা পশ্চিমবঙ্গে চাষিদের ক্ষেত্রে অনেকটাই অনীহা। কারণ তারা মনে করেন যে চাষের জমি যদি ঘাস চাষ করার জন্য নষ্ট করি তাহলে হয়তো ক্ষতি হবে, কিন্তু যদি ঘাস চাষ না করেন তাহলে গরু ছাগল কিন্তু পালন করা, আমরা যখন বলি যে ঘাস খাওয়ান কিনা, তখন অনেকে বলেন স্যার আমি তো নাল থেকে কেটে নিয়ে এসে ঘাস খাওয়াই, ওই সমস্ত ঘাসের কিন্তু পুষ্টিগুণ অতটা থাকে না, দেখতে হয়তো সবুজ রঙের, কিন্তু এর জন্য আলাদা আলাদা ঘাস পাওয়া যায় যেটা অনেকেই নাম শুনে থাকবেন, হাইব্রিড নেপিয়ার আছে, এখন অনেক ভ্যারাইটি বেরিয়ে গেছে তার, ভুট্টা আছে, জোয়ার, বাজরা, এর বিভিন্ন ভাগ আছে, কিছু প্রোটিন জাতীয়, কিছু অপ্রোটিন জাতীয়, যেমন সুটি জাতীয় ক্ষেত্রে বরবটি, বারসিম, লুসান, শুভাবুল, এই সমস্ত গাছ এগুলো কিন্তু চাষ করতে হয় এবং এগুলো খাওয়ালে কিন্তু উৎপাদন খরচ অনেকটাই কম হয়। আমরা অনেক সময় বলি গোপালক যারা আছেন ওনারা বলেন গরু পালন করে কি হবে, দুধের তো দামই নেই, কিন্তু এক কেজি দুধ উৎপাদন করতে ওনারা বলেন এক কেজি দুধ উৎপাদন করতে যতটা খরচ হয় তার থেকে কম।

0: আমাদেরকে দুধটা বিক্রি করতে হয়। কারণ কি, তারা কেউ কিন্তু ঘাস চাষ করেন না, আপনি খবর নিয়ে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে করেন না। তারা কি করে, খড় বা বিচালি তার সাথে দানা খাবারের উপর ডিপেন্ড করে, এতে কিন্তু খাবারের খরচ অনেক বেশি
1: হয়।
0: সে জায়গায় যদি আমি সবুজ ঘাস চাষ করি তখন কিন্তু পুষ্টিগুণ হয়তো ওই রকমই পাবে, কিন্তু তার খরচটা অনেকটাই কমে যায়, সেক্ষেত্রে ওনারা কিন্তু লাভজনক হয়ে করেন। এবং বাইরে যেখানে বড় বড় ফার্ম আছে তারা কিন্তু, বা আমাদের পশ্চিমবঙ্গ যদি বড় ফার্ম কোথাও থাকে অনেক কিন্তু
1: সেখানে তারা ঘাস
0: সবুজ ঘাস চাষ করেন, এবং তার সাথে সাথে খনিজ পদার্থের মিশ্রণ, কারণ আমাদের এখানে যে সমস্ত খাবার পাওয়া যায় কিছু না কিছু ঘাটতি থাকে না থাকে, ডেফিসিয়েন্সি যেটা সেটা থেকেই থাকে, ভিটামিন বা খনিজ পদার্থ। তো তার জন্য মাঝে মাঝে মিনারেল মিক্সচার যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো খাওয়াতে হবে, এবং তার সাথে সাথে কিমির ওষুধ খাওয়ানোটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখনকার দিনে তো আমরা অ্যাজোলার নাম আমরা অনেকেই শুনেছি, সেটাও কিন্তু সবুজ গো খাদ্য হিসেবে বা প্রোটিন জাতীয় খাদ্য হিসেবে গরু ছাগল বা হাঁস মুরগি খাওয়ানো যেতে পারে খুব ভালো,
1: যতটা সম্ভব সবুজ খাদ্য এটা প্রাণীদেরকে দিলে পুষ্টিগুণটা বেশি হবে। বেশ, আর এটা তো গেল। এছাড়া এবারে
0: প্রজনন মানে ব্রিডিং যেটা আমরা বলি, এটাও কিন্তু সাইন্টিফিক্যালি করতে হবে। কারণ হচ্ছে কি যে আমরা গ্রাম বাংলায় যেভাবে করি সেখানে কন্ট্রোল ব্রিডিং আমরা করতে পারি না, যখন তখন মেটিং হয়ে যায়, এবং সেক্ষেত্রে একটা প্রত্যেকটা প্রাণীর কিন্তু একটা নির্দিষ্ট বয়স থাকে, তারপর তাকে ব্রিডিং করানো উচিত। তাহলে কি তার প্রোডাকশনের ক্ষমতা ভালো থাকবে, বাচ্চার কোয়ালিটি ভালো থাকবে, সবকিছু ঠিকঠাক থাকে। তার আগে করলে কিন্তু সমস্যা হয়। এবং সিলেক্টিভ ব্রিডিং করতে, সিলেক্টিভ ব্রিডিং মানে কিরকম, যে আমার যে ফ্লক আছে বা যে পাল, গরুর পাল বা ছাগলের পাল ধরুন, সেখানের মধ্যে কোনটার বাচ্চার কোয়ালিটি সব থেকে ভালো, বেশি সংখ্যক বাচ্চা দিচ্ছে কোনগুলো, সেই মা বাবাদেরকে নিয়ে আমরা ব্রিডিং করালে আমার পরবর্তীকালে বাচ্চার সংখ্যা বেশি পাবে এবং কোয়ালিটি ভালো পাওয়া যাবে এইগুলো। এবং পুরুষ এবং মেয়ের মানে মহিলার মেল ফিমেল যে রেশিও সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ছাগলের ক্ষেত্রে 20টা ফিমেলের পেছনে একটা করে মেল রাখা, মুরগির ক্ষেত্রেও সেরকম 10টা কি 15টার পেছনে একটা করে মোরক রাখা, এইগুলো

0: প্রজননের ব্যাপারটা সেটা। এবার হচ্ছে স্বাস্থ্য রক্ষা, স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও কিছু না, যে সমস্ত রোগগুলো হয় সেগুলো নিয়ম মেনে ভ্যাকসিনেশন বা টিকাকরণটা করতে, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এখনো গ্রাম বাংলায় অনেকেই এই ভ্যাকসিনেশন বা টিকাকরণ নিয়ে অতটা অবগত নন বা অতটা অ্যাওয়ার নন আর কি, যে করলে অনেকটাই সুবিধা হয়। আর যেটা হচ্ছে তার সাথে সাথে কৃমির ওষুধ খাওয়ানো এবং ফার্মের যে বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা যেটা আমরা বলি সেটা মেনটেন করা, যাতে করে বাইরে থেকে কোনো রোগ ফার্মে না ঢোকে বা ফার্ম থেকে কোনো রোগ বাইরে না যায়। তার জন্য অনেক ধরনের নিয়মকানুন আছে, সেগুলো ডিটেলসে করা যাবে। এবং স্থানীয় যে পশু চিকিৎসালয় বা হসপিটাল আছে বা পশু চিকিৎসক যিনি আছেন তার সাথে
1: পরামর্শ করতে হবে।
0: আর বিএলডিও স্যার যিনি আছেন ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার, ওনার সাথে যোগাযোগ করলে গভর্নমেন্টের যে স্কিমগুলো বা সুযোগ সুবিধাগুলো সেগুলো সম্বন্ধে একটু অবগত হয়ে সেগুলো সুযোগ সুবিধা অবশ্যই নেওয়া উচিত।
1: ঠিক, আর এগুলো তো গেল মোটামুটি আপনি যে বৈজ্ঞানিকসম্মতভাবে যে দিকটা সেগুলো তুলে ধরলেন। এরপরে একটা মূলধন বা জমি জায়গার ব্যাপারটা যেগুলো বলছিলেন,
0: উপযুক্ত জমির ব্যবস্থা, কারণ আমরা নিজের জমি থাকলে তো খুবই ভালো, সেটা যেন একটু উঁচু জায়গায় হয়, সেখানে বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে, জল বাতাস ইলেকট্রিসিটি সবকিছু ঠিকঠাক পাওয়া যায়। কিন্তু যদি লিজ নিয়ে অনেকে করেন, সেই লিজের ক্ষেত্রে কিন্তু লিজের মানে কত বছরের লিজ সেটা খুব গুরুত্বপূর্ণ, মিনিমাম যেন 10 বছরের লিজ নেওয়া হয়। কারণ কি, এই সমস্ত ফার্ম করতে গেলে সেখান থেকে ফার্মটা দাঁড় করাতে বা লাভ করতে গেলে প্রায় 3-4 বছর লেগে যায়। তো তারপরে হয়তো কম সময়ের জন্য নিলে আপনাকে জমিটা ছেড়ে দিতে হবে, সেই জন্য লিজের সেইটা ঠিকঠাক করতে হবে। এবং সেখানে গাছপালা ঠিকঠাক আছে কিনা, ঘাস চাষের জায়গা আছে কিনা, লোকালয় থেকে একটু দূরে হবে যেখানে, তো এইসব জিনিসপত্রগুলো একটু দেখে নিতে হয়।
1: বেশ,
0: এবং
1: আর মূলধনের কথাটা যেটা তো আপনি বললেন, এটা তো স্বাভাবিক, আমরা যাই করি না কেন আমাদের তো মূলধনটাই তো মেন জিনিস, সে শুরু থেকে একদম শেষ পর্যন্ত।
0: আপনি যে ঘর বানাবেন
1: তার জন্য একটা রয়েছে
0: প্রাথমিক যে খাবার দাবার, বা যদি বড় ফার্মে লেবার রাখার জন্য তার যে পারিশ্রমিক সেই সব দেওয়ার জন্য একটা ইনিশিয়াল টাকার দরকার, সেটা নিজের থাকলে ঠিকই আছে, না হলে এখনকার দিনে বিভিন্ন ধরনের লোন পাওয়া যায়। তো এই সমস্তগুলো আপনারা অ্যাভেল করতে পারেন, এবং তার জন্য আমি বললাম যেটা, যে বিএলডিও স্যার যিনি আছেন ওনার সাথে যোগাযোগ করে দেখতে পারবেন।
1: ঠিক আছে, বেশ। আচ্ছা, এইবারে যে আস্তে আস্তে আমরা মোটামুটি প্রাণী পালন করছেন, আমাদের কৃষক বন্ধু বা প্রাণী পালকরা, তাদের এই যে চিন্তা ভাবনা যেটা আমরা শুরুতেই বলছেন যে প্রাণী আমাদের ঘরে রাখতে হয় রেখে দিলাম, কিন্তু এটা যে আপনি যেটা বলেন যে ব্যবসায়িক ভিত্তিতে প্রাণী পালন করার যে মানসিকতা বা চিন্তা ভাবনা, এই পরিবর্তন
0: আমাদের পশ্চিমবঙ্গের প্রাণী পালকদের ক্ষেত্রে খুবই দেখা যায়। মানে ওনারা মনে করেন হ্যাঁ আছে ঠিক আছে, আমার বাড়ির খাওয়াটা হচ্ছে এটা হচ্ছে সব ঠিক আছে, কিন্তু ওইটা করলে হবে না, আপনাকে লাভ করতে গেলে এবং তার জন্য কি করতে হবে, আমাদের একটু চেঞ্জ করতে হবে নিজেদেরকে, রেকর্ড কিপিং বা একটা খাতা মেনটেন করা, তার মধ্যে সবকিছু হিসেবপত্র লিখে রাখা। এবং আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে প্রাণীটাকে বাদ দেওয়া, যেটাকে আমরা কালিং বলা হয়, কোন একটা আনপ্রোডাক্টিভ, মানে সে দুধ দিচ্ছে না বা বারবার ব্রিডিং করাচ্ছি বাচ্চা হচ্ছে না, একটা ছাগল সে মাউন্ট করতে পারছে না, এই সমস্ত ছাগলগুলোকে সঠিক সময় কিন্তু বাদ দিতে হবে প্রাণীগুলোকে, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক যেটা আমরা করি না, তার ফলে লসটা হয়ে থাকে।
1: আরেকটা জিনিস যেটা যে আপনি বললেন অনেকের মধ্যে জানে না, এবং আমিও একদম সম্পূর্ণ একমত যে প্রাণী বীমা ইন্স্যুরেন্স, এটা আমাদের অনেক কৃষক বন্ধু বা প্রাণী পালক বন্ধুরা রয়েছে, তারা আদৌ তাদের মধ্যে ধারণাই নেই যে এই সমস্ত তাদের গৃহপালিত প্রাণীদের বীমা হতে পারে।
0: এটা অনেক সময় বিপদের হাত থেকে বাঁচায়, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলে যদি আপনার বীমা করানো থাকে আপনি কিন্তু সেই সময়কার বাজার মূল্য হিসেবে দাম পেতে পারেন। এবং তার জন্য সমস্ত ডিটেলস জানতে গেলে বিএলডিও স্যারের সাথে আলোচনা করলে উনি কিন্তু বলে দেবেন কার কিনে আছেন, ওই এলাকায় কোন এজেন্ট কাজ করেন, এবং তার সাথে যোগাযোগ করে এগুলো করে নিতে পারেন।
1: বেশ, এগুলো কি ব্যাংকে গিয়েও যোগাযোগ করতে পারেন?
0: হ্যাঁ, 4টে কোম্পানি আছে যে জিআইসির আন্ডারে, আমাদের যেমন মানুষের ক্ষেত্রে এলআইসি হয়, প্রাণীদের ক্ষেত্রে জিআইসি। সেই ক্ষেত্রে 4টে কোম্পানি আছে, ওনাদের কোনো না কোনো কোম্পানির এজেন্ট সেখানে থাকেন ওই ব্লকে, তো তার সাথে যোগাযোগ করে এগুলো করতে পারে।
1: তাহলে যে সমস্ত শ্রোতা বন্ধু বা প্রাণীপালক ভাইরা শুনছেন আজকের আমাদের অনুষ্ঠান, যে আপনার নিকটবর্তী এলাকায় যে বিএলডিও সাহেব রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করে এই বিষয়গুলো আপনারা অবশ্যই জানবেন, যে কারণে আমরা বারবার শুরুতেই বললাম যে বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ এবং জেনে বুঝে চাষ করা। বেশ, আর সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বাজার বা মার্কেট, আমরা যাই করি না কেন বাজারটা আগে,
0: যেটাই উৎপাদন করবো সেটা আমি সঠিক সময় সঠিক দামে সঠিক জায়গায় বিক্রি করতে হবে। এবং তার জন্য আমাকে ফার্মিং শুরু করার আগে একটু মার্কেট অ্যানালিসিস করে নিতে হবে, যে লোকাল ওই জায়গায় কোন জিনিসটা ডিমান্ড বেশি আছে সেটাই বিক্রি করতে হবে, যেটার কোনো চাহিদা নেই সেটা শুধু শুধু পালন করে কোনো লাভ নেই, কারণ বিক্রি করতে পারবো না, আর বিক্রি করতে যদি আমি না পারি তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এবং ডাইরেক্ট মার্কেটিং মানে সরাসরি যাতে নিজে বিক্রি করতে পারে, যাতে কোনো মিডিলম্যান বা কিছু না থাকে সেদিকে জোর দেওয়া, তার জন্য ওনারা এখন এফপিসি এফপিও আছে, ওনাদের মাধ্যমে যোগাযোগ করে করতে পারবেন। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল লাইফ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন বলে একটা সংস্থা আছে, ওখানেও কিন্তু চাষিরা তাদের যে সমস্ত উৎপাদন সেগুলো ডাইরেক্ট বিক্রি করতে পারেন।
1: তাহলে আমাদের আজকের যে আলোচনা হলো সেখান থেকে যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনলেন, আশা করি আপনাদের মধ্যে যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে হ্যাঁ আমরা তো প্রাণী পালন করি এগুলো আবার জানার কি আছে, কিন্তু আপনারা যারা শুনলেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কত ছোট ছোট দিক রয়েছে যেখান থেকে আমাদের জানলে তবে আমরা সফল হতে পারবো প্রাণী পালন করে। আর তার কিছু চাবিকাঠি ডক্টর পাল আমাদেরকে বিস্তারিতভাবে বললেন। সবশেষে আমাদের প্রাণীপালক ভাই হোক বা কৃষক বন্ধু হোক বা শ্রোতা বন্ধু যারা, তাদের উদ্দেশ্যে কি বলবেন ছোট করে?
0: ওনাদের উদ্দেশ্যে এটাই বলার যে আপনারা যাই করবেন একটু ধৈর্য রাখবেন এবং ডেডিকেশন।

0: মানে যাকে নিয়োজিত করবেন, এবং তার সাথে সাথে হচ্ছে নতুন নতুন যে সমস্ত টেকনোলজিগুলো আসছে সেগুলো সম্বন্ধে একটু অবগত হতে হবে, এবং তার জন্য খোঁজ খবর নিতে হবে। কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, পশু হসপিটাল রয়েছে, প্রাণী বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে গিয়ে একটু যোগাযোগ করুন, এবং পড়ার কোনো শেষ নেই বা জানার কোনো শেষ নেই, সেগুলো জেনে নিজেরা পালন করুন, এবং আপনার নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্রে গিয়ে সেখানে যোগাযোগ করুন, ওনাদের কাছ থেকে সাহায্য পাবেন, এবং অবশ্যই আপনারা ঠিকঠাকভাবে করলে সফলতার মুখ দেখবেন।
1: একদম। তাহলে আমরা আজকের আলোচনা করছিলাম যে প্রাণী পালনে সফলতার চাবিকাঠি। সবশেষে আপনার কথা রেস্ট এনে আমিও বলি, জেনে বুঝে করলে চাষ, লস হবে না বারো মাস। আজকের আমাদের আলোচনা ছিল প্রাণী পালনে সফলতার চাবিকাঠি। এই বিষয়ে এতক্ষণ বিস্তারিত এবং সুন্দরভাবে বুঝিয়ে বললেন ডক্টর কৌশিক পাল, বিষয়বস্তু বিশেষজ্ঞ, প্রাণী বিজ্ঞান, উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র, অশোকনগর। ডক্টর পাল, আজকের আমাদের এখানে থামতে হচ্ছে, আপনাকে নমস্কার জানাই, আজকের মতো ধন্যবাদ এবং নমস্কার। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। আজকের মতো নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। প্রশ্ন আপনাদের, উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাড়ের ক্ষয় থেকে স্ট্রোকের ভয়, আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আমরা জানাব ডাক্তারবাবুদের, এবং তাদের থেকে পাওয়া সঠিক ও নির্ভরযোগ্য উত্তর পরামর্শ পৌঁছে দেব আপনাদের কাছে। প্রশ্ন পাঠাতে পারেন ইমেলে, আমাদের ইমেল আইডি healthsection.akashbanikolkata@gmail.com, healthsection@akashbanikolkata@gmail.com, অথবা চিঠি পাঠান এই ঠিকানায়, পত্রপাঠ রোগ বিদায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন প্রতি মাসের প্রথম রবিবার রাত 8:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন AIR অ্যাপে। তাহলে আর দেরি কিসের, চটপট পাঠিয়ে দিন আপনাদের প্রশ্ন ইমেল বা চিঠিতে পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে।

0: Pakistan to cover up its own failings and deflect attention away from its human rights abuses. There are several reports of police brutality in Pakistan-occupied Kashmir, in which several people have been killed. There are several more who have been injured. We hope the international community will hold Pakistan accountable for its misdeeds and its abuses.
1: আগেই জানানো হয়েছে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি প্রাণ হারিয়েছেন, আহত 200 বেশি। অর্থনৈতিক এবং রাজনৈতিক একাধিক অভিযোগকে কেন্দ্র করে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামাজিক জোট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এরপরই উত্তেজনা বাড়তে থাকে। রাওয়ালকোট মুজাফরাবাদ বিক্ষোভকারীরা ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি খারাপ হয়। যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি নিশ্চিদ্রভাবে চলছে সব কিছু বন্ধ। ভিমবার ও কোটির মতো শহরে পাকিস্তান বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্রবন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থাপনার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, আধুনিক এবং প্রযুক্তিচালিত সীমান্ত ব্যবস্থাপনা একটি ব্যবস্থা গড়ে তোলার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্ল্যাটফর্মটি বিকশিত ভারত 2047-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলি শুধু সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণকে বাড়ায়নি, পাশাপাশি অবৈধ দখলদারদেরও সরিয়ে দিয়েছে।
2: कि लैंड पोर्ट का तेजी से विकास होने के बाद
3: आफ्टर द रैपिड डेवलपमेंट ऑफ द लैंड पोर्ट नॉट ओनली हैज ट्रेड इंक्रीज्ड बट सिक्योरिटी हैज आल्सो बीन इंश्योर्ड इट हैज हेल्प ट्रांसफॉर्म इलीगल
1: जोजिला टनल सड़क প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের কাজ আজ সফলভাবে শেষ হয়েছে। এর ফলে কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে সারা বছর নির্বিঘ্নে যাতায়াত করা সম্ভব হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি লাদাখের মিনিমার্গে জোজিলা টানেলের পূর্ব প্রবেশদ্বারের কাছে একটি রিমোট বোতাম টিপে বিস্ফোরণ ঘটিয়ে এই সুড়ঙ্গের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও উপস্থিত ছিলেন। শ্রী গড়করি বলেন, এই সুড়ঙ্গটি শ্রীনগর ও লের মধ্যে পরিবহন, পর্যটন এবং স্থানীয় অর্থনীতি দিকে শক্তিশালী করবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,578 ফুট উচ্চতায় নির্মিত জোজিলা টানেলটির কাজ পুরো শেষ হলে এটি হবে এশিয়ার দীর্ঘতম সড়ক টানেল। সরকার এমজি নারেগা থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ VBG জি রামজিকে পরিবর্তনের উদ্দেশ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য 95,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট বরাদ্দের প্রস্তাব করেছে। আগামী 1 তারিখ থেকে সারা দেশে এটি কার্যকর হবে। নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘোষণা করেন। তিনি জানান, কোনো রাজ্যের বরাদ্দ কমানো হয়নি এবং গত বছরের তুলনায় বাজেট 40% বাড়ানো হয়েছে। ভিভি জিরামজির লক্ষ্য হল গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করা এবং শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
4: किसी भी राज्य का मैं एक बताना चाहता हूँ, ये आशंकाएं कई बार लोग व्यक्त करते थे, इसका कम हो जाएगा, उसका कम हो जाएगा, किसी का कम नहीं हुआ है। ये जो हमने दिया है 60% ही पिछले साल मनरेगा का जो एलोकेशन था लगभग उतना तो 60% ही दिया है, मतलब 40% ये बढ़ेगा पिछले साल से, तो किसी राज्य को कमी का तो कोई सवाल ही पैदा नहीं होता।
1: চা শ্রমিকদের কল্যাণে পশ্চিমবঙ্গে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব অমিত কুমার জানিয়েছেন, আসাম ও পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পে 2 রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে মোট 1,000 কোটি টাকা, এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে কুয়েতের আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন তারা। ওই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক স্তরে আলোচনার কথা পুনর্ব্যক্ত করেন। কুয়েতে বসবাসরত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কুয়েতের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।

0: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডাক্তার এস জয়শঙ্কর আগামীকাল থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারাজন্তা টক্সে অংশ নেবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সেদেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর সদর দফতরে যান। আগামী 21 তারিখে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট আবারও নেওয়া হবে। এই পরীক্ষার প্রস্তুতির পর্যালোচনা করেন তিনি। এনটিএ সদর দফতরের বাইরে সাংবাদিকদের মন্ত্রী জানান, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরবর্তী সমস্ত ধাপে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে পরীক্ষার সামগ্রীগুলো সময়মতো পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছানো নিশ্চিত করা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের সীতাপুরে পূর্বতন ক্যান্টনমেন্ট অঞ্চলে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বিইএসএস সহ 250 মেগাওয়াট সৌরবিদ্যুতের একটি প্রকল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে। প্রায় 850 একর খালি জমিতে এই প্রকল্পটি গড়ে উঠবে। প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে বড় মাপের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন সংক্রান্ত এটিই প্রথম প্রকল্প। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার গত 10 বছরে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে শ্রী নাড্ডা উপস্থিত ছিলেন। গর্ভবতী মহিলা ও তাদের পরিবারকে বিনামূল্যে এই পরিষেবা গ্রহণে উৎসাহিত করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সচেতনতামূলক এবং প্রচারমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, প্রতিটি নতুন জীবনের সূচনা হয় মায়ের গর্ভে এবং গর্ভাবস্থায় প্রতিটি পর্যায়ে তার নিরাপদ, স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ সেবা পাওয়ার অধিকার রয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত 10 দশকে লক্ষ লক্ষ গর্ভবতী মহিলাকে সময়মতো স্বাস্থ্য পরিষেবা, বিশেষজ্ঞদের পরামর্শ এবং উন্নত মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবার মাধ্যমে এই উদ্যোগ এখন একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত $1,00,000 H-1B ভিসা ফি বাতিল করে এটিকে বেআইনি ঘোষণা করেছেন। এর ফলে হাজার হাজার দক্ষ অভিবাসী উপকৃত হবেন। 20 জন ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেলের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জেলা বিচারক লিও সোরোকিন এই রায় দিয়েছেন। ফিলিপিন্সের দক্ষিণাংশে মিন্দানাও দ্বীপের উপকূলে 7.8 মাত্রার একটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 37,000 হয়েছে, আহত 200-এরও বেশি। শেষে বিশেষ খবর আরও একবার। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর প্রশাসন ও পুলিশের দমনপীড়নের ঘটনাটি আন্তর্জাতিক স্তরে আলোচিত হওয়া উচিত বলে বিদেশ মন্ত্রক মনে করে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারতের স্থলসীমান্ত পণ্য প্রক্রিয়াকরণ ও যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। রাত 8টায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কেন্দ্রের সংবাদ বিভাগ। ৮:15 শহর কলকাতা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। ৮:30 কথায় কাহিনী শুনবেন এবং রংপুর লাইম, রচনা ইন্দিরা মুখোপাধ্যায়, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:45 অর্থনীতির দুনিয়া।

0: শুনবেন আলোচনা পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির বিকাশ দ্বিতীয় পর্ব। অংশগ্রহণে ডক্টর দেবাশিস মিথিয়া এবং অধ্যাপিকা সীমন্তী বন্দ্যোপাধ্যায়। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। নটা বেজে তিরিশ মিনিটে ধারাবাহিক অনুষ্ঠান শ্রবণীতে শুনবেন প্রথমে স্বরচিত ছোট গল্প পাঠ, পাঠে কিন্নর রায়, তারপর স্বরচিত কবিতা পাঠে মিতুল দত্ত, সবশেষে স্বরচিত গল্প পাঠে রমানাথ রায়। দশটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। দশটা বেজে তিরিশ মিনিটে নজরুল গীতি, শিল্পী প্রসূন ভট্টাচার্য। দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে লোকগীতি, শিল্পী মৌসুমী চট্টোপাধ্যায়। রাত এগারোটায় শ্যামাসঙ্গীত, শিল্পী বিশ্বনাথ চন্দ। এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী সুখময় বন্দ্যোপাধ্যায়। সঞ্জয়িতা প্রচারতরঙ্গে রাত আটটায় হিন্দি ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে নানা রঙের গান, তিরিশ মিনিটে স্পটলাইটের বাংলা রূপান্তর, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল, এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গান। স্থানীয় সংবাদ বিজ্ঞাপনের পর।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার পনেরো হাজার, সবজি বাজারের দু হাজার।
1: আর ইলেকট্রিক বিলের?
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহ, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে চার হাজার টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচনের সময় রাজনীতি হলেও দলমত নির্বিশেষে জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়াই সকলের কর্তব্য বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ সরানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সইজাল কাণ্ডের তদন্তে কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অভিযান সিআইডির। কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে অশান্তি তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে। চা শ্রমিকদের কল্যাণে রাজ্যে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। রাজ্যে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আসছে বিস্তারিত খবরে। বাংলার সার্বিক উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বলাকা মঞ্চে আজ দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়ক, সাংসদ এবং আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় রাজনীতি হবেই, কিন্তু দলমত নির্বিশেষে সারা বছর জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়াই সকলের কর্তব্য।
1: ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি পশ্চিমবঙ্গে, কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে গেছি, মানুষের মূল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে গেছি। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল, পঞ্চায়েত অফিসগুলো কাটমানি কালেকশন সেন্টার।

0: হয়ে গিয়েছিল। এই যে সম্পূর্ণ একটা ডিজাস্টার হয়েছিল গভর্নেন্সে, সেই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাইছি।
1: উল্লেখ্য, আজকের বৈঠকে তিন জেলার আমন্ত্রিত 35 জন বিধায়কের প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এদের মধ্যে দুজন তৃণমূল কংগ্রেস বিধায়ক যোগ দেন। তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর লোকসভার সাংসদ জুনমালিয়া এবং ঘাটালের সাংসদ দেবও বৈঠকে যোগ দেন। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিকে ঘাটালের সাংসদ দেব বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।
2: আমি 2014 থেকে সবচেয়ে বড় কষ্ট ঘাটাল লোকসভা কেন্দ্রে, সেটা হচ্ছে এখানকার বন্যা। অ্যান্ড সেই বন্যার সবচেয়ে বড় সমাধান ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। সেই লড়াইটা আমার 2014 থেকে চলছিল। এবারে ম্যান্ডেটটা একদম অন্যরকম এসছে, নতুন মুখ্যমন্ত্রী এসছেন এবং আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এসেছি এবং উনি সবাই সামনেও বললেন কি, ঘাটাল মাস্টার প্ল্যানটা এই সরকার সেটা কমপ্লিট করবে, যেটা শুরু হয়েছিল আগে সরকার হাত ধরে।
1: দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ সরানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। জগন্নাথ মন্দির নিয়ে কোনো আপত্তি না থাকলেও জগন্নাথ ধাম নাম ব্যবহারে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়েছিল ওড়িশা সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির এই বার্তাই আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেন পুরীর সাংসদ সম্বিত পাত্র। শ্রী অধিকারী জানান, সরকারি নথিতে প্রকল্পটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেই অনুমোদিত ছিল, পরবর্তীকালে ধাম শব্দটি যুক্ত করা হয়। তাঁর বক্তব্য, সনাতন সংস্কৃতি ও ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ওই শব্দটি প্রত্যাহার করা হবে।
3: পশ্চিমবঙ্গাল কা পিছলে সরকার উসকো অনুমোদন দিয়া থা, উসমে থা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আর ধাম কা শব্দ ইনসার্ট কর দিয়া থা। মে আজ মুখ্যমন্ত্রী জি কো যে চিঠি ও স্বীকার কর রহা হুঁ, তুরন্ত উহাঁ সে ধাম শব্দ কো হাম লোগ নিকাল দেগা। উনকি অন্দর জো ভগবান হ্যায়, উনকা পূজা পাঠ, হামারি মন্দির কা জো রীতি নীতি, সনাতন কা সংস্কৃতি হ্যায়, উসকো মানতে হুয়ে হোগা।
1: দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসকন। ওই মন্দিরের প্রধান পুরোহিত এবং ইসকন কলকাতার সহসভাপতি রাধারমণ দাস বলেছেন, এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার চেতনাকে প্রতিফলিত করে। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সইজাল কাণ্ডে তদন্তে আজ সিআইডির একটি দল কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অভিযান চালায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি সংলগ্ন এলাকাতেই রয়েছে এই কার্যালয়টি। আজ বিকেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিআইডির দল হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই বাড়িতে গেলেও প্রথমে বাধার মুখে পড়ে। দলের প্রাক্তন সাংসদ কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী জানান, মমতা এবং অভিষেক দুজনেই কলকাতায় না থাকায় তিনি সিআইডিকে ভেতরে ঢুকতে দিতে পারেন না। বেশ কিছুক্ষণ বাদানুবাদের পর অবশ্য কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সিআইডির দল। ঘণ্টা দুয়েক তল্লাশির পর বেরিয়ে যান তারা। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে অপর একটি দল পৌঁছয়, সেখানেও চলছে তল্লাশি। এদিকে সইকাণ্ডে তদন্তে গত 30 মে প্রথম অভিষেকের বাড়িতে যায় সিআইডি। 1 জুন তৃণমূল কংগ্রেস সাংসদকে হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি 14 দিন সময় চান, তা না দিয়ে 7 দিনের মধ্যে হাজির হওয়ার নোটিশ দিয়ে আসে সিআইডি। গতকালও তিনি হাজির হননি। আজ নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে অভিষেক দিল্লিতে থাকার কারণ দেখিয়ে আবারও সময় চেয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে মমতা ব্যানার্জির অনুপস্থিতিতে তার বাড়ি সংলগ্ন কার্যালয়ে সিআইডির অভিযান অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ মন্তব্য করেছেন। কয়লা পাচার মামলা তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি রাজ্যের 4 আইপিএস আধিকারিককে দিল্লিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। ইতিমধ্যেই 9 আধিকারিককে তলব করা হয়েছিল। এর আগে 5 জনকে নোটিশ পাঠানো হলেও এবার আইপিএস অফিসার সুকেশ জৈন, রাজীব মিশ্র, কোটেশ্বর রাও এবং তথাগত বসুকে নোটিশ পাঠানো হল। একাধিক দুর্নীতি, হিংসা, লুট ও তোলাবাজির অভিযোগে ধৃত দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে আজ 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে আজ সকালে তাকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে 14 দিনের হেফাজত চাওয়া হলেও বিচারক 5 দিনের হেফাজত মঞ্জুর করেন। তদন্তের স্বার্থে জাহাঙ্গীরকে অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন পড়লে সেক্ষেত্রে আলাদাভাবে আদালতে দ্বারস্থ হতে হবে বলে বিচারক জানিয়েছেন। এদিকে তোলাবাজি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে আজ 8 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। গতরাতে নিউটাউনের এক অভিজাত আবাসন থেকে তাকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ তাকে বিধাননগর আদালতে তোলার সময় আদালত চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়, উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করেন। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবিয়া চলতি বছরে মাধ্যমিকের কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা দিয়েছেন। লোকভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলায় 134 জন কৃতি পড়ুয়াকে সম্বর্ধনা জ্ঞাপনের পর তাঁদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন রাজ্যপাল।

0: শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদে বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে অশান্তির তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে আজ এনআইএর পক্ষ থেকে মুখবন্ধ খামের রিপোর্ট জমা দেওয়া হয়। হাইকোর্ট ঘটনা তদন্তের জন্য এনআইএকে দায়িত্বভার দিলেও পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার তার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল। বর্তমানে রাজ্যের সরকার বদল হয়েছে, এই পরিস্থিতিতে সরকারের অবস্থান কি তা আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে জানাতে হবে। ইউএপিএ ধারার অধীনে তদন্তের পদ্ধতিগত বিষয়ে তাদের বক্তব্য রাজ্য একই সঙ্গে জানাবে। চা শ্রমিকদের কল্যাণে রাজ্যে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে শিল্প বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব অমিত কুমার জানিয়েছেন, আসাম ও পশ্চিমবঙ্গে চা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় 3টি ভাগে শ্রমিকরা পরিষেবা পাবেন।
1: राज्यों को तीन तरह के जो है वो मेजर कार्यक्रम इम्प्लीमेंट करने हैं। एक चाय श्रमिक शिक्षा योजना, यानी जो चाय श्रमिकों के बच्चे हैं उनको गुणवत्ता युक्त शिक्षा जो है वो मिल सके इसकी सुविधा। एक कंपोनेंट में चाय श्रमिक स्वास्थ्य, इसके अंतर्गत उनको क्वालिटी और बेहतर हेल्थ सुविधा मिल सके। और तीसरा है प्रधानमंत्री चाय श्रमिक आश्रय।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বাংলায় জল জীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন। এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামী 21 জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মী ও আধিকারিকদের নিয়ে যোগব্যায়াম প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। রাজ্য সচিবালয়ে নবান্ন সংলগ্ন সভাঘর ছাড়াও পুরভবন, স্বাস্থ্যভবন, পরিবহন ভবন, জলসম্পদ ভবন, নগর উন্নয়ন দপ্তরের শিবিরের মাধ্যমে কর্মী আধিকারিক থেকে শুরু করে আমলারা আজ যোগ অনুশীলনে অংশ নেন। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কুলতলি মিলন তীর্থ সোসাইটি আইডিবিআই ব্যাংকের উদ্যোগে সুন্দরবন প্রত্যন্ত এলাকার 45টি ক্লাস্টারের মহিলাদের হাতে পাটজাত পণ্য তৈরির মেশিন তুলে দেওয়া হয়। এলাকায় নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে এই উদ্যোগ। উত্তরবঙ্গের মধ্যে দিয়ে রাজ্যে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আগামী 2-3 দিনের মধ্যে আরও কিছু অংশে তা অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্নিশা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন।
2: আজ 9 তারিখ মৌসুমী বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করেছে এবং আগামী 4-5 দিনে পশ্চিমবঙ্গের আরো কিছুটা অংশে অগ্রসর হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আগামী 5 দিনই রয়েছে, তার মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ 9 তারিখে রয়েছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে পশ্চিমের জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়া সহযোগে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
0: বাংলার শিবানী আগরওয়াল ওয়ার্ল্ড কেটলবল চ্যাম্পিয়নশিপে একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জয় করেছেন। মলদোভায় সদ্য সমাপ্ত এই প্রতিযোগিতায় শিবানী মাস্টার্স বিভাগে সোনা ও ওপেন বিভাগে রূপ পেয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচনের সময় রাজনীতি হলেও দলমত নির্বিশেষে জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়াই সকলের কর্তব্য বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ সরানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8:10।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন আজকের প্রসঙ্গ।
4: আজকের প্রসঙ্গের এবারের বিষয়, বাংলায় জল জীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ।
5: রাজ্যে সরকার বদলের পরেই প্রত্যেক বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে জোর কদমে কাজ শুরু হয়েছে। জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার কেন্দ্রীয় সহায়তার অনুমোদন মিলেছে। কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাটিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে চুক্তি স্বাক্ষরিত হয়। 2028 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, গত 5 বছরে কেন্দ্র পশ্চিমবঙ্গকে 29,000 কোটি টাকা দিলেও জল স্বপ্ন প্রকল্পের নামে প্রকল্পের বাস্তব অগ্রগতি হয়নি। এবং বহু ক্ষেত্রে কাজ শুধুমাত্র কাগজ কলমেই সীমাবদ্ধ ছিল।

0: দিল। মুখ্যমন্ত্রী জানান, দ্বিতীয় পর্যায়ে 39,000 কোটি টাকার নতুন চুক্তির মাধ্যমে প্রতিটি ঘরে নলের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আরও গতি পাবে। পাশাপাশি সেচ প্রকল্পের ক্ষেত্রেও কেন্দ্রীয় সহায়তা চেয়েছেন তিনি।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এরা হৃদয়পূর্বক নমন বন্দন করতে হুয়ে ডবল ইঞ্জিন সরকার কা জো আমারি পুরা দেশ কি জনতা কা উম্মীদ থা ও পুরা কর দিয়া বঙ্গাল কি জনতা। মোদীজি কা নেতৃত্ব মে ডবল ইঞ্জিন কা সরকার কাম করনা চালু কর দিয়া। মেরা বহুত পুরানা মিত্র জল শক্তি দপ্তর কা আমারি বহুত লোকপ্রিয় মন্ত্রী মেরি নেতা সি আর পাটিল জি হ্যায় মে উনকা হৃদয়পূর্বক আভার প্রকট করতা হুঁ। বঙ্গাল মে এই জল জীবন মিশন কা তো বহুত দিন সে জনতা নে ওয়েট কর রা হ্যায়। আপ লোক জিতনা রুপিয়া দিয়া মে তো হর গাঁও মে নেতা প্রতিপক্ষ কে নাতে পিছলে 5 সাল হর গাঁও মে ঘুমা, লেকিন ইউটিলাইজেশন ইমপ্লিমেন্টেশন পার্ট মে জাদা কুছ নেই হুয়া, পেপার্স মে সব হো গিয়া। ইসকো উপর ভি আপকো থোড়া দেখনা চাইয়ে। আমারি প্রধানমন্ত্রী জি কা ইসকা ড্রিম প্রজেক্ট হ্যায় হর ঘর নল সে জল। ইতনা রুপিয়া আপনে দিয়া হ্যায়, মেরা পাস ডাটা হ্যায় 29,000 crore টিল নাও পশ্চিম বঙ্গাল সরকার কো মিলা হ্যায়, লেকিন গ্রাউন্ড রিয়েলিটি তো আচ্ছা নেই হ্যায়। ইসকো উপর ভি লোক কো আনে বালা দিন মে সোচনা চাইয়ে, দেখনা চাইয়ে। আর বীচ মে তো ইসকা নাম ভি চেঞ্জ কর দিয়া, জল স্বপ্ন লাগা দিয়া। মে উঠায়া মুদ্দা অ্যাসেম্বলি কে অন্দর অ্যাসেম্বলি কে বাহার, এ তো নেই হো সকতা। ভারত সরকার কা কোই প্রজেক্ট জো হামারি লোকসভা রাজ্যসভা মে পারিত হুয়া হ্যায় উসকা নাম চেঞ্জ করনে কা কোই ক্ষমতা কোই প্রদেশ সরকার কা নেই থায়, ইয়া এসব হুয়া হ্যায়। লেকিন আনে বালা দিন মে বর্তমান ভারতীয় জনতা পার্টি কা সরকার ট্রান্সপারেন্ট ওয়ে মে জনতা কা হিত মে জো ওয়াদা হাম লোগ নে কিয়া হ্যায় মোদীজি কা নেতৃত্ব মে ও পুরা করুঙ্গা। আনে বালা দিন মে সেকেন্ড ফেজ মে 39,000 crore কা আমারি এগ্রিমেন্ট হো গিয়া হ্যায়। বঙ্গাল কা জনতা ওয়েট কর রা হ্যায় পিনে কা সাফ পানি কব মিলেগা, নল সে জল কব মিলেগা। হাম লোগ ইসকো পুরা করনে কা কাম করুঙ্গা। সেন্ট্রাল স্টেট এক সাথ জো ডবল ইঞ্জিন কি স্বরূপ দেশ কি 20 স্টেট মে চল রা হ্যায় মোদীজি কা নেতৃত্ব মে গাইডেন্স মে, এ কাম ভি হাম লোগ আগে লেকর যাউঙ্গা। মে মাননীয় সি আর পাটিল জি আর সোমান্না জি কো রিকোয়েস্ট করুঙ্গা, ইরিগেশন প্রজেক্ট কে ভি অন্দর হাম লোগ কুছ প্রজেক্ট আপকো ভেজ রা হুঁ, আপ থোড়া মদদ কিজিয়ে। বঙ্গাল কা বহুত কাম কি জরুরত হ্যায়, উইদাউট দ্য সাপোর্ট ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, উইদাউট দ্য সাপোর্ট ফ্রম ইউর মিনিস্ট্রি হাম লোগ আগে বড়না মুশকিল হ্যায়। ফিনান্সিয়াল কন্ডিশন ভি স্টেট কা আচ্ছা নেই হ্যায়, ইসলিয়ে বড়া উম্মীদ কা সাথ মে ফের একবার মন্ত্রী জি আমারি রাষ্ট্রমন্ত্রী জি আর পুরা দপ্তর কো স্বাগত বন্দন করতে হুয়ে মেরা বাত এই খতম করতা হুঁ।
0: কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল জানিয়েছেন, 2026 সালে জল জীবন মিশন 2 প্রকল্পে শুরু হয়েছিল, যেখানে বরাদ্দ করা হয়েছিল 1,59,000 কোটি টাকার বাজেট, যা 2028 সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। মোট বরাদ্দের মধ্যে কেন্দ্রের অংশ 33,363 কোটি টাকা হলেও এখনও পর্যন্ত প্রায় 13,000 কোটি টাকা খরচ হয়েছে এবং 11,670 কোটি টাকা অব্যবহৃত রয়েছে। পাশাপাশি জল সংরক্ষণের জন্য জন অংশগ্রহণের উপরও জোর দেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী জল সঞ্চয় জন অংশগ্রহণ কর্মসূচির আওতায় দেশজুড়ে 1 কোটি জল সংরক্ষণ কাঠামো তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই 89 লক্ষ কাজ সম্পূর্ণ হয়েছে। মনরেগা তহবিলের বড় অংশ বৃষ্টির জল সংরক্ষণে খরচ করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছেন।
2: মুখ্যমন্ত্রী জি আপকো বহুত বহুত বধাই। পশ্চিম বঙ্গাল মে জল জীবন মিশন মে জো কাম হোনা চাহিয়ে তা হুয়া নেই। ভারত সরকার দ্বারা 2026 কো জল জীবন মিশন JJM কো জল জীবন মিশন 2 কে রূপ মে 8.69 লাখ করোড় কে বড়ে হুয়ে পরিয়োজনা কে সাথ দিসম্বর 2028 তক বড়া গয়া হ্যায়। JJM 2 কে তহত আজ কা MOU সৌগতাত্মক সুধার ও সময়বদ্ধ কার্যান্বয়ন আর পারদর্শী সেবা বিতরণ কে লিয়ে এক মহত্বপূর্ণ কদম হ্যায়। অগস্ত 2019 মে জল জীবন মিশন মে প্রারম্ভ মে সমগ্র পশ্চিম বঙ্গাল কে কেবল 1% গ্রামীণ পরিবার কে পাস নল সে জল কি সুবিধা থি। तब से अब तक 97.50 लाख घरेलू नल कनेक्शन

0: আয়োজনে গভীর নির্জন পথের গদ্য পদ্য প্রবন্ধ। দেবজ্যোতি রায় বলেন,
1: গুরুত্বপূর্ণ দুটি কথা যার ভেতরে বহু যুগ ধরে এই দুটি বিষয়ে চলে আসছে এবং এর অনেক স্তর অনেক পরত রয়েছে। আমরা যদি বাংলা কবিতার গোড়ার দিকে যাই, আমরা যেমন চর্যাপদের কবিদের দেখেছি, তারা একটা নেপথ্যচারী, সাধন তত্ত্বের মানুষ, তাদের কথাবার্তাকে লুকিয়ে রাখতে তারা পছন্দ করতেন এবং প্রান্তিক মানুষদের জীবনকে তারা বলতেন সাধন তত্ত্বের কথাই, কিন্তু প্রান্তিক মানুষদের জীবনকে একটা রূপক হিসাবে ব্যবহার করতেন। এবং এ থেকে যে বিষয়টি খুব স্পষ্ট আজকে আমরা বুঝি, অনেকদিন ধরেই বুঝি, যে প্রান্তিক জীবনের সঙ্গে যুক্ত লিপ্ত থাকবার একটা প্রবল ভূমিকা তাদের ছিল। এখন যদি আমরা বলি যে ধরুন ওখানে যে নগর বাহিরে ডম্বি তোর কুড়িয়া, এখন এইরকম একটা পদ যিনি লিখেছেন, তিনি প্রান্তিকতা, তিনি প্রত্যন্ত মানুষ, নগরের বাইরে পরিত্যক্ত মানুষদের সম্পর্কে তার কি পরিমাণ সংযোগ ছিল, মনের সংযোগ, অভিজ্ঞতার সংযোগ। আবার ধরুন দ্বাদশ শতাব্দী যখন লক্ষণ সেন রাজসভা, রাজসভার সঙ্গে ক্ষমতার তো একটা প্রত্যক্ষ সম্পর্ক থাকবে। কবি জয়দেব ছিলেন ধৈ ধৈ পবনদূত লিখলেন, জয়দেবের তো গীত গোবিন্দম আমরা সবাই জানি, কিংবা আরো সব আরো যারা ছিলেন, উমাপতি ধর ছিলেন, সেখানে আমরা দেখেছি কিভাবে একটা চর্চা হয়েছে। এবং সেই রাজসভা সংক্রান্ত চর্চা বলেই আমরা দেখছি কবিদের মধ্যে আলঙ্কারিক যে সমস্ত গুণাবলী সেইগুলো প্রকাশ করবার একটা খুব বড় তাগিদ ছিল, এবং তারা ছন্দ অলঙ্কার ইত্যাদিকে খুব মনোরমভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন। শব্দালঙ্কারের একটা প্রচন্ড ঝংকার সৃষ্টি হতো, তারা অত্যন্ত উঁচু মানের কবি, কালোত্তীর্ণ কবি, গীত গোবিন্দমের তো তুলনা হয় না, কিন্তু এই প্রবণতাগুলো ছিল। অনেক ক্ষেত্রে রাজার সন্তুষ্টিতে আমাদের শৃঙ্গার রসের বিষয় তাদের যথেষ্ট বাড়াবাড়ি, এই প্রবাহ কিন্তু চলেছে। প্রবাহ ধরুন বিদ্যাপতি যেভাবে মিথিলার রাজসভার সাথে সংযুক্ত থাকার কারণে যেভাবে পদ লিখেছে, আমরা চণ্ডীদাসকে সম্পূর্ণ অন্যভাবে পাই, তার মধ্যে যে তিনি অন্তরের সামগ্রী এত সরলতা নিয়ে প্রকাশ করতে পেরেছেন এবং সেখানে জীবন, সেখানে বিরহ, সেখানে অনুরাগ, সেই ব্যথা যন্ত্রণা সেগুলোকে যেভাবে তিনি প্রকাশ করেছেন, সেখানে মনে হচ্ছে যে তিনি তার হৃদয়কে উন্মোচন করতে চাইছেন, অন্য কিছু না। এবার এই প্রবাহ চলেছে। আরাকান রাজসভার কথা যদি ভাবি, সপ্তদশ শতাব্দীতে থিরিথু ধম্মা তার সভায় দৌলত কাজী, সৈয়দ আলাউদ্দিন, এবং সেখানে একদম দেবদেবী বাদ দিয়ে যে মানুষের ভূমিকাকে প্রধান করে যে কাব্যচর্চার বিষয় সেটা ছিল সেখানে, এবং দেবদেবী, কারণ এর আগের যে কবিতা কাব্য যা ঘটেছে এসছে তার মধ্যে কিন্তু কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে দেবদেবীর একটা ভূমিকা থাকতো। আরাকান রাজসভায় কেন্দ্র করে যে চর্চা আমরা দেখলাম সেটা সম্পূর্ণ বিপরীতমুখী চর্চা। যেমন রাজন্যবর্গের ভূমিকা ছিল, পাশাপাশি জমিদার সামন্ত এদেরও তো ভূমিকা ছিল। আমরা যদি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর জীবন পড়ি, তাকে বর্ধমান শহরের দামিন্না গ্রাম থেকে পালিয়ে আসতে হয়েছে ব্রাহ্মণ ভূমিতে মেদিনীপুর জেলা, এবং সেখানে বাঁকুড়া রায় জমিদার এবং তার ছেলের গৃহশিক্ষক হয়ে তিনি তাদের আশ্রয়ে প্রশ্রয়ে তিনি যে মহাকাব্য লিখলেন। আবার আমরা দেখেছি একদম কৃত্তিবাসকে, যিনি মহাকাব্যের কথা লিখতে গিয়ে তিনি কিন্তু শ্রীরাম পাঁচালি লিখলেন, সেখানে মানুষ, সেখানে বাংলার সমাজ, বাংলার জীবন, সেগুলো অত্যন্ত গৌরবময় এবং অত্যন্ত মানে প্রিয় একটা প্রকাশের মধ্যে দিয়ে আমাদের সামনে হাজির হল। তা এইসব বিষয়গুলো আছে, বিদেশেও তো আছে, পোয়েট লরিয়েট থাকতেন, ড্রাইডেনের কথা মনে পড়ে, তারপরে লর্ড টেনিসনের কথা, অনেকে বড় বড় রাজ খেতাব পেতেন, ব্যারন ট্যারন হতেন, বাট লর্ড বায়রন, হ্যাঁ, তা এই সমস্ত বিষয়গুলো থেকে একটা ব্যাপার বুঝতে পারি যে কবিতার সঙ্গে যেমন ক্ষমতা, রাজসভা কেন্দ্রিক, রাষ্ট্র কেন্দ্রিক যে ক্ষমতার বিষয়টি সেটি যেমন ছিল, পাশাপাশি মানুষের কিন্তু এটাও

0: নীরব, এটারও একটা খুব গভীর আমাদের বাংলার যে যখন আমরা বাংলার ভাটিয়ালি শুনি, আমরা ভাওয়াইয়া শুনি, আমরা যখন কবিতা আমরা ধরা যাক কীর্তনের মধ্যে আমাদের ব্রতকথার মধ্যে কীভাবে বাংলা বিষয় আমাদের প্রতিপাদ্য হচ্ছে পশ্চিম
1: অনুষ্ঠানের অংশ বিশেষ।
2: ঈশ্বরের পাড়াতেই থাকে আপনার বাড়ির সামনে ওই যে বট গাছ, সে ঈশ্বর। আর একটু দূরে যে নদী স্বচ্ছতোয়া বয়ে যায় ছড়াচ্ছল ছড়াচ্ছল, সে ঈশ্বর। যে পাখিটি রোজ আপনার জানলায় এসে বসে তাকায় এদিক ওদিক, সে আসলে দেবদূত। আর আপনি যাকে খুব ভালোবাসতেন এখনো মনে পড়ে যায় মেঘবেলায়, সে আসলে দেবী। আর আপনি অনন্তকাল ধরে সময়কে ধরে ধরে হেঁটে চলেছেন, আপনি আপনি অবশ্যই বিশ্বকর্মা।
3: যে দৃশ্য দেখিনি সেই দৃশ্যের সম্ভাবনায় গর্ভবতী হয়ে আছি, ঘটনাবলি ভেঙে নাসিব ফাটিয়ে জলের সবুজ সংকেত জীব বেরিয়ে পড়ে। পরমার্থের গোড়ায় নাচে ময়ূর সজারুর সঙ্গে, এই ঘটনার সংসারে মজা হল খুব, তার কাঁটায় হাত দিলে রোমাঞ্চ হয়, শঙ্খ চুড়ে মাথা তোলে ঘন ঝোপের আড়ালে নিয়তি কেঁপে ওঠে। পাড়ার প্রৌঢ় প্রৌঢ়া বললেন, মানুষ ও সজারুর সংসার টিকতে পারে না, মানুষের খুন হইবেই। কিন্তু যখনই মাজার থেকে ভেসে এলো গান, দেখি সজারু খোদ আসমানের দিকে তাকিয়ে খুদে চোখ দুটোয় জল নড়ছে। তখনই আমি খসে পড়লাম খাদ থেকে খাদে, করুণ কাঁটাগুলি আমার সর্বাঙ্গে মুঘল ইতিহাস লিখে দিল। বাদশাহ হুমায়ুন, আকবর বাদশার নাম, শাহী কেতা খোয়াব, আমার শরীর ও ত্বক ক্রমে ভরে উঠল ভারশেলি বিচিত্রে। যে দৃশ্য দেখিনি সেই দৃশ্যের সম্ভাবনায় সজারু আমায় গর্ভবতী করে দিয়ে।
1: গত 6 জুন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাঘরে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশিত হয় আবৃত্তি ও গান, আয়োজনে জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা অনুষ্ঠানের অংশবিশেষ।

শহর কলকাতা আজ এই পর্যন্তই। আবারও কথা হবে আগামী মঙ্গলবার রাত 8:15 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা বিদিশা রায়, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশ।

কথায় কাহিনীতে আজ শুনবেন ইন্দিরা মুখোপাধ্যায়ের গল্প এবং রংপুর লাইন, প্রযোজনা অনন্যা।

নমস্কার, আমার নাম সুতনুকা রায়। আপনাদের নম্বর পেলাম এক বন্ধুর কাছ থেকে। হাঁসের ডিম আছে তো এখনো, নাকি ফুরিয়ে গেছে জানান তবে? এত সব লিখে এই খটখট নিজের ঠিকানা টাইপ করে ফেললেন। একতরফাই যেন বুকে চলেছেন সুতনুকা। মন খারাপের মেঘ এক নিমেষে উড়িয়ে দেবার এ এক উপায় হলো বেশ। কিন্তু ওদিকের প্রাপক কথা বলে না কেন যে? দুটো টিক নীল হয়ে গেল। অনেকক্ষণ হয়ে গেছে হোয়াটসঅ্যাপের ওদিক থেকে কোনো উত্তর না আসায় সুতনুকা বিচলিত হলেন। মধ্যবয়সীর শরীর মনে খুব টানা পড়েন। মায়ের সঙ্গে একা থাকেন, বাবার কেনা ফ্ল্যাট আর সঞ্চিত বেশ কিছু টাকা পয়সা আছে, তাই এখনও দিব্য চলে যায়। সমস্যা একটাই, ঘরে কেউ নেই কথা বলার মতো। অশীতিপর মা দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী, কথাবার্তাও জড়ানো। সুতনুকা কোভিডের লকডাউনে মায়ের দিন রাতের কাজের লোকটিকেও কাছে পায়নি। সে রাতারাতি কানাঘুষো লকডাউনের কথা শুনেই পালিয়েছিল বাড়ি। একাই রাঁধে বাড়ে, ঘরের কাজ কোনো মতে সারে। দু একজন আত্মীয় বন্ধু থাকলেও কোভিডের কালে কেউ আগবাড়িয়ে কিছু জিজ্ঞেস করে না সুতনুকাকে। দিন দিন আত্মীয় পরিজন সবার থেকে নিজেকে গুটিয়ে নিতে নিতে সুতনুকা একদিন খুব একা হয়ে পড়লেন এই মারণ কোভিডের রাজত্বকালে। আবার টাইপ করলেন, আর কি কি আইটেম আছে আপনাদের জানালে ভালো হয়। অবশ্য ডেলিভারি না করলে আলাদা কথা। অতঃপর উত্তর আসে ও প্রান্ত থেকে। সুতনুকা উৎফুল্ল হোয়াটসঅ্যাপে টাইপিং দেখে। নমস্কার, আপনি কি ফেসবুকে আছেন ম্যাম? তাহলে আমাদের পেজটি লাইক করলে জানতে পারবেন। না, আমি ফেসবুকে নেই। হাটেবাজারের সুন্দরবনের ভালো হাঁসের ডিমের কথা জেনে মনে হলো। আপনি আমায় এখানেই জানাতে পারেন কি কি জিনিস আছে হাটেবাজারেতে। আপনাদের প্রোডাক্ট রেঞ্জ জানলে আমার অর্ডার দিতে সুবিধে হয় একটু। ওদিকে হাটেবাজারে আবারও টাইপিং। আপনার কি লাগবে ম্যাম? চাল থেকে চালতা, ডাল থেকে ডালডা, আম থেকে আমড়া, সব রাখি আমরা। বাহ, কি সুন্দর কথা বলেন আপনি। হাসির ইমোটিকন আসে ও প্রান্ত থেকে। খুশি হন সুতনুকা, লিখে ফেলেন ঝপাঝপ। তার মানে দুধ থেকে দুধের সর চাল, গাছপাটা থেকে কচি পাঠা, সব? ইয়েস ম্যাম, এভরিথিং। আপনার কি লাগবে শুধু বলুন। হাজার টাকার উপরে ফ্রি হোম ডেলিভারি। প্রথম কাস্টমার হিসেবে আপনি অ্যাডিশনাল 10% ডিসকাউন্টও পাবেন। আরও খুশি সুতনুকা, তড়িঘড়ি বলেন, সুন্দরবন থেকে সোনারপুর কাছেই হবে আপনাদের। আবারও হাটেবাজারে টাইপিং। আমরা দক্ষিণ থেকে উত্তর সর্বত্র ডেলিভারি করে থাকি ম্যাম। বেশ, শব্দটা লেখার পরেই মায়ের গোঙানিতে সুতনুকার মেসেজিংয়ে ভাটা পড়ে। মায়ের ঘরে যেতেই সুতনুকার চোখে পড়ে মা অনেকক্ষণ বিছানা ভিজিয়ে পড়ে আছে তেমনি। বোধহয় শীত করছিল তাই চেঁচিয়ে মেয়েকে জানান দিয়েছেন। মাকে ডায়াপার পরিয়ে রাখে না সে। এক হলো তার দাম, আর দুই মায়ের অ্যালার্জি, খুব র্যাশ বেরুতো আগে আগে, তাই মাকে উঠিয়ে সে নিজেই বেড প্যান দেয় নিয়মিত। ওদিকে হাটেবাজারে তাদের প্রোডাক্ট প্রমোশনের খবরাখবর দিয়েই চলে। আমাদের সব প্রোডাক্ট আমাদের নিজস্ব ফার্মের, কয়েকটা ফলের ছবি, মাছের ছবি। ম্যাম, ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ ভিজিট আওয়ার ফার্ম ওয়েবসাইট। লিঙ্ক দিয়ে সে যাত্রায় কথোপকথনে ইতি টানে হাটেবাজারে। এসেই তাকে অফলাইন দেখে মন খারাপ হয় সুতনুকার। ডাউনলোড করে ছবিতে চোখ রাখেন। কাঁঠালি কলাও, কাগজি লেবু, ছড়া তেঁতুল, রংপুরের লেবুর ছবি দেখে মোহিত হন সুতনুকা। তার মানে লকডাউনে মামাবাড়ির সেই স্পেশাল হাত অম্বল অ্যাসিওর্ড। কি ভালো রাঁধত তার মা। হাতায় করে তেলের মধ্যে সর্ষে লঙ্কা ফোড়ন দিয়েই ঢেলে দিত তেঁতুল গোলা, নুন, মিষ্টি। লেবুর রস আর লেবু পাতা দিয়েই ফুটে উঠলে নামিয়ে ঢেলে দিত সুতনুকার কাঁঠালি কলা চটকানো ঠান্ডা ভাতের মধ্যে। গরমকালে স্কুল থেকে ফিরে এই হাত অম্বল খেতে খুব ভালো লাগত তার। তাই কাঁঠালি কলা আর রংপুর লেবু একসঙ্গে দেখে চোখ চকচক করে উঠল সুতনুকার। হাটেবাজারের নিজস্ব ফার্মের ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করেই নিমেষের মধ্যে হাজির হলেন তিনি খোলা আকাশের নিচে, যেখানে রঙিন ঝলমলে সব টাটকা আনাজপাতি, মুদিখানা, মাছ মাংস, ডিমের পশোরা থরে থরে সাজানো। মনের আনন্দে ওপারে ছুঁড়ে দিলেন একগুচ্ছ প্রশ্ন। পায়েসের গোবিন্দভোগ খুঁজে পেলাম না। আচ্ছা, মুরগির ডিম দিসি? তাহলে হাঁসের ডিমের সঙ্গে এটাও দেবেন, মানে হাঁস মুরগি মিলিয়ে ছটি করে মোট এক ডজন।
ছড়া তেঁতুল দেখেই লোভ লাগছে, বাজারে তো পাই না আর। ওটা দেবেন 250 গ্রাম। গন্ধরাজ লেবুর পাশে রংপুর লাইমস দেখলাম, কতদিন পর নাম শুনেই জিভে জল এলো। বাংলাদেশে রংপুরের লেবু, আমার মামার বাড়ি জানেন, দু দুটো লেবু গাছও ছিল সেখানে, সব কেমন ছেড়ে আসতে হয়েছিল দাদুদের। নাম শুনেছি মায়ের মুখে, খুব টক অথচ ভীষণ রস ওই লেবুর। বাইরেটা ঘন সবুজ, ভেতরটা মুসাম্বির মতো হলুদ, তাই তো ছবি দেখেই চিনতে পেরেছি। ওটার বড্ড দাম, তবুও দেবেন দুটো, বাপের বাড়ির লেবু শুনলে মা একটু খুশি হবেন। ও প্রান্তে কেউ আর তখন অনলাইন হয় না দেখে বিফল মনোরথ সুতনুকা মনের দুঃখে হোয়াটসঅ্যাপে ঝাঁপি বন্ধ করে দেন সেরাতের মতো। ভোরে উঠেই দেখেন উত্তর এসেছে, আমাদের সব নিজস্ব ফার্মের প্রোডাক্ট ম্যাম, গোবিন্দভোগ চালের মতো আমাদের নিজস্ব একটা সুগন্ধি চাল আছে, নাম গোপালভোগ, ওটা নিয়ে দেখুন, 1 কেজি দিচ্ছি। তবে সুতনুকা ঝটিটি টাইপ করতে শুরু করে দেন, তাহলে মুরগির ডিম হাঁসের ডিম মিলিয়ে 1 ডজন, 5 কেজি দুধের সর চাল, 1 কেজি গোপালভোগ, ও হ্যাঁ সোনামুখ ডাল দেবেন 1 কিলো, 250 তেঁতুল, 2 গন্ধরাজ লেবু আর 2 রংপুর লাইমস, মোট কত হয় জানাবেন, আমি কিন্তু ক্যাশে পেমেন্ট করব, আমার দ্বারা ওসব নতুন ডিজিটাল ওয়ালেট হবে না। ফোন রেখেই এবার মনে হলো কোভিডের যুগে খুচরো নেওয়া যাবে না, অতএব রাউন্ড ফিগারে 2000 টাকার মতো জিনিস নিতে হবে, তাই আবার ঢুকে দেখতে হবে সাইটে।

গাছ থেকে তুলসী পাতা তুলে এনে মধুর শিশি হাঁটকাতে গিয়ে দেখেন তলানিতে ঠেকেছে। মনে পড়ে গেল, আচ্ছা ওদের মধুও তো দেখলাম, মনে হলো সুন্দরবনের চাক ভাঙা খাঁটি মধু, তাহলে তো 2000 হয়েই যাবে। এবার সোজা ফোন করেই ফেললেন তিনি। কেউ ধরল না ফোন। সঙ্গে সঙ্গে উত্তর এলো, সরি দিস ইজ হোয়াটসঅ্যাপ নাম্বার, শ্যাল কন্ট্যাক্ট ইউ সুন। মানুষের সঙ্গে আর ইন্টারাক্ট করা যাবে না। তবে কি মারাত্মক অতি যান্ত্রিক হয়ে উঠল জীবন। তবে বাবা একটা কথা বলতেন বটে, প্ল্যানেট আর্থ ইজ সিক অ্যান্ড দ্য ডিজিজ ইজ ম্যান। মানুষের থেকে দূরে থাকতে শেখ, ভালো থাকবি। সেদিন অনেক তর্ক হয়েছিল বাবার সঙ্গে, কি যে বলো তুমি, মানুষ কি জন্তু জানোয়ার, মানুষ সমাজবদ্ধ জীব। বাবা বলেছিলেন, পশু পাখিদের অতীত নেই, ভবিষ্যতের চিন্তা নেই, আছে কেবল বর্তমান। যত মানুষের সঙ্গে মিশবি তত বুঝবি, আনন্দ যেমন পাবি তেমনই ততটাই আঘাত পাবি, দুঃখ পাবি। ভূপেনবাবুর বিখ্যাত গান মানুষ মানুষের জন্য মিথ্যে তবে, সুতনুকা বলেছিল। কি যন্ত্রণা রে বাবা, আবার টাইপ করতে বসলেন সুতনুকা। 1 কেজি মধু দেবেন। আচ্ছা এই মধুর চিনি রসে ক্যারামেলাইজড নয় তো, তাহলে নেব না। খটখট উত্তর এলো ওদিক থেকে, কি যে বলেন ম্যাম, সুন্দরবনের খাঁটি মধুর নাম সারা বিশ্বে, আমাদের মধু এক্সপোর্ট হয়। সুতনুকার মনে পড়ে, রংপুরের মামাবাড়ির লোকজনের মুখে সুন্দরবনের মধুর নাম শুনেছে। বাংলাদেশে সুন্দরবনের যে অংশটা ঢুকে আছে সেখানেও এই মধু পাওয়া যেত। আবার লিখলেন, দেখুন যা যা জিনিস অর্ডার করলাম সব মিলিয়ে 2000 পুরো হয় যেন, আমি খুচরো নেব না কিন্তু। ওকে ম্যাম, শ্যাল রাউন্ড আপ উইথ লেবু কিংবা তেঁতুল। এভাবেই চলছিল বেশ, কাঁঠালি কলায় থোড় বড়ি মোচায়, দুধের সর থেকে দুধ কচু, সবের মধ্যেও ওই অচেনার সঙ্গে কথোপকথন সুতনুকাকে এক পশলা সুবাতাস দিয়ে যায়। গলার স্বর শুনে অভ্যস্ত উপ্রান্তের মানুষটিকে খুব দেখতে জানতে ইচ্ছে করলেও উপায় নেই তার। হঠাৎ একদিন গ্রসারি আইটেমের অর্ডার দিয়ে সুতনুকা ঝাঁঝের সঙ্গে লিখেই ফেলেন, এত এত জিনিস কিনছি কিছু ফ্রি দেন না তো। সঙ্গে সঙ্গে ওদিক থেকে উত্তর আসে, আপনার কি চাই বলুন, নেক্সট টাইম ফর শিওর। সুতনুকা কি বলবেন ভেবে পান না। ওদিক থেকে আবারও প্রশ্ন আসে, বলবেন ম্যাম কি দিতে পারি ফ্রি হিসেবে। সুতনুকা স্মাইলি পাঠান খুশি হয়ে, প্রত্যুত্তরে হাটে বাজারের করজোড়ে নমস্কারের ইমোজি ফুটে ওঠে স্ক্রিনে, থেমে যায় বার্তালাপ। ইলিশ মাছ বড্ড দাম, তার চেয়ে চিংড়ি দিন। মাছের ডিম আছে, এইসব আদুরে খুচরো সংলাপে বানভাসি হয় সুতনুকার হোয়াটসঅ্যাপ। তবে আগে যেমন বেশিটাই কেজো কথা হতো, এখন আরেকটু আবেগ মাখানো সেই সংলাপের ভাষা। বিজনেস ডিল বাদ দিয়ে সুপ্রভাত শুভরাত্রির সঙ্গে দিব্যি জায়গা করে নিল সুন্দরবনের আমফানের ক্ষয়ক্ষতি। সুতনুকা একদিন লিখেই ফেললেন, আপনাদের ফার্মের ঘরবাড়ির কোনো ক্ষতি হয়নি তো, জানাবেন যদি সাধ্যমতো কিছু সাহায্য করতে পারি। ওদিক থেকে উত্তর আসে বিনয়ের সঙ্গে, সো নাইস অফ ইউ ম্যাম। উদ্বেল হয়ে পড়েন সুতনুকা। এসব কথা ছাড়াও কি টাটকা মাছ ছিল, অথবা খুব মিষ্টি ছিল পেয়ারা, এসব শুনে হাটে বাজারেও তাদের ব্যবসায়ী মনোবৃত্তি নিক্তিতে ওজন মাপা ছেড়ে সুতনুকা ম্যামের জন্য স্পেশাল ডিল দিতে শুরু করলো অচিরেই। 2 কিলো আলুর সঙ্গে কাঁচা হলুদ ফ্রি, 1 কিলো সোনামুখ ডালের সঙ্গে 100 হলুদ গুঁড়ো ফ্রি, আবার কোনোদিন 1 ডজন কলা দিল 10টার দামে। ম্যাম ইউ উইল লাভ দিস গুডি ব্যাগ ফ্রম আওয়ার ফার্ম, শ্যাল ডেলিভার ইউ টুডে। সুতনুকা হতবাক, কিছু তো অর্ডার করেননি, তবু কেন, হয়তো ভ্যালুড ক্লায়েন্ট ভেবে কিছু দিচ্ছে। সেদিন গুডি ব্যাগ খুলতেই চোখে পড়ল রংপুর লাইমস, কাঁচা হলুদ, তুলসী পাতা, আদা, ছোট্ট মধুর শিশি আর গোলমরিচের প্যাকেট। বেশ অবাক হলেন খুলে, বেশ দামি সব জিনিস, তার সঙ্গে একটা চিটকুটে লেখা, স্টে হেলদি স্টে সেফ। হোয়াটসঅ্যাপ খুলে সুতনুকা লেখেন, খুব ভালো লাগছে এই সময় এত কিছু দরকারি জিনিস হাতে পেয়ে, মনে করার জন্য থ্যাংকস। হাটে বাজারের সঙ্গে কেনাকাটিতে মন ভালো করতে করতে একসময় ডিপ্রেশন একটু একটু করে মুক্তি দিয়েছিল সুতনুকাকে। ফেসবুকে ঢুকে নিজেই একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছিলেন তিনি, প্রোফাইলের ছবিও একই আছে, মানে যেটি হোয়াটসঅ্যাপে লাগানো। মানুষকে হঠাৎ করেই ভালো

রাখতে শুরু করেছে তার। বাবা ভুল বলতেন। হঠাৎ করেই একদিন রাতে মায়ের শ্বাস উঠল, পাশে শুয়েই টের পেলেন শুতনুকা মায়ের নাড়ি ছেড়ে দিচ্ছে। ভোর রাতে মা চলে গেলেন, পাড়ার ছেলেদের খবর দিলেন, মাকে তারা নিয়ে গেল। শুতনুকার গাল বেয়ে দুফোঁটা জল বেরিয়ে এলো। শেষ যাত্রায় তিনি সঙ্গী হলেন, মুখাগ্নি করলেন। বাড়ি ফিরে দেখেন হাটে বাজারের ডেলিভারি পড়ে আছে তার দরজার সামনে। এর মধ্যে কিছু অর্ডার দিয়েছেন বলে তো মনে পড়ছে না। তাহলে প্যাকেট খুলে দেখতে পেলেন একটি চিরকুটে লেখা শোক বার্তা, মে ইয়োর মাদার সোল বি অ্যাট পিস, ওম শান্তি, ফ্রম টিম হাটে বাজারে। চিরকুটের সঙ্গে এসব আবার কি? হবিষ্যির আয়োজন শুতনুকার জন্য? আতপ চাল, মটর ডাল, সৈন্ধব লবণ, ঘিয়ের শিশি আর কাঁচকলা। ওরা জানলো কি করে? তিনি তো এখনো মায়ের মৃত্যুর কথা বলেননি ওদের সঙ্গে। কোভিডের যুগে সংক্রমণের ট্রেস দা পাথে অভ্যস্ত শিক্ষিত মানুষজন, হঠাৎ মাথায় এলো তার, মা চলে যাবার পরেই ভোর রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন বটে বন্ধুদের জানাতে, হাটে বাজারেও সেখানে শুতনুকার প্রকৃত বন্ধু কিনা।

কথায় কাহিনীতে শুনলেন ইন্দিরা মুখোপাধ্যায়ের গল্প এবং রংপুর লাইম। পাঠে স্বাতী চট্টোপাধ্যায় দাস, সম্পাদনা প্রসেনজিৎ নন্দী, প্রযোজনা অনন্যা মজুমদার।

এতক্ষণ শুনলেন কথায় কাহিনী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির বিকাশ। আলোচনায় অংশগ্রহণ করছেন গড়ফা ধীরেন্দ্রনাথ মেমোরিয়াল হাইস্কুলের অর্থনীতির শিক্ষক ডক্টর দেবাশিস মিথিয়া এবং সঙ্গে আছেন ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজের অর্থনীতির অধ্যাপিকা ডক্টর সীমন্তী বন্দ্যোপাধ্যায়। আজ শুনবেন আলোচনার দ্বিতীয় পর্ব।
1: ভারতবর্ষের জল সংকট এবং সামগ্রিক কৃষি অর্থনীতির কথা মাথায় রেখে একটা প্রশ্ন করি, আমাদের দেশে এই যে বিদেশের যে সফল মডেলগুলোর কথা আপনি বললেন, সেটা কি আমরা আমাদের দেশে বড় আকারে কাজে লাগাতে পারি না?
2: আমি আপনাকে কয়েকটা মডেল বলতেই পারি। যেমন ধরুন ইসরায়েলের ডিপ ইরিগেশন মডেল। ইসরায়েল তো মরুপ্রায় দেশ, তার ফলেও তাদের ওয়াটার ম্যানেজমেন্ট মানে জল ব্যবস্থাপনা হচ্ছে পৃথিবীর প্রায় সেরা। তারা করে কি, প্রতিটা গাছের গোড়ায় পাইপের মাধ্যমে ফোঁটা ফোঁটা করে জল দেয়। ওই ব্যবহৃত জলেরও প্রায় যেটুকু না লাগে তার 95% কে তারা রিসাইকেল করে আবার মানে পুনর্ব্যবহার করে। এই মডেল আমাদের মতো দেশে যেমন মহারাষ্ট্র বুন্দেলখণ্ড যেখানে সব খরাপ্রবণ এলাকা সেইখানে ভূগর্ভস্থ জলের মানে অনেক নিচে নেমে গেছে, সেই সব জায়গায় আমরা এই মডেলটাকে ব্যবহার করতে পারি।
1: ইসরায়েল মডেল আমরা ভারতবর্ষের খরাপ্রবণ এলাকায় ব্যবহার করতে পারি।
2: আরেকটা মডেল আপনাকে বলি, সেটা হচ্ছে নেদারল্যান্ডসে আছে। নেদারল্যান্ডসে সার্কুলার এবং ফ্লোটিং ফার্মিং। তারা করে কি, ওই যাকে বলে ভাসমান খামার,
1: মানে জলে ভাসমান
2: কৃষি খামার। আমাদের পশ্চিমবঙ্গ কেরালা যে সমস্ত জায়গায় খুব জলমগ্ন এলাকা, যে কোনো মুহূর্তে বর্ষায় ডুবে যেতে পারে, যে ভাসমান খাবার যদি আমরা ব্যবহার করি এই খামার কি হবে, জল বাড়বে আবার খামারও উপর দিকে উঠবে, ফলে আপনার নষ্ট খামার ভেসে উঠবে, উপরে চাষ হবে, তলায় জল বাড়বে
1: এবং ঝড় বৃষ্টি হলে
2: ঝড় বৃষ্টিতে তো নষ্টও হবে না, তাছাড়া এই জলে ডুবে যাওয়ার সম্ভাবনাটা এখানে। আগে আমরা বলছিলাম যে নগর কৃষির কথা কিউবার, সেটাকেও আমরা অ্যাডাপ্ট করতে পারি। আমাদের দেশে যেমন কলকাতা মুম্বাই দিল্লির মতো মেগা সিটিগুলোর ছাদ পরিত্যক্ত জায়গায় যদি আমরা এই মডেল চালু করি তাহলে কি হবে, একদিকে গাছগাছালির ফলে শহরের

0: তাপমাত্রা অনেকটা
1: নিয়ন্ত্রণে থাকবে,
0: নিয়ন্ত্রণে থাকবে, আর নাগরিক পুষ্টি অনেকটা নিরাপত্তা দিতে পারবে।
1: তার মানে আপনি বলছেন আর গ্রামাঞ্চলেই কৃষি সীমাবদ্ধ থাকবে না, আমরা শহরেও তাকে নিয়ে আসার চেষ্টা করতে পারি। বেশ বেশ, আপনি এতক্ষণ যা বললেন এগুলো আমরা সফল মডেল যেগুলো চালু করতে পারি সেরকম আলোচনা করলাম। আমাদের দেশে কি সফল মডেল তৈরি হচ্ছে বা হয়েছে?
0: হ্যাঁ, কিছু তো হয়েছে। ইতিমধ্যে 36 ঘরে তাদের প্রায় 44% ফরেস্ট এরিয়া বনাঞ্চল, তারা এখন কিন্তু গ্রিন অ্যাকাউন্ট তৈরি করছে। কিরকম গ্রিন অ্যাকাউন্ট তৈরি করছে? গাছগাছালি কাটার ফলে যতটা আয় হচ্ছে সেটাও যেমন তারা করছে, তার পাশাপাশি ওই গাছ কাটার ফলে ওরা কতটা কার্বন ডাইঅক্সাইড ধরে রাখতে পারত, কতটা ভূগর্ভস্থ জল রিচার্জ করতে পারত, সেটা কতটা নষ্ট হলো, এই সব মানে কতটা আয় ব্যয় তার একটা গ্রিন অ্যাকাউন্টিং যেটাকে বলে সেইটা তারা করছে।
1: মানে আপনি যে সবুজ অর্থনীতির কথা বলছিলেন সেটা
0: বলতে পারি। তারপরে আমাদের 2016 সালে সিকিমের কথা মনে আছে, তারা রাসায়নিক সার পুরোপুরি তারা বর্জন করে 100% একটা অর্গানিক স্টেট হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং প্রচুর মানুষ সেখানে বেড়াতে যাচ্ছে, তাদের ইকোট্যুরিজম সেটা চাঙ্গা হয়েছে, এটা একটা মডেল তো বলাই যেতে পারে।
1: মানে অর্গানিক ফার্মিং বা জৈব অর্থনীতির একটা, জৈব কৃষির একটা খুব চমৎকার উদাহরণ আমাদের দেশে। এ প্রসঙ্গে আপনাকে একটু জিজ্ঞাসা করি যে আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশা, এখানকার যে মিলেট মিশন সেটা নিয়েও তো রাষ্ট্রসংঘে চর্চা হচ্ছে।
0: হ্যাঁ, চর্চা হচ্ছে, তার কারণ হচ্ছে মিলেট হচ্ছে জলবায়ু সহনশীল শস্য। এখন তো ওই চারদিকে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তার ফলে খুব সহজে কৃষি
1: নষ্ট হয়ে যাচ্ছে।
0: মিলেট হচ্ছে অনেক মানে 46-47 ডিগ্রি টেম্পারেচারও দিব্যি থেকে যায়, ফলে উড়িষ্যায় এই মিলেট চাষের প্রবণতা বেড়েছে এবং সেটা মূলত করে মহিলারা।
1: মিলেটকে উড়িষ্যায় শ্রী অন্ন বলে উল্লেখ করা হয় জানি,
0: এবং মিলেট যারা চাষ করে তাদের মিলেট সিস্টার বলা হয়।
1: মানে মেয়েরাই আপনি বলছেন যে মিলেটের চাষের সঙ্গে বেশি করে যুক্ত,
0: ফলে তাদের পুষ্টি নিরাপত্তা এসছে একদিকে, পরিবেশ বাঁচছে এবং গ্রামীণ নারীর ক্ষমতায়ন হচ্ছে। এটা একটা বিশ্বমানের মডেল। এই উদ্ভাবনটা পাহাড় থেকে উপকূল পর্যন্ত উড়িষ্যা একেবারে বিস্তৃত,
1: মানে এটা একটা সামগ্রিক মডেল বলা যেতে পারে। একদিকে পুষ্টি নিরাপত্তা, অন্যদিকে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়ন। সত্যি কথা বলতে যে মিলেট এখন কিন্তু, আগে তো একে গরিব মানুষের শস্য বলা হতো,
0: এখন কিন্তু সুপারমার্কেটে পাওয়া যায়
1: এবং এখন এটা একটা স্বাস্থ্য সচেতন মানুষের খাদ্য শস্য। আচ্ছা, গ্রামীণ স্তরে আর কোন বিশেষ প্রযুক্তির উদ্ভাবন আপনার নজরে এসেছে?
0: সুন্দর মডেল। আমরা মাঝখানে এই যে পরিবেশবিদ সোনম ওয়াংচুকের কথা বলতে পারি, লাদাখকে বলা হয় কোল্ড ডেজার্ট, সেইখানে
1: মানে শৈত্য মরুভূমি,
0: শৈত্য মরুভূমি, সেখানে যে বরফ, সে বরফ তো একটা সময় গলে জল হবে যখন শীত চলে যাবে, সেই জলকে ধরে রেখে বসন্তকালে আপেল এবং অ্যাপ্রিকটের চাষ হচ্ছে। এটা একটা দারুণ জিনিস। সুন্দরবন অঞ্চলে আমরা আয়লা আমপ্রাণ এরকম সময় দেখেছি প্রাকৃতিক দুর্যোগে একেবারে শেষ হয়ে যায়, কিন্তু এই ভাসমান খামার চালু করার পরে এই নষ্ট হয়ে যাওয়ার যে প্রবণতা ঝড় ঝাপটায় সেইটা কমে প্রায় 10% নিচে চলে এসছে, ফলে সেইখানকার চাষিরা এখন অনেক বেশি নিরাপদ।
1: সুতরাং এই যে আয়লা আমফান এই ভয়ানক ঝড়ে সমস্ত ফসল নষ্ট হতো সুন্দরবন এর মতো এলাকায়, তার মানে এই যে ভাসমান খামার এটা সুপার সাইক্লোনের হাত থেকে কৃষকদের রক্ষা করবে বা করেছে আপনি বলছেন। আচ্ছা, এই যে উদ্যোগগুলো, বিচ্ছিন্ন উদ্যোগগুলো যার কথা আমরা আলোচনা করছি, এটাকে সুসংহত রূপ দিতে তো সরকারের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকার প্রয়োজন। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি নীতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন?
0: একদমই ঠিক কথা বলেছেন, এখানে সব এক জায়গায় করতে গেলে সরকারের একটা বিশেষ নীতি, আর শুধু নীতি নিলেই হবে না, তার জন্য টাকা অর্থায়ন, সেইটাই একমাত্র পারে এই সফল রূপ দিতে। গ্রিন ইকোনমি যার নিয়ে আমরা আলোচনা করছি, মানে পরিবেশ বাঁচিয়ে অর্থনৈতিক উন্নয়ন, ভারত সরকার ইতিমধ্যে করেছে 15,000 কোটি টাকার সোভারেন গ্রিন বন্ড ইস্যু করেছে, কিন্তু খেয়াল রাখতে হবে এই টাকা পরিবেশ বান্ধব শিল্পের উন্নতিতেই কাজে লাগাতে হবে,
1: যে কোনো প্রকল্পতে বিনিয়োগ করতে হবে যা
0: পরিবেশ বান্ধব, টাকা অন্য জায়গায় নিয়ে গেলে চলবে না। আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের দেশে এখনো খুব একটা সফল রূপ পায়নি কিন্তু ইতিমধ্যেই চালু হয়েছে, সেটা হচ্ছে কার্বন ক্রেডিট ট্রেডিং। এই কার্বন ক্রেডিট ট্রেডিং মানে কার্বন ক্রেডিটের ব্যবসা, সেইটা খুব ইন্টারেস্টিং। ধরুন আপনি শিল্প করলেন, একটা শিল্প করলে আপনি বাতাসে কিছু কার্বন ছাড়বেন, কিন্তু তার একটা লিমিট আছে, ধরুন সে ধরা হলো যে আপনাকে 10 ইউনিট,
1: এই লিমিটটা ঠিক করে দিতে হবে যে কতটার বেশি আপনি ছাড়তে পারবেন,
0: আপনার একটা লিমিট দেয়া আছে, আপনি 10 ইউনিট ছাড়ার কথা কিন্তু আপনি ছাড়লেন 12 ইউনিট, তার মানে আপনি বাতাসে বেশি ছাড়লেন। আবার ধরুন আমার 10 ইউনিট ছাড়ার কথা ছিল কিন্তু আমি ছাড়লাম 8 ইউনিট, তার মানে আমি এই 2 ইউনিট ক্রেডিট করলাম, এই 2 ইউনিট আপনি যেহেতু 2 ইউনিট বেশি ছেড়েছেন আপনাকে পে করতে হবে, তার জন্য
1: মানে আমি থেকে কিনে নিতে পারবো
0: এইটা আমার কাছ থেকে, এই কেনা বেচা। এতে লাভ হবে কি, এতে বাতাসে কার্বনের একটা ভারসাম্য,
1: নিঃসরণের পরিমাণ কমবে, মানে যিনি বেশি ছাড়ছেন তার চেষ্টা হবে কিভাবে কম ছেড়ে জরিমানাটা কমানো যায়, আর যিনি কম ছাড়ছেন তিনি আরো উৎসাহিত হবেন, পুরস্কৃত হওয়ার উৎসাহে তিনি এমনিই কম ছাড়বেন, তাই তো? কর্পোরেট সেক্টর ভারতবর্ষে তো খুব গুরুত্বপূর্ণ, একেও কি এই নিয়মের আওতায় আনা উচিত?
0: একেবারেই, সবার আগে এদের আনা উচিত। কর্পোরেটের মূল নীতি হচ্ছে মুনাফা, মুনাফা মোর মুনাফা, মানে আরো লাভ আরো লাভ। এরা তখন না প্রকৃতির কোনো নিয়ম মানে, সব ধ্বংস করে ওদের কিসে লাভ হবে ওটা সেটা দেখে। সেই জন্য সরকারের উচিত এদের আগে নিয়ন্ত্রণ করা।
1: আপনি যেটা বললেন এতক্ষণ পর্যন্ত, মূলত সবুজ অর্থনীতি, গ্রিন জিডিপি,
0: আপনাকে একটু একটু রিপিট করি এই কারণে, মানে আমি এটা বলছি যে আমাদের পলিসি মেকারদের বুঝতে হবে যে প্রকৃতিকে ধ্বংস করে সাময়িক বৃদ্ধি আসবে, কিন্তু আদতে সেটা
1: দীর্ঘকালীন বৃদ্ধি,
0: সেটা ধ্বংসকেই ডেকে
1: আনবে, ধ্বংসকেই ডেকে আনবে। প্রকৃতির উপর গুরুত্ব না দিলে আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, এটাই তো আপনার এতক্ষণের আলোচনায় এটাই স্পষ্ট হলো। এবং মূলত আপনি জোর দিলেন কৃষি অর্থনীতি এবং ভারতবর্ষে কোথায় কিভাবে কাজ চলছে এই সম্পর্কে। আপনি এতক্ষণ আমাদের শ্রোতাদের বললেন যে সবুজ অর্থনীতি, গ্রিন জিডিপি এবং পৃথিবীর কোথায় বা ভারতবর্ষের কোথায় কি ধরনের কাজ চলছে এই প্রসঙ্গে। এখন যেটা জানতে চাইছি যে আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড হলো MSME বা অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প, এরা পরিবেশ রক্ষায় কেমন কাজ করছে?
0: খুব দামি প্রশ্ন করেছেন, তার কারণ হচ্ছে ভারতের মোট যে শিল্প উৎপাদন তার বিরাট অংশ কিন্তু আসে এই MSME থেকে। তাই ভারতের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে যদি সবুজ চেতনা ছড়িয়ে দেয়া না যায়, তাহলে কিন্তু সামগ্রিক কার্বন নিঃসরণ কমানো একেবারেই যাবে না। অনেকেই ভাবেন যে পরিবেশ বাঁচাতে গেলে অনেক বড় পুঁজি লাগে, তাই এই ছোট ছোট ফ্যাক্টরিগুলো এরা পারবে না, এদের ব্যবসার ক্ষতি হবে। কিন্তু ক্ষুদ্র পুঁজি দিয়েও যে পরিবেশ বান্ধব হওয়া যায় তার নমুনা কিন্তু আমাদের ভারতবর্ষে প্রচুর আছে।
1: এর উদাহরণ আপনি আমাদের একটু দিন যে কিভাবে ক্ষুদ্র মাঝারি শিল্প এগুলো সম্ভব করছে।
0: দেখুন, জার্মান সরকারের সহায়তায় আমাদের দেশে অনেক ছোট ছোট কারখানা কি করেছে জানেন? একসময় তামিলনাড়ুতে বস্ত্র শিল্পের জল দূষণ নিয়ে প্রচুর হইহই হয়েছিল, এখন সেই তামিলনাড়ুর তিরুপুর টেক্সটাইল ক্লাস্টার, সেখানে এই যে ছোট মাঝারি হোশিয়ারি এবং ডাইং ইউনিট এগুলো বলি, তারা এখন জিরো লিকুইড ডিসচার্জ করছে। জিরো লিকুইড ডিসচার্জ কি? তাদের যে ফ্যাক্টরির যে বর্জ্য জল সেগুলো তারা আর বাইরে বের করছে না, সেই জলটাকে রিসাইকেল করে আবার তারা নিজেদের ফ্যাক্টরিতে কাজে লাগাচ্ছে।
1: মানে বর্জ্য জলকে তারা নিজেরা
0: কাজে লাগাচ্ছে, মানে তার পরিমাণ শুনে আটকে উঠবেন, প্রায় 95% 95% জল তারা নিজেরাই নিজেদের নিয়ে নিচ্ছে। এতে একটা সুবিধা হয়েছে, জলের সাশ্রয় হচ্ছে, আর নদী নালা যেগুলো আগে দূষিত হতো, যা হই হই হতো, এখন আর কোনো প্রশ্নই ওঠে না।
1: একদিকে মূল্যবান সম্পদের সাশ্রয় হচ্ছে, অন্যদিকে পরিবেশও রক্ষা পাচ্ছে। আচ্ছা, এবারে আপনি আমাকে একটু বলুন যে আমাদের একটা বড় পরিবেশ দূষণকারী শিল্প হলো চামড়া বা লেদার শিল্প। আমাদের কলকাতার কাছে বানতলায় এবং কানপুরে এই লেদার শিল্প কিন্তু পরিবেশকে ভয়ানকভাবে দূষিত করে, তো এখানে যদি এই লেদার শিল্পের জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে পরিবেশ দূষণ না হয়?
0: এটা ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, কিন্তু এরা অর্থনৈতিক উন্নয়ন করতে গিয়ে পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতি করত। তার কারণ হচ্ছে আগে চামড়ার প্রক্রিয়াকরণ যেটা হতো সেটা ক্রোমিয়াম দিয়ে হতো, এই ক্রোমিয়াম সেই ফ্যাক্টরির যে জল, ক্রোমিয়াম মিশ্রিত জলে গিয়ে ক্রোমিয়ামের ওই বর্জ্য পদার্থ যখন জলে বিষাক্ত হয়ে মানুষের একেবারে নাভিশ্বাস তুলে দিত। কিন্তু এখন ভেজিটেবল ট্যানিং হচ্ছে, ভেজিটেবল ট্যানিং মানে হচ্ছে প্রাকৃতিক উপাদান, গাছের ছাল দিয়ে চামড়া প্রক্রিয়াজাত করা হয়। এর ফলে কি হচ্ছে, এই যে ওয়েস্ট ওয়াটার যেটাকে বলতাম বর্জ্য জল, সেই বিষাক্ত হতো যেটা, সেটা প্রায় 80% কমানো গেছে। এটাকে বলা হয় সবুজ চামড়া,
1: সবুজ চামড়া,
0: এবং এর পৃথিবীব্যাপী অসম্ভব বাজার।
1: মানে এটা দিক দিয়ে যেমন আমাদের আয়কে বাড়াচ্ছে তেমনি পরিবেশকেও বাঁচাচ্ছে। আচ্ছা, উত্তরপ্রদেশের ফিরোজাবাদে যেখানে কাঁচের চুড়ি তৈরি হয় বা কাঁচের জিনিস তৈরি হয়, গ্লাস ক্লাস্টার,
0: একদম ঠিক বলেছেন,
1: সেখানেও কিন্তু ভীষণ পরিবেশ
0: দূষিত। ওদের নিয়েও একসময় খুব হই হই হয়েছিল, তার একটা বড় কারণ হচ্ছে ওরা আগে কয়লা দিয়ে ওরা ওই চুল্লিগুলো ইয়ে করতো, তার ধোঁয়া মানে শুধু তো ওদের যা শরীরের ক্ষতি করতো করতো, তাজমহলের সাদা অংশটাকে হলদেটে করে দিচ্ছিল। ফলে কি হলো, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্ট তারা এই MSME গুলোকে কয়লা ছেড়ে CNG এবং বিদ্যুৎ চালিত আধুনিক চুল্লি ব্যবহার করতে শেখালো।
1: একটা কথা আছে, সেটা আমার মনে হলো তাই বলছি, এই যে কাঁচের চুড়ি, এতে মূলত মহিলারা নিযুক্ত থাকতেন এই শিল্পের সঙ্গে, তার মানে তাদের দেখুন শারীরিক ভাবেও তারা কিন্তু এখন অনেকটা নিরাপদ,
0: তাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকটা কমলো এবং ওই কার্বন নিঃসরণ প্রায় 70% কমে গেল।

0: জানতে চাইবো সেটা হচ্ছে ইলেকট্রনিক বর্জ্য বা ই ওয়েস্ট প্রসঙ্গ। আর দেখুন, আমাদের যে ইলেকট্রনিক বর্জ্য মূলত এই যে খারাপ হয়ে যাওয়া বাল্ব, মোবাইল, ল্যাপটপ চার্জার, এগুলো তো আমরা যে কোনোভাবেই হোক পরিবেশে নিক্ষেপ করি, তার থেকে কি পরিবেশের ক্ষতি হয় না?
1: মারাত্মক ক্ষতি হয়। কিন্তু এর একটা মজা হচ্ছে, এই যে মাদারবোর্ড যেগুলোকে আমরা বলি, টিভি, এসি, মোবাইল, এদের ভেতরে প্রচুর পারদ, ক্যাডমিয়াম এইসব থাকে, আমরা ব্যবহার করি, মাটিতে ফেলে দিচ্ছি, সেইগুলো মাটির সঙ্গে মেশে, শুধু মাটির সঙ্গে মেশে না, সেটা ভূগর্ভস্থ জলকেও বিষাক্ত করে। আবার দেখবেন অনেক সময় ওই তার পুড়িয়ে না এক ধরনের লোকজন তার থেকে তামা বের করে, ওইটা পোড়ানোর ফলে যে পোড়াচ্ছে তার ফুসফুসের ক্যান্সার, স্নায়ুর রোগ এরকমও ঘটতে পারে।
0: তাহলে এর সমাধান কি?
1: এর সমাধান, এখন ব্যাঙ্গালোর, দিল্লি কতগুলো অর্গানাইজেশন আছে, তারা ই বর্জ্যকে নিয়ে যাচ্ছে, এদের মধ্যে অনেক দামি জিনিসপত্র আছে, কেউ কেউ বলে এদের মধ্যে রূপো, তামা, লিথিয়ামের মতো দামি জিনিস আছে, ফলে এরা সেইগুলোকে বের করছে এবং যত্রতত্র না পুড়িয়ে এটাকে রিসাইক্লিং করার একটা চেষ্টা করছে।
0: এবার একটু বলুন, আধুনিক যুগে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, এটা কি পরিবেশ বান্ধব পরিবেশের কাজে লাগতে পারে না?
1: হ্যাঁ, এখন এআই এর ব্যবহার প্রচুর হচ্ছে, কিন্তু এআই মূলত যেটা এখন করছে কৃষিতে ব্যবহার করা হচ্ছে। এআই দেখে বলে দিচ্ছে ড্রোন চালিয়ে কতটা জল লাগবে, কতটা সার লাগবে, এর ফলে এটা আমাদের তেলেঙ্গানা এইটা কাজে লেগেছে, ওখানকার চাষিদের এক ধাক্কায় উৎপাদন বেড়েছে প্রায় 20-22%, আর তাদের চাষের খরচ এমন কমেছে আয় বেড়ে গেছে 8-10%।
0: খুবই আশার কথা। তার মানে আধুনিক প্রযুক্তি আর সনাতন প্রকৃতি হাত মেলালে এক অবিশ্বাস্য ম্যাজিক হতে পারে। আসলে আমাদের মতন বিপুল জনসংখ্যার দেশে অর্থনৈতিক বিকাশ আর পরিবেশ রক্ষা তো একে অপরের পরিপূরক, আর সেই লক্ষ্যে এবার বোধহয় সময় এসেছে উন্নয়নকে কেবল প্রথাগত জিডিপি দিয়ে নয়, বরং সবুজ জিডিপি আর গ্রিন ফিনান্সের আলোয় পরিমাপ করার। কিভাবে পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং ক্ষুদ্র বৃহৎ শিল্পের সবুজ রূপান্তর আমাদের অর্থনৈতিক বিকাশের প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারে, তা এই আলোচনায় একদম স্পষ্ট হয়ে গেল। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা এই আলোচনা থেকে সমৃদ্ধ হবেন। ধন্যবাদ দেবাশিস বাবু।
1: ধন্যবাদ আপনাকে।
2: এতক্ষণ শুনলেন অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ছিল পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির বিকাশ। আলোচনায় অংশগ্রহণ করলেন গড়ফা ধীরেন্দ্রনাথ মেমোরিয়াল হাইস্কুলের অর্থনীতির শিক্ষক ডক্টর দেবাশিস মিথিয়া এবং ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজের অর্থনীতির অধ্যাপিকা ডক্টর সীমন্তী বন্দ্যোপাধ্যায়। আজ শুনলেন আলোচনার দ্বিতীয় পর্ব। অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্তই। সম্পাদনা সুরঞ্জন দাস।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন একটি আবহাওয়া সংক্রান্ত ঘোষণা। পরবর্তী 2-2.5 ঘন্টার মধ্যে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘোষণাটি এখানেই শেষ হল। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গোরখ কল্যাণ রাগে খেয়াল, শিল্পী দেবর্ষি ভট্টাচার্য। তাকে তবলায় সহযোগিতা করেছেন হিন্দুল মজুমদার এবং হারমোনিয়ামে রতন নট্ট। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন গোরখ কল্যাণ রাগে খেয়াল, শিল্পী দেবর্ষি ভট্টাচার্য।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন গোরক কল্যাণ রাগে খেয়াল, শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। তাকে তবলায় সহযোগিতা করেছেন হিন্দুল মজুমদার এবং হারমোনিয়ামে রতন নট্ট। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু করছি আজকে শ্রবণী। উপাখ্যান আমার আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আপনার গল্পে আমার ঔৎসুক্য নেই বলে আপনি জানেন আরো কত কান উদ্গ্রীব হয়ে থাকে সে গল্প শোনার জন্য। সব কাহিনী সবার কাছে যে পৌঁছয় তাও নয়, তারপরেও অবিরাম নির্মাণ হয়ে চলে নানান উপাখ্যান। কখনো তা বাংময় হবেই, তেমন কি জোর দিয়ে বলা যায়? আপনি যে আমার সব গপ্প বুঝে যাবেন তাও নয়, কখনো কখনো মনে হবে কি যে বলে। মানে অনেক সময় আমরা বলি না, উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপছে, কার ঘাড়ে কে চাপে? না, এ কথা বুক ঠুকে কেউই বলতে পারে না, সব গপ্প সব উপাখ্যান সববার হয়ে উঠবে। তারপরেও প্রতিদিন গল্পের অবতারণা করে চলি আমরা। ঝিম ধরা সাঁঝে গল্প ছড়িয়ে পড়ে মা ঠাকুমা দিদিমা তার দিদিমা তার মা বা চারপাশে ঘুরে বেড়ানো অনেক মানুষের জীবনের সাথে, চাদর জড়িয়ে যায়, চাদর খুলতেও থাকে। আজ গল্পের আসরে দুজন আছেন, দুজনই আমাদের বাংলা সাহিত্যের বিশিষ্ট হিসেবে চিহ্নিত, বঙ্কিম পুরস্কার প্রাপ্ত কিন্নর রায় এবং রমানাথ রায়। সে গল্পপাঠের মাঝে আমরা মিতুল দত্তের কয়েকটা কবিতা দিয়েছি। আসলে পরপর দুটি গল্পের মাঝখানে কোথাও যেন একটু মনে হয়েছিল কাব্যের বিরতি দরকার, মানে বিজ্ঞাপনের বিরতি নয়, কাব্যের বিরতি। আসুন প্রথমে শুনি কিন্নর রায়ের গল্প লীলা, বেনারসের উপাখ্যান।
2: বিজলি বাত্তি, ইলেকট্রিক আলোর কোনো গুঞ্জাইশ আয়োজন নেই কোথাও, যেটুকু যা রোশনাই সবই তো পেট্রোম্যাক্স ডেলাইট নয়তো হ্যাজাক থেকে। সেই সব আগুনে আলোর ওপর আছড়ে পড়ে মরতে চাওয়া আলো পোকারা উঠতে উঠতে উঠতে এসে ভিড় জমাচ্ছে বাত্তির রোশনি ছড়ানো কাচের ওপর। তেলবাতির হালকা হালকা শো শো শো শব্দ খুব ধীরে ছড়িয়ে পড়ছে চারপাশে। আগুনে বাতির গায়ে হালকা ঠোক্কর খেয়ে যে পোকারা সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে পড়ে, তাদের দিকে আলাদা করে তাকানোর সময় নেই কারো। এমন কি মরে যেতে যেতে তারা যে পটপট পটপট করে এক ধরনের আবছা শব্দ হয়ে যায়, সেদিকেও তাকিয়ে থাকার মরুঞ্চে শব্দ শোনার সময়ই বা কোথায়। ভাদ্র খতম হয়ে আশ্বিন এসে গেল, তবু বাতাসে এখনো ভ্যাপসা ভাদুরে গরম মিশে আছে। ভাদ সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজো, তা বানারসের এই ভেলুপুরায় বিশ্বকর্মার পুজো হয় বেশ কয়েকটা। অফিস অফিস আছে না, ভাদ্র সংক্রান্তির পর পয়লা আশ্বিন, আশ্বিনের মাস পয়লা, তারপরই আশ্বিনের দু তারিখ। দোসরা আশ্বিন থেকেই তো শুরু হয়ে গেল লীলা। প্রতি রাতে ব্যাসকাশী মানে রামনগরে তুলসীদাসজির রামচরিত মানসের অযোধ্যাকাণ্ড কিষ্কিন্ধাকাণ্ড উত্তরকাণ্ড একটু একটু একটু করে ফুটে উঠবে লীলায়। কাশী নরেশ কামান দাগার ব্যবস্থা করেন লীলা শুরু হওয়ার দিনটিতে। ধুড়ুম ধুড়ুম ধুড়ুম তিনবার তোপ ডেকে উঠলে তারপরই তো লীলার শুরু। বানারসের ভেলুপুরার কেদারঘাট থেকেও শোনা যায় সেই কামান দাগার গম্ভীর আওয়াজ। এসবই জানা আছে গল্লেকা দোকান মুদিখানার 70 পেরোনো মালিক মহেশ প্রসাদ জয়সওয়ালের। ভেলুপুরায় বড় রাস্তার ওপর তার গাল্লে দোকান মুদিখানা, তেমন বড় নয় আড়ে বহরে, কিন্তু দোকানে ঠাসা সামান মালপত্তর। গরমের দিনে এই গাল্লেকা দোকান খুলতে খুলতে সুবা 7 তো বাজেই, শীতের দিন জাড়াকা টাইম আরও আধা ঘন্টা পর 7:30। গরমিকা মাহিনায় সকাল 7টাতে দোকান খুলে দেয়।

মায়াস প্রসাদের বড় ছেলে ধর্মেন্দর, মাঝলা লড়কা মেজ ছেলে জিতেন্দর এসে হাত লাগায় একটু পরে, ছোটা লড়কা ববি পড়াশোনা করছে এখনো, কলেজ যায়, তাই সময় পায় না সেভাবে দোকানে আসার। পূজা উজা সেরে ভগবানকে ফুল জল দিয়ে দোতলা থেকে একতলায় দোকানে এসে বসতে মহেশ প্রসাদের কোনো কোনো দিন একটু দেরি হয়ে যায়। শার্ট পার করার পরও কেদারঘাটে গিয়ে হর রোজ গঙ্গা নাহান, কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা, তাতে কোনো রুকাবট ছিল না। রুকাবট তৈরি হলো বছর চারেক আগে একটা বিমারির পর, লাকোয়া মেরে অবশ হয়ে গেছিল হাত পা, সেরিব্রাল সেরিব্রাল কথাটা মনে মনে উচ্চারণ করতে থাকে মহেশ কখনো কখনো। দূর অন্ধকারে তেল আলোরা দুলে দুলে উঠছে, কাশী নরেশ কাশীর রাজা বসে আছেন তার পোষা হাতির পিঠে, হাওদার ওপর থেকে তিনি নজর করছেন লীলা, অনেক অনেক ছড়ানো ময়দানের ওপর রাম রাজা জনক বশিষ্ঠ মুনি। আশ্বিন মাসের দু তারিখে অনন্ত চতুর্দশী, ওদিনে নাকি জন্ম হয়েছিল রাবণের, রাবণের জন্মের তিথি ধরেই এক মাসের লীলা শুরু। প্রতি বছর নিয়ম করে রোজ লীলা দেখতে রামনগরে যান মহেশ, বড়ালের কা নয়তো মাঝেলা তারা মোটরবাইকের পেছনে বসিয়ে নিয়ে যায়। লাকুয়া বিমারি সেরিব্রাল স্ট্রোকের আগে আগে নিজেই মোটরসাইকেল চালিয়ে লীলা দেখতে যেতেন একা একাই, তখন মনে জোশ কত, কি জোশ কি জোশ, শরীরটা খারাপ হয়ে গেলে তখন আর কিছু করার উপায় থাকে না, শরীরের তাগত কমে গেলে মনের জোর কমে যায়, খালি মনে হতে থাকে পারবো তো ঠিক পেরে উঠবো,

হাওদায় আটার উপর ছত্রির গায়ে গায়ে। খানিক দূরে উত্তর বাহিনী গঙ্গা, সেই গঙ্গাজিকে পেরিয়েই তো চলে আসতে হয় ব্যাসকাশিতে। কেদারঘাটের খাড়াই সিঁড়ি অনেক অনেক ধাপ পেরিয়ে ভেলিপুড়ার রাস্তায় উঠে আসতে বেশ হাঁপ ধরে যায়, দম বেরিয়ে আসে। যত বয়স বেড়েছে ততই কষ্ট বেড়ে গেছে গঙ্গাজিতে নাহান সেরে ওপরে উঠে আসার ব্যাপারে। মনে আছে কম বয়সে, মানে আজ থেকে বছর পঞ্চাশ আগে, গঙ্গাজিতে ঘণ্টার পর ঘণ্টা নাহানের স্মৃতি। ঘাটের মাল্লাদের সঙ্গে তাল মিলিয়ে সাঁতার কাটা, কখনো কখনো তাদের নৌকোতেই ভেসে যাওয়া দূরে আরও দূরে কোথাও, মদনমোহন মালব্যজির নামে তৈরি হওয়া দোতলা ব্রিজের ওপর গুড়িয়া জায়সা পুতুল পুতুল মানুষজন গাড়ি, তখনও অস্সি বরুণা এদের লহর একটু একটু চেনা যায় আলাদা করে। মণিকর্ণিকায় শ্মশান ঘাটে চিতা জলে দিন রাত, রাজঘাট, দীঘাপতিয়া ঘাট, অহল্যাবাই ঘাট সব পরপর পেরোলে অস্সি ঘাটের দিকে সম্পূর্ণ অন্যরকম হয়ে থাকে আকাশটা। মণিকর্ণিকা আর রাজা হরিশ্চন্দ্র নামে তৈরি হওয়া শ্মশান ঘাটে মুর্দা পোড়া ধোঁয়া কুণ্ডলি পাকাতে পাকাতে আকাশ চাটতে যায় একসময়। সেই সব কুণ্ডলি হঠাৎ দেখলে মনে হবে রাক্ষসের সার মুন্ডু। আর গঙ্গাজি তেয়ারতে তেয়ারতে, সাঁতরাতে সাঁতরাতে উত্তর বাহিনী গঙ্গার জলে নেমে আসা সূর্যকেও ছুঁয়ে ফেলা যায় অতি সহজেই। ওই তো লীলা দৌড়চ্ছে, কাশী নরেশকে পিঠে বসে দৌড়চ্ছে রাজহস্তি, তার দুলন্ত হাওদার ওপর লাগানোর উপর ছত্রি, তাও এই পেট্রোম্যাক্সের আলোমাখা অন্ধকারে আকাশ থেকে নেমে আসা কোনো অলৌকিক গাছ। কাশীরাজের পেছন পেছন দৌড়চ্ছে, দৌড়ে চলেছে তাঁর প্রজারা। মহেশপ্রসাদ জানে এভাবেই লীলা চলবে, চলতে থাকবে টানা এক মাস। কার্তিক মাসের প্রথম দিন কুঁয়ার পূর্ণিমায় সেসবই লীলা, রামসীতা দাঁড়াবে পাশাপাশি। নিজের দোকানে টাটে বসলে তখন গ্রাহক খরিদ্দারদের চাওয়ার ওপর পরপর সাজিয়ে দিতে হয় জিনিসপত্র, চাওয়াল, ডাল, কড়ুয়া, সরষো কা তেল, সাবুন, বদন কে লিয়ে কপড়া উপড়া পছারনে ধোনে কে লিয়ে, সেই সঙ্গে নালায়েক বিদ্যার্থী ছোট ছোট স্কুল পড়ুয়াদের জন্য কাপি উপি, খাতা, পেন্সিল, মলাট দেওয়ার কাগজ, সস্তার ডট পেন। লাকোয়া বিমারি সেরিব্রাল অ্যাটাকের পর সব কিছু পরপর ঠিকঠাক মনে করতে পারেন না মহেশ, কেমন যেন গুলিয়ে আবছা হয়ে যেতে থাকে সব কিছু। এমনকি পূজা ওজা করার সময় ভগবানজির নাম, তাও তো অনেক সময় গুলিয়ে তালগোল পাকিয়ে আটকে যায় মাথার ভেতর, তারপর সব ফর্সা সাদা আগাগোড়া কিছুই আর মনে পড়ে না। ডাক্তার সাহেবকে এসব নিয়ে বললে টললে উনি বলেন, ও তো এরকম একটু আদ্র হবেই, যা দাওয়া লিখে দিচ্ছি খেয়ে যান নিয়ম করে, আর একদম টেনশন করবেন না, টেনশন সে সবই বিমারি বাড় যাতে হয়। কোশিশ তো করি ডাক্তার সাহেব, কিন্তু হয় কোথায়, লড়কাদের ওপর ছেড়ে দিন সব, ওরা তো বেশ বুঝদার, দায়িত্ব দিন ওদের। নিন জিপটা একবার দেখান। বলতে বলতে মহেশের থেকে বছর কুড়ি ছোট ডাক্তার ইলাজের ব্যাপারে পরামর্শ দিতে থাকে মহেশকে। দাওয়ার গলি কি কমলো ডাক্তার সাহেব, নাকি যাচ্ছিল তাই? নাই, সব একই রইল, যেমন ছিল তেমন। মহেশপ্রসাদ তার ইলাজ করা ডাক্তার সাহেবকে বলতে চাইল, এই বিমারির পর থেকে অনেক কিছুই কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে, বিশেষ করে ইয়াদদাস্ত, স্মৃতি, মনে থাকে না বেশ কিছু জিনিস, মনে থাকছে না। নীরাজ সাক্সেনা খুব ব্যস্ত ডাক্তার, নামের পাশে বেশ কয়েকটা লম্বা চওড়া ডাক্তারি ডিগ্রি আছে। মহেশ, ধর্মেন্দর বা জিতেন্দর একই সওয়াল ঘুরিয়ে ফিরিয়ে করে যায় প্রতি মাসে ডাক্তার দেখাতে এসে। এসব জিজ্ঞাসার কোনো জবাব চট করে দেয় না নীরাজ, বেশিরভাগ সময়ে চুপ করে থাকে। আশ্বিনের শুরুতে গঙ্গার দিক থেকে আসে হাওয়া মাঝে মাঝে লীলা চলতে থাকা ময়দানকে খানিকটা আরাম স্বস্তি দিয়ে যায়। বছর কুড়ি আগে যখন মহেশ তার নিজের কালো রয়্যাল এনফিল্ড চালিয়ে লীলা দেখতে আসত, তখন কিংবা তারও কয়েক বছর আগে এই গঙ্গাজির ছোঁয়া হাওয়ায় সামান্য হলেও মিশে থাকত শীত। মহেশের তখন জোয়ান বয়স, ধর্মেন্দর, জিতেন্দর, ববিদের মা রুক্মিণী বেঁচে। রুক্মিণীকে নিয়ে রাজপূর্ণিমার দিন রাজঘাটে আলোর সাজ দেখতে যাওয়া, সমস্ত ঘাট জুড়ে তখন তেলের প্রদীপের আলো, তখন আকাশে ভরা চাঁদ, তখন সন্ধ্যা লেগে গেছে সমস্ত বারাণসী জুড়ে, কার্তিকী পূর্ণিমায় চারপাশ আলোয় আলো। ধর্মেন্দরের বাইকের পেছনে বসে রামনগর আসতে আসতে লীলা দেখতে দেখতে এরকম কত কি মনে হয় মহেশের। মোটর সাইকেলে বসে যেতে আসতে মহেশ টের পায় কাশীর রাস্তাঘাট বেশ খারাপ হয়ে গেছে। এই তো মাসখানেক আগে এমন বারিশ হলো যে সব জায়গায় গান্দা পানি, নোংরা জল ভর্তি হয়ে গেল সমস্ত সড়কুড়াক, কোথাও হাঁটু ডোবা, কোথাও বা তারও বেশি।

0: নারোয়া, নর্দমা, রাস্তা সব এক হয়ে গেল। সেই সঙ্গে গঙ্গাজির পানি ঘাট উথলে পৌঁছে গেল শহরের ভেতর। মাথার ওপর প্রথম আশ্বিনের ঝকঝকে আকাশ, সেখানে বসে থাকা সিতারা তারারা নিজের নিজের ক্যাটদানিতে খেলকুদ না দেখিয়ে চুপচাপ বসে, ফাঁকা মাঠে বসে হেঁটে অল্প দৌড়ে লীলা দেখলে আকাশ থেকে চুয়ানো হালকা হালকা হিম টাক মাথার ওপর নেমে এলে বুখার, সরদার্দ, জুখাম, খাঁসি এসব যাতে না হয় তার জন্যই মহেশ প্রসাদের প্রায় কেশবিহীন মাথায় নিয়মিত গামছা বেঁধে নিতে বলে ধর্মেন্দর। বড় ছেলের পরামর্শ অনুযায়ী তাই করে থাকেন মহেশ। রঙিন গামছায় ঢেকে নেন মাথা, কান, মুখের খানিকটা। পেট্রোম্যাক্স, ডেলাইট, হ্যাজাক বা অন্য অন্য তেল পোড়ানো আলোয় লীলা বেশ জমে উঠেছে। নিজের পোষা হাতির পিঠে কাশী নরেশও আবছা আবছা আলো ছায় একদমই অন্যরকম। হাতির পিঠে সওয়ার কাশীরাজ চলেছেন লীলার পিছু পিছু, রাম, রাজা জনক, বশিষ্ঠ মুনি, তার পেছন পেছন চলেছে দল বাঁধা প্রজারা। লীলা দৌড়চ্ছে, মানে যারা লীলাতে কথা বলছে, গান গাইছে, তারা চলছে সবার শেষে। লীলা দাঁড়িয়ে গেলে তো রাজাও দাঁড়িয়ে গেলেন, মানে তার হাতি দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে তার প্রজারাও দাঁড়িয়ে গেল। আকাশে ভেসে থাকা আশ্বিনী চাঁদ অবাক হয়ে তাকিয়ে রইল এইসব লীলাধর লীলাধরীদের দিকে। এই সমস্ত লোকজন, ভিড়, কথাবার্তা, তেলবাতির আলো, সবার মধ্যে হঠাৎই নিজের চিন্তার সুতো কেমন যেন এলোমেলো, তিতার বিতার, ছন্নছাড়া হয়ে গেল মহেশের। তার মনে হলো মাথার ভেতর একসঙ্গে পঞ্চাশটা হাতুড়ি দিয়ে কেউ যেন জমাট শক্ত কোনো পাথর ভেঙে চলেছে। বুকের ভেতর ধপধপ, ধপাস ধপাস, ধড়াস ধড়াস শব্দ শুনতে পাচ্ছেন মহেশ। নিজের দিলকা আওয়াজ এত এত জোরালো, তীব্র হয় কে জানে। হালকা হালকা পাসিনা ঘামে ভিজে যাচ্ছে মহেশ প্রসাদের গায়ের জামা। সে কামিজের বোতাম একটু আলগা করে দিলে হয়তো সামান্য আরাম পাওয়া যেত, কিন্তু কে এখন খুলবে বোতাম? কাছাকাছি ধর্মেন্দ্র তো নেই, কিন্তু এই ভিড়ের মধ্যে কেমন যেন, কেমন করে যেন রুক্মিণীকে বারদুই ভেসে উঠে আবার ডুবিয়েতে দেখলেন মহেশ প্রসাদ। আশ্বিনের আবছা কুয়াশা জাহাজ থেকে তিরিশ, চল্লিশ কি পঞ্চাশ বছর আগে নেমে আসত সমস্ত লীলা ময়দান জুড়ে সেই হালকা হালকা পর্দা কি নেমে এলো নতুন করে বহু বছর পর। রুক্মিণীর অস্পষ্ট ফর্সা মুখশ্রী একবার দুবার এ লীলা দর্শকদের মুখের ভেতর ভেসে উঠে কোথায় কোথায় যেন দূরে হারিয়ে গেল। ভিড়ের মধ্যে হাতরে হাতরে রুক্মিণীকে পেতে চাইলেন মহেশ প্রসাদ জয়সওয়াল, একই সঙ্গে চাইলেন মাথায় মাথায় গামছাটা আলগা করে গায়ের ঘাম মুছতে। পারলেন না, মণিকর্ণিকার চিতার আগুন কখনো নেভে না। রাম নাম সাথ হ্যায়, রাম নাম সাথ হ্যায়, এমন সব আধফোঁটা ধ্বনি মালা অনবরত ভাসতে থাকে রাজা হরিশ্চন্দ্র আর মণিকর্ণিকার শ্মশান ঘাট ঘিরে। দাহ হতে থাকা সবের কটুগন্ধ, লীলা চলতে থাকা মাঠের বাতাস কি একটু একটু করে ঢেকে দিতে থাকলো। চিতাগন্ধ, চিতাগ্নি সবই কেমন যেন জুড়ে গেল একসঙ্গে। ভিড়ের মধ্য থেকেই ধর্মেন্দর একটু যেন জোরেই চেঁচিয়ে উঠল, বাবুজি, বাবুজি! সেই আর্তপুকার ডাক আর পৌঁছল না মহেশের কানে। কাশী নরেশের নিজস্ব হাতি ঠিক তখনই এগিয়ে যাওয়া লীলার পেছনে পেছনে আরও জোরে জোরে পা চালিয়ে দিল।
1: শুনলেন লীলা, রচনাকার কিন্নর রায়। মনে হচ্ছে না মহেশ প্রসাদের মুদিখানার কি হবে। যাই হোক, লীলা চলতেই থাকবে। হ্যাঁ, আপনাদের বলেছিলাম আমরা একটা কাব্যের বিরতি দেব, মানে কাব্য দিয়ে বিরতি দেব। আসুন বিতুল দত্তের কবিতা শুনি, এরপরে ফিরব রমানাথ রায়ের রুমাল নিয়ে।
2: বিদূষক ও সৌদামিনী, পাখির পালকের মতো মায়া লেগে আছে ওর মুখে, মা নেই বলেই হয়তো এত টান, এত আঁকড়ে ধরা। শাড়ির হলুদ গন্ধে মুখ ঘষে কি যে সুখ পায়, রাতের অস্থির ডানা নেমে আসে ওর বারান্দায়। কত রাত আলো জ্বলে আমার পেটের অন্ধকার জেনে, কত রাত আমি কত রাত অপেক্ষায় থাকি। দুপাশে পাহাড়, তবু দুপায়ের নিবিড় আকাশে সে যদি উড়াল যায়, সে যদি কখনো উড়ে আসে। শান্তি নেমে আয়।

0: পিতা ও কবরের মাথায় হাত রাখ, শিয়রে বস, শান্তি নেমে আয়। খুন ও রক্তের শিরায় জমে থাকা অসন্তোষ জমাট বেঁধে যাক, শরীর জুড়ে আজ তিল ও জরুলের গল্প হোক। শান্তি গুলি নয়, গোলাপ ছুঁড়ে মার, শান্তি বিধিয়ে দে পদ্ম নখ। শান্তি পানি পায় তৃষ্ণাতুর যেন, শান্তি জল পায় দগ্ধজন। মায়ের পোড়া চোখে, বোনের ছেঁড়া বুকে, শান্তি নেমে আয়, শান্তি ওম। ডানা পরিদের মতো তার কাঁধে ছিল শক্তপোক্ত ডানা, হিংসুত মেয়েরা এসে ছেঁড়ে দিয়ে গেছে এক রাতে। ডানার অভাবে লোকটা আজকাল উঠতে পারে না, হাওয়া কেটে কেটে চলে অনভ্যাস ক্লান্ত দুটো হাতে। পরিদের মতো লোকটা রাত্রিবেলা সিগারেট খেত, ধোঁয়া নিয়ে খেলা করত, ছাই ফেলত চাঁদের কোটরে। দজ্জাল মেয়ের দল হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে সুখ আর ভূতের কিল এক নয় এ পোড়া শহরে। শহরে থেকেও তাকে কি আশ্চর্য ভূতে পেয়েছিল, ভূতে না পেলে কি কেউ রাতারাতি পরি হয়ে যায়? একেবারে বোকা ছিল। রঙ্গিনীরা দেখিয়ে দিয়েছে ভাত না পেতেও পাখি কত সহজেই ধরা যায়। পরিদের মতো তার একটু আধটু ওইসব ছিল, মাঝে মাঝে উঁকি দিত নিঝুম মেয়ের জানলাতে, বেদলাম মাখামাখি অসহ্য মায়াবী নীল বুকে ডানা ছুঁয়ে উড়ে যেত পাগলের মতো মধ্যরাতে। হে পাঠক, কেঁপে উঠলে? বাকি গল্প মধ্যরাত জানে। ভোরবেলা উঠে দেখি পরি একা একা শুয়ে আছে, নোংরা আর ছেঁড়া দুটো ব্যর্থ কবিতার মাঝখানে।
1: শুনলেন মিতুল দত্তের কবিতা। আবার গপ্পে ফিরি। গপ্প মানে রুমাল। হ্যাঁ, আপনার পকেটে রুমালটা দেখে নিন তো, আছে তো? তবে নিশ্চিন্ত। আসুন শুনি রমানাথ রায়ের গল্প রুমাল।
2: আমার ঘরে দুটো জানলা, জানলা দুটো রাস্তার দিকে, জানলায় লোহার শিক লাগানো, একটা জানলায় একটা শিক নেই, সেই জায়গাটা হাঁ হয়ে আছে। ওখানে শিক লাগাবো লাগাবো করে আজও লাগানো হয়নি, ফলে ওই ফাঁক দিয়ে মাঝে মাঝে রবারের ছোট বল, ইঁটের টুকরো উড়ে আসে। তবে কোনো দিন লোহার খুন্তি উড়ে আসবে তা ভাবতে পারিনি। তাই যেদিন সকালবেলা অফিস যাওয়ার সময় একটা লোহার খুন্তি আমার মাথার উপর দিয়ে ঘরের মেঝের উপরে আছড়ে পড়ল, সেদিন খুব অবাক হলাম। বুঝতে পারলাম না লোহার খুন্তি কোত্থেকে উড়ে এলো। চেয়ার ছেড়ে জানলায় এসে দাঁড়ালাম। সামনে সারি সারি ফ্ল্যাট বাড়ি, প্রত্যেক ফ্ল্যাটেই একটা করে ব্যালকনি আছে। আমার ধারণা সামনের কোনো ফ্ল্যাট থেকে খুন্তিটা উড়ে এসেছে, কিন্তু কোন ফ্ল্যাট থেকে? আমি ফ্ল্যাটগুলোর দিকে তাকিয়ে রইলাম। কয়েক মিনিট পরে সামনের ফ্ল্যাট বাড়ির দোতলার ব্যালকনিতে শ্যামলবাবু এসে দাঁড়ালেন। রাস্তার দিকে তাকিয়ে কি যেন খুঁজতে লাগলেন। শ্যামলবাবু আমার বন্ধুর মতো। আমি শ্যামলবাবুকে চিৎকার করে জিজ্ঞেস করলাম, কিছু খুঁজছেন? শ্যামলবাবু হেসে বললেন, হ্যাঁ। কি? একটা খুন্তি। আমি ঘরের মেঝে থেকে খুন্তিটা কুড়িয়ে শ্যামলবাবুকে দেখিয়ে জিজ্ঞেস করলাম, এটা কি? শ্যামলবাবু বললেন, হ্যাঁ। আমি এবার বললাম, আজ কপাল জোরে বেঁচে গেছি, খুন্তিটা আরেকটু হলে আমার মাথায় লাগতো। সব বললেন, আমিও বেঁচে গেছি, কি ব্যাপার? পরে বলবো, সন্ধেবেলা বাড়ি থাকবেন? থাকব। সন্ধেবেলা অফিস থেকে বাড়ি ফিরে শ্যামলবাবুর জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু শ্যামলবাবু এলেন না। শুধু সেদিন নয়, পরদিনও এলেন না, এমনকি তার পরদিনও না। কি হলো শ্যামলবাবুর? শ্যামলবাবু কি কলকাতায় নেই? কোথাও কোনো কাজে গেছেন? ঠিক করলাম আরও দু একদিন দেখব, তারপর শ্যামলবাবুর ফ্ল্যাটে যাব, খোঁজ নেব। তবে খোঁজ নিতে আর হলো না, তার আগেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেদিন অফিস থেকে বাড়ি ফিরে সবে নিজের ঘরে ঢুকে বিশ্রাম করছি, এমন সময় একটা কুকুর ঘরে ঢুকে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর আমাকে রীতিমতো চমকে দিয়ে মানুষের গলায় বলে উঠল, আমাকে চিনতে পারছেন? উত্তরে কি বলবো তা বুঝতে না পেরে স্তম্ভিত হয়ে গেলাম। কুকুরটা আগের মতোই মানুষের গলায় বলল, আমি শ্যামল, আপনার বন্ধু। আমি চোখ কপালে তুলব, আপনি শ্যামলবাবু? হ্যাঁ। তা আপনার এই অবস্থা হলো কেন? হলো আমার স্ত্রীর জন্যে। স্ত্রীর জন্যে? হ্যাঁ, আমার স্ত্রী কামাখ্যায় গিয়ে ডাকিনী বিদ্যা শিখে এসেছে, সে যাকে খুশি কুকুর বা বিড়াল করে দিতে পারে। এ কথায় না হেসে পারলাম না, বললাম, যাহ, এসব আবার হয় নাকি? শ্যামলবাবু বিরক্ত হয়ে বললেন, কি বলছেন আপনি? চোখের সামনে জল জ্যান্ত আমাকে দেখো বিশ্বাস করতে পারছেন না? ঠিক, অবিশ্বাস করার কারণ নেই, তবু বিশ্বাস করতে মন চায় না। তাই বললাম, দেখুন, কথা সহিত সাগরে এরকম অনেক

গল্প পড়েছি, আজকের যুগে এসব ঘটে? শ্যামলবাবু জোর দিয়ে বলেন, ঘটে, ঘটালেই ঘটে। আজকের অনেক লেখকের গল্পে এসব হামেশা ঘটছে। শ্যামলবাবু শিক্ষিত লোক, এ কারণে শ্যামলবাবুর কথা প্রতিবাদ করলাম না, তবে জানতে চাইলাম, কিন্তু আপনার স্ত্রী আপনাকে কুকুর করে দিল কেন? আমার স্ত্রী ব্যভিচারিণী, তার ব্যভিচারে বাধা দিতাম বলে মাঝে মাঝে আমার উপর অসম্ভব রেগে যেত, রেগে গিয়ে বিচ্ছিরি ভাষায় গালমন্দ করত, হাতা খুন্তি বেলনা ছড়ে মারত, আর মারত যে তার প্রমাণ আপনি পেয়েছেন। তবে এইভাবে দিনের পর দিন আমার উপর অত্যাচার করেও শান্ত হয়নি, শেষে আমাকে কুকুর করে দিল। আমি কদিন ধরেই আপনার কাছে আসার চেষ্টা করছিলাম, আজ একটা সুযোগ পেয়ে চলে এসেছি, কিন্তু আমি কি করতে পারি? আপনি অনুগ্রহ করে আমার একটা উপকার করুন। কি উপকার? আজ থেকে 7 দিনের মধ্যে আপনি এমন একজন বিবাহিত পুরুষের ব্যবহার করা রুমাল নিয়ে আসুন, যে নিজের স্ত্রী ছাড়া আর কোনো নারীর কথা স্বপ্নেও ভাবিনি। ওই রুমাল দিয়ে কি হবে? ওই রুমাল আমার মাথায় ঠেকেলে আমি আবার মানুষ হব। ঠিক আছে, চেষ্টা করব। শ্যামলবাবু অত্যন্ত অনুনয় বিনয় করে বললেন, চেষ্টা করব বললে হবে না, ওই রুমাল জোগাড় করতেই হবে। আর মনে রাখবেন, হাতে মাত্র 7 দিন আছে, এর মধ্যে যদি ওই রুমাল জোগাড় করা না যায় তাহলে আমাকে সারা জীবন কুকুর হয়ে থাকতে হবে। কোন স্বামী চরিত্রবান আর কোন স্বামী চরিত্রহীন তা বাইরে থেকে বোঝা মুশকিল, কারণ স্বামীরা স্ত্রীদের কাছে পত্নীগত প্রাণ, আর স্ত্রীদের অগোচরে স্বামীরা কি করে বেড়ায় তা স্ত্রীরা সচরাচর বুঝতে পারে না। সব স্বামী আমার মতো, সুন্দরী মহিলা দেখলে আকৃষ্ট হয়, তার সঙ্গে নানা অচিলায় ভাব করার চেষ্টা করে, বিবাহিতা অবিবাহিতা বিধবা মানে না, কেন এরকম হয় তা জানি না। যেমন আমার স্ত্রী এখন এলাহাবাদে, এলাহাবাদ তার বাপের বাড়ি, আমি মনে মনে চাই স্ত্রী বেশ কিছুদিন বাপের বাড়ি থাকুক, থাকলে আমি কিছুদিন শান্তিতে রেবার সঙ্গে ঘুরে বেড়াতে পারব। রেবা আমাদের অফিসে কাজ করে, ও চোখ দুটো ভারী সুন্দর, ও চোখের দিকে তাকালে আমার মন খারাপ হয়ে যায়, মনে হয় রেবা যদি আমার স্ত্রী হতো তাহলে আমি কত সুখী হতে পারতাম, তবে তা হবার নয়। অতএব আপাতত রেবার কথা না ভাবাই ভালো, এখন শ্যামলবাবুর কথা ভাবা যাক, ভাবা যাক শ্যামলবাবুর জন্যে কার কাছে যাওয়া যায়। চৈত্রবান স্বামী এখন কোথায় পাই, ভাবতে ভাবতে বাবার কথা মনে পড়ল, পড়তেই উল্লসিত হলাম, হরে, বাবার মতন চৈত্রবান পুরুষ আমি জীবনে দেখিনি, সব বাবার রুমালে শ্যামলবাবুকে মানুষ করে তুলতে পারে। আর বাবার রুমালে কাজ না হলে জ্যাঠা আছে, কাকা আছে, পিসে আছে, মেসো আছে, মামা আছে, চিন্তার কিছু নেই। আমার চরিত্র শুদ্ধ না হলো, আমার গুরুজনেরা নিশ্চয়ই শুদ্ধ চরিত্রের মানুষ, গুরুজনদের উপর আমার এখনও অগাধ শ্রদ্ধা আছে। আমার বাবা চন্দননগরে থাকে, আমি প্রথমে বাবার কাছে গেলাম, বাবাকে বললাম, তোমার রুমালটা দাও তো। বা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার রুমাল দিয়ে কী হবে? দরকার আছে? কী দরকার? পরে বলবো। বাবা আমাকে খুব ভালোবাসে, তাই কিছু জিজ্ঞেসটা করে নিজের প্যান্টের পকেট থেকে রুমাল বের করে আমার হাতে তুলে দিল। তারপর এই একইভাবে একে একে জ্যাঠা কাকা মিশে মেশো মামা এবং আরও অনেকের কাছ থেকে রুমাল সংগ্রহ করলাম। 3 দিন পরে শ্যামলবাবু চার পায়ে আমার ঘরে এসে ঢুকলেন, ঢুকেই জিজ্ঞেস করলেন, কাজ কতদূর এগিয়েছে? বললাম, অনেকটা। শ্যামলবাবু কৃতজ্ঞ হয়ে বললেন, অসংখ্য ধন্যবাদ। হেসে বললাম, এখনই ধন্যবাদ দেওয়ার সময় হয়নি, আগে মানুষ হন তারপরে ধন্যবাদ দেবেন। শ্যামলবাবু আর কিছু বললেন না। আমি তখন আধ ঘন্টা ধরে যত রুমাল সংগ্রহ করেছিলাম সব একে একে শ্যামলবাবুর মাথায় ঠেকালাম, কিন্তু শ্যামলবাবুর কোনো পরিবর্তন হল না। আমি বিস্মিত হলাম, আমার আত্মীয় স্বজনেরা কি সকলেই আমার মতো? এদের একজনও কি শুদ্ধ চরিত্রের মানুষ নন? স্ত্রী থাকা সত্ত্বেও সকলেই মনে মনে অন্য নারীর স্বপ্ন দেখে, এমনকি আমার বাবাও? ভাবতে কষ্ট হলো, বাবা যাকে ছেলেবেলা থেকে এত শ্রদ্ধা করে এসেছি তিনিও ব্যভিচারী? মনটা ভীষণ খারাপ হয়ে গেল। শ্যামলবাবু এই সময় বললেন, আপনার নিজের রুমালটা যদি একবার, লাভ নেই, আমিও ওদের মতো বলে একটু থেমে বললাম, আচ্ছা শ্যামলবাবু আপনার নিজের রুমালটা যদি নিয়ে আসতে পারেন তাহলে। শ্যামলবাবু আমার কথা থামিয়ে দিয়ে বললেন, আমিও আপনার মতো। তা শুনে বললাম, তাহলে আমাদের স্ত্রীরা ব্যভিচারিণী হতেই পারে, তাদের দোষ দেওয়া যায় না। শ্যামলবাবু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, এখন তাহলে কি হবে? আমাকে কি সারা জীবন কুকুর হয়ে থাকতে হবে? আমের উত্তরে বলার মতো কোনো কথা খুঁজে পেলাম না। একটু পরে শ্যামলবাবুকে সান্ত্বনা দিয়ে বললাম, 4 দিন পরে আপনি আর একবার আসুন, দেখি কি করা যায়। শ্যামলবাবু বিষণ্ণ গলায় বললেন, আসবো, তবে সেদিন কিছু না হলে আমাকে সারা জীবন কুকুর হয়েই থাকতে হবে, কোনোদিন আর মানুষ হতে পারবো না। আমি বললাম, আমার দিক দিয়ে চেষ্টা ত্রুটি হবে না, আপনি এ ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। অফিস কামাই করে আবার রুমাল সংগ্রহের কাজে নেমে পড়লাম।
ট্যাক্সি করে চেনা অল্প চেনা সমস্ত

0: বিবাহিত মানুষের বাড়ি গেলাম, অফিস গেলাম, তাদের প্রত্যেকের কাছ থেকে নম্বর সংগ্রহ করলাম, করে নিরস্ত হলাম না রাস্তায়, ট্রামে, বাসে, রেস্তোরাঁয়। বয়স্ক অচেনা লোক দেখলি দাঁড়িয়ে পড়লাম, জিজ্ঞেস করলাম, আপনি কি বিবাহিত? হ্যাঁ। অনুগ্রহ করে একটা উপকার করবেন। কি উপকার? আপনার পকেট থেকে রুমালটা দেবেন। রুমাল কি হবে? খুব দরকার, আমি এই জন্য পয়সা দেবো, কিন্তু দরকারটা কি সেটা না বলাই ভালো। শুধু বলতে পারি এতে আপনার কোনো ক্ষতি হবে না। এ কথার পর কেউ মুখ ঘুরিয়ে চলে গেল, কেউ আর পয়সা দিয়ে পকেট থেকে রুমাল বের করে আমার কাছে তুলে দিল, অনেকে রুমাল দিল কিন্তু পয়সা নিল না। এইভাবে কত রুমাল যে ঘরে আনলাম বলতে পারবো না। তবু দেখলাম সারা ঘর রুমালে ভর্তি হয়ে গেছে। নির্দিষ্ট দিনে শ্যামলবাবু এসে হাজির হলেন, হয়ে ঘর ভর্তি রুমাল দেখে খুশি হলেন, বুঝলেন আমি তার জন্য কত পরিশ্রম করেছি। শ্যামলবাবু বললেন, এবার কাজ শুরু করুন। আমি সময় নষ্ট না করে কাজ শুরু করলাম। একটার পর একটা রুমাল শ্যামলবাবুর মাথায় ঠেকাতে লাগলাম আর ছুঁড়ে ফেলতে লাগলাম। ফেলতে ফেলতে হঠাৎ এক সময় খেয়াল হলো শ্যামলবাবু বদলে যাচ্ছেন, তার শরীরে মানুষের মতো হয়ে উঠছে। আমি বিস্ময় আনন্দে শ্যামলবাবুর দিকে তাকিয়ে রইলাম। শ্যামলবাবু আস্তে আস্তে সম্পূর্ণ মানুষ হয়ে উঠলেন, তাকে দেখতে ঠিক আগের মতো হলো। শ্যামলবাবু বললেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, তবে একটা অনুরোধ, ওই পবিত্র রুমালটা আমায় দেবেন। তাই তো, কোথায় ফেললাম রুমালটা? চারদিকে রুমালের স্তূপ, এর মধ্যে ওই রুমালটা কীভাবে খুঁজে বার করব?
1: শুনলেন রুমাল, রমানাথ রায়ের গল্প। আবার দেখে নিন, আপনার পকেটে রুমালটা আছে তো। এখানে আমরা শেষ করছি আজকের শ্রবণী। সম্পাদনা পিউ দাস,

রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiion.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। শুরুতেই হামি দুই ছায়াছবি থেকে দ্বৈতকণ্ঠে ঈশান দাস এবং রোহন দাস, পরবর্তী গানে রয়েছেন শিল্পী অরুণা দাস। হামি দুই ছায়াছবি থেকে পরপর দুটো গান আপনাদের জন্য।

আমি টু স্যাচুই থেকে গান শুনছিলেন এতক্ষণ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনছেন বাংলা ছায়াছবির গান। পরবর্তী ছায়াছবি জুলফিকার থেকে, এখন অনুপম রায়।

শুনছেন জুলফিকার ছায়াছবির গান। এবারে দ্বৈতকণ্ঠে শান এবং শ্রেয়া ঘোষাল।

0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ছায়াছবির গান। ছায়াছবি জুলফিকার থেকে গান শোনাচ্ছি আপনাদের দ্বৈতকণ্ঠের পর, এবারে একক কণ্ঠে নচিকেতা চক্রবর্তী একই ছায়াছবি থেকে।
1: জহীন ও হ্যাঁ যো বহাও কে সাথ বহতা হ্যায়, কশ্তি আগে হো তো কিসমত ভি সাথ রহতা হ্যায়, ছুট জায়ে জো এক বার উস লম্হে কি লহর, তমাম উম্র ও শখস ফির শিকস্ত সহতা হ্যায়। আলবিদা জুলফিকার।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এতক্ষণ শুনছিলেন জুলফিকার ছায়াছবির গান। শেষ করব এই অনুষ্ঠান যে ছায়াছবি দিয়ে, চিনি টু, এই ছায়াছবি থেকে লগ্নজিতা চক্রবর্তী এবারে আপনাদের সঙ্গে।

0: আকাশবাণী কলকাতার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। প্রশ্ন আপনাদের, উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাড়ের ক্ষয় থেকে স্ট্রোকের ভয়, আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আমরা জানাব ডাক্তারবাবুদের, এবং তাদের থেকে পাওয়া সঠিক ও নির্ভরযোগ্য উত্তর পরামর্শ পৌঁছে দেব আপনাদের কাছে। প্রশ্ন পাঠাতে পারেন ইমেলে, আমাদের ইমেল আইডি healthsection.akashbanikolkata@gmail.com, healthsection@akashbanikolkata@gmail.com, অথবা চিঠি পাঠান এই ঠিকানায়, পত্রপাঠ রোগ বিদায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন প্রতি মাসের প্রথম রবিবার রাত 8:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন AIR অ্যাপে। তাহলে আর দেরি কিসের, চটপট পাঠিয়ে দিন আপনাদের প্রশ্ন ইমেল বা চিঠিতে পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী প্রসূন ভট্টাচার্য।

শুনছিলেন প্রসূন ভট্টাচার্যর কণ্ঠে নজরুল গীতি, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনুন লোকগীতি, শিল্পী মৌসুমী চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন লোকগীতি, শিল্পী মৌসুমী চট্টোপাধ্যায়, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। এখন শুনবেন শ্যামা সংগীত, শিল্পী বিশ্বনাথ চন্দ্র।

এতক্ষণ শুনলেন শ্যামা সঙ্গীত। শিল্পী বিশ্বনাথ চন্দ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঝাঁপতাল, চারতাল কি সওয়ারি, রূপক এবং তিন তালে তবলা পরিবেশন। শিল্পী সুখময় বন্দ্যোপাধ্যায়। তাকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন তবলা পরিবেশন, শিল্পী সুখময় বন্দ্যোপাধ্যায়।

চারতাল কি সওয়ারি, হুড়ুপক এবং তিনতালে তবলা পরিবেশন, শিল্পী সুখময় বন্দ্যোপাধ্যায়। তাকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সনাতন গোস্বামী। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: the leadership of Prime Minister Modi, India has evolved as a leading voice on global matters. Union Home Minister Mr. Amit Shah yesterday inaugurated the Land Port Management System LPMS Vinimay in New Delhi, marking a major step towards digitizing and streamlining cargo processing and passenger movement across India's land borders. Addressing the gathering, Mr. Shah said the initiative reflects the government's commitment towards building a modern, technology-driven border management system. He said the platform is aligned with the vision of Viksit Bharat 2047 and will strengthen trade facilitation, connectivity and national security. And that's the end of this news bulletin.
1: Akashvani Kolkata, Anushthan Shunchen Gitanjali Prachar Tarange, Medium Wave, 456.6 meter orthat 657 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব 10 জুন 2026 বুধবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল বলবেন ডক্টর কৌশিক পাল। 6:40 আপনার স্বাস্থ্য, ঘাম ও ঘামাচি বলবেন ডাক্তার অবন্তী সাহা। সকাল 6:45 শুনবেন প্রাত্যহিকী, উপস্থাপনায় মৌলি দাশগুপ্ত এবং সৌভিক শাসমল। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতু গুহ। সকাল 8টায় জানা অজানা, দূষণ রোধে সবুজ রসায়ন শুনবেন প্রথম পর্ব, বলবেন ডক্টর অর্ণব হালদার। 8:05 নজরুল গীতির অনুষ্ঠান শিল্পী সোহিনী বসু। সকাল 8:20 বাংলা কথিকা লোকসংস্কৃতির আনাচ কানাচ, বাবা বুড়ো রায়ের গাজন বলবেন অয়ন ঘোষ। সকাল 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী আশিস কুমার দাস। 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। 9:30 গানে গানের পরবর্তী অংশ। সকাল 10টায় গানের ভেলা, উপস্থাপনায় সঞ্চিতা মিত্র। 11টায় যুববাণীর অনুষ্ঠান তরুণ তুর্কি, উপস্থাপনায় রাহুল আচার্য এবং শ্রীপর্ণা পাল। স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফুটবলার প্রভাত লাখড়া। 12:12 আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ। 12:15 দোতারায় লোকসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন সুবল দত্ত। 12:33 শুনবেন শ্রীভবন, বাল্য বিবাহ মুক্ত ভারত আলোচনায় ডক্টর সুপর্ণা গঙ্গোপাধ্যায় এবং ডক্টর ওয়েন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক। দুপুর 1টায় বাংলা ছায়াছবির গান, 1:45 মহিলা মহল, উপস্থাপনায় শ্রুতমা মুখোপাধ্যায়, শুনবেন আমার কলম। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 বাংলা আধুনিক গান গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষায় নবম স্থান অধিকারী সাগর মণ্ডলের সঙ্গে সাক্ষাৎকারে কেয়া মুখোপাধ্যায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি শিল্পী জবা রানী মান্ডি ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে সাহিত্যে রাজ্য পুরস্কার প্রাপ্ত গুরুপদ হাঁসদার সাক্ষাৎকার। 6:08 কৃষি কথার আসর, আমন ধানের জাত নির্বাচন ও বীজ তলা তৈরি আলোচনায় জয় নারায়ণ রায় শর্মা, সঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে রামরঞ্জন দাস রায়। শস্য বিমা কি ও কেন আলোচনায় বিধায়ক মুখোপাধ্যায়, মানুষ দাস ও রামরঞ্জন দাস রায়। সন্ধে 7:30 শুনবেন সমীক্ষা, রাত 8টায় নানা রঙের গান। 8:30 আইনি কথা, কিশোর ন্যায় বিচার, শিশুদের যত্ন ও সুরক্ষা, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2015 নিয়ে অবসরপ্রাপ্ত জেলা বিচারপতি বিশ্বনাথ ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকারে।

শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। রাত 9টায় শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ, শিল্পী অনিকেত চক্রবর্তী। 9:30 শুনবেন অনুরোধের আসর। 10টায় বাংলা ছায়াছবির গান। 10:30 দোতারায় লোকসঙ্গীতের সুর, শিল্পী সুবল দত্ত। 10:50 আধুনিক গান, শিল্পী সঞ্জীব ঘোষ। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 10 জুন 2026 বুধবারের প্রথম অধিবেশন। সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত এ কানন। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সৃজিতা সেন। 6:35 রামচরিত মানসের 137তম পর্ব। 6:45 ভজন, শিল্পী সোহিনী বসু। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, শিল্পী স্বাগতা মুখোপাধ্যায়। 8:30 নজরুল গীতি, শিল্পী সঞ্জীব ঘোষ। 8:45 দোতারায় লোকসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন সুবল দত্ত। 9টায় রাজধারা, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদাফ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ওয়ার্ল্ড মেলোডিজ, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 12:00 সুরভি, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 12:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। এবং দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী আশিস কুমার দাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 দ্বিজেন্দ্র গীতি, শিল্পী সৃজিতা সেন। 5:20 হিন্দি অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় পপি নাগ। 6:10 হিন্দি কথিকা, জাতীয় ভেষজ ও মশলা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, বলবেন পপি নাগ। 7:10 আধুনিক গান, শিল্পী সঞ্জীব ঘোষ। 7:30 দর্পণ। 8:00 ছায়াছবির গান। 8:15 হরাইজন, ইংরাজি সাপ্তাহিক পত্রিকা। 9:16 শুনবেন স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। এবং 11:10 হিন্দি ছায়াছবির গান। এতক্ষণ শুনছিলেন 10 জুন 2026 অর্থাৎ বুধবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মূলত মেঘলা থাকবে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ ও ঝড় সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 89% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 66%। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই। এতক্ষণ শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 35 সেকেন্ড। জয় হিন্দ।